0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयजशीतला।

আজ বুধবার, 6ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 27শে মে 2026 খ্রিস্টাব্দ, 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:55 হয়ে 13 সেকেন্ড, সূর্যাস্ত সন্ধ্যে 6:11 হয়ে 24 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 24 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে চান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য 27 মে 2026 তারিখ পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা, তা বেড়ে কখনো কখনো 60 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে মৎস্যজীবীদের 28 মে এবং 29 মে তারিখে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্জয়িতা প্রচার তরঙ্গের সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেঘাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিপিন চন্দ্র পালের রচনা থেকে পাঠ।
1: ব্যক্তি কোনো বিচ্ছিন্ন একক না, বরং ভিন্ন ভিন্ন বহু ব্যক্তির সমন্বয়ে গঠিত এক পূর্ণেরই অংশ মাত্র। এই পূর্ণই হল সমাজ। ব্যক্তি ও সামাজিক পূর্ণত্বের সম্পর্ক হল অঙ্গাঙ্গী, অর্থাৎ ব্যক্তি নিজেকে পরিপূর্ণভাবে উপলব্ধি করে সমাজের মধ্য দিয়ে, এবং সমাজ তার অগণিত মানুষের প্রত্যেকের বিভিন্ন কাজের উপলব্ধির মধ্য দিয়ে সমন্বিত জীবনের আস্বাদ লাভ করে। ব্যক্তি ও সমাজ পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল। আমাদের জ্ঞান অনুসারে মানুষকে অন্যান্য প্রাণীর থেকে পৃথক রূপে চিহ্নিত করেছে তার যুক্তি, আবেগ, ইচ্ছা, তার আত্মানাং সিদ্ধি ক্ষমতা, তার প্রেম, তার আত্মত্যাগের শক্তি, এবং এই সব কিছুই বিবর্তিত হচ্ছে তার সমাজ জীবন ও সম্পর্কের মধ্যে দিয়ে। ব্যক্তির আত্মবিকাশ ও আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ মাধ্যম হল সমাজ। সমাজের সর্বোত্তম বিকাশ লাভ ঘটে ব্যক্তি মানবের কার্যকলাপ দ্বারা। ব্যক্তি ও সমষ্টি সামাজিক বন্ধনের টানা ও পোড়েন। যত মহৎ ও উদার জীবনই হোক না কেন, কোনো ব্যক্তি বিশেষের জীবনের মূল্য তার নিজের উপর নির্ভর করে না, নির্ভর করে কেমন করে তা ব্যক্ত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, অর্থ সমন্বিত হচ্ছে, এবং সামাজিক ইতিহাস ও ধারাবাহিকতার গোপন প্রবাহ তার মধ্যে প্রবেশ করে, তার দ্বারা বিশ্বজনীন উদ্দেশ্য অর্জনের জন্য কিভাবে তাকে গড়ে পিটে নিচ্ছে এরই উপর। এই উদ্দেশ্যটি হল জাতির অধিতব্য বিষয়। এই কথা মনে রাখলে প্রতিটি ব্যক্তির জীবনের বিশেষ মূল্য আছে। একসময় মনে করা হতো যে সব মহামানব তাদের সমসাময়িক ঘটনা প্রবাহের উত্তুঙ্গ উর্মিমালায় দাঁড়িয়ে রয়েছেন, তাদের জীবনই ইতিহাস। তখনও পর্যন্ত ব্যক্তি ও সমাজের পারস্পরিক অভিব্যক্তির অঙ্গাঙ্গী সম্পর্কটির পূর্ণ উপলব্ধি ঘটেনি। আধুনিক সমাজবিজ্ঞান তাই আধুনিক বাস্তববাদকে গুরুত্ব দিয়েছে, যার প্রকৃত উদ্দেশ্য হল ব্যক্তিগত পাপ ও অপরাধের আদিজনক যে স্তূপীকৃত সামাজিক স্বেচ্ছাচার ও অবিচার, তার তলার থেকে সাধারণ মানুষের সার্বজনীন শুভবোধকে খুঁজে বের করা। তাই একজন ব্যক্তির জীবন যত তুচ্ছাতিতুচ্ছ হোক না কেন, যদি আমরা সেটিকে সামগ্রিক সামাজিক আন্দোলনের বহিঃপ্রকাশ রূপে বিশ্লেষণ করি, তাহলে তার সাধারণ বৈশিষ্ট্যের বাইরে একটি সুদূর প্রসারী উৎকর্ষ চোখে পড়বে। এই দৃষ্টি

0: থেকে দেখলে প্রতিটি জীবনের কথাই এক একটি সামাজিক ইতিহাস।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথমে শিল্পী ভারতী কর চৌধুরী এবং পরে সমবেত কণ্ঠে।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, প্রথমে শিল্পী ভারতী কর চৌধুরী, পরে সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার।

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক

শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা, 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজ অর্থাৎ 27 মে 2026 বুধবারের কিছু অনুষ্ঠান সম্পর্কে শুনবেন। আজকে চাষবাস 6:30 গ্রীষ্মকালীন ফসলের রোগের আক্রমণ ও প্রতিকার, এ বিষয়ে বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। আপনার স্বাস্থ্য 6:40 খাবার টেবিলে বিষ, এ বিষয়ে বলবেন ডাক্তার অনুপম পাল। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় হৈমন্তী দে এবং সম্মান দাস। রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 8:00 জানা অজানা, বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে বলবেন সুব্রত বসু। নজরুলগীতি 8:05 শিল্পী মদন মান্না। বাংলা কথিকা আমার বাবা নরেন্দ্র দেব বলেছেন নবনীতা দেবসেন, শুনবেন 8:20। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8:30 শুনবেন খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 9:00 গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। জেলার চিঠি 9:25 গানে গানের পরবর্তী অংশ 9:30। 10:00 ছুটির ঘণ্টা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফার সাক্ষাৎকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। 11:12 শুনবেন গিটার, শিল্পী প্রভা দাস। 12:15 শুনবেন লোকগীতি, শিল্পী সংবরণ চক্রবর্তী। গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন 12:35 এই অনুষ্ঠানে শুনবেন বাল্য বিবাহ মুক্ত ভারত। আলোচনায় ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায়, ডক্টর ওয়েন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান, মহিলা মহল 1:50 উপস্থাপনায় সোমা সাহা। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আধুনিক গান 2:30। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। বিদ্যার্থীদের জন্য 5:30 2026 মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থানাধিকারী শাশ্বত মাইতির সাক্ষাৎকার শুনবেন এদিন। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। সাঁওতালি অনুষ্ঠান 6:15 অতিথি মনোরঞ্জন মুর্মুর সাক্ষাৎকার। কৃষিকথার আসর 6:40 কাজী নজরুল ইসলামের পল্লী ভাবনা, এ নিয়ে আলোচনা করেছেন সোনালী কাজী, সায়নী মতিলাল, বনানী চট্টোপাধ্যায়, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। পরে অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প নিয়ে ডক্টর বিশ্বজিৎ পাণ্ডার সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, বৈবাহিক আইন, বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণের বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী দেব কুমার দে। 9:30 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, অনুরোধের আসর 9:45। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি, শিল্পী মদন মান্না। ভজন 10:55 সোমবুদ্ধ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল এবং ঠুমরি, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, একটু পরেই 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, রামচরিত মানস 6:35, ভজন 6:45, শিল্পী সোমবুদ্ধ চট্টোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে অঙ্কিতা ঘোষ। 8:30 গিটার, শিল্পী প্রভাত দাস। 8:50 লোকগীতি, শিল্পী সম্বরণ চক্রবর্তী। 9:10 রাজধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। শুনলেন আজ অর্থাৎ 27 মে 2026 গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা এড়াতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। ড্রোনের ব্যবহারের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রুখতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, 2036 সালের মধ্যে অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রভাস প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সুমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
2: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
1: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, জনবিন্যাসের পরিবর্তন অত্যন্ত গুরুতর বিষয়। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রপাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
3: ড্রোন और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
1: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

0: এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারির উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ পরিকল্পনা কার্যপরিচালনার বিষয়ে একমত হয়েছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা গতকাল ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। ওই মামলায় হাইকোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর দণ্ডাদেশের বিষয়ে অভিযুক্তের বক্তব্য শোনার জন্য কোনো নির্দিষ্ট তারিখ ধার্য না করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। আজ থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নতম পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় রেল দেশে প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমো ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলের জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ, ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও ও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4-8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠা দেবে। তিনি বলেন, ইতিমধ্যেই যোগাসন বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক সুস্থতা সহ স্বাস্থ্যকর জীবনযাপনের একটি মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়েছে। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠল আরসিবি। ধরমশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রাজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার কাসিগোরা বাদা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। রাহুল তেওয়াটিয়া 68 রান করেন। বেঙ্গালুরু হয়ে জেকব ডাফি 3 উইকেট নেন। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা এড়াতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রুখতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টিড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন গ্রীষ্মকালীন ফসলের রোগ আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
1: গ্রীষ্মকালীন সবজি আমরা জানেন যে এখন আমরা জমিতে ঢেঁড়স, পটল, বেগুন, লঙ্কা, বিভিন্ন কুমড়ো জাতীয় ফসল দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম রোগ দেখতে পাই। যেমন ধরুন ঢেঁড়সের ক্ষেত্রে একটা ভাইরাস ঘটিত রোগ দেখতে পাই, সেটার নাম আমরা বলি বাংলাতে সাহেব রোগ। এই রোগটি কিন্তু ভাইরাস ঘটিত হওয়ার জন্য এটার কিন্তু কোনো প্রতিকার ব্যবস্থা এখনো তৈরি হয়নি, সেজন্য আমরা চাষি ভাইদের বলি যে আপনারা এই সাহেব রোগ ঘটিত যে সমস্ত গাছগুলি সেগুলো যদি অল্প পরিমাণ হয় সেগুলো আপনারা তুলে অন্য কোথাও জমিতে মাটি চাপা দিয়ে দিন ব্লিচিং পাউডারের সঙ্গে, প্লাস আপনারা যা ওটাকে জ্বালিয়ে দিতেও পারেন, সেক্ষেত্রে আমরা এই রোগের সংক্রমণকে আমরা বাঁচাতে পারবো। আর অনেক যে ইনসেক্ট এক গাছ থেকে আরেক গাছে বহন করে নিয়ে যায় সেগুলোকে আমরা যদি প্রতিকার করতে পারি, যেমন মেটাসিস্টক্স, ইমিডাক্লোরপিডে জাতীয় ওষুধ যদি আপনারা স্প্রে করেন, সেক্ষেত্রে সাদামাছি কিন্তু আক্রমণ আমরা ঠেকাতে পারি এবং এই রোগকেও আমরা আক্রমণ বাঁচাতে পারি। এছাড়া আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে পটল। পটলের ক্ষেত্রে আপনারা যেটা লক্ষ্য করেন যে ছত্রাকজনিত গোড়া পচা, শিকড় পচা, ফল পচা, পাতা শুকনি শুকিয়ে যাওয়া, এইগুলো আমরা দেখতে পান এবং সেক্ষেত্রে চাষিভাইরা কী করবেন, কী ওষুধ দেবেন ঠিক করতে পারেন না। অনেক ক্ষেত্রে যদি পোকার আক্রমণ হয় সেখানে রোগের ওষুধ দিচ্ছেন বা রোগের ওষুধ পোকা দিচ্ছেন, এক্ষেত্রে আমি যেটা ওষুধগুলো বলছি আপনারা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে ডাউনি মিল্ডিউ ক্ষেত্রে যেটা সাদা ছাতা রোগ দেখা যায়, সাইমোক্সালিন প্লাস ম্যাংকোজেব বলে একটা ওষুধ আছে, মেটালেক্সিল ম্যাংকোজেব, এই ধরনের ওষুধগুলো যদি আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন এবং গাছটিকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে, চাষিবাদের মাথায় রাখতে হবে, কারণ এই গাছের যে রোগগুলো এগুলো মাটির দিক থেকে আসে, সেজন্য মাটিটাকেও ভালো করে ভিজাতে হবে, তাহলে আপনারা ভালো উপকার পাবেন। কারণ অনেক চাষি ভাই দেখেছি যে তারা কিন্তু অল্প জল স্প্রে করে করে উপর দিয়ে চলে যায়, সেক্ষেত্রে গাছটা ঠিক মতো ভেজে না বা ওষুধটা ঠিক মতো জায়গায় পৌঁছায় না। এরপরে আসি কুমড়ো জাতীয় ফসল। কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা দেখবেন যে গোটা গাছের পাতা সাদা হয়ে গেছে, সাদা গুঁড়ো রোগ বলি এটাকে, পাউডার মিল্লু অথবা সাদা ছাতা রোগ যেটা গাছের পাতার নিচের দিকে হয়, সেক্ষেত্রে চাষি ভাইদেরকে আমরা যেটা বলি যে এখানে আমরা সালফার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড যদি আপনারা স্প্রে করেন তাহলে এই পাউডারি মিল্লু বা সাদা গুঁড়ো রোগের ক্ষেত্রে আক্রমণ থেকে আপনারা উপকার পাবেন। এছাড়া যে আমাদের উচ্ছে যে চাষ করি, উচ্ছের ক্ষেত্রে দেখবেন পাতা কুঁকড়ে যাচ্ছে, সেটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এই জন্য চাষি ভাইদের প্রথম থেকে বলবো যে পোকার আক্রমণটাকে কিন্তু ঠেকাতে হবে, যে সাদামাছি যেগুলো সেগুলোকে আক্রমণটাকে আপনারা প্রথম থেকে যদি আমরা ইমিডাক্লোরপিড স্প্রে করেন জমিতে তাহলে কিন্তু এই সাদামাছির আক্রমণ কমে যাবে, সেক্ষেত্রে এই উচ্ছের কুঁকড়ে রোগটা অনেকটাই প্রতিহত হবে। এবং যদি একটা দুটো গাছে লক্ষ্য হয় সেক্ষেত্রে গাছগুলোকে কিন্তু আপনারা ঠিক মতো জায়গায় উপড়ে ফেলে দেবেন এবং বা জ্বালিয়ে দেবেন, তাহলে এটা আপনার গাছ যে ভাইরাসের সোর্স হিসেবে আরেকটা অন্য গাছ থেকে অন্য গাছে যেতে পারবে না। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ফসল গ্রীষ্মকাল, সেটা হচ্ছে বেগুন। বেগুন চাষের ক্ষেত্রে চাষিভাইরা জেনারেলি যেটা দেখেন যে পাতা গাছ ঢলে পড়ছে, গাছে ঢলে পড়া দুরকমেরভাবে হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া, মানে একটা ব্যাকটেরিয়া বলে একটা জীবাণু আছে সেটা করে, আর একটা হচ্ছে ছত্রাকজনিত ঢলে পড়া। এই দুটোর ক্ষেত্রে কীভাবে আমরা চিনবেন, যেটা ব্যাকটেরিয়া যদি ঢলে পড়া যেটা রোগটা হয় সেটা যদি আপনি গাছের কাণ্ডটাকে ছোটো ছোটো টুকরো করে এক গ্লাস কাঁচের গ্লাসে স্বচ্ছ জলে রাখেন, সেখান থেকে সাদা ধোঁয়ার মতো ব্যাকটেরিয়া মিশ্রণ হবে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন এটা ব্যাকটেরিয়া ঢলে পড়া। কিন্তু ছত্রাকজনিত হলে সেখানে আপনি গাছের যদি কাণ্ডটাকে মাঝামাঝি কাটেন সেখানে দেখবেন একটা ব্রাউন কালারের দাগ দেখা যায়। এবং ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়ার ক্ষেত্রে চাষি ভাইদেরকে আমি যেটাই সাজেস্ট করবো যে আমরা এগ্রিমাইসিন 100 বলে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা আপনারা 1 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করবেন। এক্ষেত্রে একটি আমার পরামর্শ, আমরা ডোজটা কিন্তু বাড়াবেন না, কারণ এই ডোজ যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে গাছটা কিন্তু ঝলসে যাবে, যার জন্য আপনারা 1 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করবেন। এছাড়া বেগুনের দেখবেন গোড়া পচা রোগ বা দেখবেন সাদা সাদা পোস্টুর মতো দানা তৈরি হয়, ক্লোরোসিয়াম রপসি বলে একটা হয় গাছের, ওটা করে তা কাণ্ড পচে যায় বা গোড়া পচে যায়, সেক্ষেত্রে চাষি ভাইদেরকে আমরা যেহেতু আপনারা অর্থনীতিভাবে চাষ করছেন সেজন্য আপনাদেরকে বলছি যে আপনারা 1 গ্রাম থায়োফেনেট মিথাইল প্লাস 2 গ্রাম ক্লোরোথালোনিল, এই ওষুধটাকে মিশিয়ে দুটো ওষুধকে মেশাবেন, একটা 1 গ্রাম থায়োফেনেট মিথাইল আর 2 গ্রাম ক্লোরোথালোনিল দিয়ে আপনারা জয়জয়গুলো স্প্রে করবেন, করলে আপনারা কিন্তু উপকার পাবেন। এরপরে আরেকটা রোগ যেটা খুব লক্ষ্য করা যায় বেগুন চাষে, সাহেব রোগ, তুলসী রোগ, এই দুটো ভাইরাস ঘটিত রোগ, আগেই বলেছি এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিকার নেই, সেজন্য এগুলোকে আপনাদেরকে উপড়ে ফেলে দিতে হবে, অথবা আপনাদেরকে যে আগেই আমি বলেছি যে সাদামাছি ক্ষেত্রে সাদামাছিকে কন্ট্রোল করতে হবে, আপনারা ইমিডাক্লোরপিড বা মেটাসিস্টক্স এই জাতীয় ইনসেক্টিসাইডগুলো স্প্রে করবেন। এবারে আরেকটি যে ইম্পর্টেন্ট ফসল সেটা হচ্ছে লঙ্কা। লঙ্কার ক্ষেত্রে আমরা অ্যান্থ্রাকনোজ বলে একটা রোগ হয়, সেটা হচ্ছে অ্যান্থ্রাকনোজ একটা ফলের পচন দেখা যায়, পাতাতেও হয়। সেক্ষেত্রে চাষি ভাইদেরকে আমি বলবো যে আপনারা জিনে 75% আপনারা জলেগুলো স্প্রে করতে পারেন। কার্বেন্ডাজিম প্লাস ম্যাঙ্কোজেব বলে যে ওষুধটি পাওয়া যায়, এটা আমরা 2 গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে পারেন। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট রোগ দেখা যায়, সেটা হচ্ছে পাতা কুঁকড়ানো রোগ লঙ্কার। এই লঙ্কার পাতা কুঁকড়ানো রোগটা 3 রকমের হয়। একটা হচ্ছে ভাইরাস গঠিত হয়, আরেকটা হচ্ছে কি দুটো পোকা আছে সেক্ষেত্রে, একটা চিরুনি পোকা বলে আর একটা মাকড়, এই 3 জনের আক্রমণে মিলে হয়। সেক্ষেত্রে যেহেতু ভাইরাসের কোনো আমরা প্রতিকার পাই না, তো চাষি ভাইদের আমরা যেটা বলি মাকড়ের জন্য যে ফেনাজোকুইন বলে ওষুধ আছে, এই ওষুধগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে প্রোপারজাইট বলে ওষুধ আছে, তাহলে মাকড়ের ক্ষেত্রে আপনারা উপকার পাবেন। এই কতি কথা যদি মাথায় রাখেন তাহলে আপনাদের এইগুলো আপনার উপকার পাবেন। এছাড়া পেঁপে চাষ যারা করছেন, পেঁপে গাছে একটা ভাইরাস ঘটিত রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু এটার কোনো কন্ট্রোল নেই, আপনারা ওই গাছটাকে কিন্তু উপড়ে ফেলে দেবেন, নাহলে এটা থেকে অন্য গাছে চলে যাবে।
0: এতক্ষণ শুনলেন গ্রীষ্মকালীন সবজির রোগ আক্রমণ ও তার প্রতিকার। এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার 2-1টি জায়গায় 50-60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার 2-1টি জায়গায় উষ্ণ এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ অনুষ্ঠানটির প্রযোজনায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকা খাবার টেবিলে বিষ। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর অনুপম পাল।
2: যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? না, ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। এরা ক্ষমাহীন অপরাধী। শুধু বায়ু নয়, জল, বাতাস, মাটি, ফসল, ফল, দুধ, মাছ, মাংস, ডিম কি নয়, সবই দূষিত করেছে। আসলে রাসায়নিক কৃষি চালু হওয়ার পর থেকে পাখি, মৌমাছি, মাটির নিচে থাকা অনুজীব আজ প্রত্যেকেই দূষণের শিকার। এক কথায়, ইকোসিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে, ফসল বৈচিত্র্য ধ্বংস হয়েছে। এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয়, তথাকথিত উন্নয়নের নামে কিছু লোভী কর্পোরেট পৃথিবীর এই সুন্দর প্রকৃতিকে ডাইনি মনে করে চরম অত্যাচার করে চলেছে। ইকোসিস্টেমের সমস্ত রকম জৈবিক, অজৈবিক পদার্থ, প্রাণ সম্পদ সবাইকে নিয়েই। কিন্তু এই প্রাণ সম্পদ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের বংশ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু মানুষের জীবনযাপনও বাধাপ্রাপ্ত হবে। মানুষ ও অন্যান্য প্রাণীর নিরাপদ খাদ্যের অভাব হবে এবং রোগভোগ বাড়বে। আবার দেখুন, মানুষ একমাত্র প্রাণী বিজ্ঞানের নামে যাদের শেখানো হয়েছে ফসলে বিষ মিশিয়ে খেতে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী নিজের মারার জন্য মারণ ফাঁদ বানায় না। খাদ্য উৎপাদন বাড়ানোর নাম করে বাইরের থেকে রাসায়নিক কারখানায় তৈরি রাসায়নিক সার, কীটনাশক এবং আগাছানাশকের ব্যবহার বেড়েই চলেছে, খাবারকে অখাদ্য পরিণত করে তুলেছে। দেখতে খাবার হলেও সেটা খাবারও নয়, বিষ ভর্তি খাবার। তার সাথে মিশে আছে ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক কণা। পানে প্রচুর বিষ ব্যবহার হচ্ছে, চায়েও প্রচুর আগাছানাশক এবং কীটনাশক ব্যবহার করা হয়। আর কৃষি বলতে মাটিকে লালন পালন করা এবং জীবনকে আহ্বান করা। এই ধারণা সত্যি কথা বলতে কি, শুনতে খারাপ লাগলেও কৃষিকাজ কিন্তু কোথাও হচ্ছে না, সবটাই কিন্তু বিষের চাষ। কবি সুকান্তের কথায়, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। এটা কি কথার কথা? যারা বেঁচে আছি তাদের কোনো দায় নেই এই বিশ্বকে নবজাতকের জন্য বাসযোগ্য রাখার? শুধু মানুষ কেন, সব প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। বিষমুক্ত খাবার পাওয়া আমাদের জন্মগত অধিকার, সেটাই বিজ্ঞান। একটি শিশু মাতৃগর্ভে থাকাকালীন এবং জন্মের পর থেকে শরীরে অপ্রয়োজনীয় ভ্যাকসিন সহ নানা বিষ ঢুকছে। বিষমুক্ত খাবার কি পাওয়া সম্ভব? পৃথিবীর 10,000 বছরের মানব সভ্যতার ইতিহাসে প্রায় 9,900 বছরই ছিল জৈব কৃষির জগৎ। এখন প্রশ্ন হল, জৈব কৃষিতে ফসলের উৎপাদন কি কমে যায়? মানুষ কি খেতে পাবেন না? কৃষকরা বলবেন, রাসায়নিক সার বিষ না দিলে কি চাষ হবে, না খেতে পেয়ে মরে যেতে হবে? আসলে জিগির তোলা হয়েছিল রাসায়নিক সার কৃষি ছাড়া যেন কৃষিকাজ হবে না, মানুষ খেতে পাবে না। আসলে ধীরে ধীরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃষকের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাসায়নিক ছাড়া চাষ হবে না। আসলে পুঁজিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় সেখানে কৃষিক্ষেত্র কেন, চিকিৎসাক্ষেত্র, বসবাস, শিক্ষা ব্যবস্থা সবটাতেই নিয়ামক ও তার সহযোগীরা মুনাফা বৃদ্ধির পিছনে ছুটছেন। এর জন্য পরিবেশ ধ্বংস হয় হোক, কারণ ভারতই রাসায়নিক সার কীটনাশক ও বীজের পৃথিবীর মধ্যে সব থেকে বড় বাজার। খদ্দের হিসেবে কৃষকের সংখ্যা প্রায় 60 কোটি। জৈব কৃষির উৎপাদনশীলতা নিয়ে অপপ্রচার চালানো হয়। জৈব কৃষিতে সামগ্রিক ফসল উৎপাদন রাসায়নিক কৃষির থেকে বরাবরই বেশি। ডক্টর বন্দনা শিবার লেখা দি ভায়োলেন্স অব দি গ্রিন রেভলিউশন বইটা পড়ে দেখতে পারেন। জৈব কৃষির উৎপাদন ধারণাটা রাসায়নিক কৃষির মতো নয়, অনেক

0: জটিল এবং সেখানে মিশ্র ফসল, জমির সার্বিক উৎপাদনের কথা বলা আছে, কোনো একটি ফসলের উৎপাদনের কথা নয়। ঝুম চাষের মতো পৃথিবীর সবথেকে বৃহৎ, সুস্থায়ী ও নিরাপদ কৃষি ব্যবস্থাকে ক্রমাগত আক্রমণ করেছেন ইংরেজরা, কোনো বৈজ্ঞানিক কারণ ছাড়াই। দুঃখের বিষয়, আমরা এখনও তাই মনে করি। অন্যদিকে রাসায়নিক কৃষির উৎপাদনশীলতা স্বাভাবিক নিয়মে কমে গিয়েছে, যেটা জৈব কৃষিতে হয় না।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব খাবার টেবিলে বিষ, বলেন ডক্টর অনুপম পাল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। প্রাত্যহিকী।

0: ভোরের হাওয়া আবারও জানালো আরেক নতুন দিনের কথা। শুরু হয়ে গেল গোটা আরও একটি দিন আর অপেক্ষা সারা দিনের ভালো থাকার।
1: আর এই ভালো থাকার জন্যে আমাদের যেটা করতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে একটু পিছনে ফিরে তাকাতে হয়, অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করে নিয়ে এগিয়ে যেতে হয় সামনের দিকে, নিজেদের আয়নায় কিছু কিছু সময় নিজেদের মুখ দেখতে হয়, আর সেই অন্তবিহীন পথ চলার নামই এই জীবন। আর 27 মে 2026 আমরা আজকের দিনে দাঁড়িয়ে একবার একটু পিছনে ফিরে তাকাবো তো অবশ্যই, কি কি ঘটেছিল আজকের দিনে।
0: হ্যাঁ, মনে রাখার মতো, রেখে দেওয়ার মতো সেই সব দিন। যতীন্দ্র প্রসাদ ভট্টাচার্যের জন্মদিন আজ। 1890 সালের 27 মে রাজশাহীর বলিহার গ্রামে জন্ম হয় কবি যতীন্দ্র প্রসাদ ভট্টাচার্যের। বাবা রোহিণী প্রসাদ, মা বিধুমুখী দেবী। ময়মনসিংহের সিটি স্কুলে পড়ার সময় বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়ে পুলিশের নজরে পড়েন। এরপর কাশীবাসী পিতামহের কাছে চলে যান এবং সেখানে অ্যানি বেসেন্টের সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। যতীন্দ্রপ্রসাদের কবিতা প্রথম প্রকাশিত হয় 1909 সালে কলকাতার মন্দির পত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ মর্মগাথা প্রকাশিত হয় 1914 সালে। যতীন্দ্রপ্রসাদ নিয়মিতভাবে প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী প্রভৃতি পত্রিকায় কবিতা লিখে খ্যাতি লাভ করেন। কর্মসূত্রে তিনি ছিলেন গৌরীপুরের বাসিন্দা, পরবর্তীকালে কলকাতায় বসবাস করেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সহ বহু সাহিত্য সংস্থা এবং বহু প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। 1975 সালের 14 মার্চ পরলোক গমন করেন কবি যতীন্দ্র প্রসাদ ভট্টাচার্য।
1: এবারে আরও এক জন্মদিন, যোগেশচন্দ্র বাগলের জন্মদিন। যোগেশচন্দ্র বাগল ছাত্রজীবন শেষ করেই প্রবাসী মডার্ন রিভিউ পত্রিকায় যোগ দেন তিনি। পাশাপাশি চলতে থাকে তার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে গবেষণা। 1940 সালে প্রকাশিত হয় তার গবেষণামূলক গ্রন্থ ভারতের মুক্তি সন্ধানী। যোগেশচন্দ্র পরে দেশ পত্রিকায় যোগ দিয়ে আবার ফিরে যান প্রবাসী পত্রিকায়। যোগেশচন্দ্র 1961 সালে সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েন, তা সত্ত্বেও কিন্তু তার কর্মজীবন থেমে থাকেনি। ইন্ডিয়ান আর্ট কলেজের শতবার্ষিকী স্মারক গ্রন্থের সম্পাদনা, নিজের লেখা হিন্দু মেলার ইতিবৃত্ত, গ্রন্থের সংস্কার এবং ভারতকোষ ও সাহিত্য সাধক চরিতমালার পরিমার্জনের কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন যোগেশচন্দ্র। তার রাম প্রাণগুপ্ত পুরস্কার, সরোজিনী বোস স্মৃতি পদক ও শিশির কুমার পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হন তিনি। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল উমেন্স এডুকেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া, সাহসীর জয়যাত্রা, মুক্তির সাধনে ভারত ইত্যাদি। 1903 সালের 27 মে জন্মগ্রহণ করেছিলেন যোগেশচন্দ্র বাগল।

জওহরলাল নেহরুর প্রয়াণ দিবস আজ। আমি নিজেকে, নিজের শক্তি ও ক্ষমতাকে একেবারে নিঃশেষ করে দিয়েছি ভারতের সেবায়। এই কথা চিন্তা করে আজ এ জীবন সায়াহ্নে অপরিসীম আনন্দ বোধ করি। মৃত্যুর 10 বছর আগে একথা বলেছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 1889 সালের 14ই নভেম্বর এলাহাবাদে তাঁর জন্ম। ১৯০৫-এ মাত্র 16 বছর বয়সে জওহরলাল তাঁর পারিবারিক সকলের সঙ্গে ইংল্যান্ডে যান। সেখানে হ্যারো স্কুলে তাঁর প্রাথমিক পড়াশোনা। 1907 সালে হ্যারোর পাঠ শেষ করে তিনি ভর্তি হন ট্রিনিটি কলেজে। দেশে ফিরে আইন ব্যবসায় ব্রতী হয়ে এলাহাবাদ হাইকোর্টে যোগদান করেন, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তাঁর ব্যারিস্টারির মোহ দূর হল। আকৃষ্ট হলেন গোপালকৃষ্ণ গোখলের প্রতি এবং তাঁর প্রতিষ্ঠিত সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিতে যোগদান করলেন। বিদেশে থাকতেই স্বদেশের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে গভীরভাবে উৎসুক জওহরলাল এবারে ঝাঁপিয়ে পড়লেন স্বদেশের কাজে। ১৯২১ সালে নাগপুরে কংগ্রেসের ঐতিহাসিক অধিবেশনে গান্ধীজির নেতৃত্বে শুরু হল অসহযোগ আন্দোলন। আন্দোলনে সর্বতোভাবে যোগ দিয়ে কারাবরণ করলেন জওহরলাল। অল্পদিনের মধ্যেই মুক্তি লাভ করলেন বটে, কিন্তু 1922 সালে বিলিতি কাপড়ের দোকানে পিকেটিং করার অপরাধে তিনি আবার গ্রেপ্তার হলেন। 1923-এর জানুয়ারিতে জেল থেকে মুক্তি পেয়ে তিনি নিখিল ভারতীয় কংগ্রেসের সম্পাদক হলেন। আর 1929 সালে লাহোর কংগ্রেসে তিনি দলের সভাপতি নির্বাচিত হলেন। কংগ্রেসের এই অধিবেশনেই ভারতের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। 1940 সালে দ্বিতীয় মহাযুদ্ধের সূচনায় ও 1942 সালে ঐতিহাসিক অগস্ট বিপ্লব শুরু হওয়ার ঠিক আগে তাঁকে আবার কারাবরণ করতে হয়। এরপর দীর্ঘ মরণপণ সংগ্রামী ইতিহাস। 1947-এর 15ই আগস্ট ঈপ্সিত স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ। স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। প্রধানমন্ত্রী হিসেবে নেহরু তাঁর জীবনের শেষ 17 বছর ভারতবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন নিরলসভাবে। তাঁর কর্মব্যস্ত জীবনের মাঝখানেও রচনা করেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়ার মতো অসাধারণ গ্রন্থ। ভারত ইতিহাসকে জানতে যা অগণিত পাঠককে সাহায্য করেছে। 1964 সালের মে মাসে ভুবনেশ্বরের এক সভায় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। অল্প কয়েকদিন পরে 27 মে তিনি প্রয়াত হন।

একটু জানিয়ে দিই, মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারো সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? লিখুন প্রাত্যহিকীতে, আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: তাহলে এবার শুরু করা যাক চিঠির ঝাঁপি। প্রথম চিঠি লিখেছেন বিমল মণ্ডল, পূর্ব মেদিনীপুর, পোস্ট করকুলি থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, প্রতীক্ষার প্রহর বললে প্রথমেই যে দুটো মুখ চোখে ভাসে তারা হলেন বাবা আর মা। তাদের গোটা জীবনটাই যেন এক দীর্ঘ প্রতীক্ষা। মায়ের প্রতীক্ষা শুরু হয় সন্তান গর্ভে আসার দিন থেকে, 10 মাস 10 দিন। শরীরের প্রতিটি রক্তকণা দিয়ে তিনি অপেক্ষা করেন একটা কান্নার শব্দের। তারপর শুরু হয় নতুন প্রতীক্ষা, ছেলে কখন হাঁটবে, কখন মা ডাকবে, কখন স্কুল থেকে ফিরবে। দুপুরে ভাত বেড়ে মা বসে থাকেন। স্কুলের ছুটির ঘন্টা পড়ল কিনা, সাইকেলের বেল বাজল কিনা কান পেতে থাকেন। ছেলে বড় হয়ে শহরে চাকরি পায়, মায়ের প্রতীক্ষা তখন মোবাইল ফোনে। রিং বাজলেই ছুটে যান, পূজোয় বাড়ি আসবে বলে কথা দিয়েছে। মা ক্যালেন্ডারের তারিখে দাগ দিয়ে রাখেন, পঞ্চমীর দিন জানলা ধরে দাঁড়িয়ে থাকেন শুধু ছেলের প্রতীক্ষায়। বাবার প্রতীক্ষা নীরব কিন্তু গভীর। তিনি মুখে বলেন না, কিন্তু রোজ স্টেশনে যান। ছেলে ফিরবে, ট্রেন লেট, তবু তিনি দাঁড়িয়ে থাকেন প্ল্যাটফর্মের শেষ মাথায়। রিটায়ার করার পর বাবার প্রতীক্ষা পাল্টে যায়। এখন তিনি অপেক্ষা করেন ছেলের একটার ফোনের। বাবা, ওষুধ খেয়েছো? একটু জিজ্ঞাসার। ব্যাংকের পাসবই আপডেট করাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভাবেন, ছেলেটা থাকলে আর আসতে হতো না। তবু কাউকে বলেন না, রাতের বেলা দরজায় ছিটকিনি দেন না, যদি ছেলে হঠাৎ চমকে দিয়ে চলে আসে। বাবা মার প্রতীক্ষায় কোনো বিরক্তি নেই, অভিযোগ নেই, শুধু আছে একরাশ আশীর্বাদ। আমরা ফিরতে দেরি করলে তারা রাগ করেন না, ভাবেন রাস্তায় জ্যাম। আমরা ফোন না করলে অভিমান করেন না, ভাবেন কাজের চাপ। এই প্রতীক্ষার প্রহর শেষ হয় না, কারণ সন্তানের মঙ্গল চাওয়ার কোনো শেষ দিন নেই। রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। প্রতীক্ষার প্রহর শেষ হলে যে আলো ফোটে তার কাছে সব অন্ধকার হার মানে। তাই জীবনের কোনো প্রতীক্ষাকে ব্যর্থ ভাববেন না। এই প্রহরই আপনাকে শেখাচ্ছে কিভাবে বাঁচতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। প্রিয় প্রাত্যহিকী, প্রতিটি মানুষ আসলে এক একজন প্রতীক্ষার প্রহরী। আমরা সবাই কোনো না কোনো কারুণা কারুর জন্য কিছুর না কিছুর জন্য অপেক্ষা করছি। এই অপেক্ষাতেই আমাদের বাঁচিয়ে রাখে, আগামীকালের দিকে হাত বাড়াতে সাহস দেয়। বিমল মণ্ডল, করকুলি, পূর্ব মেদিনীপুর।
2: ঠিকই, এমন প্রতীক্ষাই তো বাঁচতে শেখায়। তারই কথা পরের চিঠিতেও। ভুবন ডাঙা বোলপুর বীরভূম থেকে পাঠিয়েছেন সুস্মিতা মুখোপাধ্যায়। চৈত্রের ঝরা পাতায় পৃথিবী অলঙ্কৃত হয়। কিছুদিন প্রতীক্ষার পরে গাছে গাছে সবুজ পাতার সঞ্চার হয়। তারপর ফুল হয়, ফল হয়, পৃথিবী সাজে নতুন সাজে, বসন্তে পলাশ আসে। পলাশ বিদায় নেওয়ার পরেই প্রতীক্ষার পালা, আসে কৃষ্ণচূড়া, আসে অমল তাস। প্রতিটি মুহূর্ত আমরা এভাবেই প্রকৃতির কাছে প্রতীক্ষার প্রহর গুনি, এবং আমাদের এই প্রতীক্ষার প্রহর গোনা সফলও হয়। কিন্তু আমার জীবনে প্রতীক্ষার প্রহর যে শেষই হতে চায় না, সেই যে আমার ছেলেটা কাজের জগতে যোগ দিতে গিয়ে পাড়ি দিল সাত সাগর, সে তো আর বাড়িতেই আসতে পারে না, ছুটি পায় না, মোবাইল যন্ত্রের মধ্যে তাকে দেখি, ছেলেকে ছুঁতেও পারি না, কিছু খাওয়াতেও পারি না, আদরও করতে পারি না। গাছের আম, গাছের এঁচড়, ঠাকুরের প্রসাদ সব জমিয়ে রাখতে রাখতে একসময় সেগুলো কালো হয়ে যায়, পচে যায়, বুকে পাথর চেপে সেগুলো সব ফেলে দিই। মনে ভাবি, যাকে এবছর এলো না, আগামী বছরে আসবে। আবার প্রতীক্ষা। ঘরের দেওয়ালে ছেলে ছোটবেলার কচি হাতের আঁকা রঙিন দাগগুলোতে রোজ হাত বুলিয়ে দিই। এভাবেই প্রতীক্ষার প্রহর গুনি। মনকে বলি, নিশ্চয়ই বেশ কিছুদিন ছুটি নিয়ে ছেলেটা বাড়িতে ফিরে আসতে পারবে একদিন। লিখেছেন সুস্মিতা মুখোপাধ্যায়, ভুবনডাঙ্গা, বোলপুর, বীরভূম থেকে।

এর পরের চিঠিটি লিখেছেন ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, প্রজন্মবাহী প্রাত্যহিকী, গ্রীষ্মকাল কবে আসবে ঈপ্সিতা? না, পুরো মাস ঘুমিয়ে থাকার জন্য নয়, যখন আমার ক্লান্ত চরণ, অবিরত বুকে রক্তক্ষরণ, ঠিক তখনই আমার গহীন অন্তর থেকে উঠে আসে এই ডাক, বাবার বাড়ি যাবার জন্য। গরমের ছুটিতে কটা দিন ওখানে গিয়ে বেশ আরামে বিলাসে কাটানোর জন্যই আসে এই লোভনীয় ডাক। দীর্ঘ প্রতীক্ষা শেষে বাবার বাড়ি পৌঁছে দোতলার শীততাপ মাখা আরাম কক্ষটি ছেড়ে আমি একতলার ওই লাল মেঝেতে গিয়ে বসি। আমার মায়ের আঁচল তলে তার গায়ের গন্ধ মেখে কটা দিন নিশ্চিন্তে ঘুমানোর জন্যই তো আমার ব্যাকুল অন্তর এই প্রতীক্ষার প্রহর গুনে। প্রতীক্ষারও বৈচিত্র্য কত, সবার সঙ্গে সারা দুপুর হাসি গল্পে লাল মেঝেটিতে তৃপ্তির গড়াগড়ি দিতে দিতে শেষ বিকেলে প্রতীক্ষিত বৃষ্টি নামে অঝরে। সেই সোঁদা গন্ধেরও প্রতীক্ষা থাকে বছরভর, যা পাই না শহুরে শ্বশুরবাড়ির উঠোনে। সেই ঝপঝপ বৃষ্টিতে পা ভিজিয়ে শান্ত মনে আমি ফিরে যাই কিশোরী বেলায়, যে দিনগুলোতে টানটান প্রতীক্ষা থাকত কত নাম শোনা শহর, অচেনা স্টেশন পেরিয়ে একটি প্রতিষ্ঠিত জীবনে পৌঁছানোর। কিশোরীটি তখন প্রতিদিন বড় হতে হতে ভাবত, কবে শেষ হবে পড়াশোনা, কবে বাবার মতো অফিস যাব, ঘুরব ফিরব আপন খুশিতে, আর ভালো লাগে না এই বদ্ধ জীবনে পড়াশোনার শাসন। তারপর কত বৃষ্টিধারা জীবন নদীতে, কত জল বাবা প্রাণের শহর বর্ধমান ছেড়ে হাওড়া, শিয়ালদা, ব্যান্ডেল, নৈহাটি, দুর্গাপুর, পড়াশোনা থেকে চাকরির সূত্রে কত প্রতীক্ষিত স্টেশন, চেনা জীবন জীবিকার ব্যবস্থার পর শেষমেশ নিজের একটা সংসারে পৌঁছে সব প্রতীক্ষার প্রহর যখন শেষ, তখন আবার পাগল মন টানে পিছন পানে। এত এত দায়িত্ব, এত কথার উপর কেবল কথার ভার আর ভালো লাগে না সে কিশোরীর। থেকে থেকেই মনে আসবে ঈপ্সিতা, আমি মায়ের কাছে যাব, আমি বাবার স্নেহ শাসনে হেসে কেঁদে আবার ছোটবেলায় ফিরে যাব প্রাণের প্রাচুর্যে। সেই গরমের ছুটি কবে আসবে ঈপ্সিতা? বড় হয়ে যাওয়া কিশোরীটির অন্তরের আমিটির আজ ভারী মন কেমন, সারা বছর আমি সেই প্রতীক্ষার প্রহর গুনি। আমার মন কেমন করে কে জানে, কে জানে কাহার তরে। নমস্কার সহ ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন।

0: পরের চিঠিতে যাব। চেতনার বাতিঘর প্রাত্যহিকি, এই সম্বোধনে চিঠি পাঠিয়েছেন আশিস কুমার চিত্রকর, আমোদপুর বীরভূম থেকে। চেতনার বাতিঘর প্রাত্যহিকি, প্রতি রাতেই আমি প্রতীক্ষার প্রহর গুনি, নিশ্চিন্ত ঘুমের আশায়। ঘুম আসে না, ঘুমের বড়িতে প্রতীক্ষা সার্থক হয়, কিন্তু রোজ রোজ তো ঘুমের ওষুধ খাওয়া যায় না। যদিও ব্যাপারটা এখন আমার গা শওয়া হয়ে গেছে। জেঠিমার বয়স প্রায় 90 বছর, জেঠু ট্রেনে হকারি করতেন। একদিন বাইরে বেরিয়ে জেঠু আর ঘরে ফেরেননি, আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ 60 বছর ধরে জেঠিমার এওতি চিহ্ন সীমন্তে রেঙে থাকা টকটকে লাল সিঁদুরি বলে দেয় তিনি এখনও জেঠুর প্রত্যাবর্তনের প্রতীক্ষায়। হাসি খুশি জেঠিমাকে দেখে মনে হয় প্রতীক্ষায়ও বোধহয় এক ধরনের আনন্দ থাকে। সব পিতামাতাই চায় তার সন্তান ভালো মানুষ হয়ে উঠুক, আবার প্রায় সব পিতামাতারই কাছে ভালো মানুষ হয়ে ওঠার মানদণ্ড হল ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া। সেই লক্ষ্যে নিজেদের মতো করে সন্তানকে পরিচর্যা করে। অমরেন্দ্র খুব ভালো গান গাইত, গান বাজনায় তার বিশেষ ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল বড় গায়ক হবার, মনও প্রস্তুত। কিন্তু পিতামাতার স্বপ্ন সফল করতে অমরেন্দ্র ইঞ্জিনিয়ার হয়েছে। বৃদ্ধাশ্রমে বাস করা অমরেন্দ্রর বিধবা মা সেদিন আক্ষেপ করে বললেন, শুনছি অমরেন্দ্র কর্মস্থলে ফাঁকি দেয়, ব্যবহারে রুক্ষতা এসেছে, কাজ করলেই উপরিতে নেশা। না, ছেলেটা মানুষ হল না। আসলে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে ওর প্রতি অবিচার করে ফেললাম, ওর ভালো লাগাকে মর্যাদা দিতে পারলে হয়তো অমরেন্দ্র এতদিনে প্রথম সারির সফল সঙ্গীত শিল্পী হতে পারত, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারত। সে আর হল না, 26 বছরের সব প্রতীক্ষা নিষ্ফল হয়ে গেল। লিখলেন আশিস কুমার চিত্রকর, আমোদপুর বীরভূম থেকে।
1: পরের চিঠি, সে চিঠি লিখেছেন রজত চরিত, শ্যামপুর হাওড়া থেকে। তিনি লিখছেন, ক্লাস 5-এ স্বামীজিকে নিয়ে রচনা পড়ার সময় পরিব্রাজক শব্দটির সঙ্গে পরিচিতি ঘটে ছেলেটির। বাবার কাছে জানতে চায়, আচ্ছা বাবা পরিব্রাজক মানে কি? পরিব্রাজকের অর্থ ছেলেটির মনে অদ্ভুতভাবে দাগ কাটে। ঠিক পরের বছরই ভালো রেজাল্টের জন্য বাবা ছেলেটির হাতে তুলে দেন বিমল মুখার্জির দুচাকার দুনিয়া বইটি। অদ্ভুত উদ্দীপনার সঞ্চার করে এই বইটি। বইটাকে সে নিজের গোটা পৃথিবী মনে করত, কিন্তু সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোটা নিজের এলাকার মধ্যেই সীমিত ছিল তখন। গ্র্যাজুয়েশনে ভূগোল নিয়ে পড়াটা হৃদয় জমে থাকা আগুনে হাওয়া দেয়। ঠিক সেই সময় পরিচিতি ঘটে এক দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে, যে কিনা দার্জিলিং, পুরী, ঘাটশিলা, কেউনঝর সব সাইকেলে ঘুরে বেরিয়েছেন। সেই ভ্রমণে কত মানুষের সাথে পরিচয়ের গল্প, প্রকৃতি, মমত্ব এবং উন্মাদনাকে সামনে থেকে উপলব্ধির কাহিনী। সেই লুকিয়ে থাকা আগুনে এবার বিস্ফোরণ ঘটায়, আর স্থির হয়ে থাকতে পারে না ঘরের মধ্যে। প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয় সেই থেকে। কবে পারবে সে এই অনাবিল আনন্দকে উপলব্ধি করতে? কবে পারবে সে অচেনা মানুষ প্রকৃতির মাঝে নিজেকে ভাসিয়ে দিতে? কবে? অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে 2019 সালের সেপ্টেম্বর মাসে। ভয় দুশ্চিন্তাকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কিছু কটুক্তি, কিছু বাহবা, কিছু অপার ভালোবাসা নিয়ে পৌঁছয় গঙ্গাসাগর। সাইকেল নিয়ে প্রথম এই ভ্রমণে রাতের বেলায় নির্দিষ্ট মাথা গোজার আশ্রয় না পেয়ে কপিল মুনির আশ্রমের সামনে নাট মন্দিরে রাত কাটানোর মধ্যে যে শান্তি পেয়েছিল সে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আবার পরের দিন মন্দিরের সামনে এক সমবয়সী দোকানদারের কাছ থেকে পাওয়া সাহায্য সে কোনোদিন ভুলবে না। এরপর আরও একবার বেরিয়েছে সে, কখনো কামারপুকুর জয়রামবাটি, কখনো চুঁচুড়া, কখনো সুন্দরবনের গোসাবা, আবার কখনো পাথর প্রতিমা। প্রত্যেক বাড়ি ঘুরে আসার পর পরের বারে আবার বেরিয়ে পড়ার জন্য প্রতীক্ষার প্রহর গণেশে। ধন্যবাদ। রজত চরিত, শ্যামপুর, হাওড়া।

পরের চিঠি। মৌমিতা ঘোষ পাঠিয়েছেন রামগোপালপুর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মনের আঙিনা প্রাত্যহিকই, জানালে দিয়ে বাইরের দিকে অপলক তাকিয়ে থাকে তনয়া, ভীষণই আনমনা। জীবনের একান্ত ইচ্ছে ও লক্ষ্যগুলো থেকে ক্রমশ দূরে আর এক জীবনে। তারপর কখন নির্জন রাত্রির গাঢ় অন্ধকারে মেলে ধরে নিজেকে, ঝিরঝিরে হাওয়ায় নিদারুণ দগ্ধতার ঘাম শুকোয়। জোনাকির মতো এখনো তার স্বপ্নেরা মিটমিট জলে অপেক্ষা জাগিয়ে রাখে। টানাপোড়েনির সংসার, বাবা মায়ের ও নিজের ইচ্ছে উচ্চশিক্ষা অর্জন, অথচ সময়ের কঠিন কঠোর আবর্তে দিশেহারা তরি। আজও তনয়া জানে না ঢেউ ভাঙতে ভাঙতে আলোকিত মোহনায় পৌঁছতে পারবে কিনা। স্বপ্ন দেখে প্রতীক্ষার প্রহর গোনে, জানালার ওপারে ততক্ষণে একটু একটু আলো, হয়তোবা তা অন্ধকারের আলো। তনয়া হারিয়ে যায় অতীতে, ফেলে আসা বসন্ত বেলার মৃদু মন্দ বাতাস, আঙিনায় ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহু তানের ব্যাকুলতা পেরিয়ে সানাইয়ের সুরে দুটি মন গেয়েছিল মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে। তারপর দিনে দিনে বাস্তবের রুক্ষ মাটিতে তনয়ার স্বপ্নগুলি হয়ে ওঠে বড্ড ফিকে, হিসেবের পাতাগুলো এলোমেলো বিবর্ণ। সকাল থেকে রাত রীতি নিয়ম মানিয়ে নেওয়া আর মেনে চলার দায়বদ্ধতায় পরিশ্রান্ত, তবুও ক্লান্তি ভুলে উত্তরণের সিঁড়ি ভাঙতে সর্বদা তৎপর সে। কোনো বাধাই আর নুপ্চ করতে পারে না তাকে, কেননা সে যে আর এক তনয়ার জননী। মানুষ গড়ার কারিগর হয়ে এক মা তার সন্তানের জন্য যথার্থ বাসযোগ্য পরিবেশ গড়ায় সদা সচেষ্ট ও প্রতীক্ষার প্রহর গোনে উজ্জ্বল ভবিষ্যতের। জানালা থেকে মুখ সরিয়ে নরম জ্যোৎস্নায় মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে তনয়া।

পর গুনগুনিয়ে ওঠে। আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও। লিখলেন মৌমিতা ঘোষ, রামগোপালপুর, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

আজকের মতন চিঠির ঝাঁপি অর্থাৎ প্রতীক্ষার প্রহর আমরা এখানেই থামালাম। যাওয়ার আগে একবার মনে করিয়ে দেবো যে মে মাসের দ্বিতীয় পক্ষের প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারোর সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhapi@air.gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর।

0: হ্যাঁ, এরপর যে প্রতীক্ষাটুকু থাকে তা হলো আজকের বাকি দিনটা কেমন কাটবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আকাশ কখনো কখনো মেঘলা থাকতে পারে। কোনো কোনো জায়গায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 86% এবং 65%। বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। শুনলাম আজকের বাকি দিনের কথা, আবহাওয়ার কথা। আর হ্যাঁ, প্রতীক্ষা কিন্তু থাকছেই।
1: আর আমাদের প্রতীক্ষা থাকছে, আমাদের অপেক্ষা থাকছে আপনাদের চিঠির।
0: একদম, প্রতীক্ষার প্রহর, এই বিষয়ে চিঠি লিখুন, আপনাদের অভিজ্ঞতা ভাবনা চিন্তা আমরা ভাগ করে নেব।

0: প্রাত্যহিকে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
1: সম্মান দাস।
0: ভালো থাকবেন সকলে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করা চাহা। ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রহা, এক নয়ে সংকট কে বীজ বোয়ে যা রহে, আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজওয়ানো কি রোজি রোটি ছিন রহে, এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিও কো নিশানা বনা রহে হ্যায়, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রোপচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চুয়া আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए। और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মতবিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। এই বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। গতকাল থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে ইআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারে মুজফ্ফরপুর জেলায় পাঁচজনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কটিশ্বর সিং এর বেঞ্চ। তারা জানান, ওই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। পাটনা হাইকোর্ট দোষীদের যাবজ্জীবনের রায় দিলে 2017 সালে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলে জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিন সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার কাগিস ও রাবাদা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19/3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। খবরে

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। সরকারি চাকরির ক্ষেত্রে 7% ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। আবেদনকারীদের জন্য প্রকাশ করা হবে নির্দিষ্ট ফর্ম। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী, মৃত, স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। আবেদনকারীদের দাবি ছিল যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হচ্ছে তাতে একাধিক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া 11টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল। যদিও পরবর্তী সময় শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। বিহারে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলাকালীন গত বছরের জুনে এসআইআর এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু থেকেও একাধিক পিটিশন দাখিল করা হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক মানুষের ভিড় জমানো প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ডিটেক্ট, ডিলিট এবং রিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশ রুখতে সরকার কাজ করছে। অনেক আগে থেকেই এই আইন চালু থাকলেও পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে তা কাজে লাগায়নি। তাই রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার দেশ তথা রাজ্যবাসীর
1: বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে।
0: পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। অন্য একটি বিজ্ঞপ্তিতে পুরসভা ও কর্পোরেশন স্তরেও সেন্সাস অফিসার নিয়োগের কথা জানানো হয়েছে। জনগণনার কাজে বাধা দিলে বা নির্ধারিত দায়িত্ব পালন না করলে 1948 জনগণনা আইন অনুযায়ী 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। তপশিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণী,

0: প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা সংরক্ষণ। সরকারি দপ্তর, সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকারের আওতাধীন প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্ন থেকে আজ তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিতা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা একযোগে যেভাবে পদত্যাগ করছেন, পুরমন্ত্রী অগ্নিমিতা পাল তার সমালোচনা করেছেন। কল্যাণীতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, গত 15 বছর ধরে কাউন্সিলররা নিজেদের আখের গুছিয়েছেন, বর্তমানে সরকার বদলের ফলে আর সেই সুযোগ না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। এর ফলে কাজের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও পুরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও অভিযুক্ত প্রশান্ত বর্মন। ওই মামলা তদন্তকারী আধিকারিকও আদালতে হাজির হননি বলে খবর। শেষ পর্যন্ত সড়ক দুর্ঘটনা মামলায় 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং পথচারীকে ধাক্কা মারার অভিযোগে গত সোমবার নিউটাউনের ইকোপার্ক থানা এলাকা থেকে প্রশান্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে বারাসাত এসিজেএম আদালতে তোলা হলে বিচারক স্বপন কামিল্লার খুনের মামলার নথি চান। সন্ধে পর্যন্ত অপেক্ষা করার পরেও নথি বা পুলিশের তরফে তাকে হেফাজতে নেবার আবেদন জমা না পড়ায় পথ সুরক্ষা বিধিভঙ্গের মামলায় তার জামিন মঞ্জুর করে আদালত। তৃণমূল কংগ্রেস নেতা ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে দুটি মামলায় 26 মে পর্যন্ত রক্ষা কবচ পেয়েছিলেন জাহাঙ্গীর। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকায় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী সেনের অবকাশকালীন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত মামলায় নতুন করে রক্ষা কবচের মেয়াদ বাড়াননি। সরকারি কাজের ক্ষেত্রে পুলিশকে উর্দি পরেই দায়িত্ব পালন করতে হবে বলে কলকাতা পুলিশ কমিশনারের দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, তল্লাশি অভিযান বা কাউকে গ্রেপ্তার বা কোনো সরকারি কাজে গেলে সাধারণ পোশাকে নয়, পুলিশের উর্দি পরে যাওয়াই বাধ্যতামূলক। তবে বিশেষ প্রয়োজনে সাধারণ পোশাকে যেতে হলে আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদিও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, স্পেশাল টাস্কফোর্স, সাইবার ইউনিটের পুলিশকর্মীরা এই নির্দেশিকার আওতায় পড়বেন না। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু লাইনে 260টির পরিবর্তে 246টি ট্রেন চালাবে, ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92 এবং গ্রিন লাইনে 228টির পরিবর্তে 204টি পরিষেবা দেওয়া হবে। সব ক্ষেত্রেই প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ কমলা সতর্কতা রয়েছে। আগামী দুদিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রাজ্য সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়ায় সকাল থেকেই ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR এভিনিউ কলকাতা 12 বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরক্ষার জন্য সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস ADPS এস ব্র্যাকেটে CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cpmg_wb@indiapost.gov.in abdpgcowb@gmail.com বা

gwb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: জানা অজানায় পরপর দুদিন ধরে শুনছেন বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারাবাহিক কথিকা, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব, বলছেন ডক্টর শ্রাবন্তী বসু।
1: বায়ো ইঞ্জিনিয়ারিং শব্দবন্ধটি নতুন, তার ইতিহাস খুব বেশি পুরনো নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বায়ো ইঞ্জিনিয়ারিং এর ধারণা খুব স্পষ্ট ছিল না। বায়োলজি আর প্রযুক্তির যে কোনো সম্পর্ক থাকতে পারে সে সম্পর্কে সম্যক জ্ঞান প্রাথমিক ধারণাটুকুও প্রায় ছিল না। তলায় তলায় কিন্তু একটা সম্পর্ক ছিল, তার অস্তিত্ব আলাদা করে বোঝা যায়নি। কৃষি ইঞ্জিনিয়ার আর রাসায়নিক ইঞ্জিনিয়াররা ছিলেন, তারা বায়ো ইঞ্জিনিয়ারিং করতেন, কিন্তু আলাদা করে তার উল্লেখ করা হতো না। বায়ো ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বও তেমনভাবে বোঝেননি কেউ। যারা দুধ থেকে দই তৈরি করতেন কিংবা আঙুর বার্লি থেকে অ্যালকোহল, তারাও আসলে বায়ো ইঞ্জিনিয়ারিং করতেন। কিংবা সিভিল ইঞ্জিনিয়ার যারা শহরের বর্জ্য পদার্থ কিংবা জল পরিশোধন করেন, তাদের কাজটাও বায়ো ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ে। এরা সবাই ছোট ছোট অণুজীবকে কাজে লাগিয়েই এই সব পদ্ধতির উদ্ভাবন করেছিলেন, কিন্তু এই কাজগুলোতে বায়ো ইঞ্জিনিয়ারিং এর আলাদা করে কোনো ছাপ বা তকমা দেওয়া হয়নি। বায়ো ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো ধারা, কোথাও যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে মানব দেহের উন্নতি সাধন হয়, আবার কোথাও ছোট ছোট অণুজীবকে কাজে লাগিয়ে তৈরি করা হয় নতুন জিনিস বা নতুন পদ্ধতি। প্রথমটি নিয়ে আগের পর্বে কিছুটা আলোচনা হয়েছে, এই পর্বে আমরা একটু দ্বিতীয়টির দিকে তাকাই, যেখানে অণুজীব এবং অন্যান্য জীবকে কাজে লাগানো হয়েছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। দই তৈরি আমাদের অনেক দিনের পুরনো পদ্ধতি। দই পাতার সময় দইয়ের সঙ্গে একটু আগের দিনের দই মেশাতে হয়। এই যে আগের দিনের দই মেশানো হয়, এতে আগের দিনের দই থেকে কিছু ব্যাকটেরিয়া দুধের মধ্যে ঢুকে যায়। এই ব্যাকটেরিয়ার মধ্যে মূলত থাকে ল্যাক্টোব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়া। তারা বংশবৃদ্ধি করে এবং দুধকে দইতে রূপান্তরিত করে। এই যে ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে দুধ থেকে দই তৈরি করা হয়, এটাও বায়ো ইঞ্জিনিয়ারিং এর অঙ্গ। ডেয়ারি শিল্পের ক্ষেত্রে পুরনো দইয়ের বদলে সরাসরি ল্যাক্টোব্যাসিলাস যোগ করা হয় দুধের সঙ্গে। শুধু দুধ থেকে দই কেন, ব্যাকটেরিয়া বা ইস্ট ব্যবহার করে তৈরি করা হয় আরো অনেক কিছু। ইস্ট ব্যবহার করে তৈরি করা হয় অ্যালকোহল, আবার এক ধরনের ইস্ট ব্যবহার করে তৈরি করা হয় পাউরুটি, কেক এইসব। ব্যাকটেরিয়া ও ইস্টের ব্যবহারে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে তৈরি হয় আরো অনেক সুস্বাদু খাবার। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবাল, এদের দীর্ঘদিন ধরে প্রয়োগ করা হয় জমির উর্বরতা বৃদ্ধিতে। এইসব ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবালেরা কেউ জমিতে নাইট্রোজেন বাড়ায়, কেউ বা যোগান দেয় অন্যান্য খনিজ লবণ। শুধুমাত্র খনিজ লবণ বা খনিজ পদার্থই নয়, অনেক শৈবাল যোগান দেয় উদ্ভিদ হরমোন এবং গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অন্যান্য জৈব পদার্থ। ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় জল পরিশোধনের ক্ষেত্রেও। এছাড়াও ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় নানা উৎসেচক বা এনজাইম, যাকে কাজে লাগানো যায় বিভিন্ন শিল্পে। একটি উদাহরণ দিই, কাগজ কিংবা সুতির কাপড় তৈরি হয় সেলুলোজ দিয়ে। কাগজ পালিশ করে লেখার উপযোগী করতে আগে রাসায়নিকের সাহায্য নেওয়া হতো, এখন নেওয়া হয় সেলুলেজ নামে একটি উৎসেচকের সাহায্য, যা সেলুলোজকে ভেঙে কাগজকে মসৃণ করে। ডেনিম কাপড়ের ফেডেড জিন্স দীর্ঘদিন ধরে ফ্যাশন। আগে ডেনিমের রং তোলা হতো পাথরকুচি দিয়ে ভালো করে রোগড়ে কেচে, এখন রং তোলা হয় সেলুলেস ব্যবহার করে। এসব তো গেল স্বাভাবিক অণুজীবদের কথা। অণুজীবদের জিনের বদল ঘটিয়ে তাদের

0: দিয়ে তৈরি করানো যায় আমাদের প্রয়োজনীয় বেশ কিছু জিনিস। এই যে অণুজীবদের জিনের বদল ঘটানো, এটা একেবারে আধুনিক বায়ো ইঞ্জিনিয়ারিং এর একটি অঙ্গ। ইস্টেরিশিয়া কোলাই, সংক্ষেপে ইকোলাই নামে একটি ব্যাকটেরিয়ার জিনের বদল ঘটিয়ে সেই ব্যাকটেরিয়াকে দিয়ে তৈরি করানো হয় মানবদেহের ইনসুলিন, যা মানুষের পক্ষে অনেক বেশি গ্রহণীয়। 1978 সালে তৈরি হয়েছে এই ইনসুলিন এবং 1982 বাণিজ্যিকভাবে বাজারে এসেছে। 1971 সালে ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে তৈরি করেছিলেন সুপার ব্যাকটেরিয়া, যা খনিজ তেলের অনেকগুলো উপকরণ একসঙ্গে নষ্ট করতে পারে। সমুদ্রে কিংবা কোনো জমিতে খনিজ তেল পড়ে দূষিত হলে এ ধরনের ব্যাকটেরিয়া কাজে লাগানো যায়। সম্প্রতি কোভিড ভ্যাকসিন তৈরিতেও বায়ো ইঞ্জিনিয়ারিং কাজে লাগানো হয়েছে। ইনসুলিন কিংবা সুপার ব্যাকটেরিয়া তৈরির পর পেরিয়ে গেছে অনেকগুলো বছর। বায়ো ইঞ্জিনিয়ারিং এখন আমাদের কাছে অনেক বেশি পরিচিত একটি শব্দ। আমাদের ভবিষ্যৎ পৃথিবীর অনেক সমস্যার সমাধান করতে ইঞ্জিনিয়ারিং আর জীববিদ্যার মেলবন্ধন আমাদের অনেকখানি ভরসা।
1: জানা অজানা এতক্ষণ শুনলেন বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারাবাহিক কথিকার দ্বিতীয় তথা শেষ পর্ব, বললেন ডক্টর শ্রাবন্তী বসু।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি শুনবেন মদন মান্নার কণ্ঠে।

0: নজরুল গীতি শুনলেন মদন মান্নার কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা আমার বাবা নরেন্দ্র দেব বলছেন নবনীতা দেবসেন।
1: নমস্কার, আমাকে আজকে অনুরোধ করা হয়েছে আমার বাবার সম্বন্ধে, আমার বাবা কবি নরেন্দ্র দেব, তার সম্বন্ধে কিছু বলতে। বাবা 1888 জন্মেছিলেন, 1971 মারা যান। বাবা জন্মেছেন তার বাবার পুরনো, আমাদের পুরনো বাড়ি, যেখানে ঠাকুরদাদা তার বাবা, তার বাবা জন্মেছেন সেখানে, ঠনঠনে কালীতলায়, কালীবাড়ি ঠিক উল্টো দিকের বাড়িটাতে। এখন আমার জ্যাঠামশের নামে নাম রাজেন্দ্র দেব রোড, সেখানে। আর বড় হয়েছেন সেখানে, পরে তার বিয়ে হয়েছে, বিয়ে করেছেন আমার মাকে, বিধবা বিবাহ লিলুয়াতে, দেবালয় বলে ওদের নিজেদের বাড়ি ছিল সেখানে। তারপর হিন্দুস্তান পার্কে ভালোবাসা বাড়ি করে উঠে এসেছেন এবং সেখানে আমার জন্ম। আমি বাবাকে এখানেই দেখেছি। বাবা যে সময় বিধবা বিবাহ করেছিলেন, তার তখন বয়স 43 বছর, মার বয়স তখন প্রায় 28, মা 13 বছর বিধবা হয়েছিলেন। অত্যন্ত সাহসের কাজ করেছিলেন এবং সবাইকে জানিয়ে শুনিয়ে এখানে অনেক কলকাতার সমস্ত বিশিষ্ট মানুষেরা সেখানে উপস্থিত ছিলেন, সবার আশীর্বাদ নিয়ে সেই বিয়ে হয়েছিল এবং মা আত্মসম্প্রদান করেছিলেন। মা জানতেন যে শাস্তে আছে, বয়স্ক কন্যা নিজেকে নিজে সম্প্রদান করতে পারে। বাবার ছোটোবেলাটা, বাবা ছোটোবেলায় আমার খুব পুরনো বাড়ি, আমাদের মানে বংশটা মানে অনেক পুরনো, আলিবর্দি খানের সময়কার জমিদারি, ব্রিটিশদের সময়কার নয়। আর ওদের তো ওইভাবে বড় টড়ো হয়েছে একরকম জমিদারি কায়দায় ছোটোবেলাটা, কিন্তু অনুশীলন সমিতির সদস্যরা অনেকেই হয়েছেন ভাইয়েরা, এবং খুব অল্প বয়সী ওদের একটা স্বাধীনতা আন্দোলনের দিকে চলে যান এবং বাড়িতেই কংগ্রেসের অফিস ছিল, যেটা এখন 1 নম্বর রাজেন্দ্র দেব রোড। নানাভাবে ওদের বৈচিত্র্যপূর্ণ ছোটোবেলা কেটেছে। বাবা অনেক রকম লেখা লিখেছেন, বাবা লেখক ছিলেন, অনুবাদক ছিলেন। লেখার মধ্যে বাবা কবিতাও লিখেছেন, গল্পও লিখেছেন, উপন্যাসও লিখেছেন, ভ্রমণ সাহিত্য লিখেছেন। বাবা ভ্রমণ বিলাসী ছিলেন। বাবার সঙ্গে ছোটোবেলা থেকে আমি অনেক বেরিয়েছি, ভারতবর্ষে এমন জায়গায় নেই যেখানে বাবা আমাকে নিয়ে যাননি, যেখানে গিয়েছেন আমাদের নিয়ে ঘুরেছেন এবং বিদেশেও নিয়ে গেছেন। আমি বাবার সঙ্গে অনেক মাস ধরে ইউরোপ ঘুরেছি, ইংল্যান্ডে গিয়েছি, তখন আমার বয়স 12 বছর। আর বাবার এই ভ্রমণের আগ্রহ, বাবা একদম ছেলে মানুষের মতন ছিলেন এবং বাবার মানে বাবার মধ্যে যে সারল্য ছিল, বাবা এই পৃথিবীর মানুষ ছিলেন না, পৃথিবীর মানুষ আমার মা ছিলেন, সেই জন্যই আমার পড়াশুনো বা বড় হওয়া বা এগুলো সম্ভব হয়েছে। আমার শৈশব আমি দেখে আসছি যে আমরা প্রায় দুজন ছোট মানুষ যাতে মা বড় করছেন, আমার বাবা একদিকে, আমি একদিকে, যদিও বাবা মায়ের চেয়ে প্রায় 16 বছরের বড় ছিলেন। আর বাবা অনেক লম্বা, প্রায় 6 ফুট লম্বা লোক ছিলেন, আর মা বেটে খাটো, কিন্তু দুজনের মধ্যে আমার সবসময় মনে হতো মাই বড়, বাবা বড় না। বাবা অনুবাদক ছিলেন, প্রধানত তার দুটো ভাষা থেকে অনুবাদই বেশি আমরা দেখেছি, একটা দুটো বই আর বেস্ট সেলার বলে এখন যাকে বলা হয় সেই সময় হয়েছিল, 39-40টা সংস্করণ হয়েছিল। একটা হলো ওমর খৈয়ামের অনুবাদ, আরেকটা হলো মেঘদূতের অনুবাদ। আর বাবা সংস্কৃত ভালো জানতেন, আর ফার্সি শিখছিলেন, শিখেছিলেন বাড়িতে মৌলভি রেখে, মাকেও শেখাবার চেষ্টা করেছেন, মা একটুও শিখতে পারেননি। আর বাবা বললেন বাবা যাই, যদিও বা শিখলেন তাই থেকে অনুবাদ করার মতো শেখাটা হয়নি, ফলে ইংরেজি থেকেই মূলত করেছেন ওমর খৈয়াম এবং তারপরে হাফিজ। আর মেঘদূত বাবা 2 বার অনুবাদ করেছেন, একবার প্রথমবার যেটা বেরিয়েছিল বাবার নিজের নামে, কিন্তু বাবার মন পছন্দ হয়নি, অনেক বছর বাদে বাবা আবার মেঘদূত অনুবাদ করেছেন মল্লিনাথ এই ছদ্মনামে, অশোকনাথ শাস্ত্রী তার ভূমিকা।

0: লিখে দিয়েছিলেন। বাবার একটা অসাধারণ ক্ষমতা ছিল, একই তিনি দুবার অনুবাদ করলেন, দু রকম ভাষায়, দু রকম ছন্দে। মানে এত ধৈর্য এবং এত আন্তরিকভাবে তিনি পড়াশোনার মধ্যে থাকতেন, মানে বাই নেচার স্কলারলি নেচার লোকটি ছিল। ভোর চারটের সময় উঠতেন, উঠে নিজের পড়ার ঘরে চলে যেতেন, চারতলায় পড়াশুনো করতেন। একটু বেলা হলে ছটা নাগাদ বেরিয়ে যেতেন হাঁটতে, কুকুর নিয়ে হেঁটে আসতেন, অনেকক্ষণ হাঁটতেন, লেখে ফিরে এসে আমার বাঁধা সময় সব বাঁধা, চা খেতেন না, মিচ্ছির জল খেতেন, এরকম। বাবার সারাদিন কাজকর্ম কাজকর্ম, কখনো দুপুরে খেয়ে শুতে দেখিনি, রাত্রি 12টায় শুতে যেতেন। কখনো বাবাকে শুয়ে বিশ্রাম করছেন মানে বাবার শরীর খারাপ হয়েছে, কখনো শুতে দেখিনি। অন্য ধরনের মানুষ ছিলেন, সবসময় হাসি খুশি, কখনো কোনো কমপ্লেন করতে দেখিনি, আমায় কোনোদিন কোনোদিন বকেননি, বাবার কাছে কখনো বকুনি খাওয়া আমার মনে নেই, বা অন্য কাউকে বকছেন সেটাও দেখিনি। বাবা যে লিখছেন, ভারতবর্ষে বহুদিন লিখেছেন, ফিচার লিখতেন নানা ধরনের, বিজ্ঞান নিয়ে তার লিখতেন ভালোবাসতেন, সমস্ত বিদেশি কাগজ ম্যাগাজিন পড়তে ভালোবাসতেন বাবা। আমাদের বাড়িতে প্রচুর আসত, আমাদের তো প্রচুর ফটোগ্রাফির ওপর আর ফিল্মের ওপরে কাগজ ছিল, আমেরিকান সব কাগজ, বাবার খুব উৎসাহ ছিল, কখনোই ছবি তুলতে দেখিনি, কিন্তু এই বিষয়ে যা জ্ঞান নেওয়ার ইচ্ছে ছিল, জ্ঞান সংগ্রহের ইচ্ছে ছিল, লিখেওছেন অনেকবার বাবা। আর চলচ্চিত্র বিষয়ে তো বাবার এই প্রথম বাংলা ভাষায় বই, সিনেমা, বাংলা ভাষায় শুধু নয়, ভারতবর্ষে বোধহয় ভারতীয় কোনো ভাষায় তখন বই লেখা হয়নি, ইংরেজিতে তখন মাত্র চারটে বই। এই খবরগুলো আমার নয়, সত্যজিৎ রায় এগুলো বলেছেন, লিখেছেন, এবং মৃণাল সেন এরাও বলেছেন যে এদের কাছে বইটা তখন অত্যন্ত মূল্যবান ছিল। চলচ্চিত্র তৈরি বিষয়ে আর কোনো ছবি বই তখন ছিল না। বাবার ভ্যারিড ইন্টারেস্ট, মানে কত দিকে চোখ, কত দিকে উৎসাহ ছিল, ভাবলে আমার গা শিউরে ওঠে, মনে হতো লোকটিকে চিনি না। বিজ্ঞান বিষয়ে তখন নতুন নতুন যখন যা আবিষ্কার হচ্ছে সেই বিষয়ে বাবা লিখতেন। আর একটা লিখতেন বিদেশি সাহিত্য, সে কখনো মেডিভ্যাল লিটারেচার লিখছেন, লাতিন সাহিত্য লিখছেন, কখনো ইউরোপীয় সাহিত্য লিখছেন, কখনো চীনে জাপানি হতো, কোথা থেকে খবর পেতেন, কী করে লিখতেন আমি জানি না। আমি যে কম্পারেটিভ লিটারেচার পড়েছি পরে আমি বুঝতে পারি এটা বাবার জন্যে, ভেতরে ভেতরে বাবাকে দেখেছি বলে। আমাদের বাড়িতে আমি বড় হয়েছি, ফ্রেঞ্চ ডিকশনারি, জার্মান ডিকশনারি, ফ্রেঞ্চ জার্মান শেখার টিচ ইউর সেলফ সব বই বাবার, কবে কার কিনে কিনে বাবার রেখেছেন এবং পড়ে শেখবার চেষ্টা করেছেন, শিখেছেন কি শেখেননি আমি জানি না, আমাকে আমার সঙ্গে সেই বিষয়ে খুব একটা আলোচনা হয়নি। বাবার সঙ্গে যখন খুব ভাবছিল তা কিন্তু ছিল না, বাবার সঙ্গে খুব ভাবছিল অন্য অন্য ছোটো ছোটো ছেলে মেয়েদের যারা লিখত, বাবার পাঠশালার লেখকদের, আমি কখনো পাঠশালার লেখক ছিলাম না, পাঠশালা বলে বাবা একটি শিশু কিশোরদের পত্রিকা সম্পাদনা করতেন। আমার মহাসৌভাগ্য যে আমি বাবার সন্তান এবং সেখানে একসময় বড় হয়েছি। আরেকটা যেসব বাবা করেছেন, প্রথম ফিল্ম সোসাইটি সেখানে ফ্রেঞ্চ ছবি দেখিয়েছিলেন, সেটা একদম, এই বিষয়টা বইতে অনেক কথা আছে, এইরকম আর কি। আমি বাবাকে সবাই শুধু কবি বলে ভাবেন, তাছাড়া বাবা একটা ইনস্টিটিউশন ছিলেন, বাবা এত ধরনের কাজ করেছেন, এবং ওয়েস্ট বেঙ্গল পিএন বাবার শুরু করা, বাবা মাধুজী তার যুগ্ম সম্পাদক ছিলেন, নানা ধরনের কাজ করেছেন, খুব সুন্দর ছবিও আঁকতেন বাবা। আজকে এতক্ষণই, এতটুকুই থাক, বাবার কথা বলতে গেলে তো শেষ হবে না।
1: শুনলেন কথিকা আমার বাবা নরেন্দ্র দেব, বললেন নবনীতা দেবসেন, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন টুড়ি রাগে খেয়াল, শিল্পী নেহা রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন টরি রাগে খেয়াল, শিল্পী নেহা রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: অ্যাপ থেকে বা
1: পল্লফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। এই পর্বে থাকছে বাস্তু সাপ ছবির গান, প্রথম গানটি অরিজিৎ সিং এর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি বলে সিবিএসই জানিয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী মৃত স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। আবেদনকারীদের দাবি ছিল যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হচ্ছে তাতে একাধিক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া 11টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল, যদিও পরবর্তী সময় শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। বিহারে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলাকালীন গত বছরের জুনে এসআইআর এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু থেকেও একাধিক পিটিশন দাখিল করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাস পরিদর্শন করবেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন তিনি। বাবা হরভজন সিং এর মন্দিরও ঘুরে দেখবেন তিনি। এরপর রাষ্ট্রপতি গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয়ে 33টি বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন তিনি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই স্পষ্ট জানিয়েছে উত্তরপত্র মূল্যায়নে তাদের অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি। বোর্ড জানিয়েছে সমাজ মাধ্যমে cbse.onmarks.co.in নামে যে ইউআরএলটি শেয়ার করা হচ্ছে সেটি সম্পূর্ণ আলাদা। এর সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত পোর্টালের কোনো সম্পর্ক নেই। সিবিএসই অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় অতিরিক্ত স্বচ্ছতা বজায় রাখতে সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। রেলমন্ত্রক দেশে প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমো ট্রেন চলাচলের প্রস্তাব অনুমোদন করেছে। উত্তর রেলের জিন্দ ও শনিপথের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন। বিদ্যুতের পরিবর্তে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে হাইড্রোজেন। রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও ও রেল সুরক্ষা কমিশনারের পক্ষ থেকে এই ট্রেন চালানোর ব্যাপারে অনুমতি মিলেছে। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদেহে। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ হত্যার অভিযোগ রয়েছে। এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের টোইর মারজায়ুন জেলার একাধিক লক্ষ্যবস্তুতে
বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। গতকালের এই ঘটনায় 31 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 40 জন। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের আক্রমণে হেজবোল্লাহ গোষ্ঠীর 600 বেশি সদস্য নিহত হয়। মার্কিন গবেষণা সংস্থা নাসা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে পাঠানোর জন্য রোবোটিক ল্যান্ডার, লাফিয়ে চলতে সক্ষম এমন ড্রোন এবং বিশেষ যানবাহনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজেসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন এই প্রকল্পে যন্ত্র নির্মাণের জন্য নির্বাচিত সংস্থাগুলির অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য 2028 সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হবার আগেই আবারও মার্কিন মহাকাশচারীদের চাঁদে অবতরণ করানো। চাঁদের মাটিতে মানুষ পাঠানোর ক্ষেত্রে নাসাকে চীনের সঙ্গে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে, ফলে নতুন মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার চাপও বাড়ছে মার্কিন মহাকাশ সংস্থার ওপর। উল্লেখ্য, চীনও 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়ে দ্রুত এগোচ্ছে। গতকাল তারা শেনঝাও 23 মহাকাশযান উৎক্ষেপণ করে সেদেশের মহাকাশচারীদের তিয়াংগং মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। ভারতীয় বায়ুসেনা তাদের প্রযুক্তি বিভাগে

0: ইঞ্জিনিয়ারিং নিয়োগ সংক্রান্ত নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। এখানে গেট পরীক্ষার প্রাপ্ত নম্বর বা ইঞ্জিনিয়ারিং এ অ্যাপটিটিউড টেস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করবে এয়ারফোর্স সিলেকশন বোর্ড। যোগ্য প্রার্থীদের এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় বসতে হবে না। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক মানুষের ভিড় জমানো প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশ রুখতে সরকার কাজ করছে। অনেক আগে থেকেই এই আইন চালু থাকলেও পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে তা কাজে লাগায়নি বলে অভিযোগ করেন তিনি। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্য স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন 100 পয়েন্ট রোস্টারও প্রকাশ করা হয়েছে। আইপিএল ক্রিকেটে প্লে অফের এলিমিনেটর ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক জয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বী জুটিকে 26-28, 21-15, 21-13 হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পোহান জুটির। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরে দ্বিতীয় দিনে আজ নাথুলা পাসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি বলে সিবিএসই জানিয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। গরমে হাঁসফাঁস দশা জেলার। ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও তাতে মানুষের অস্বস্তি কমছে না। নির্বাচন পরবর্তী সময়ে গত 21 মে হাওড়ায় এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরসভা এলাকার মানুষের সমস্যা নিয়ে কথা হয়। মুখ্যমন্ত্রী বৈঠকে জানান, এই এলাকায় পর্যাপ্ত পানীয় জল, পরিচ্ছন্নতা এবং নিকাশি ব্যবস্থার উপর জোর দিতে হবে। হাওড়া শহরকে রেল এবং রেলের ব্যবস্থাপনা থেকে বাদ দিয়ে করা যায় না। এদিনের এই সমন্বয় মিটিংয়ে উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষসহ হাওড়া সিটি পুলিশ এলাকার সদ্য নির্বাচিত 4 বিধায়ক, জেলাশাসক, হাওড়া পুর নিগম ও বালি পুরসভার আধিকারিকরা, KMDA, হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট, DGP নেতৃত্বে হাওড়া সিটি পুলিশ কমিশনার, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, হাওড়া পুর নিগম ও বালি পুরসভার নির্বাচন না হওয়ায় নিত্যদিনের নাগরিক পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে।

0: এই এলাকায় পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা, পরিচ্ছন্নতা, নিকাশি ব্যবস্থা, অন্যান্য নাগরিক পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, পৌরসভা পরিচালিত প্রতিষ্ঠানগুলির সুষ্ঠু পরিচালনার উপর গুরুত্ব দিতে হবে। রেলের ক্ষেত্রেও জেলা প্রশাসনের ক্ষেত্রে কী কী কাজ হবে তার তালিকা তৈরি করা হবে বলেও জানিয়ে দেন তিনি। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করা হবে এবং এই শহরকে বিকশিত নগরীতে পরিণত করা হবে বলে তিনি জানান। ওয়ার্ডগুলির ডিলিমিটেশনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেই যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে হাওড়া পুর নিগমের নির্বাচন হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিগত দিনে যত অবৈধ বিল্ডিং তৈরি হয়েছে সেগুলি নির্মাণে কারা কারা দায়ী তা খুঁজে বার করতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হবে। যতগুলি জলাশয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরির পরিকল্পনা করা হয়। এছাড়াও দুর্নীতির বিষয়ে আলোচনা করে তদন্তের ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিগত বছরগুলিতে যেসব রাজনৈতিক হিংসা ঘটেছে, মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, সেইগুলির বিষয়ে পুলিশকে নতুন করে এফআইআর নিয়ে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। উন্নয়নমূলক ঘোষণার পাশাপাশি এদিন অনুপ্রবেশকারী ইস্যুতে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়া সিটি পুলিশ কমিশনার ও আরপিএফকে সরাসরি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের আদালতে পাঠাবেন না, বনগা পেট্রাপোল সীমান্তে বা বসিরহাট সীমান্তে সীমা চৌকির কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের কঠোর বার্তার পর হাওড়া স্টেশন চত্বরে নিরাপত্তা ও নজরদারিও আঁটোসাঁটো করা হয়েছে। 15ই মে প্রয়াত হলেন হাওড়া জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী সন্তোষ কুমার দাস। শ্রী দাসের জন্ম 19শে জুলাই 1936 সালে। মৃত্যু সংবাদ আসতেই তার গ্রাম পাঁচলার গঙ্গাধারপুর সহ হাওড়া জেলা ও রাজ্যের নানা প্রান্তের শিক্ষানুরাগী মহলে নেমে আসে শোকের ছায়া। তিনি পাঁচলার গঙ্গাধারপুরের প্রাইমারি, মেয়েদের হাইস্কুল, ছেলেদের হাইস্কুল, কলেজের পাশাপাশি গ্রামীণ পাঠাগার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বাবা মার নামাঙ্কিত কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের অধীনে বিএড, ডিএড, এমএড কলেজ, ফুটবল একাডেমি, ডিসপেন্সারি সহ নানা উদ্যোগও নিয়েছিলেন তিনি। 1977 সালে ফরওয়ার্ড ব্লকের হয়ে পাঁচটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন তিনি। যদিও পরবর্তী সময়ে শ্রী দাস রাজনীতি থেকে সরে আসেন এবং সামাজিক নানা উন্নয়নমূলক কাজকর্মে যুক্ত হন। তিনি জগৎপুর আদর্শ বিদ্যালয়, একবাব্বরপুর হাইস্কুল, বড়মহড়া যতীন্দ্র বিদ্যাপীঠ এই তিনটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জুজার শাহ পি এন মান্না ইনস্টিটিউটের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। মহিরুহ সম এই শিক্ষাব্রতী মানুষটি একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটি অসম্পূর্ণ থেকে যায়। সম্প্রতি দামোদর নদের ক্ষতিগ্রস্ত বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে একটি যৌথ পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিডিও, আমতার এসডিপিও সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বাঁধের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি বর্তমান অবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন তারা। পরিদর্শনের সময় বাঁধের একাধিক গঠনগত ত্রুটি এবং দুর্বল জায়গা চিহ্নিত করা হয়েছে। স্থানীয় মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যতে সম্ভাব্য বন্যা বিপর্যয় এড়াতে দ্রুত প্রয়োজনীয় মেরামতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। জেলার চিঠি শেষ হলো। হাওড়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা শর্বাণী শর্মা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে থাকছে আরশি নগর ছবির গান। প্রথমে পার্বতী দাস বাউল।

গাইতে গাইতে সুফিরা সব দুহাত তুলে নাচে, তখন মন চলে যায় আল্লাহ মিয়ার কাছে। এটা ধুও, আমার সঙ্গে গাও, আও না।

শুনলেন আরশিনগর ছবির গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে ছুটির ঘণ্টা। উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী।

0: বন্দে মাতরম। কাকুলা শুনলাম আমরা, নাম বলবে তো?
1: কৌশিকী কারফা।
0: কৌশিকী কারফা। ছোট্ট বন্ধুরা, তোমরা তো সবাই শুনেছো ঘোষণায়, আজকে ছুটির ঘন্টায় আমাদের সঙ্গে তোমাদের ছোট্ট বন্ধু কৌশিকী কারফা। কৌশিকী বন্দে মাতরম দিয়ে আমাদের এই আসর একদম শুরু করেছে, আমাদের দেশের জাতীয় মন্ত্র বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। আচ্ছা কৌশিকী, তোমার সঙ্গে একটু আলাপ করে নি, বলো। কৌশিকী একটা খুব সুন্দর লাল রঙের হেয়ার ব্যান্ড পরেছে, আর একটা রামধনু রঙের জামা, অনেকগুলো রং। কৌশিকী, তোমার এই আকাশবাণীতে আসতে কেমন লাগলো গো?
1: খুব ভালো লেগেছে।
0: খুব ভালো লেগেছে, বলো। তুমি এসেছো,
1: খুব সুন্দর,
0: খুব সুন্দর। আর তুমি যে এসেছো, আমাদের এত আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, এবং ছুটির ঘন্টায় আমাদের সঙ্গে ছোট্ট বন্ধু যারা আছে তাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে এই মুহূর্তে। আচ্ছা, ছোট্ট বন্ধুরা তো কৌশিকীকে দেখতে পাচ্ছে না, আমি কৌশিকীর যদি একটু বর্ণনা দিই, কৌশিকী খুব সুন্দর হাসি খুশি চেহারার একটি ছোট্ট মেয়ে। আচ্ছা কৌশিকী, তুমি কত বড়?
1: আমি
0: 9 বছর। আর কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 4।
0: ক্লাস 4। কোন স্কুল?
1: বেহালা
0: ব্লাইন্ড স্কুল। ব্লাইন্ড স্কুল বললেই আমাদের একটু অন্যরকম মনে হয়, কিন্তু কৌশিকী শুধু যে পড়াশুনো করে তা তো নয়, তোমরা ছুটির ঘন্টায় আজকে নিশ্চয়ই বুঝতে পারছো কৌশিকী একদম বন্দে মাতরম গান দিয়ে শুরু করেছে। কৌশিকী খুব ভালো গান করে, কবিতা। না না, আমি বলবো না। কৌশিকী তুমি কী কী পারো?
1: আমি গান পারি, কবিতা পারি, পড়াশোনা পারি, কম্পিউটার টাইপিং পারি।
0: বাহ! আর ঝগড়াঝাটি করতে পারো নাকি?
1: ঝগড়াঝাটি বোনের সঙ্গে হয়।
0: ও, বোনের সঙ্গে? বোন আবার
1: প্রথমে করে,
0: বোন দুষ্টুমি করে না?
1: বোন
0: আবার কত বড়?
1: বোন 5 বছরের।
0: 5 বছর? বাবা, সে তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি যখন আজকে আসছো আকাশবাণীতে, বোন তখন কি বললো?
1: বোন তখন তো আমাকে বোন চমকেলো, ভালোবাসলো খুব।
0: বাহ বাহ, তুমি কি বললে, আমি একটা আসতো আকাশবাণী নিয়ে আসবো বোন তোর জন্য?
1: হ্যাঁ, বোন বলছে যে তুমি কোথায় যাচ্ছ?
0: ও আচ্ছা, বাড়িতে আর কে কে আছে গো?
1: বাড়িতে আছে বোন আর ঠাম্মি।
0: বোন আর ঠাম্মি? আর তুমি এসেছো কার সঙ্গে?
1: বাবার মায়ের সঙ্গে।
0: বাবা মায়ের সঙ্গে? ঠাম্মির সঙ্গে ঝগড়াঝাটি হয় নাকি একটু?
1: না, ঠাম্মির সঙ্গে অতটা হয় না।
0: অতটা হয় না। আচ্ছা, তুমি গান করো, কবিতা করো, স্কুলে যাও, কম্পিউটার সার্ফিং করতে পারো, টাইপিং করতে পারো, আর কি কি করতে পারো? খেলাধুলো?
1: হ্যাঁ, খেলাধুলা করি।
0: কি কি খেলো?
1: রান্নাবাটি খেলি, পুতুল নিয়ে খেলি।
0: ও মা, পুতুল খেলা! আর
1: মাঝে মাঝে বিকালে তো ফুটবল নিয়েও খেলি।
0: তাই নাকি?
1: হ্যাঁ।
0: বাহ! আচ্ছা, রান্নাবাটি যে করো, রান্নাবাটি কি কি হয়?
1: রান্নাবাটিতে ভাত, মাংস, এগ রোল, চাউমিন,
0: রুটি,
1: ম্যাগি, পায়েস, এসব হয়।
0: দারুন দারুন।
1: চিকেন পকোড়া?
0: চিকেন পকোড়া? তোমার কোনটা খেতে বেশি ভালো লাগে?
1: আমার তো এসব খাবার খুব ভালো লাগে,
0: খুব ভালো লাগে। বন্ধুরা, বুঝতে পারছো তো, তাহলে কৌশিকী আমাদের গানও শোনাবে, আবার চিকেন পকোড়াও খাওয়াবে। কেমন কৌশিকী, আমরা তোমার বন্দে মাতরম শুনলাম, আরেকটা গান আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ এলেই তো

0: বেশি করে রবীন্দ্রনাথের কথা মনে হয়, নজরুলের কথা মনে হয়। রবীন্দ্রনাথের একটা গান তুমি শোনাবে নাকি?
1: হ্যাঁ শোনাবো।
0: কোনটা বলে তো?
1: আজ ধানের ক্ষেতে।
0: ও আচ্ছা, বাহ দারুণ, শোনো।

0: খেলা।
1: কৌশিকি, এই গানটা তুমি কার কাছে শিখেছো গো?
0: ম্যামের কাছে।
1: ম্যামের কাছে? বাড়িতে এসে গান শিখিয়ে যান নাকি স্কুলে?
0: বাড়িতে।
1: বাড়িতে? আচ্ছা, তুমি কতদিন ধরে গান শিখছো?
0: অনেক দিন, 2 থেকে।
1: ও, ক্লাস 2 থেকে? তার মানে অনেক ছোটবেলা থেকে। গান গাইতে তোমার খুব ভালো লাগে বলো?
0: হ্যাঁ।
1: এই এই যে গানটা গাইলে, এটা তো কোন সময়ের গান?
0: এটা এটা হচ্ছে
1: মানে আমাদের যে অনেকগুলো ঋতু আছে তো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, কোন সময়ের বলে তোমার মনে হয়?
0: এটা
1: শরৎকালের। শরৎকালের, তখন ওই ধানের ফুল ফোটে, তাই না? তারপর আকাশে কেমন সাদা মেঘ দেখা যায়। তুমি আকাশের দিকে তাকিয়ে, আমাদের তো অনেক অনেক রকমের কষ্ট থাকে কৌশিকী, তাই না? কারো শরীরে নানান রকমের কষ্ট থাকে, কারো হাঁটার কষ্ট থাকে, তোমার একটু দেখার কষ্ট, তাই না? দেখতে কষ্ট হয়, কিন্তু তবুও আকাশের দিকে তাকিয়ে তোমার কেমন মনে হয়? মাঝে মাঝে আকাশের দিকে তাকাও তো। তারপর
0: তারপর মনে হয় সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তুলোর মতন,
1: তুলোর মতো। ঠাম্মা কি তোমাকে কখনো রূপকথার গল্প বলেছেন?
0: বলেছেন।
1: আচ্ছা, ওই পক্ষী বলো,
0: পক্ষীরা যেন মানে টোকাটুকি এরকম বলেন।
1: ও আচ্ছা আচ্ছা,
0: রাজা রানীর গল্প বলে,
1: রাজা রানীর, ব্যঙ্গমা ব্যঙ্গমী,
0: ব্যঙ্গমা ব্যঙ্গমী বলেন না,
1: বলেন না। আচ্ছা, রূপকথার গল্প তোমার শুনতে কেমন লাগে?
0: খুব ভালো লাগে,
1: ভালো লাগে।
0: রাজা রানীর কথা থাকে,
1: রাজা রানীর কথা থাকে। রাজা রানীকে তো তুমি

0: দেখোনি?
1: না, কোনোদিন দেখিনি।
0: দেখিনি, কিন্তু তাদের কথা শুনতে ভালো লাগে। কেমন একটা ছবি এঁকে ফেলো ভেতরে ভেতরে, না?
1: হ্যাঁ
0: হ্যাঁ, তোমার মনের মধ্যে
1: কত সুন্দর
0: সুন্দর লাগে। তুমি কোথাও যখন বেড়াতে গেছো বাবা মার সঙ্গে, এরকম সুন্দর ছবি তুমি হয়তো দু চোখে দেখতে পাওনি, কিন্তু মনের মধ্যে সেই ছবিটা আঁকা হয়েছে, তাই না? আঁকা হয়ে যায়, তেমন একটা ছবি কি এখন বলবে, মনে পড়ছে কোথাও গেছো?
1: আমি মানে রাজা রানীর ছবি এমনি কোথাও দেখিনি।
0: না, এই যে বেড়াতে গিয়ে, বেড়াতে গিয়ে সেখানে হয়তো আকাশ দেখলে, নদী দেখলে, ঝর্ণা দেখলে বা সমুদ্র, কোথায় বেড়াতে গেছো তুমি?
1: পুরীতে।
0: পুরীতে? বাহ, পুরীতে তো অনেক বড় সমুদ্র আছে। তুমি সমুদ্রে নেমেছো?
1: হ্যাঁ, স্নানও করেছি।
0: স্নান করেছো? ও মা, ভয় করেনি তো? বলছি ভয় করেনি? বড় বড় ঢেউ,
1: আমার তো খুব মজায় লাগছিল, ভয়ই করেনি।
0: আর বোন?
1: বোনও গিয়েছিল।
0: বোন তখন কি করছে? বোন নিশ্চয়ই ভয় পেয়েছে।
1: বোন অতটা পায়নি, তবে একটু একটু পাচ্ছিল,
0: একটু একটু পাচ্ছিল। তোমার তো আদৌ ভয় করেনি?
1: না।
0: আচ্ছা, সমুদ্রটাকে তোমার কেমন মনে হয়েছে?
1: সমুদ্রটাকে আমার খুব ভালো ভালো লেগেছে। সেখানে খুব বড় বড় ঢেউ ছিল,
0: আর
1: অনেক বালি ছিল, আমরা
0: বালি ছিল। আচ্ছা, এবার এবারে ডুব দিতে গিয়ে বা স্নান করতে গিয়ে মুখে কি একটু জল ঢুকে গেছিল?
1: হ্যাঁ।
0: কেমন জলটা?
1: নোনতা।
0: নোনতা, সমুদ্রের জল নোনতা হয়, তাই না? এমনি করে একটু একটু করে দেখো, দু চোখ দিয়ে হয়তো নয়, কিন্তু তোমার মন দিয়ে, তোমার কল্পনা দিয়ে সমুদ্রটাকে তুমি ধরে ফেলছো, সমুদ্রটাকে এঁকে ফেলছো। তেমনি সব কিছুই খুব সুন্দর মনে হয় তোমার, না? তুমি কি লেখো একটু একটু, কৌশিকি?
1: সাইটের লেখা?
0: হ্যাঁ,
1: সাইটের লেখা তো আমি লিখতেই পারি না।
0: লিখতে পারো না? আচ্ছা, তোমার কখনো কখনো গল্প, এই যে গল্প করো, গল্প ধরো পুরী গেছো, সেটা তুমি বলছো আমাদের, এটা কি একটু লিখতে ইচ্ছে করে তোমার?
1: হ্যাঁ, লিখতে ইচ্ছা করে, ছবি আঁকতে ইচ্ছা করে।
0: ছবি আঁকতে? বাহ,
1: কিন্তু আমি তো সাইটারে কিছু করতে পারি।
0: করতে পারো? তুমি কম্পিউটারে সেটা করতে পারো না? না
1: না,
0: এখন আস্তে আস্তে তুমি যখন বড় হবে, এখন তো সবে 9 বছর, তাই না? একটু একটু যখন বড় হবে, তারপর দেখবে যে এখন অনেক এই যে টেকনোলজি বলি যেগুলোকে, প্রযুক্তি কেমন, সেইগুলো অনেক সাহায্য করে।
1: একটু বড় হলে নাকি সাইটের লেখা শিখতে?
0: হ্যাঁ, ফলে তুমি একদম
1: সই করার জন্য,
0: হ্যাঁ হ্যাঁ, তুমি একদম শুধু সই করার জন্য নয়, তুমি ছবিও আঁকতে পারবে, তুমি লিখতে পারবে। একটু মন খারাপ করো না, জগৎ এগোচ্ছে তো, তোমাকে বা তোমাদের সাহায্য করার জন্য অনেক রকমের উপকরণ ধীরে ধীরে চলে আসছে, কেমন? আচ্ছা কৌশিকি, আজকে আমাদের এই ছুটির ঘন্টায় আমরা মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে কথা বলবো, তুমি বলবে তো?
1: হ্যাঁ বলবো,
0: বলবে। আচ্ছা, আমাদের টেলিফোনে তারা আসবে, আমি জানিয়ে দিই, আমাদের টেলিফোন নাম্বার 0332213 1342। ছোট্ট বন্ধু যারা ফোন করবে, বাবা মার সাহায্য নিশ্চয়ই নিও, রেডিও সেট থেকে একটু দূরে থাকবে, আর রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দেবে। আমি এটা বন্ধুদের বলছি, কৌশিকি, কেমন? তারা যে ফোন করবে, ফোনের আমাদের কৌশিকি টুকটুক করে আলো জ্বলে, কেমন, হলুদ রঙের একটা আলো জ্বলে, সেই আলোটা জ্বললেই আমরা ফোনটা রিসিভ করি, তারপর আমাদের বন্ধুদের সঙ্গে কথা হয়। তা আমরা অপেক্ষা করব বন্ধুদের টেলিফোন আসার জন্য। টেলিফোনে আলো জ্বলছে কৌশিকি, কেমন? আমি একটা ফোন নিই বন্ধুদের সঙ্গে, দেখি কে আছে ফোনে। হ্যালো,
2: টেলিফোনে আলো জ্বলছে কৌশিকি, কেমন?
0: এই তো লাইনটা কেটে গেল। কিন্তু ওই যে যেটা বললাম, যিনি ফোন করবেন ভাই আপনার ছোট্টর জন্য, তাহলে ফোন করার সময় রেডিও সেট থেকে একটু দূরে থাকুন, না হলে এই আমরা আমাদের কথা শুনতে পাবো, এটাকে ফিড বলে। হ্যাঁ, তখন কৌশিকের কথা আমরা শুনতে পাবো না, বন্ধুর কথা শুনতে পাবো না। আমি আরেকটা ফোনে চেষ্টা করি, 0332213 1342, কেমন? আরেকটা ফোন এসছে কৌশিকি, আমি ধরলাম। হ্যালো,
3: হ্যালো, হ্যালো।
0: হ্যাঁ কৌশিকি, শুনতে পাচ্ছো?
3: হ্যাঁ।
0: আচ্ছা কৌশিকি হ্যালো বলছে, কে বলছো তুমি?
3: আমি আমি দিয়া বসাক বলছি।
0: দিয়া বসাক, কোথা থেকে?
3: আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে বলছি।

0: সমুদ্রগড়। দিয়া তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কত বড়?
1: আমি আমি
0: বলো।
1: আমি ক্লাস থ্রিতে পড়ি।
0: ও ক্লাস থ্রি, তাহলে তুমি কৌশিকীর থেকে একটু ছোট। কৌশিকী, তোমাকে তোমাকে দিয়া ফোন করেছে বর্ধমান থেকে। তুমি হ্যালো বলো।
2: হ্যালো।
1: হ্যাঁ
0: দিয়া, কৌশিকীকে শুনতে পাচ্ছো?
2: তুমি কোন ক্লাসে পড়ো?
0: এই দেখো কৌশিকী কি জিজ্ঞেস করছে। আচ্ছা আচ্ছা দিয়া, তোমার কৌশিকী দিদিকে যদি কিছু মনে হয়, দিদি কেন একদম বান্ধবী পিটুপিটি তোমরা, যদি কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে জিজ্ঞেস করো আগে, তারপর শুনবো তোমার কথা। দিয়া
1: হ্যালো।
0: হ্যাঁ কৌশিকী শুনছে তোমাকে, বলো। কৌশিকীর কাছে তোমার কোনো প্রশ্ন আছে?
1: হ্যাঁ আছে।
0: বলো বলো বলো, তোমরা দুজনে গল্প করো একটু।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি ক্লাস ফোরে পড়ি।
0: এই দিয়া, কৌশিকী একটু আগে বলেছে, তুমি তো শুনেছো প্রথম থেকে, ও খেলনাপাতি খেলে, রান্নাবাটি করে, কত রকমের রান্না করে। তোমার কোন রান্নাটা খেতে ভালো লাগবে কৌশিকীর কাছে?
1: আমার চিকেন পকোড়া।
0: ও চিকেন পকোড়া, স্পেশাল চিকেন পকোড়া। কি কৌশিকী, হবে তো চিকেন পকোড়া?
2: হ্যাঁ হবে।
0: আচ্ছা চিকেন পকোড়া কেমন করে বানাতে হয় তুমি রেসিপিটা কি বলবে একটু দিয়াকে?
2: চিকেন পকোড়া,
0: হ্যাঁ,
2: তো প্রথমে চিকেন নিয়ে আসতে হয়। তারপর
0: দিয়া ভালো করে শুনে নাও,
2: চিকেন, তারপর পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তারপর ওই পেঁয়াজ লঙ্কা ভাজতে হয়।
0: হ্যাঁ।
2: তারপর ওর মধ্যে চিকেন দিয়ে তারপরে বানাতে হয়।
0: দিয়া শুনে নিয়েছে তো, বেশি লঙ্কা দিও না কিন্তু, তাহলে ঝাল লাগবে। আমার আবার লঙ্কা খেতে বেশি ভালো লাগে না। ও কৌশিকী, পকোড়ার সঙ্গে কি একটু সস থাকবে?
2: হ্যাঁ থাকবে।
0: ও দিয়া শুনছো,
2: সস
0: তো তাহলে চিকেন পকোড়া সস মাখিয়ে কেমন? আচ্ছা এবারে দিয়া তুমি কি শোনাবে, কৌশিকী অপেক্ষা করছে, বলো কি শোনাবে বলো।
1: আমি আমি আমার কবিতা নৌকা যাত্রা।
0: আচ্ছা কৌশিকী,
1: কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
0: দেখো দিয়া একটা কবিতা বলছে।
1: মধুমাছি ওই যে নৌকা খানে বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আজকে ভুল পাটি, আমায় যদি দেয় তার নৌকাটি, আমি তবে এক সোটাদার আটি, পাল তুলে দিই চারটি পাঁচটা ছটা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটি, আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তের নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমার যাচ্ছি নেকো চলে, রামের মতনে 14 বছর বনে, আমি যাবো রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনামানিক বই, আশুকি আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা তিনজনে, আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তের নদীর পার, ভোরের বেলায় নৌকো দেব ছেড়ে, দেব দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলায় তুমি পুকুরি ঘাটে, আমরা তখন নতুন দাদার দেশে, পেরিয়ে যাব তীর পূর্ণের ঘাট, পেরিয়ে যাবে পান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধি হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কে যাবো একটিবার সাত সমুদ্র তার নদীর পার, নমস্কার।
0: বাহ কেমন লাগলো কৌশিকী? হ্যাঁ দিয়া শুনছো তো, কৌশিকী বলছে খুব ভালো লাগলো, একটা জোরে হাততালি দেবে নাকি দিয়ার জন্য? বাহ দিয়া, ও দিয়া তাহলে আজকে চিকেন পকোড়া হবে তো? আমরাও ভাগ পাবো তো? পাবো। বাহ চিকেন পকোড়া সস দিয়ে, তাই তো, বেশি ঝাল দিও না কিন্তু। আবার আবার কথা হবে দিয়া, এখন টাটা। খুব ভালো থেকো, খুব ভালো থেকো।

0: কি করছি কি? দিয়ার কবিতা কেমন লাগলো?
1: খুব ভালো,
0: খুব ভালো লেগেছে। তুমি একটা কবিতা বলবে নাকি? কাজী নজরুল ইসলামের, বলো না। নজরুল ইসলামের জন্মদিন তো এই সবে গতকাল আমরা উদযাপন করেছি, তাই না? আচ্ছা বলো বলো বলো, কোন কবিতাটা বলবে?
1: খুকি ও কাঠবেড়ালি।
0: আচ্ছা, সেই মজাদার কবিতা, বলো।
1: খুকি ও কাঠবেড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুৎকা পেটু খাও, একা পাও জেঠায় জেঠু, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজুচিয়ে পুটুস পাটুস চা, ছোঁজা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও, কাঠবেড়ালে বাঁদরি মুখে মারব ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙ্গাদাকে ডাকব দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ওচা, তাই তো তোর নাকটি বোচা, হুদমো চোখে গাপুস কুপুস একলাই খাও হাপুস উপুস, পিঠে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, উফ হে রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট ও মা দেখে যাও, কাঠবেড়ালে তুমি মরো তুমি কচু খাও,
0: কচু খাও কচু খাও, রাঙাদা তো নেই এখানে, তুমি কি জানো কৌশিকি? এই দেখো এক ঝুড়ি নিয়ে চলে এসেছে লাল লাল লিচু দুর্বা পিসি, বুঝেছো? রাঙাদা তো নেই, আমাদের শিশু মহলের পিসিমণি আছে, এক ঝুড়ি লিচু খেতে তোমার কেমন লাগে গো কৌশিকি? খুব ভালো। আমরা আজকে ছুটির ঘন্টায় অনুষ্ঠান করব, গান করব, কবিতা করব, লিচু খাবো, কেমন? কাঠবেড়ালির জন্য দু একটা নিয়ে যাবে, তবে আমি পিসিমণিকে বলে দিচ্ছি, কেমন? লাল লাল বেছে বেছে লিচু, ও লিচু খেতে না আমার খুব ভালো লাগে,
1: আমারও
0: ভালো লাগে। এই এই তো পিসিমণি শুনছে নিশ্চয়ই, পিসিমণি লিচু দেবে। আর এখন তো লিচু আর কি কি এই সময়টা বলো তো, ফালি ফালি আম,
1: আম হয়,
0: আম হয়, আম খেতে তোমার কেমন লাগে?
1: খুব ভালো লাগে, আমার আম তো আমার প্রিয় ফল।
0: ও আম, আম হলো লিচু হলো আর কি। তুমি কি এই সময় জ্যৈষ্ঠ মাসের গরমে তাল শাঁস খেয়েছো?
1: তাল শাঁস?
0: ওই যে ছোট ছোট কচি তাল হয় তার ভেতরে যে শাঁসটা থাকে,
1: খাও? খাইনি।
0: খাওনি না লিচু? আর তোমার কি খেতে ভালো লাগে?
1: ফলের মধ্যে চেরি ভালো লাগে।
0: ও বাবা,
1: তিন রকম ফল সব থেকে প্রিয়।
0: যেমন? আমি লিস্ট করে নিচ্ছি পিসমণিকে দেব, কি বলো তো?
1: লিচু,
0: লিচু এক, দুই হলো
1: আপেল,
0: আপেল আপেল,
1: চেরি
0: চেরি,
1: আম
0: আম, তাহলে তো চারটে হয়ে গেল।
1: কলা,
0: কলা আমি দেখবো।
1: আঙ্গুর,
0: আঙ্গুরও তো ভালো লাগে, আঙ্গুর আমার খেতে খুব ভালো লাগে। আচ্ছা কে বেশি লোভী বলো তো, তুমি না আমি?
1: হ্যাঁ,
0: কে বেশি লোভী, তুমি না আমি? আমার খুব ভালো লাগে। ফোনে কে বলছো? নদিয়া থেকে আরাধ্যা বিশ্বাস। কৌশিকি শুনতে পাচ্ছো আরাধ্যাকে? আরাধ্যা তুমি কত বড় গো? তুমি কবিতা শোনাবে, তার আগে বলো তোমার লিচু খেতে ভালো লাগে না আম খেতে ভালো লাগে, নাকি নিম পাতা খেতে ভালো লাগে? তোমার আম খেতে

0: পাতা খেতে ভালো লাগে?
1: আম খেতে,
0: আম খেতে ভালো লাগে।
2: আমার প্রিয় ফলটা
0: ওই দেখো, কৌশিকি বলছে আমার প্রিয় ফলটা,
2: প্রিয় ফলটা।
0: আচ্ছা আরাধ্যা, তুমি কত কত বড়? তোমার স্কুলের নাম কি আরাধ্যা? আচ্ছা কৌশিকি, তুমি কি কিছু জিজ্ঞেস করবে আরাধ্যাকে?
2: আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস থ্রিতে পড়ি।
2: তোমার স্কুলের নাম কি?
1: লেডি কারমাইকেল।
2: আচ্ছা
1: শোনাবো, লেডি কারমাইকেল।
0: আচ্ছা আচ্ছা আরাধ্যা, তোমার কি শোনাতে ইচ্ছে করছে? তোমার কি শোনাতে ইচ্ছে করছে, কবিতা না গান না গল্প?
1: কবিতা।
0: কবিতা কৌশিকি?
1: কবিতা।
0: আচ্ছা মিথ্যে কথা একদম বলতে নেই। আচ্ছা বলো, এখন বলো
1: যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে পড়ছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্য নাট্য, সেই বলেছি আমি, মা বুকি দেন বড্ড তোমার বেড়েছে ফাঁস জানি। চিড়িয়াখানার নাম জানো তো আমার? সেজন এসো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কয়দিন পরে চুল খসানো দেওয়াল জুড়ে একটি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনের কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছিল কি, এমনই বেয়াকুব আকাশ পাড়ি আবার চোখ গিয়েছে আজকে,
0: আরাধ্যা তোমাকে কৌশিকি হাততালি দিচ্ছে গো, শুনতে পাচ্ছ জোরে জোরে? খুব ভালো থেকো আরাধ্যা, কেমন? আচ্ছা কৌশিকি, এই যে আরাধ্যা মিথ্যে কথা কবিতা বললো, হ্যাঁ মিথ্যে কথা বলো নাকি মাঝে মাঝে?
2: না।
0: হ্যাঁ
2: না,
0: মিথ্যে বলতে নেই? না
2: না বলতে নেই।
0: না ঠিক, মিথ্যে বললে কি হয়?
2: মিথ্যে বললে কেউ তাকে বিশ্বাস করে না।
0: ঠিক, কেউ তাকে বিশ্বাস করে না, আর নিজের ভেতরে একটা কষ্ট হয় না?
2: হ্যাঁ।
0: কৌশিকি আমরা পরপর কবিতা শুনলাম, তুমিও কবিতা বললে, আরাধ্যার কবিতা শুনলাম, সমুদ্রগড় থেকে দিয়া বলেছিল তার কবিতা শুনলাম, আমার একটা গান শুনতে ইচ্ছে করছে, করবে
2: গান?
0: গান নাকি গান একটা শোনাবো, কোনটা?
2: আমি,
0: তুমি একটা করো, তুমি একটা করো, তারপর আমি আমাদের কম্পিউটার থেকে একটা গান শোনাবো তোমাকে।
2: কি গান করব?
0: কোন গানটা বলতো, কোন গানটা বলো তো, কোন গানটা? আমি আমি একটা বলি, ওরে ওরে গৃহবাসী, এই গানটা হবে?
2: এই গানটা আমি আরাধ্যার থেকে একটা গান শুনতে চাইছিলাম।
0: ও আরাধ্যা তো ফোন রেখে দিয়েছে। আচ্ছা পরের যে বন্ধু আসবে টেলিফোনে,
2: তার থেকে আমি দুটো গান শুনতে চাই।
0: আচ্ছা ঠিক আছে, আমি দুটো গান, আমার আমার একটা অন্য গানও শুনতে ইচ্ছে করছে, বলবো?
2: অন্য গান কি?
0: ওই যে সে মা দুর্গার একটা গান আছে না, দুর্গে দুর্গে দুঃখনাশিনী,
2: বাজাতে পারি?
0: হ্যাঁ হ্যাঁ
2: বাজাতে পারি।
0: পারো?
2: হ্যাঁ, অনেক কঠিন গান।
0: আর কঠিন গান তবু একটু শুনি না।
2: আচ্ছা।

0: এই গানটা শুনতে শুনতে তুমি গানটা শিখেছো না?
1: হ্যাঁ
0: হ্যাঁ। এটা কার কণ্ঠে গো?
1: এটা আশা ভোঁসলের
0: কণ্ঠে। আশা ভোঁসলের কণ্ঠে, ঠিক। তুমি তাহলে গান শুনতেও
1: আর বন্দে মাতরমটা লতা
0: মঙ্গেশকর, সেটা দিয়ে তুমি শুরু করেছিলে তাই না? আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু কেউ যদি এখন আসে, তার কাছ থেকে কৌশিকী একটা গান শুনতে চাইবে তাই তো?
1: দুটো।
0: ও দুটো, আচ্ছা দেখি কি আছে ফোনে। একটা নয় দুটো গান আবার কৌশিকীর ফরমায়েশ। 0332213132। ও মা, দেখতে দেখতে কৌশিকী 35 মিনিট হয়ে গেল গো, 10:35 হয়ে 30 সেকেন্ড, তাই না? এতটা সময় কাটিয়ে ফেললাম গান আর গল্পে আড্ডাতে। কে আছে ফোনে? হ্যালো হ্যালো, এই যে কথা বলো।
1: হ্যালো,
0: কে আছো ফোনে? না, ফোনে কেউ একজন আছে কৌশিক হয়েছো, কিন্তু তার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, তেমন নিজেরাই কথা বলে যাচ্ছে তাই না? যারা ফোন করছো তারা একটু কথা না বললে বুঝবো কি করে, তাই না? আর আরেকটা ফোন এসছে কৌশিক, আমি ফোনে গেলাম। হুম, কে আছো? হ্যালো, কে আছো? হ্যাঁ, কে ফোনে? হ্যাঁ গো,
2: আমার নাম,
0: হ্যাঁ
2: আমার নাম ইন্দিরামণি, সোনাকি পিদাবানি।
0: হ্যাঁ, কোথা থেকে বলছো?
2: আমার লক্ষ্মীবাড়ির থেকে।
0: কত বড় তুমি? তুমি কত বড়? কোন ক্লাসে পড়ো?
2: আমি কিশোর স্কুল পড়ি।
0: ও বাবা, কৌশিকি এ তো অনেক বড় গো। তুমি তুমি কি বলবে কৌশিকি দিদিকে? চটপট করে হা হা হেসে হেসে ফোন রেখে দিয়েছে। আমরা আরেকটা ফোন নিই কৌশিকী। আচ্ছা, তোমার কেমন লাগছে বলো?
1: আমার খুব ভালো লাগছে।
0: এই যে টেলিফোনে যারা বন্ধুরা আসছে, ছোট ছোট বন্ধুরা, তাদের সঙ্গে কথা বলতে কেমন লাগছে?
1: খুব ভালো লাগছে।
0: আচ্ছা দেখি এখন ফোনে কে আছে তার সঙ্গে।
1: মানে আমি এত খুশি।
0: হ্যাঁ, কে বলছো? হ্যালো হ্যালো, কে আছো ফোনে? এই রে, তুমি তো এরকম করলে কি করে হবে, লাইনটা ছেড়ে দাও, আরেকজনকে আসতে দাও। হ্যাঁ কৌশিকী,
1: হ্যাঁ
0: আরেকটা ফোন এসছে, নেই তাহলে বন্ধুর কাছে যাই। কে আছো ফোনে? হ্যালো, কথা বলো।
1: হ্যালো,
0: কথা না বললে কি করে হবে? হ্যাঁ, কে বলছো বলো? এই তো লাইন রেখে দিয়েছে কৌশিকী। তাহলে বন্ধুরা একটু আসুক, আমরা ততক্ষণ একটা কবিতা শুনবো না গান শুনবো?
1: কবিতা
0: কবিতা
1: কবিতা বলবো।
0: কোন কবিতা বলবে বলো তো?
1: আমি বলবো প্রশ্ন বলবো।
0: প্রশ্ন?
1: হ্যাঁ,
0: রবীন্দ্রনাথ ঠাকুরের।
1: হ্যাঁ।
0: বাহ বলো, খুব ভালো কবিতা।
1: প্রশ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে করো না উঠলো সাঁজের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।
0: বাহ, খুব সুন্দর বলেছো, খুব সুন্দর। আচ্ছা যখন ভোর হয় রাতের পর, তখন তুমি কিভাবে বুঝতে পারো যে রাতটা শেষ হয়ে ভোর হলো? এক তো তোমার ঘুম ভেঙে যায়।
1: আমি তো ভোরে উঠি না।
0: ভোরে ওঠো না? ও মা, কখন উঠবে তাহলে?
1: ভোরে উঠলে তো বুঝতে পারবো সূর্যের আলো একদম নরম।
0: আচ্ছা,
1: আর সকালবেলা তো রোদ একদম সূর্য ঝলমলে করছে।
0: আচ্ছা, তার মানে তুমি ঝলমলে আলো আর নরম আলো দুটো বুঝতে পারো?
1: নরম নরম আলো হলে একটুখানি মানে আলো জ্বলবে।
0: আর ভোরবেলাটা কিভাবে বুঝতে পারো?
1: আর ভোরবেলায় হালকা হালকা অন্ধকার থাকবে।
0: হালকা অন্ধকার থাকবে, হালকা আলো থাকবে, নরম আলো থাকবে, আর পাখি ডাকবে।
1: হ্যাঁ, পাখি ডাকবে, প্রচুর পাখি ডাকবে।
0: আচ্ছা,
1: মানে মানুষের ঘুম ভাঙাবে।
0: আচ্ছা, আবার বিকেল বেলাটাকেও বুঝতে পারো?
1: বিকেল বেলায় রোদ চলে যাবে। আর এমনি ছায়া ছায়া থাকবে আকাশ।
0: আচ্ছা,
1: নীল আকাশ থাকবে।
0: এই যে রোদ চলে যাচ্ছে, এটা তুমি বুঝতে পারো যে কড়া রোদ চলে যাচ্ছে, হালকা রোদ আসছে বা ছায়া ছায়া রোদ আসছে?
1: হ্যাঁ, ছায়া থাকলে বুঝতে পারে।
0: বুঝতে পারো?
1: হ্যাঁ।
0: কড়া রোদে কি তোমার একটু অসুবিধা হয়? খুব খুব খুব কড়া রোদ দূরে?
1: খুব গরম লাগে।
0: গরম লাগে। আচ্ছা, স্কুলে কি কি পড়ানো হয় তোমাদের?
1: স্কুলে তো আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান সব মানে পড়ানো হয়। আমাদের এক্সট্রা আছে, কম্পিউটার আছে, মোবিলিটি আছে।
0: আচ্ছা,
1: গানও আছে।
0: আচ্ছা, তুমি কি ব্রেলে পড়ো? ব্রেল বই?
1: হ্যাঁ হ্যাঁ, ব্রেল
0: ব্রেল বই পড়ো। আর বাড়িতে কিভাবে?
1: বাড়িতেও ব্রেল বই, মানে যত মানে আছে সবাই মানে আমাদের স্কুলে আর কি ব্লাইন্ড।

0: আবার কিছু কিছু এমন আছে তারা এক মানে দেখতে পায়, আবার সাইটেডও পড়তে পারে।
1: আচ্ছা, একটু একটু দেখতে পায়।
0: হ্যাঁ, সাইটেন ম্যামও আছে, সাইটেড স্যার আছে।
1: আচ্ছা আচ্ছা, আর স্কুলে খুব ভালো তোমার একদম ক্লোজ ফ্রেন্ড,
0: হ্যাঁ,
1: তেমন কজন?
0: আমার 12 জন।
1: 12 জন?

0: তোমার সবচেয়ে ভালো পড়তে কি ভালো লাগে?
1: ইংরেজি।
0: এ ভেরি গুড, ভেরি গুড।
1: সবথেকে প্রিয়?
0: সবথেকে প্রিয়?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর পরে তুমি তো স্বপ্ন দেখো যে পরে বড় হয়ে কি হবে?
1: আমার তো বড় হয়ে পিএইচডি করার ইচ্ছা আছে।
0: তাই নাকি?
1: হ্যাঁ।
0: আমাদের এক বুক ভালোবাসা থাকলো তোমার জন্য, অনেক শুভেচ্ছা থাকলো কৌশিকি, তুমি মানে মন ভরিয়ে দিলে। হ্যাঁ, তুমি গবেষণা করতে চাও পড়াশুনো করে, পড়াশুনো করে ধরো অনেক বড় হলে কেমন, গবেষণা করলে তারপর তুমি কি আরও পরে মানে কিভাবে জীবন কাটাতে চাও সেরকম স্বপ্ন দেখো?
1: না, সেরকম কিছু দেখো
0: এখনো, এখনো সেটা দেখো না।
1: না,
0: তাই তো?
1: না,
0: বাবা মা তারা তোমার জন্য অনেক কষ্ট করেন, দিদা তাদের, তাদেরকে তুমি কেমন মানে রিটার্ন কিছু মনে হয় তোমার যে তাদের জন্য আমি যদি এরকম করতে পারি ভালো হয়?
1: হ্যাঁ।
0: কিরকম
1: মনে হয় যে বাবা মাকে বড় হয়ে ভালোবাসা দিতে, কিছু কিনে দিতে বড় কিছু।
0: আরে কৌশিকি, অনেক বড় হও মা, অনেক বড় হও, তোমার এই মনটাকে স্যালুট জানাই আমরা, কেমন? খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আচ্ছা, ঠাম্মার সঙ্গে মাঝে মাঝে একটু, ঠাম্মা না দিদা?
1: ঠাম্মা আছে বাড়িতে।
0: ও ঠাম্মা, ঠাম্মার সঙ্গে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয় নাকি?
1: একটু একটু, খুব বেশি হয় না।
0: একটু একটু হয় না? ঠাম্মা কি বকাঝকা করে?
1: মাঝে মাঝে,
0: মাঝে মাঝে রাগ হয় না? তারপর ঠাম্মা কি গোসা করে? না খাবো না, আমাকে বকেছে কৌশিকি, এরকম?
1: না ওরকম না,
0: ওরকম করে না। তুমি ঠাম্মার রাগ ভাঙাও কেমন করে?
1: আমি অত রাগ ভাঙাতে যাই না, আমি মাঝে মাঝে,
0: মাঝে মাঝে। আচ্ছা, ঠাম্মা কি খেতে ভালোবাসে?
1: ঠাম্মা কি খেতে ভালোবাসে সেটা ঠাম্মা তো বলেনি।
0: ও বলেনি? না, একটা তো হতে পারে যে তুমি,
1: ঠাম্মা হচ্ছে মানে যা দিবে তাই খাবে।
0: ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো ঠাম্মা, বলো। আচ্ছা, মা বকাঝকা করে না তো?
1: মা বোনকে সব থেকে বেশি করে।
0: তাই নাকি?
1: হ্যাঁ,
0: বোনকে। তাহলে মনে হয় বোন একটু দুষ্টুমি বেশি করে।
1: বোন দুষ্টুমি করে, আবার পড়াশোনাতেও মন নেই।
0: মন নেই?
1: না।
0: ও মা, কেন তুমি ওকে তাহলে পড়াশোনার কথা বলো না? না তোমার সাথে
1: বলি।
0: হ্যাঁ বলো।
1: হ্যাঁ,
0: তোমার কথা শুনতে চায় না?
1: না,
0: আড়ি করে দেয়।
1: হ্যাঁ, বলবে যে তুই চুপ কর না।
0: ও বাবা, বোন উল্টে তোমাকে ধমকায়?
1: হ্যাঁ।
0: বাবা সত্যি, বোনকে তো আমার একদম দেখতে ইচ্ছে করছে।
1: আমি খুব বেশি ঘাঁটি না।
0: খুব বেশি ঘাঁটো না, বোন একটু বেশি।
1: বোন একটু একটু মানে ফোন দেখে।
0: দেখে না?
1: হ্যাঁ,
0: লুকিয়ে লুকিয়ে।
1: লুকিয়ে লুকিয়ে না,
0: চুপি চুপি বদমাইশি করবে। ঠিক,
1: আর কেউ কিছু বললে তাকে মারতে আসবে।
0: তাই নাকি?
1: হ্যাঁ।
0: ও বা, দাঁড়াও বোনকে একবার দেখবো। আচ্ছা কৌশিকি, আমাদের ফোনের আলো জ্বলছে, একবার ফোনে কথা বলে নি কোন বন্ধু আছে দেখি।
1: হ্যাঁ বলবো।
0: আচ্ছা, কে আছো ফোনে? হ্যালো।
2: হ্যালো, আমি, আমার নাম সঞ্চয়ন পাড়িয়া, আমি বর্ধমান বাবুরবাগ থেকে বলছি।
0: সঞ্চয়ন,
2: আমি একটা নজরুল গীতি গাইবো।
0: আচ্ছা, এই তো কৌশিকি,
1: দুটো গান শুনতে চাই তোমার কাছ থেকে।
0: এই যে কৌশিকি, দুটো গান শুনতে চাইছে সঞ্চয়ন। আচ্ছা আপাতত একটা শুনি।
1: হ্যাঁ,
0: কেমন সঞ্চয়ন? ও সঞ্চয়ন, হ্যাঁ বলো, তুমি কোন ক্লাসে পড়ো, কত বড়?
2: আমার ক্লাস 2।
0: হ্যাঁ ক্লাস
2: 2।
0: ও ক্লাস 2,
1: আমার থেকেও ছোট।
0: হ্যাঁ তোমার থেকেও ছোট, দেখো
1: বাবা,
0: বাবা সঞ্চয়ন
1: কি বড় নয়,
0: কৌশিকি বলছে আমার চেয়েও ছোট সঞ্চয়ন। কৌশিকি তোমাকে অনেক আদর করে দিল। এবারে এবারে গান শোনা কৌশিক দিদিকে।
2: আমি একটা নজরুল গীতি গাইবো।
0: হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা।

0: বেশ খুব সুন্দর সঞ্চয়ন। কৌশিকী হাততালি দিল, শুনতে পেলে তো আমিও জোরে হাততালি দিয়ে দিচ্ছি তোমাকে। আমাদের স্টুডিও ঘড়িতে 10:49:30। ও কৌশিকী,
1: হ্যাঁ,
0: এ তো সময় শেষ হয়ে গেল গো। তোমার কাছে কতগুলো গান শুনবো বলেছিলাম, সে তো শোনা হলো না। একটা গান শোনাবে নাকি এখন?
1: হ্যাঁ
0: শোনো। কোন গানটা বলো তো?
1: আমরা সবাই রাজা।
0: ও বাবা, আমরা সবাই রাজা।

খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা নই দাসে, রাজার ত্রাসের দাসত্বে। নইলে মোদে রাজার শনি, মিলিব কি সত্যে।

0: রাজার শনিয়ে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে, মরা মরব না কেউ বিফলতার বিষম আভরিতে, নইলে মোদে রাজার শনিয়ে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজতে, নইলে মোদে রাজার শনিয়ে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা।
1: বাহ, খুব সুন্দর গেয়েছ কৌশিকি। ছুটি তো শেষ হয়ে আসছে নাকি স্কুলে?
0: হ্যাঁ।
1: তোমাদের কবে খুলবে স্কুল?
0: জুনের এক তারিখে।
1: আর তো মোটে কটা দিন? তিন চারটে দিন। ছুটি পড়লে বেশি ভালো লাগে নাকি স্কুল খোলা থাকলে বেশি ভালো লাগে?
0: স্কুল খোলা থাকলে কত।
1: ও বা লক্ষ্মী মেয়ে, স্কুল খোলা থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়, পড়াশুনো হয়, তাই না? মাস্টারমশাইদের সঙ্গে দেখা হয়। হুম হুম। আচ্ছা, স্কুল

0: কখন তোমাদের কোন সময় শুরু হয় আর কখন শেষ হয়?
1: শুরু হয় শুরু হয় হচ্ছে মানে 11টার সময় প্রার্থনা হয়,
0: আচ্ছা,
1: আর 4:20 ছুটি দেয়।
0: আচ্ছা আচ্ছা, তাহলে তার আগে সকালে খানিকটা পড়াশোনা করে নাও, আবার ফিরে সন্ধ্যেবেলা
1: 9:30 আমাদের 11টার সময় স্কুল হলে, আর আমরা 10:30 সময় যাই এখান থেকে, 10 মিনিট
0: তোমার বাড়ি থেকে।
1: হ্যাঁ,
0: খুব বেশি দূর নয়।
1: না,
0: আচ্ছা
1: 10-12 মিনিট।
0: আচ্ছা, স্কুলেও তো একটু খেলাধুলো হয়?
1: হ্যাঁ, বন্ধুদের সঙ্গে যখন মাস্টার মশাইদের পড়ানো হয়ে যায়, বেল পড়ে যায়, তখন একটু খেলাধুলা করি, গল্প করি।
0: আচ্ছা, কি খেলাধুলো হয়?
1: আমরা এমনি পড়াশোনা নিয়ে গল্প করি, একে অপরের থেকে কথা জানি।
0: আচ্ছা, রান্নাবাটির গল্প হয় না?
1: না, রান্নাবাটির কোনো গল্প
0: হয় না। আচ্ছা, আর পুতুল খেলার গল্প হয় নাকি?
1: না,
0: পুতুল খেলার গল্প হয় না।
1: না।
0: আচ্ছা কৌশিকি, আমাদের সময় শেষ হয়ে আসছে, তুমি অনেকগুলো কবিতা শোনাবে বলেছিলে, আমরা দুটো কবিতা শুনেছি, তাই না? সুকুমার রায়ের কোনো? বলবে না?
1: বলবো অবশ্যই।
0: আচ্ছা আচ্ছা, না অবশ্যই মানে আমাদের আর 4 মিনিট সময় আছে, 4 মিনিট, 4.5 মিনিট মতো, কেমন?
1: বড় কবিতা আছে, 28 লাইনের।
0: আচ্ছা বলো একটু শুনি, কোন কবিতা বলো তো?
1: দিব্যি ছিলেন খুশি মেজাজে চেয়ার খানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, অথকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি গড়ে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল, তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিশ, ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি, গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গোঁফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি, সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না, রেগে আগুন তেলে বেগুন ঠেড়ে বলেন তিনি, কারুর কথায় ধার ধারি নে সব ব্যাটাকেই চিনি, নোংরা ছাঁটা খেংরা ঝাঁটা বিচ্ছিরিয়ান ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা, এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই, ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নাই সবাই চারে মাথায়, অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর, ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি, গোঁফ কি গলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা, গোঁফের আমি গোঁফের তুমি তাই দিয়ে যায় চেনা, নমস্কার।
0: গোঁফের আমি গোঁফের তুমি তাই দিয়ে যায় চেনা, খুব ভালো লাগলো কৌশিকী। দেখতে দেখতে দেখো অনেকটা সময় কেটে গেল, তোমার গান শুনলাম, কবিতা শুনলাম, তোমার কেমন লাগলো বলো?
1: আমারও খুব ভালো লেগেছে,
0: অনেক বন্ধুদের সঙ্গেও আজকে কথা হলো টেলিফোনে।
1: হ্যাঁ,
0: বন্ধুদের জন্য ছোট্ট করে কিছু বলবে, আমরা কেমন করে থাকবো, কেমন করে আগামী দিনে চলবো, এরকম কোনো বিষয়?
1: কোনো বিষয়
0: মানে সবাই খুব ভালোভাবে থাকতে হবে, তাই তো? আনন্দে থাকতে হবে, আর ওই
1: আনন্দ থাকুক, যেন সুখে শান্তিতে থাকুক।
0: বেশ, আর ওই একটা কথা উঠে এলো যে মিথ্যে কথা
1: বলতে নেই,
0: মিথ্যে কথা বললে
1: কেউ তাকে বিশ্বাস করে না, তারই মনটা কষ্ট হয়।
0: ঠিক। কেউ ভালোও বাসে।

0: তাই না? আর আজকে একটা দুটো মিথ্যে বললে আগামী দিনে ধরা পড়ে যাবে, তাই না? তাই বিদ্যাসাগর একটা কথা বলেছিলেন, কি ওই বর্ণ পরিচয়তে ছিল না, সদা সত্য কথা বলিবে। ঠিক ঠিক কৌশিকি, আজকে আর সময় নেই, তাই না? এবার তাহলে টাটা করি,
1: টাটা
0: বন্ধুদেরও টাটা করে দাও, বলো সবাই খুব ভালো থাকবে,
1: সবাই খুব ভালো থাকবে।
0: বেশ, আর কৌশিকির জন্য আমাদের বুক ভরা ভালোবাসা থাকলো আমাদের সঙ্গে এতক্ষণ ছুটির ঘন্টায়। আজকে কে? কৌশিকী কারফা, তাই তো? বেহালা ব্লাইন্ড স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী, গান করে, কবিতা করে, তারপর রান্নাবাটি করে, পুতুল খেলে, রান্নাবাটির মধ্যে আবার কি সস দিয়ে চিকেন পকোড়া, চিকেন পকোড়া, ও মাঝে মাঝে মোমো। ঠিক আছে, খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো কৌশিকি, টাটা তাহলে। টাটা টাটা।
2: ছুটি ছুটি ছুটি, ছুটির ঘন্টা।

0: একটা গোটা জীবনও যে কিভাবে কম পড়ে যায় সেটা শ্রেয়া ঘোষালের গানে গানেই আজ কিন্তু আমরা বুঝতে পেরেছি। একটা গোটা জীবনও অনেক স্মৃতি গ্যাদার করতেও কম পড়ে যায় প্রিয়াশা।
1: অবশ্যই তাই, আর এই যে স্মৃতি এটা তো মানে গোটা জীবনের আমাদের সঞ্চয় যদি বলি তাহলে তার স্মৃতি, সেটা ভালো হোক সেটা খারাপ হোক
0: সমস্তটা নিয়েই স্মৃতি।
1: একদমই তাই। আর এই যে স্মৃতি, এই যে আমাদের প্রত্যেকের কাছে অজস্র স্মৃতি রয়েছে, কিছু ভালো মুহূর্তদের আমরা বাঁচিয়ে রেখেছি সব সময়ের জন্য, এই সমস্ত গল্প নিয়ে আমরা আজ চলে এসেছি যুবমানির অনুষ্ঠানে, মানে বলতে চাইতে তোমার সঙ্গে রয়েছি আমি প্রিয়াশা এবং আমার সঙ্গে ব্রতদীপ। আর এই যে ব্রতদীপ, আমাদের এই মাসের বলতে চাই এর বিষয় ছিল স্মৃতি মিথুন, বন্ধুরা ভরিয়ে দিয়েছে চিঠি।
0: খুব স্বাভাবিক, আমি খুব আমি এক্সপেক্ট করেছিলাম।
1: হ্যাঁ, মানে আমরা এত চিঠি পেয়েছি, আমরাই নিজেরা কনফিউজড যে কোন চিঠিটা কখন পড়ব, ওই সময়টা তো বড়
0: আসলে আসলে আমাদের স্মৃতির গল্পগুলো এত এক এক সময় এতটা অনন্য হয়ে ওঠে, হয়তো সেই স্মৃতিটা খুবই খারাপ কিন্তু প্রয়োজন বিশেষে সেই স্মৃতিটা এতটা অনন্য হয়ে ওঠে, তখন মনে হয় ভাগ্যিস ওই সময়টা এসেছিল, এই স্মৃতিটা রয়ে গেছে। তো আজকে এই স্মৃতির আড্ডা নিয়েই বলতে চাই রাসর। আর অফকোর্স আমাদের সঙ্গে কিন্তু আজও আমাদের সেরা পত্রদাতা রয়েছেন, কিন্তু কে রয়েছেন সেটা তো আমরা মানে সেটা ক্রমশ প্রকাশ্য। তবে একদম প্রথমে একটা এত সুন্দর একটা গান শুনলাম, এবার গান থেকে সত্যি আমরাও কি আলাদা করে স্মৃতিমেদুর হলাম না, 100 বার হলাম। তোমরাও যদি স্মৃতিমেদুরের কোনো ছোট গল্প থেকে থাকে 2-4 লাইনের মধ্যে চলে এসো কমেন্ট বক্সে সেই নিয়ে। আর তাহলে চলো আজকে শুরু করি আমাদের প্রথম লেখা দিয়েই।
1: একদম, আমরা আজকে আমাদের প্রথম লেখা দিয়ে শুরু করব, তার কারণ বন্ধুরা অনেক লেখা পাঠিয়েছে, তো আমরা আর একদম কথা বাড়াবো।
0: একদম চলো। জীবন মানেই মুহূর্ত, আর মুহূর্ত মানেই স্মৃতি। এই স্মৃতিগুলো জমতে জমতে কখনো আমাদের মেদুরতায় আচ্ছন্ন করে দেয়, আমরা নিজেরাও বুঝি না। স্মৃতি বিস্মৃতির আলো আঁধারি পথ ধরে ছোটবেলার দিনগুলোতে পৌঁছে প্রথমেই দেখলাম মাকে ঘিরে আমার পৃথিবী, যেখানে আছে ভেজা স্লেটের গন্ধ, মায়ের বারণ উপেক্ষা করে বৃষ্টি ভেজার আনন্দ, লোডশেডিংয়ের ভয় পেয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরা, বর্ষাকালের খিচুড়ির আমেজ, বিকেলবেলার মাঠের হাতছানি, পড়তে না বসার আবদার, অফিস ফেরত বাবার চোখ রাঙানি, বাড়ির সামনের জমা জলে নৌকো ভাসানোর আহ্লাদ, স্কুল থেকে এসে বৃষ্টি ভিজে এসে মায়ের হাতে মার খাওয়া, আরও কত কি। এরপর পেন্সিল থেকে হাতে পেন উঠল, প্রাইমারি থেকে হাই স্কুল হলো, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট, খাঁচার গাড়ি থেকে সাইকেল, গোটা কত প্রাইভেট টিউশন, আর হলো একটা বড় হয়ে যাওয়া অবাধ্য মন। কিন্তু স্মৃতির ভার আর পূর্ণ হতেই থাকলো। মায়ের দেওয়া খুচরো পয়সা জমিয়ে ঝালমুড়ি, বন্ধুদের সঙ্গে সাইকেল রেস, বইয়ের নিচে গল্পের বই থেকে শুরু করে আরেকটু বড় হয়ে হাতে

ও কিপ্যাড ফোন। টিউশনে হলো কিছু বান্ধবী, প্রথম অনুভূত হলো শুধু বাড়ির বাগানে নয়, কাউকে ভালো লাগলে পেটেও প্রজাপতি ওরে। ভালো লেগে গেল ইতিহাস ব্যাচের সেই গজদাঁতের সুন্দরী মেয়েটাকে, উপরি পাওনা তার ফোন নাম্বার আর 10 টাকার SMS প্যাক। জলে নৌকো ভাসানো বদলে গেল সেই কাগজে তাকে মনের কথা লিখে বন্ধুকে দিয়ে পাঠানোতে। তারপর এলেন জীবনে রবি ঠাকুর, যিনি বুঝতে শেখালেন ভালোবাসা আর প্রেমের পার্থক্য। বুঝতে শিখলাম প্রেম থাকলে বিরহ থাকবেই, ভালোবাসা থাকলে মন্দবাসা। এও বুঝলাম জীবনের সমীকরণ অতটাও সোজা নয়। পরবর্তীতে কলেজ কেটে সিনেমা, চায়ের ভার থেকে কর্মক্ষেত্রের জগৎ সবই ঘুরে এলাম। ঘুরে এলাম অপরিণত প্রথম প্রেমে থেকে শেষ ভালোবাসার উপন্যাসের শেষ পাতা পর্যন্ত। উপলব্ধি করলাম বড়বেলার অব্যক্ত অনুভূতির চাইতে ছোটবেলার মন খারাপগুলো অনেক বেশি নির্মল ছিল। তবুও সবটা স্মৃতি যত্ন করে রেখে দেব, যেমন করে রেখে দিয়েছি তার দেওয়া প্রথম গোলাপের জীবাশ্ম, মায়ের হাতে ডাল ভাতের তৃপ্তি আর আমার প্রিয় গান দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি।

0: সেই যে আমার নানা রঙের দিনগুলি, এত সুন্দর একটা লেখা সায়ন কংসবণিক। থ্যাংক ইউ সো মাচ। এর আগেও আমরা তোমার লেখা পড়েছি নবদ্বীপ নদিয়া থেকে। সায়ন কংসবণিক প্রথম যে লেখাটি আমরা পড়লাম সেই লেখাটি দিয়েছো, এবং থ্যাংক ইউ সো মাচ সায়ন, সত্যি অনেক কিছু মনে করিয়ে দিলে, এবং আমি মনে করি আমাদের শ্রোতা বন্ধুদের অনেক কিছু মনে পড়ে গেল। বেশ, আমরা পরবর্তীতে লেখাতে যাই, এবং এত সুন্দর একটা গানও শুনলাম আমরা মনোময় ভট্টাচার্যের
1: কণ্ঠে। মানে ও লেখাটা এত সুন্দর লিখেছে, লিখে এত সুন্দর লাইনটা কানেক্ট করে দিয়েছে, আমরা বাধ্য আছি এই গানটা চালাতে।
0: একশোবার সত্যি তো, এই দেখো বারবার রবীন্দ্রনাথ ঠাকুর তো সত্যি প্রেম আর ভালোবাসার পার্থক্য বুঝিয়ে গেছে, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না।
1: আর এই যে মোটামুটি আমরা প্রত্যেকে যে সময়টাতে দাঁড়িয়ে আছি, এই সময়টাতে বোধহয় আরেকটু বেশি করে বুঝেছি, সবাই বোধহয় বুঝে। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী লেখাতে যাব, কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে লেখাটা কে লিখেছে। এবার যে লেখাটা পড়ব সেটা শিল্পা নন্দী, ও লিখেছে। শিল্পার লেখা, লেখার নাম স্মৃতিবিলাস। গ্রীষ্মের ঘুঘু ঢাকা নির্জন দুপুরে মন বড্ড স্মৃতিমেদুর হয়ে পড়ে, ইচ্ছে করে স্মৃতিবিলাসী হতে। কত কথা, কত টুকরো স্মৃতি যে মনে পড়ে। মনে পড়ে সেই পেঁচার কথা, যে রোজ বিকেলে জানলার পাশে মেহগনি গাছে বসে আমার দিকে চেয়ে থাকত। মনে পড়ে ছেলেবেলার খেলার সাথী চারুর কথা, যে আমার জন্য এক ঝাঁক জোনাকি পুষে রেখেছিল। মনে পড়ে রক্ত করবের নন্দিনী সাজে আমায় দেখে সুমনদা বলেছিল,
0: তুই আমার জন্ম জন্মান্তরের নন্দিনী হয়ে, তুই আমার জন্ম জন্মান্তরের নন্দিনী হয়ে গেলি, থাকবি তো আমার নন্দিনী হয়ে।
1: মনে পড়ে সেই সব দুপুরগুলো, যখন আমি আপন মনে গান গাইতাম, মরে আরো আরো আরো দাও প্রাণ। প্রিয় মানুষটি ফোনের ওপার থেকে আমার গান শুনত নিভৃতে। মনে পড়ে কমলা পিসির কথা, যে আমার ছাদ বাগানটা বড্ড ভালোবাসত, বলেছিল, আমরা যদি বিনিময়ে শুরু করি আমি তোকে গাছের চারা দেব, তুইও আমাকে গাছের চারা দিবি। আমি বলেছিলাম, আমাকে একটা মাপেল গাছের চারা এনে দেবে। মনে পড়ে রাধা দিদি আমাকে আদর করে মিষ্টি মেয়ে বলতো। মনে পড়ে সেই ছোট্ট ভাইটাকে, যে আমাকে প্রতি বছর জন্মদিনে চিঠি লিখত। মনে পড়ে স্কুলের সেই সব বন্ধুদের, যাদের সঙ্গে একই ক্লাসে বসে পড়াশোনা করেছি, টিফিন ভাগ করে খেয়েছি, অকারণে ঝগড়াও করেছি, তাদের সবার মুখগুলো মনে পড়ে। এখন আর তাদের কারো সঙ্গে যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ হয় না। তবে মনে পড়ে তাদের, যারা আমায় ভালোবেসেছিল, আমার উজাড় করে দিয়েছিল তাদের স্নেহ, তাদের যত্ন। মনে পড়ে শুভমকে, যে বৈশাখের কোনো এক রাঙা গোধূলিতে আমার হাত ধরে বলেছিল,
0: আমি একটা স্মৃতি গড়তে একদিন বিকেলে শাপলা দিঘির পাড়ে বসে তোর সঙ্গে সূর্যাস্ত দেখতে চাই।
1: মনে পড়ে আমার মধ্যে থাকা, অবুঝ ছেলে মানুষটাকে, যে সংসারের জটিল তত্ত্ব বুঝতাম না, চিনতাম না জটিল মানুষগুলোকে, অফুরান এবং নিশ্চিন্ত অবসরে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতাম, সেই সরল আমিটার কথা বড্ড মনে পড়ে। এখনো যে সেই আমিটাকে খুঁজে বেড়াই, আসলে সুখের স্মৃতিকে যাপন করার মধ্যে, মনে করার মধ্যে অবাধ সুখ আছে।
0: লেখাটি লিখেছো শিল্পানন্দী।

সবাই চুপ। এই চুপ থেকেই তো কত কিছু, কত স্মৃতি তৈরি হলো শুধুমাত্র চুপ থেকেই। বেশ, আমরা চলে যাব এর পরের লেখা। এর পরের লেখাটি একদম অন্যরকম, মানে সচরাচর এরকম লেখা আমরা বলতে চাইতে অন্তত পাইনি, কিন্তু সত্যি এই লেখাটি একটু অন্যরকম। আবার একইভাবে অনেক স্মৃতি, ওই যে যেমনটা প্রথমেই বলেছিলাম যে সব স্মৃতি তো আর ভালো হয় না, সব স্মৃতি তো আর গিয়ে সবসময় প্রজাপতির কথা মনে পড়াবে না, কিছু স্মৃতি হয়তো আমাদেরকে অনেক অন্ধকারে ঠেলে দেয়, কিন্তু কিছু স্মৃতি থাকে যেগুলো আজীবন থেকে যায় এবং সেগুলো নিয়ে আমরা এগিয়ে চলি। এরপরে লেখাটি আমরা পেয়েছি সুহাস মাইতির থেকে। সুহাস লিখছ, হ্যাঁ সবাই ঠিকই শুনেছেন, সারা স্কুলে সেরা আদর্শ আচরণ বিধির পুরস্কার পাচ্ছে অনিমেষ চক্রবর্তী। মাইক্রোফোনের কথাটা দুবার ঘোষণা করল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। অনিমেষের কানে তখনও ঢোকেনি, সে এক মনে দিব্যি আইসক্রিম খাচ্ছে আর গুনগুনিয়ে গাইছে হে ক্ষণিকের অতিথি। কথাটা শুনে অনিমেষের সকল বন্ধুর মুখ ভার হলেও লাস্ট বেঞ্চে বসা প্রত্যেক দিন শিক্ষক মশাইদের হাতে মার খাওয়া ছেলেটি সমীর, সে এসে অনিমেষকে এক ধাক্কা দিয়ে এক টাকা দামের একটি চকলেট তার হাতে দিয়ে বলল, তুই সারা বিদ্যালয়ের মধ্যে আদর্শ আচরণ বিধির পুরস্কার পাচ্ছিস, তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট উপহারটি তোকে দিয়ে শুভেচ্ছা জানাই, এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই, ক্ষমা করিস। অনিমেষ সমীরের হাত ধরে কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় সমীর বলল, পরে বলবি, এখন স্টেজে যা, স্যার কতক্ষণ থেকে তোর নাম ডাকছে। যাচ্ছি যাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার হাতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটি তুলে দিলেন। বইটির পাতা উল্টাতে উল্টাতে অনিমেষ সমীরের কাছে এসে পৌঁছল। সমীর এক আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে অনিমেষকে বলল, তুই আমার প্রিয় বন্ধু হবি। অনিমেষ তার চোখের জল আটকাতে না পেরে বলল, আজ প্রথমবার এই কথাটা আমাকে কেউ বলল। ইতিমধ্যে অনুষ্ঠান শেষের পথে দুজনের বাড়ি স্কুল থেকে ভিন্ন দিকে, তাই

0: সমীর ও অনিমেষ তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যমনস্ক হবে রাস্তা বেরোতে গিয়ে সমীরকে সজোরে ধাক্কা মারল দ্রুত গতিতে আসা ট্রাক। ছটফট করতে লাগলো সমীর। এদিকে অনিমেষ চিৎকার করে উঠল, সমীর! হঠাৎ করেই এ দাদা বাবু, এই মাঝরাতে চিৎকার করছিস কেন রে? বাড়িতে কি চোর ঢুকেছে নাকি? অনিমেষের পরিচারিকা কমলিকা নিচ থেকে চিৎকার করে বলছে এসব। অনিমেষ এবার বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। শৈশবের সেই স্মৃতিগুলি পাড়াগায়ের রোদ, শঙ্খচিল, শালিকের কলবরব, চালতা, হিজলের বুনোর গন্ধ বা একদিন অনিমেষের জীবনে চির সত্য ছিল, তা যেন ঝরে পড়া হলুদ পাতার মতোই সরে গিয়েছে অনিমেষের জীবন থেকে। শুধু অনিমেষের স্বপ্ন জেগে রয়েছে, স্বপ্নে জেগে রয়েছে স্মৃতি মৃদুরতার বেদনাটুকু। লিখেছ সুভাষ মাইতি, দারুণ একটি লেখা, একদম অন্যরকম যেমনটা বলেছিলাম।
1: সুভাষ লেখাটা লিখেছে কন্টাই থেকে, তো সুভাষ লেখাটা লিখেছে কন্টাই থেকে। তো মানে আমাদের একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমরা যাদের লেখাই পড়ছি, প্রত্যেকের লেখায় আমরা কোথাও না কোথাও গিয়ে আলাদা যে অনুভূতি, প্রত্যেকের আলাদা অনুভূতি, বিভিন্ন সময়ের অনুভূতি, কারোর বন্ধুত্বের, কারো বা প্রেমের, কারো বা জীবনের, সেই রকম বেশ কিছু অনুভূতি আমাদের সামনে এসে হাজির হচ্ছে আর কি। এত সুন্দর একটা বন্ধু, মানে বন্ধুত্বের চিঠি পড়ার পর আমার হাতে এই মুহূর্তে যে লেখাটা রয়েছে সেটাও খানিকটা এরকম, মানে স্কুলবেলার লেখা। স্কুলবেলা মানে তো অবশ্যই বন্ধু, বন্ধু ছাড়া তো স্কুলবেলা হয় না। এবারের লেখাটা লিখেছে শম্পা মণ্ডল, লেখার নাম স্মৃতির চাদরে মোড়া স্কুলবেলা। শহরের আকাশে যখন মেঘ জমে, কিংবা কোনো এক অলস বিকেলে যখন দূর থেকে কোনো স্কুলের ছুটির ঘণ্টা বাজার আওয়াজ ভেসে আসে, মনটা কেমন হু হু করে ওঠে। বুকের ভেতর এক অদ্ভুত কুয়াশা জমে। বর্তমানে এত এত দায়িত্ব আর প্রাপ্তির ভিড়েও মনের এক কোণে আজও বড্ড যত্ন করে তোলা আছে স্কুলবেলার সেই ধুলো মাখা দিনগুলো। স্কুলবেলা মানে তো শুধু পড়ালেখা কিংবা সিলেবাস শেষ করার তাগিদ তা নয়, ওটা ছিল এক অবুঝ নিষ্পাপ স্বাধীনতার নাম। মনে পড়ে সেই সকালের চেনা তাড়াহুড়ো, চুলে দুটো বিনুনি আর পিঠে ভারী ব্যাগের চেনা অস্বস্তি, ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসার সেই টান টান উত্তেজনা, আর একদম লাস্ট বেঞ্চে বসে লুকিয়ে টিফিন খাওয়ার সেই স্বর্গীয় আনন্দ। কোনো এক বৃষ্টির দিনে খাতার পাতা ছিঁড়ে বানানো কাগজের নৌকা, পেন্সিলের শীষ ভাঙার বাহানায় বার বার শার্পনার চালানো, কিংবা পরীক্ষার রেজাল্টের দিনে বন্ধুদের হাত শক্ত করে ধরে রাখা, এসব খণ্ড খণ্ড ছবি আজও মনের দেওয়ালে সিনেমার মতো ভেসে ওঠে। তখন বন্ধুত্ব শব্দটার কোনো সংজ্ঞা জানা ছিল না, কিন্তু প্রিয় বন্ধুর একদিন স্কুলে না আসাটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় একাকিত্ব। ছুটির ঘণ্টার সেই তীব্র আওয়াজটা আজ আর কানে আসে না, কিন্তু মনের ভেতর আজও সেই ঘণ্টাটা বাজলে বুকটা কেমন খাঁ খাঁ করে ওঠে। আজ আমরা অনেকেই অনেক দূর চলে এসেছি, কেউ কর্পোরেট ডেস্কে ব্যস্ত, কেউ বা সংসারের বেড়া জালে। সাদা জামা আর বেগুনি স্কার্টের সেই দিনগুলো আলমারির এক কোণে হয়তো ফিকে হয়ে গেছে, কিন্তু স্মৃতির চাদর গায়ে জড়িয়ে যখনই পেছনের দিকে তাকাই মনে হয় এই তো সেদিন। ফেলে আসা সেই ধুলোবালি, ভাঙা পেন্সিল আর মন কেমন করা স্কুল ছুটির বিকেলগুলো আমাদের ভেতর আজও বেঁচে আছে, আর বেঁচে আছে বলেই যান্ত্রিক এই নিয়মের পৃথিবীতে আমরা আজও মানুষ হিসেবে একটুখানি কোমল, একটুখানি আবেগ প্রবণ হতে পারি। লেখাটার নাম স্মৃতির চাদরে মোড়া স্কুলবেলা, লেখাটি লিখেছে শম্পা মণ্ডল।
0: এত সুন্দর একটা লেখার পরে আমার একটা গান শুনতে তো বড় ইচ্ছে করছে।
1: হ্যাঁ, তোমার নয়, আমাদের সবারই ইচ্ছে করছে আর কি, আর অবশ্যই আমরা জানি বন্ধুদেরও ইচ্ছে করছে। তাই গান শুনতে শুনতে তোমরাও চটপট, তোমার কাছে এমন যদি কোনো টুকরো স্মৃতি থাকে কমেন্ট করো আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে।
0: আপাতত রইল অনুপম রায়ের কণ্ঠে এই গানটি।

0: আমাদের টিমেই রইল, আমাদের পাশেই রইল। তবে টিমটা অনেকদিন আগে ভেঙে গেছে, বল কেনার টাকা তো তৈরি হয়ে গেছে, 100টা বল হয়তো কিনে নিতে পারবো, কিন্তু সেই 10 জনকে জোগাড় করতে পারবো না। প্রবলেমটা এখানেই তো, স্মৃতি মেদুর হতে আমাদের কারোরই সমস্যা নেই, যদি না তারা বড় বেশি আঘাত করে
1: না। মানে এমনটা হয় দেখবে প্রতিদিন, যে স্মৃতিগুলো আমাদের আঘাত করে, হয়তো মন কেমন করে, সেগুলো মাঝে মাঝে মনে করতে ভালো লাগে। আমরা যদি একটু ভালো করে বলি তাহলে মাঝে মধ্যে দুঃখ যাপন করাই যায়।
0: দুঃখ বিলাসী তো আমরা প্রায় সকলেই, বৃষ্টি পড়লেই যেমন প্রত্যেক বাঙালি কবি হয়ে ওঠে, ঠিক সেরকম ভাবেই আমরা প্রায় প্রত্যেকেই দুঃখ বিলাসে বিশ্বাসী। বেশ, অনেক অনেক গল্প হলো, অনেক কথা হলো, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী লেখায়।
1: একদম, আমাদের পরবর্তী লেখা লিখেছে দীপ দাস চৌধুরী, চৌধুরীপাড়া কৃষ্ণনগর থেকে। লেখার কোনো নাম নেই, ও না যুববাণীকেই একটা সুন্দর চিঠি লিখেছে, তো দেখা যাক চিঠিতে ও কী লিখেছে। যুবমনের বন্ধু যুববাণী, তোমার বলতে চাই এর মে মাসের বিষয়ে স্মৃতি মেদুর। আজ তোমাকে মধ্যবিত্ত পরিবারে দাঁতে দাঁত চেপে নিঃশব্দ লড়াইয়ের গল্প বলবো। আমাদের 5 জনের সংসার, ছোটবেলা থেকে দেখেছি বাবা মা নিজেদের শখ ভালো লাগা ত্যাগ করেছেন। আমরা 3 ভাই বোন সরকারি স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা কমপ্লিট করেছি। অভাব দুঃখ কষ্ট আমাদের আরও বেশি পরিশ্রমী হতে শিখিয়েছে। ভুল পথে হাঁটলে ধাক্কা খেয়ে বুঝেছি বাস্তবের রুক্ষতা। পরিস্থিতির চাপে কখন যেন আমি আমার পরিবারের গাইড হয়ে গেছি, বাকি 4 জন মানুষের আমি ভরসা, আমি বিশ্বাস, আমি অনেক কিছু। তোমাকে অনেক কথাই আজ বলতে ইচ্ছে করছে, কিন্তু বলার পরিধি সীমিত। আমাদের 3 ভাই বোনের প্রবল ইচ্ছে কিছু একটা করব, আর এই করোনা পরিস্থিতিতে তা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। শুরু করলাম সরকারি চাকরির প্রস্তুতি, তারপর বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ করা, অনেক অনেক বাধা পেরিয়ে পরীক্ষা দিতে যাওয়া, এর পাশাপাশি ছোড়তি আর আমি টিউশন পড়ানো শুরু করেছি এবং বর্তি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে। জানি এ পদটা খুব কঠিন, তবুও স্যার APJ আব্দুল কালামের সেই কথাটা, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। তবে এই সমাজে পাশ

0: থাকার মানুষের বড় অভাব, নানা মানুষের নানা মত। আমি ঈশ্বরে বিশ্বাসী আর নিজের কর্তব্যের প্রতি অটল, এটা আমি বিশ্বাস করতাম। বাস্তবে যা আমার তা সময়ের সঙ্গে আমার কাছে ফিরে আসবেই, তাই প্রতিনিয়ত পথ খুঁজতাম। আর এই পথ খোঁজার দায়িত্বটা আমি নিজেই নিজের কাঁধে নিয়েছিলাম। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েও ফাইনাল মেরিট লিস্ট এখনও থমকে যাচ্ছে। এখনও ফাইনাল মেরিট লিস্টে বারবার খুঁজেও নিজের নাম খুঁজে পাইনি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি, থেকেছি উত্তরের অপেক্ষায়। এভাবে দিন কেটে যায়, চলে যায় বছর, বয়স বাড়ে, আশা ক্ষীণ হয়, পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়। কিন্তু আমাদের লড়াই অব্যাহত। প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কিছুতেই হেরে যাব না। তারপর বহু প্রতীক্ষিত সেই দিন এলো, ডাক পিও নিল, হাতে একটা মুখ বন্ধ খাম, উপরে বড় বড় অক্ষরে লেখা অফার অফ অ্যাপয়েন্টমেন্ট। আমি কান্নায় ভেঙে পড়েছি, পুরো বাড়িতে আনন্দের কান্না। আমাদের এই লড়াইয়ের প্রথম দিশা পেল আমার বড়দিদি। একটি উচ্চপদে চাকরি পেল, সেই মুহূর্ত আজও আমার জীবনের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তোমাকে এই লেখা লিখতে গিয়ে আমি সত্যিই স্মৃতিমেতুর হয়ে পড়লাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় দীপদাস চৌধুরী।
1: ওই যে স্মৃতির গল্পগুলো এক এক সময় এক এক রকম হতে হতে থাকে, সেই স্মৃতিগুলো নিয়েই আজকে আমরা স্মৃতির ডালি সাজিয়ে বসেছি আসলে।
0: এবং আর একটা ব্যাপার হচ্ছে যে ও এত সুন্দর একটা চিঠি লিখেছে, যেটা পড়ে মানে আমাদের যেটা মনে হলো যে ও যুববাণীকে একটা চিঠি লিখেছে, এই যে কনসেপ্টে এটা ভারী মিষ্টি, ভারী সুন্দর। চিঠিটা লিখেছিল দীপদাস চৌধুরী, আরও একবার আমরা বলে দিই। আর এর পরবর্তী চিঠিতে আমরা চলে যাব।
1: বেশ, এর পরবর্তী চিঠি আমাদের লিখেছো উষশ্রী ঘোষ। বাস থেকে নেমেই হাত ঘড়ির দিকে তাকায় মিতুল, 6:10। সারাদিন বীভৎস গরম ছিল আজ, তার উপরে অফিসের কাজের চাপ, সব মিলিয়ে শরীর যেন আর চলছে না। তবুও মায়ের বলে দেওয়া সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে একটা দোকানে ঢোকে মিতুল। জিনিসগুলো কিনে নিয়ে বাড়ির পথ ধরতেই চোখে পড়ে পাড়ার মোড়ের আইসক্রিমের ঠেলা গাড়িটার দিকে। একটা বাচ্চা বায়না করছে তার বাবার কাছে আইসক্রিম খাবে বলে, মুচকি হাসে মিতুল। এভাবে মিতুলও বায়না করত ছোটবেলায়। তখন ভাবতো যখন সে বড় হয়ে রোজগার করবে আইসক্রিম বাক্সের সব আইসক্রিম একাই কিনে নেবে সে। বাবার ঔষধ, ভাইয়ের পড়াশোনা, বাড়ি ভাড়া, সংসার খরচ, সবকিছু সামলে শখের আইসক্রিম কেনা হয় না আর। ছোটবেলায় পছন্দের চকলেট কতদিন যে খায়নি তাহার মনে পড়ে না। ছোটবেলায় বাবা কাজ থেকে ফিরলেই ছুটে যেত মিতুল, ঠিক বাবার ব্যাগ হাতড়ে খুঁজে নিত চকলেট, আইসক্রিম কিংবা পছন্দের খাবার। এখন নিজের হাতেই বাজার করে সে। বাবার বয়স হয়েছে, মাছ মাংস সবজি সবকিছুর দাম ওর মুখস্থ, কিন্তু মাঝে মধ্যেই মধ্যবিত্তের প্রতিদিনের রুটিন মাফিক জীবন সংগ্রামে বড্ড হাঁপিয়ে ওঠে, যেন মনে হয় হারার আগেই হেরে বসে আছে। আস্তে আস্তে চোখ যায় পাড়ার ক্লাবের দিকে, আজ বোধহয় কিছু আছে, অনেক লোক জমেছে ওখানে, পাড়ার কচিকাচারাও ভিড় জমিয়েছে। কৌতূহলে এগিয়ে যায় মিতুল, ভিড় ঠেলে এগিয়ে যেতেই চোখে পড়ে সেই ছবিটা, সেই চেনা মহামানবের ছবি। সারা দিন ব্যবসা গরমের পর হৃদয়ে বয়ে যায় এক টুকরো শীতল হাওয়া, আর সেই শীতল হাওয়াতে ভেসে আসে ছোট্টবেলার স্মৃতি। সে একদিন ছিল, তীব্র গরম, প্রখর দাবদাহ, তারই মাঝে ধূপধুনোর গন্ধ মাখা একটা দিন, ফুলচন্দনের গন্ধ মিশে যে অপার্থিব সুগন্ধের সৃষ্টি করত তার কাছে হার মানত পৃথিবীর সকল দামি সুগন্ধি। আর তাতেই সম্মোহিত হয়ে মন্ত্রমুগ্ধের মতো মিতুলরা উঠত মঞ্চে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গিয়ে উঠত আনন্দলোকে মঙ্গলালোকে, কিংবা আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এই সকল ভাবনার মাঝে ছেদ পড়ে পাড়ার ছেলে মেয়েদের সমবেত সঙ্গীতে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। ভিড়ের থেকে গলা মেলায় মিতুলও,

শেষ রবি ঢলে পড়েছে অস্তাচলে। কিন্তু জীবন জুড়ে থাকা শাশ্বত রবি, যিনি কখনো রাতেও জেগে থেকে পথ দেখান, তিনি আছেন বলেই মিতুলরা প্রেরণা পায়, আবার তৈরি হয় নতুন সংগ্রামের জন্য। প্রাণ ভরে শ্বাস নেয় মিতুল, কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে পা বাড়ায় বাড়ির পথে। লেখাটি লিখেছ।

0: ভয় করিলাম না করিলাম না করিলাম না, সত্যি তো আমরা ভয় করলেই পিছিয়ে পড়ি।
1: ঠিক যেমন আমাদের বন্ধুরা ভয় করেনি, ভয় না করে আমাদেরকে অজস্র চিঠি পাঠিয়েছে। আর আমরা একদম অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আমাদের সঙ্গে অবশ্যই এই মাসের সেরা পত্রদাতা স্টুডিওতে রয়েছে, তো কে সে, তার কাছে তো যাব এবার তার সঙ্গে একটু গল্প করার।
0: একদম একদম, এবং তাকে আমরা আগেও পেয়েছি আমাদের স্টুডিওতে সেরা পত্রদাতা হিসেবে আমরা পেয়েছি, কিন্তু আজও আমরা তাকে পেয়েছি। এবং আমাদের সঙ্গে রয়েছে পূবালি বিশ্বাস। এরা আজকে এত সুন্দর একটা লেখা, আমরা পড়তে গিয়ে সত্যি ভাবছিলাম যে চলো একদম ঠিকঠাক ক্যান্ডিডেট। হ্যাঁ পূবালি, কেমন আছো?
2: দ্বিতীয়বার আসতে পারবো ভাবিনি এখনো অব্দি, তো এখানে এসে খুবই ভালো লাগছে আমার। এই এত সুন্দর সুন্দর চিঠি পড়ছো তোমরা, এত ভালোভাবে পড়ছো, খুব ভালো লাগছে।
0: আমি এটুকুনি জানি পূবালি কিন্তু আমাদের রেগুলার লিসেনার।
1: একদম,
0: ঠিক আছে, আমরা কিন্তু মাঝে মাঝে কমেন্ট পাই।
1: পূবালির ছোট করে টেস্ট নেব ও কতটা শুনে রইল। এখন এমনি কি করা হচ্ছে, মানে পড়াশোনা?
2: আমি ওই সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি।
1: আচ্ছা, মানে গ্রাজুয়েশন কমপ্লিট, তাই তো?
2: মাস্টার্স কমপ্লিট।
1: আর এছাড়া লেখালেখি তো ডেফিনেটলি তোমার ভালো লাগে, সেই জন্য আজকে তুমি আমাদের সঙ্গে বসে গল্প করছো। এছাড়া আর কি ভালো লাগে?
2: লেখা ছাড়া আমার ছোটবেলা থেকে আঁকতে খুব ভালো লাগে।
1: আচ্ছা,
2: আর গানও করি মাঝে মাঝে।
1: এইটা
2: তো ওইভাবে বলা যাবে না, এইটা তো
1: ডিপ্লোম্যাটিক্যালি
2: অনেক রকম স্টাইল থাকে বলার।
1: টপ থ্রি,
0: দারুণ লেখা আজকে আমরা পেয়েছি, দারুণ লেখা। এবং এই লেখাটা আমি, এই লেখাটা

0: ওর আগে লেখাটার এই লেখাটার প্রত্যেকটা লেখার পেছনে একটা গল্প থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেই গল্পটা যদি তোমার থেকে একটু শুনি।
1: ফার্স্টে যখন আমি সাবজেক্টটা দেখেছিলাম তখন ভেবেছিলাম আমি লেখাটা দেব না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, তো তারপরে হুট করে মনে হলো যে আমি বাবার জন্য সেইভাবে কিছু করার সুযোগ পাইনি, তো এইটুকুই যদি করতে পারি। এই জুলাই, সামনে জুলাইতে 2 বছর হবে বাবাকে হারিয়েছি, তো তখন ভাবলাম যে এইটুকু যদি করা যায় তাই লেখাটুকু দিয়েছি।
0: বেশ, তাহলে আমরা সেই লেখাতেই মনোনিবেশ করি।
2: হ্যাঁ, আমরা সেই লেখাতেই যাব, সেই লেখাটাই পড়ব। কিন্তু তার আগে আমরা একবার ছোট্ট করে আমাদের একটু কমেন্ট সেকশনের দিকে চোখ রাখি।
0: একদম একদম, আমরা কমেন্ট সেকশনটা একটু একদম ছোট করে চোখ বুলি।
2: কমেন্ট সেকশনে সৌমেন দাস লিখেছে যে ভীষণ ভালো লাগছে, গান শুনছে, ভালো অনুষ্ঠান হচ্ছে, এবং ভালো লাগার একটা কারণ হচ্ছে যে তোমাদের চিঠিগুলো পাঠ করার ভঙ্গিমা।
0: ধন্যবাদ।
2: শিল্পী ভান্ডারী লিখছে যে অনুষ্ঠান শুনছে, তার খুবই ভালো লাগছে। সৌভিক একটা অনেক বড় কমেন্ট করেছে, সৌভিক সরকার, ও যেটা বলতে চেয়েছে আমি ছোট্ট করে বলি যে গরমের ছুটি মানেই ছোটবেলার কোথাও না কোথাও গিয়ে এক টুকরো আনন্দ, মামা বাড়ি যাওয়ার আনন্দ, সেই যে স্কুল ছুটি, সবাই একসঙ্গে গল্প করা, আম মাখা খাওয়া, এই সমস্তটা। সুপর্ণ অধিকারী লিখছে যে আগে গরমের ছুটির মজাই আলাদা ছিল, ঠোঙা বানানো হতো, গাজনের গানে সেই শাড়ি পরে নাচ টাচ করা হতো, সেগুলো ভীষণ মিস করে। পিউপা ঘোষ লিখছে যে ঝড়ে টোকো আম কুড়িয়ে আনলে তার ঠাকুমা বলতেন আর কি যে গুড় আম বানিয়ে দেবেন, তো সেইটা দিয়ে বেশ খাওয়া দাওয়া হবে, এবং মানে গুড়ের পয়সা আর আম কুড়নো এই দুটোকে কোথাও না কোথাও গিয়ে মিলিয়ে দেওয়া যাবে আর কি।
0: একদম একদম একদম একদম।
2: তো এমনই আমাদের কাছে তো অজস্র স্মৃতিমেদুর লেখা এসে পৌঁছেছে, এবং এই মুহূর্তে আমাদেরকে পুবালিও যেমনটা বললো, ও কোথাও না কোথাও গিয়ে ওর প্রিয় মানুষের জন্য এই চিঠিটা আজকে লিখেছে। তো আমরা এবার সরাসরি চিঠিতেই
0: যাব, চলো।
2: লাফ দিয়ে কোনো মতে কম্পার্টমেন্টে উঠতেই ট্রেনটা ছেড়ে দিল। দুপুরবেলা হাওয়ায় ট্রেনে বেশ ফাঁকা। কর্নারের দিকে একটা সিট খুঁজে ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে নিয়ে ইয়ারবাডস দুটো কানে গুঁজে দিয়ে চোখ বন্ধ করলাম। আপাতত 1.5 ঘন্টার জন্য শান্তি। ট্রেনের দুলুনিতে বোধহয় ঘুম এসে গেছিল। হঠাৎ চমক ভেঙে তাকিয়ে দেখি ট্রেনটা আউটারে দাঁড়িয়ে পড়েছে। খেয়াল হলো কানে তখনও গান বেজে চলেছে। অতি পরিচিত সেই গানের কথাগুলো যেন স্মৃতির সলতেটায় অগ্নি সংযোগ করল। গানটা বড় প্রিয় ছিল বাবার। গানের সঙ্গে মিলিয়ে আমার ডাকনাম রেখেছিল খুকু। হঠাৎই মনে পড়ে গেল শৈশবের এক বিকেলের কথা। বাবার কোলে বসে আধো গলায় বেসুরো এই গানটা গাইছিলাম। আজ এতদিন পরে সেই সুর, সেই নামটা শুনে বুকের ভেতরে শূন্যতা যেন হাহাকার করে উঠল। সেই আদরের ডাকনাম, একটু আধটু বকা খাওয়া, সাইকেলে চেপে স্কুল যাওয়া, টিভিতে খেলা দেখতে দেখতে তুমুল হইচই করা, রাতের বেলায় সেই বেসুরো গানের আসর, অন্যায় আবদারের দিনগুলো ফেলে রেখে মানুষটা যেন হঠাৎ কোনো এক চোরাপথের বাঁকে হারিয়ে গেল। মাঝে মধ্যে সব কিছু অবিশ্বাস করতে ইচ্ছে হয়, কিন্তু দিন শেষে শূন্য ঘরটা সেই অলেক কল্পনার মূলে কুঠারাঘাত করে। একটা গভীর শ্বাস টেনে ঝাপসা হয়ে আসা চোখটা মোছার চেষ্টা করলাম। হঠাৎ করেই বড্ড ইচ্ছে করছে মিষ্টি সেই পেঁচু ডাকটা শুনতে, ফিরে যেতে সেই ছেলেবেলায় যখন বেখেয়ালি আবদার নিয়ে ছুটে যেতাম বাবার কোলে। কিন্তু সেসব তো আর, আসলে স্মৃতিগুলো ফিরে আসে, মানুষটা ফেরে না। তাই দীর্ঘশ্বাস ফেলে অসহায়ের মতো গুটি গুটি পায়ে গেলাম সযত্নে রাখা সেই স্মৃতিগুলোর কাছে। ওইটুকুই তো সম্বল, মনে হলো স্মৃতির উপার থেকে বাবা যেন বলছে, আয় রে আমার পাশে আয় মামনি, হাতটা ভালো করে ধর এখনই, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ভিড়ে।

একটা মানে সুন্দর লেখা তো বটেই, কিন্তু অসাধারণ বলতে পারছি না। তার কারণ এত সুন্দর একটা স্মৃতিচারণ পূবালী

0: আমাদের সঙ্গে আজকে ভাগ করে নিয়েছিল।
1: হ্যাঁ, আমি এটিকে কোনো লেখা বলে আমি আখ্যায়িত করতে চাই না।
0: হ্যাঁ, মানে এটা ওর একান্ত অনুভূতি যেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, সেই জন্য আজকে এখানে বসে আছে। অবশ্যই, তো আমরা এটা সুন্দর একটা গান এবং লেখা শুনে ফিরে এলাম। পুবালি, বলো আজকে তোমার লেখা আমরা পড়েছি, কেমন লাগছে ওইদিকে বসে? তোমার মতো করে তো পড়িনি,
2: আমি টেনশনে ছিলাম যে এই লেখাটা আমি পড়লে কতটা খারাপ করতে পারবো।
1: তবে সত্যি কিছু অনুভূতি, কিছু দীর্ঘশ্বাস সবসময় কিছু লেখার মাধ্যমে ফুটে ওঠে, এবং সেটা আমরা একদম প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত আমরা অনুভব করেছি, এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
0: একদম, সময় তো ভীষণ দ্রুত গতিতে এগোচ্ছে। পুবালির কাছে ছোট্ট করে জানতে চাইবো, কেমন লাগলো আজকে এসে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে?
2: সত্যি খুব ভালো লাগছে।
1: তুমি লেখা লিখতে থাকো এভাবেই, ঠিক আছে? মানে এত সুন্দর সুন্দর লেখা, এবং গতবারের লেখাও আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে দারুণ লেখা ছিল, সেখানেও আমি ছিলাম, তোমার এই এই মাইক্রোফোনের ব্যাপারে আমিও ছিলাম। তো সেক্ষেত্রে সত্যি একটা দারুণ সময় কাটলো বলতে চাই এটা আজকের এই স্মৃতি মধুরতায়। সত্যি কত স্মৃতি মনে পড়লো, কত স্মৃতি বারবার আমাদের কাছে এসে ধরা দিল। আজকে এভাবেই থাকো তাহলে, এভাবেই স্মৃতিতে থাকো, ভালো থেকো,
0: এভাবেই তোমরা লিখতে থেকো, কারণ পরের মাসের বলতে চাই এর বিষয় সব খেলার, সেটা বাঙালির তুমি ফুটবল। বাকিটা মানে কি লিখতে হবে, কি স্পেসিফিক বিষয়, সেই সমস্তটা তোমরা পেয়ে যাবে। তবে আজকের মতো আমরা এখানেই শেষ করছি।
1: এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ব্রতদীপ, এবং আমার সঙ্গে
0: প্রিয়াশা।
1: চলো টাটা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 12টা বেজে 1 মিনিট হয়ে 27 সেকেন্ড। এখন শুনবেন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর, বাজিয়েছেন প্রভা দাশ।

এতক্ষণ শুনলেন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়েছেন প্রভা দাস। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে দুপুর 12:15। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সম্বরণ চক্রবর্তী।

শুনলেন প্রচলিত লোকগীতে শিল্পী শম্ভুরণ চক্রবর্তী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: এখন শুনবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণ ভাণ্ডারের রূপায়ণ নিয়ে রাজ্য সরকার আজ বৈঠকে বসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। দুপুর 3টে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার ভোটার তালিকায় নাম থাকা মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। যতদিন না এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন।
2: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
1: আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, এই পরিষেবার নাম রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য স্থির করেছেন। ভোটার তালিকার বিশেষ শিবির সংশোধন এসআইএনই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছেন, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার কারণে এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনে রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করল। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত 12 বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। উজ্জ্বলা যোজনার গ্যাসের সংযোগ পেয়েছেন পূর্ব মেদিনীপুরের গৃহবধূ কাজল জানা। আকাশবাণীকে তিনি জানালেন, এর ফলে বিশেষভাবে উপকৃত হয়েছেন তিনি।
3: কাজল জানা, ওনারা এই গ্যাস দিয়েছে, ওর জন্য অনেকটা সুবিধা খাওয়া দাওয়ার দিক দিয়ে। কেন উলানে তো জল উঠে যায় বর্ষাকালে, ওর জন্য রান্না করতেও কষ্ট। গ্যাস যে দিয়েছে অনেক সুবিধা পেয়েছে, তার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ।

0: আমাদের এই যে বাড়ি ওই আগে ছিল মাটির বাড়ি, ছাউনি, এখন পাকার ঘর, যা একটুকু এই আমার দাদা দিয়েছে, দিতেন আমরা এই পাকার ঘরে আছি এখন শান্তিভাবে।
1: দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে ওড়িশার পুরী থেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হুমকি দেওয়া এবং হিংসায় মদতের অভিযোগ রয়েছে। গত 14 মে দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান বিধায়ক। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয়। আবাস যোজনার ঘর দেবার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধানের স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। একাধিক বাসিন্দা সোহেল রানা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুরুলিয়া ঝালদায় অবৈধভাবে পেট্রোল মজুতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 16টি প্লাস্টিকের জারে প্রায় 800 লিটার পেট্রোল উদ্ধার হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন, আয়ুর্বেদ উপচার আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন,
2: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। মূলত 28 তারিখে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার কিছু কিছু জেলায় ও কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলোতেও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া যেতে পারে। আর উত্তরবঙ্গে আমাদের মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সব জায়গাতেই কয়েকদিন ধরে হচ্ছে এবং এটি কন্টিনিউ করবে, এটা আগামী 2 দিন পর্যন্ত থাকবে।
1: গ্রামীণ সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার 2টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের 2টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও। গরম এবং ঘর্মাক্ত আবহাওয়া থাকতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রীভবন।
4: মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আজকে আবার উপস্থিত হয়ে গিয়েছি বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযানের কথা বলবো আজকে এই বিষয় নিয়ে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলী, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান, এবং তার সঙ্গে রয়েছেন ডক্টর ঐন্দ্রিলা ব্যানার্জি, গবেষণা বিশ্লেষক এবং সেই সঙ্গে শিক্ষাবিদ। এই দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আমি প্রথমে তাদেরকে আগে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
5: নমস্কার।
6: নমস্কার স্বাগত।
4: শুরু করি, আমি সুপর্ণাদির কাছে যাই প্রথমেই। দিদি, আজ আমরা বাল্য বিবাহ নিয়ে কথা বলতে বসছি, তাই না? এটা কি সত্যিই কোনো সমস্যা ভারতবর্ষ বা পশ্চিম?

0: বাংলায়। হ্যাঁ স্বাগতা, সত্যি এটা খুব দুঃখের কথা যে যখন আমরা মঙ্গল গ্রহে বা চাঁদে জমি কেনার জন্য লোকে ভিড় জমাচ্ছে বা মহাকাশে দূরের কোনো গ্রহের খোঁজে পাড়ি দিচ্ছে মানুষ, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের এখনও বলতে হচ্ছে যে ভারতবর্ষকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। এবং যদিও এটা শুধুমাত্র ভারতবর্ষের সমস্যা নয়, কিন্তু এটা সারা বিশ্ব এ নিয়ে পীড়িত এবং অদ্ভুতভাবে সারা বিশ্বের 55% বাল্যবিবাহ যেখানে অন্যান্য দেশে হচ্ছে, সেখানে বাকি 45% কিন্তু এই দক্ষিণ এশিয়া জুড়ে হচ্ছে, যার মধ্যে ভারতবর্ষে সব থেকে বেশি 34%। এবং এটা শুধু দুঃখের নয়, অত্যন্ত লজ্জারও। এই মুহূর্তে ভারতবর্ষের মানে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষের বাল্যবিবাহের হার হচ্ছে 23.3%। এটা অত্যন্ত মানে কষ্টের, লজ্জার। এবং সেই জন্যেই যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আপনারা সবাই জানেন, দিদিরা আপনারাও জানেন যে এই বিশ্বকে দারিদ্র্যমুক্ত, দুঃখ মুক্ত করার জন্যে এবং বিভিন্ন ধরনের পরিবেশগত যে বিপদ সংকট থেকে মুক্ত করার জন্যে রাষ্ট্রসংঘ তারা 17টি লক্ষ্য নিয়েছে, যে লক্ষ্যের মধ্যে একটি অনবদ্য লক্ষ্য হচ্ছে SDG 5। SDG 5টা কি? যেখানে বলা হচ্ছে যে সামাজিক লিঙ্গ বৈষম্য একদম শেষ করতে হবে। এবং এই SDG 5-এর অন্যতম একটি টার্গেট হচ্ছে বাল্য বিবাহ মুক্ত দেশ তৈরি করা। ফলে বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতেই এই সমস্যাটা রয়েছে, তবে ভারতবর্ষে একটু বেশি। এবং ভারতবর্ষের 7টি রাজ্যে সাংঘাতিকভাবে বাল্য বিবাহ কমানো যাচ্ছে না। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, রাজস্থান, আসাম এবং অন্ধ্রপ্রদেশ।
1: আচ্ছা,
0: তো ফলে বুঝতেই পাচ্ছেন যে সমস্যাটা খুবই সাংঘাতিক,
1: মানে চিত্রটা খুব একটা সুখকর নয়।
0: এবং সবথেকে মজার, ভারতের প্রতি 4 জনের একজন বাল্য বিবাহের শিকার, মানে প্রতি 4 জন বিবাহিত এর মধ্যে একজনের বিয়ে হচ্ছে 18-এর নিচে।
1: আচ্ছা দিদি, আমি একটুখানি আসি যে এই বাল্য বিবাহ, এই কোন সময়টাকে আমরা বাল্য বিবাহ, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই তো আছে, আমরা সেটা ধরছি, সেটা যদি একটু
0: বয়সটা হচ্ছে সাধারণত আমাদের যে মানে বিবাহ আইন অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে 18-এর নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়সের নিচে যারাই বিয়ে করছেন তারাই কিন্তু বাল্য বিবাহের শিকার।
1: বিয়ে করছেন বা বিয়ে দেওয়া হচ্ছে
0: বা পালিয়ে যাচ্ছে, কারণ এখন গ্রাম বাংলায় আমরা যেটা দেখছি, আপনি যে ঘটনাটা নিয়ে শুরু করলেন, একদম এই ইলোপ বা পালিয়ে যাওয়াটা কিন্তু একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। ন্যাচারালি সেটা বাল্য বিবাহই বলা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হচ্ছে, 18-21-এর নিচে এরা পালিয়ে গিয়ে বিয়ে করছেন। এবং যার ফলশ্রুতি হচ্ছে সাংঘাতিক, সেটা হচ্ছে শিশু মাতৃত্ব, আন্ডারেজ প্রেগনেন্সি। এই মুহূর্তে আমাদের এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী 6.8% এই অল্প বয়সী মাতৃত্ব, এটা একটা বড় সমস্যা।
1: আমি আসবো, কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব দিদি, আপনার কাছে আবার আসব। তার আগে আমি একটু ঐন্দ্রিলাদের কাছে যাই। এই যে বাল্য বিবাহ, সেটা তো কোনোভাবেই আইনতভাবে আমরা স্বীকৃতি পাইনি বা এটা আইনতভাবে দণ্ডনীয়, কিন্তু তাও কি সেই অর্থে আইন কোনো ব্যবস্থা নিতে পারছে শক্ত হাতে?
2: আইন জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বা নিতে পারবেন বলে আমার মনে হয়। কিন্তু বিশেষ বিশেষ জায়গায় দেখা যাচ্ছে, যে আপনি ঘটনাটা উল্লেখ করলেন, এটা আমি নিশ্চিত যে আইন জানতে পারেননি। যদি জানতে পারতেন তাহলে এটা নিশ্চয়ই রোধ হতো।
1: বা কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে, দুই পরিবার জানতে পারলো যে এই মেয়েটি ওই ছেলেটির সঙ্গে চলে গেছে, সেক্ষেত্রে পারিবারিক সম্ভ্রম বজায় রাখার ক্ষেত্রে আইনের দ্বারস্থ তারা হচ্ছেন না।
2: এক নম্বর, এবং সব থেকে বড় কথা, যেটা আমার নিজস্ব মনোভাব, যেটা আমার নিজের অভিমত, ব্যক্তিগত একদমই অভিমত, সেটা হচ্ছে যদি মানে ছোটবেলা থেকেই এই ব্যাপারটা মানুষের মনের মধ্যে, মানে সেটা কন্যা হোক বা পুরুষ সন্তানই হোক, তার মনের মধ্যে যদি এইটা

0: ঢুকিয়ে দেওয়া হয় যে এই জিনিসটা বেআইনি, এটা
1: হুম
0: তোমরা করলে কিন্তু সঠিক পথে যাচ্ছ না,
1: হুম
0: সেইটা যদি একদম মানে ঘরের মধ্যে থেকে জিনিসটা আসে, তাহলে আমার মনে হয় এটা কিছুটা হলেও অন্তত রোধ করা যাবে, কারণ
1: অর্থাৎ
0: দুবার
1: আপনি
0: ভাববে।
1: বলছেন যে সহজ সাবলীল
0: একদম
1: আলোচনা।
0: সহজ সাবলীল আলোচনা মা বাবাকে একদম একটা স্তরে

0: ঠিক তেমন ভাবে এটাও একটা দিকভ্রষ্টের পথ, যেটা তোমাকে আকর্ষণ করবে একটা বয়সের পর, তোমাকে আকর্ষণ করবে। হ্যাঁ, যেমন বিপরীত লিঙ্গ আকর্ষণ করে, তো যেহেতু আকর্ষণ করবে, এইটা তোমরা নিজেদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ যতক্ষণ না আনছি, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমরা হাজার চেষ্টা করেও এই ব্যাপারটাকে রোধ করতে পারবো আইন দিয়ে বা অন্যান্য অন্যান্য সমস্ত হাজার অভিযান, হাজার যা কিছু করি না কেন, ওদের ভেতরটায় আগে জানাতে হবে যে এটা আমাদের করা অন্যায়।
1: অর্থাৎ আরো বেশি অ্যাওয়ারনেস,
0: আরো বেশি অ্যাওয়ারনেস যেতে হবে।
1: দিদি, আপনার কাছে আসবো। সুপর্ণাদি, আপনার কি মনে হয়, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, এই বাল্য বিবাহের পেছনে মূল কারণগুলো, শুধু তো এই ভালো লাগার জায়গা থেকে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে পালিয়ে যাচ্ছে, এটা কিন্তু একমাত্র কারণ নয়, আরও আরও অনেকগুলো কারণ কাজ করছে, তা না হলে এই আকারটা বা এই যে পরিসংখ্যানটা আমরা দেখতে পেতাম না, সেই কারণগুলোকে।
2: একদম ঠিক। মূলত প্রথম যেটা কারণ সেটা কিন্তু দারিদ্র, পভার্টি। এইটা আমরা আরো বেশি দেখেছি এই 2020-তে, যখন কোভিডের সময় আমাদের পরিসংখ্যান বলছে তখন বাল্য বিবাহের হার অনেক বেড়ে গেছে। এবং আমরা যারা একদম ফিল্ড লেভেলে কাজ করি, হেলথ মানে স্বাস্থ্য দপ্তরের একটা ইউনিট অন্বেষা ক্লিনিক আছে, যেটা ব্লক লেভেলে, ব্লক স্তরে, এবং ওখানে অন্বেষা দিদিরা রয়েছেন যারা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বোঝানো, সেক্স এডুকেশন দেওয়া, যেটা এক্ষুনি ঐন্দ্রিলা যে কথাটা বলছিলেন যে অনেক বেশি সচেতন করতে হবে, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই অন্বেষা ক্লিনিকের অন্বেষা দিদিরা কিন্তু এটা করছেন, কিন্তু মুশকিল হচ্ছে কতজন জানেন, মানে ছেলে মেয়েদেরও তো যেতে হবে কাছে গিয়ে কথা বলতে হবে, এই অন্বেষা ক্লিনিক যে আছে বা অন্বেষা দিদিরা এটা কাজ করছেন এটা অনেকেরই জানা।
1: মূলত কোথায় কোথায় এগুলো থাকছে?
2: এগুলো প্রতিটি ব্লকে একটি করে অন্বেষা ক্লিনিক আছে, যেখানে অন্বেষা দিদিরা অপেক্ষা করেন। অ্যাডোলেসেন্ট গার্লস এবং অ্যাডোলেসেন্ট বয়েজ, মানে বয়স সন্ধিকালের মেয়েরা এবং ছেলেরা, তারা গিয়ে তাদের কাছে সেক্স এডুকেশন, মানে প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্য সম্পর্কে তারা আলোচনা করতে পারেন, এবং দিদিরা সেটা জানিয়েও দেন যে এই এইভাবে, মানে কিভাবে শারীরিক সম্পর্ক হলে কিভাবে বাচ্চা চলে আসবে বা কি কি ধরনের প্রোটেকশন নিতে হয় বা কি করা উচিত উচিত না। কারণ এই যে পালিয়ে গিয়ে বিয়ে করার পেছনে এটাও কিন্তু একটা হাতছানি, যে শারীরিক সম্পর্ক তৈরি করা, তো ফলে অন্বেষা দিদিরা কিন্তু সেই কাজটি করছেন। আরেকটি কথা বলি, যেটা অঞ্জিরা বলছিলেন একটু আগে, আইন কিন্তু আমাদের দেশে অনেক আগে, সারদা আইন, যখন আগে আমাদের দেশে মানে গৌরী দানটা সাংঘাতিক ভাবে লোকেদের সমাজে প্রচলিত ছিল, তো সেই সময় সারদা অ্যাক্ট হয়েছিল, এবং তারপরেও দেখুন 2006-এ প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট তৈরি
0: হয়েছে,
2: কিন্তু তারপরেও 2024-এ সুপ্রিম কোর্টের কাছে একটি অর্গানাইজেশন আপিল করেছিল যে এই বাল্য বিবাহ বন্ধ এবং এটার উপায় কি, এডুকেশন বাড়ানো ইত্যাদির জন্য। তখন 2024-এর 3 অক্টোবর সুপ্রিম কোর্ট একটা সরাসরি একটা অর্ডার পাস হলো এবং গাইডলাইন তৈরি হলো, যেখানে পরিষ্কার ভাবে বলা হলো যে এই ভারতবর্ষে এই চাইল্ড ম্যারেজটা যে করেই হোক বন্ধ করতে হবে, এবং বন্ধ করার জন্য অতি সত্বর এনাক্টমেন্ট অফ অ্যাক্ট, মানে আইনগুলোকে চালু করতে হবে।
1: আচ্ছা,
2: অর্থাৎ যারা আইনটাকে রূপায়ণ করবেন, সেই যারা রয়েছেন অফিসাররা, পুলিশ, তারপরে আপনার ভিলেজ লেভেল যারা চাইল্ড প্রোটেকশন কমিটি, এদেরকে সচল হতে হবে, অ্যাক্টিভেটেড হতে হবে, এইটা কিন্তু পরিষ্কার বলার
0: বলা হয়ে গেছে।
2: এবং এই প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের সেকশন 16, এটা একটু দিদিদেরও জেনে রাখা ভালো, পরিষ্কার বলা হচ্ছে যে প্রতিটি রাজ্যকে বলা হলো এই বাল্য বিবাহ বন্ধ করার জন্য একজন করে অফিসার নিয়োগ করতে হবে। ওরা বললেন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায়

0: সমস্যা যেটা হয়েছে, প্রতিটি ব্লকে একজন করে সিডিপিও আছেন, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সিডিপিও, মানে যিনি অঙ্গনওয়াড়ি যে সেন্টার গুলো আছে তার মাথা উনি, মানে ওই ব্লকে উনি মাথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। উনি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের একজন অফিসার, সেই ওনাকে পশ্চিমবঙ্গে ডিক্লেয়ার করা হলো যে উনি চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার।
1: আচ্ছা,
0: তো আমরা যে কারণে বলতে যাচ্ছিলাম যে আইন, বা কিন্তু মুশকিল যেটা হচ্ছে আইনের প্রচার সেভাবে
1: হচ্ছে না,
0: মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, বা বলা হচ্ছে না যে চাইল্ড ম্যারেজ হলে তোমার কি কি বিপদ।
2: বিপদ একদমই তাই,
1: একদম
2: একদম তাই।
1: সেই একই জায়গাটাতে আটকে যাচ্ছে যে
0: সচেতনতা, তাহলে সচেতনতার অভাবও কিন্তু একটা কারণ, একটা কারণ দারিদ্র, একটা কারণ সচেতনতার অভাব, আরেকটি বড় কারণ হচ্ছে বিভিন্ন কি বলবো, মানে দেশে রাজ্যে বিভিন্ন রকম কালচার,
2: একদমই
0: এই যে প্রথা বা সংস্কৃতিরও এটা একটা অঙ্গ এই কারণে। যেমন রাজস্থান, আপনারা দিদিরা অনেক মানে হয়তো দেখেছেন টিভিতে, একটি সিরিয়াল হতো এক সময় এই বাল্য বিবাহের ওপর, তো সেখানেও কিন্তু এই একইভাবে দেখানো হয়েছে। তো বিভিন্ন প্রদেশে, যেমন বিভিন্ন রাজ্যে আছে যে ছোট বাচ্চাকে না বিয়ে দিলে পরিবারের অসম্মান,
1: আবার এই ধ্যান ধারণা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে
0: পারছি না, এখনো বেরিয়ে আসা হচ্ছে না। আবার অনেক মানে সেকশন বা কমিউনিটির মধ্যে এটাই যে অল্প বয়সে বিয়ে দিলে মানে প্রচুর পুণ্য অর্জন করা হবে,
1: ঠিক
0: এই ধরনের বিভিন্ন ইয়ে রয়েছে।
1: আমি একটুখানি ঐন্দ্রিলাদির কাছে আসি, এই যে বাধার কথা বলছি, এই বাধাটাকে সরিয়ে আমরা এগিয়ে যেতে পারি কিভাবে, কি মনে হয় আপনার?
2: বাধাটা তো প্রথম কথা দিদি যা যা বললেন, এটা কতটা গ্রামাঞ্চলে পৌঁছচ্ছে, হ্যাঁ কতটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছচ্ছে সেটা একটা বিষয় দেখার, সেটা কিন্তু সক্রিয়ভাবে আলাদা হয়ে যাবে, এবং সেই তখন ভেতর থেকেই মানুষ আর কি, ঘর থেকেই মানুষ বুঝতে শুরু করবে যে না এটা ঠিক পথ নয়। কিন্তু আমরা যতই আইনের ব্যবস্থা বলি, যতই আমরা অফিসার যতই যেটা করি না কেন, এই যেগুলো হচ্ছে এটাই তো গ্রামাঞ্চলে গিয়ে পৌঁছচ্ছে না। তারা জানে আমরা দরিদ্র, কন্যা সন্তান জন্ম নিয়েছেন, সুতরাং যত তাড়াতাড়ি পারবো তাতে বিয়ে দিয়ে দেব, উনি পরের ঘরের জন্যই জন্মেছেন, সুতরাং আমাকে এই দায়িত্বটা শেষ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা, আমার নিজস্ব ধারণা অনুযায়ী মনে হয় যেটা সবার আগে বোধহয় মায়েদের একটু সচেতন হতে হবে, জন্ম তো তারাই দেন, তো 10 মাস তারাই রাখেন, কষ্টটা তারাই করেন, সুতরাং তাদের মনের মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে যে না কন্যা হোক বা পুত্র হোক যাই হোক না কেন, এই জিনিসটা, এই স্টাডিটা মানে এটা করতে হবে, আমাদের মেয়েদেরকেই মন নিতে হবে, মায়েদেরকেই মন নিতে হবে যে এটা
1: আগে আমি আমার
2: সন্তানকে আগে বড় আগে স্বনির্ভর করবো, তারপরে আমি সে যা করুক।
1: আমি সুপর্ণাদির কাছে আসি, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি ক্ষেত্রে সেটা যদি একটু ভালো করে বলে দেন, এবং যে দিদিরা আমার অনুষ্ঠান শুনছেন, যেহেতু আজকের এই অনুষ্ঠান মূলত তাদেরই জন্য এবং তাদেরই কাণ্ডারি হতে হবে, তো তারা কোথায় গেলে ঠিক ঠিক সহযোগিতা পেতে পারে, বা ধরুন একটি মেয়ে সেই ঘটনার শিকার হয়ে গেছে, সে কোথায় যেতে পারে তার সহযোগিতা পাওয়ার জন্য, সেটা একটু বলুন।
0: ঠিক স্বাগতা, একটা কথা বলি, এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটার কথা আমরা একটু আগেই বললাম 2024-এর, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে দারিদ্রের সঙ্গে তো যোগ আছেই, প্লাস হচ্ছে এখন পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে, তো এটার জন্যে যা দরকার শিক্ষার ব্যবস্থা করতে হবে, মেয়েদের কাজের দক্ষতা কোনো না কোনো কাজে তাকে ট্রেনিং দিতে হবে, এবং তাকে কাজে ঢোকাতে হবে, সে নিজে ব্যবসায়ী করুক বা কোথাও কোনো কাজে যোগ দিক, কিন্তু তাকে এই ব্যবস্থাটা করতে হবে, তার সঙ্গে পুষ্টি এবং মায়েদের প্রজনন স্বাস্থ্যবিধান এগুলোর ব্যবস্থা করতে হবে, এবং মহিলা ও কন্যা

0: শিশুর সুরক্ষা ও নিরাপত্তা। কারণ নিরাপত্তার কারণ হচ্ছে শিশু পাচার বা নারী পাচারও কিন্তু একটা বড় সমস্যা। কারণ পশ্চিমবঙ্গের জানেনই তো আপনারা, দিদিরাও জানেন আপনারা, যে পশ্চিমবঙ্গের অনেকটা অংশ জুড়ে বর্ডার।
1: এবং আমি এ প্রসঙ্গে একটু বলি, কিছুদিন আগেই একটি সংবাদপত্রে, পরিচিত সংবাদপত্রে একটি খবর আমি পড়লাম যে সম্ভবত বর্ধমানের একটি এলাকা, সেখানে একজন মা তার দুটি কন্যা সন্তান, একজনের বয়স বোধহয় ছিল যখন তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল 11 বছর, এবং তার যে ছোট কন্যা সন্তানটি তার বোন, তার বয়স ছিল তখন 8 বছর, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রথমে তাকে, এই যে বড় কন্যা সন্তানটি, তাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই বিয়েটি ছিল নিছক বিয়ে আর কি। তারপরে সে দুবার থেকে তিনবার সে হাত বদল হয়েছে, একের পর এক তারা অনেক চেষ্টা করেছে বাঁচার, এবং মাঝখানে একবার সে ফিরেও এসেছিল, মা আবার তাকে বিক্রি করে দিয়েছে। এরকম ভাবে চলতে চলতে প্রায় 4 থেকে 5 বছর পরে, এখন এই বড় মেয়েটির বয়স বোধহয় 15 বছর, তারা পুলিশের হাত সহযোগিতায় বাঁচতে পেরেছে এবং বর্তমানে বোধহয় কোনো একটি হোমে তারা রয়েছে। এবং হেডলাইন ছিল যে মায়ের কাছেও যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে কে আমাদের নিরাপত্তা দেবে? এই নিরাপত্তার প্রশ্ন তো আসছে
2: এখানে।
0: আর কিন্তু তারও আগে আর একটা কারণ, সেটা কিন্তু দারিদ্র।
2: হ্যাঁ, একদমই।
0: আমরা যখন গ্রামে ঘুরি, বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বিয়ের ব্যবস্থা, কি ব্যাপার? খুবই গরিব বাবা মা, তাদেরকে বোঝালেও তারাই হাতে পায়ে ধরছেন না আমার মেয়েটির কিভাবে বিয়ে দেব, বুঝতেই পাচ্ছেন, অন্য ইয়ে থেকে এসছে, পাশের রাজ্য থেকে বা এরকম কিছু এসে তারা কিচ্ছু নিচ্ছে না, উপরন্তু এই দেখুন এত জিনিসপত্র দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে এবং তারপর তাকে আর খুঁজে
2: পাওয়া যাচ্ছে না। একদমই।
0: তো বাল্যবিবাহের আড়ালে কিন্তু পাচারও কিন্তু একটা বড় সমস্যা। তো ফলে যেটা আমাদের দেশে চালু হয়েছে, মানে বড় করে ভারতে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন চাইল্ড ম্যারেজ এটা তৈরি করা হয়েছে, বিভিন্ন রাজ্যে কে কিভাবে কি অ্যাকশন প্ল্যান নেবে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আপনারা জানেন, দিদিদের জন্যই বলি, 7টি রাজ্যে, আমাদের রাজ্যেও বাল বিবাহ মুক্ত ভারত এই একটা ক্যাম্পেইন চলছে, প্রচার প্রসার, এবং যার জন্য আমরা
2: এখানে
0: বসে
2: আছি,
0: যেটার জন্য। এবং সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে 300টি জেলা আছে যারা বাল্য বিবাহে সাংঘাতিক খারাপ অবস্থা, মানে একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। তার মধ্যে কিন্তু আমাদের কাছে খুবই অবাককাণ্ড, কিন্তু মানে শিক্ষায় ফিমেল লিটারেসি সব থেকে বেশি যে জেলা পূর্ব মেদিনীপুর, সেই কিন্তু সেই লিস্টে রয়েছে।
1: ভারাক্রান্ত হৃদয়ও বলতে
0: হচ্ছে যে যেখানে শিক্ষা সব থেকে বেশি মহিলাদের মধ্যে, সেখানেই বাল্যবিবাহ সব থেকে বেশি। তো যাই হোক, এই বাল বিবাহ মুক্ত ভারত এই ক্যাম্পেইনের একটাই উদ্দেশ্য যে আমরা যে করেই হোক 2029 সালের মধ্যে আমাদের এই যে বাল্যবিবাহের হার এখন 23.3, সেইটাকে আমরা যে করেই হোক 5% নিচে আনতে
2: হবে, আনতেই হবে।
0: এবং এটার পাশাপাশি অন্য বিভিন্ন স্কিম চলছে ভারতবর্ষে, বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা 2015 শুরু হয়ে গেছে, এটাও মিনিস্ট্রি অফ মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেরই স্কিম। তারপরে মানে আইনগুলো সচল হবার জন্য বিভিন্ন চেষ্টা চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেটা হয়েছে, সেটা হচ্ছে ICPS, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম, অর্থাৎ শিশু সুরক্ষা আইন, এটা চালু হয়েছে। এবং এইটার অন্তর্গত, দিদিরা আপনারা জেনে রাখুন, এই যে এক্ষুনি স্বাগতা যেটা প্রশ্ন করছিলেন, যদি এরকম বাল্যবিবাহ হয়ে যায় আপনারা কোথায় যাবেন, তো গ্রাম স্তরে ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটি, অর্থাৎ গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি তৈরি হয়েছে। তাতে কারা কারা আছেন আপনারা একটু জেনে নিন। এক হচ্ছে আপনি আপনার সংসদে, মানে যেখানে আপনারা ভোটটি দেন, ওই সংসদের যিনি পঞ্চায়েত সদস্য তিনি আছেন হেড, তার সঙ্গে রয়েছে

0: অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যিনি আপনার ওই সংসদে, তিনি থাকবেন, আশা দিদিমণি থাকবেন, আর আপনার ওখানে যে সেলফ হেল্প গ্রুপের দিদিরা রয়েছেন তিনি থাকবেন, একজন টিচার, মানে আপনার ওয়ার্ডের যে স্কুল সেখান থেকে একজন টিচার শিক্ষক তিনি থাকছেন, এছাড়া এনজিও কর্মীরা ওই এলাকার বা ওই ব্লকের যারা এনজিও আছেন তারা, তাদের একজন একজন করে রিপ্রেজেন্টেটিভ, এবং তার সঙ্গে হচ্ছে চাইল্ড রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ শিশুদেরও দু তিনজন প্রতিনিধি থাকবে। আমাদের রাজ্যে এই বাল্য বিবাহ রোধের জন্যে স্কুলে প্রচার, কমিউনিটিতে প্রচার, এগুলো তো চলছেই, তার পাশাপাশি একটা বড় কাজ করে ফেলেছে রাজ্য সরকার, সেটা হচ্ছে কন্যাশ্রী। কন্যাশ্রী প্রকল্প দিদিরা আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে এটা সাড়া ফেলেছে এবং স্বীকৃতি পেয়েছে। এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় সমস্ত যারা পড়ুয়া মেয়েরা তাদের বিয়ে বন্ধ করা ইত্যাদির জন্যে মানে এই যে স্কলারশিপটা দেয়া হচ্ছে সেটা যদি তারা পুরোপুরি শিক্ষা সম্পূর্ণ করলে, 12 পাস করলে এবং তারপরে কলেজে পড়লে, এই রকম তিনটে ধাপে স্কলারশিপ সরকার থেকে দেয়া হচ্ছে। এতে কিন্তু বাল্যবিবাহ কমেছে, এক, দুই হচ্ছে অশিক্ষা কমেছে, তিন হচ্ছে মেয়েরা উচ্চশিক্ষায় যেতে পারছে, সেই মানসিকতাটা তৈরি হয়েছে। এবং আমার মনে হয় সরকারের এরকম আরো কিছু স্কিম যদি নেওয়া হয় এই ধরনের, বাল্যবিবাহ নিশ্চয়ই একদমই কমে যাবে।
1: শেষের দিকে চলে এসেছি আমরা, হয়তো আমরা সবটাই বলতে পারলাম আজকের এই অনুষ্ঠানে, কিন্তু শেষ কথা আমি একটু ঐন্দ্রিলাদির কাছে শুনবো, কারণ ঐন্দ্রিলাদি বারবারই বলেছেন যে আমাদের সকলের মধ্যে সচেতনতা আরও আরও বেশি করে নিজের বাড়ি থেকে তৈরি করতে হবে, সেটা কি করে করব আমি একটু শুনি।
2: দেখুন, মানসিকতা যদি থাকে মায়েরই, যে এই যে শুনলাম 11 বছর এবং 9 বছরে, এখন সে 15 বছরে গিয়ে একটা সিকিউর মানে নিরাপদ জায়গায় পৌঁছেছে,
1: সেখানেও সে প্রশ্নচিহ্নের
2: মুখে, এখনো সে প্রশ্নচিহ্নের মুখে আছে, কিন্তু এই মা যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, এবং মায়েদেরকেই আগে জানতে হবে যে আমি আমার নিজের সন্তানকে কতটা গুরুত্ব দিচ্ছি, কন্যা সন্তানকে আমি কতটা গুরুত্ব দিচ্ছি, আমি নিজে কন্যা সন্তান কন্যা হয়ে, আমি নিজে যদি মা হয়ে, মাতৃজাত হয়ে, যদি আমার নিজের কন্যা সন্তান, সেও মাতৃজাত, সেও, তাকে যদি আমি সেই নিরাপত্তাটা না দিতে পারি, তাহলে ক্যাম্পেন এবং এত যে আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় গেলে আমি সেই সাহায্যটা পাবো, উনি যদি না মনে করে থাকেন, তাহলে বোধ হয় আমরা যেটা দিদিয়া আমি এবং আমরা সবাই যার জন্য আজকে এখানে আমরা এক হয়েছি, এটা হওয়াটা একটু কঠিন বলে আমার মনে হচ্ছে।
1: আমি তবুও বলবো, আমরা তো আশাবাদী,
2: অবশ্যই আলো নিশ্চয়ই আসবে
1: 29 সালের মধ্যে, আমরা বাল্য বিবাহ মুক্ত ভারত গড়বই,
2: এই শপথ আমরা নিই।
0: বাল্য বিবাহ একদম যেটা সবাই বলছি আমরা, পরিবার থেকেই কিন্তু এটা চেষ্টা।
1: আজকে আমরা আলোচনা করলাম বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে স্টুডিও ছিলেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলী, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান, এবং সেই সঙ্গে ছিলেন গবেষণা বিশ্লেষক ও শিক্ষাবিদ ডক্টর ঐন্দ্রিলা ব্যানার্জি। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: ধন্যবাদ।
2: ধন্যবাদ।
1: এবং আমি বিদায় নিচ্ছি আপনাদের ভগিনী স্বাগতা মন্ডল মল্লিক।
3: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
3: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু হচ্ছে ছায়া ছবির গান, আজ ঢুলি ছবির গান। 1954 সালে প্রকাশিত হয়েছিল, প্রকাশ পেয়েছিল, মুক্তি পেয়েছিল ঢুলি। প্রথম গান শিল্পী যুথিকা রায়।

0: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ঢুলি ছবির গান শুনছি, পরের গান দ্বৈত কণ্ঠে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। রাশিয়ায় ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গাজায় হামাসের নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।

0: ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 33 বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। খারাপ আবহাওয়ার জন্য আজ রাষ্ট্রপতির নাথুলাপাস যাত্রা বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশুপাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকানিতে ছাদে এবং অফিসে ও দোকানের পাশে ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আবহাওয়ার এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে সংবেদনশীল হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63 প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিল সমূহ, সার্বভৌম ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা, উৎপাদন শিল্প এবং সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের মতো ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
1: Free trade agreement, of course, will help with reducing barriers to trade, tariff and non-tariff. It will open up a plethora of investment opportunities. But more significantly will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership. We will achieve a very good, fair, equitable and balanced agreement, which will define the roadmap as the two economies power.

রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো এই টিকার কথা ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগীয় ভাইরাসকে মোকাবিলা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে কঙ্গো উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের

পডকাস্ট শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল সেদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টায়ার শহরে বুর্জ এল সোমালি এলাকায় বোমা বর্ষণে 14 জন নিহত এবং 16 জন আহত হন। এছাড়া কৌথারিয়া এল সিয়াদে 5 জন নিহত এবং 6 জন আহত হন। এখনও পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইসরায়েল জানিয়েছে, লেবাননে হেজবোল্লার ঘাঁটি এবং পরিকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালাবে। 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হেজবোল্লার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল এবং তারপর এর মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদেহ। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত 2 পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সার অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টনে 2 বারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়াডাডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ 16-এ তার প্রতিপক্ষ জাপানের রিকো গুঞ্জি। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার প্রেসলে স্মি এবং চেন ঝি ই জুটিকে 26-28, 21-15, 21-13 ফলে হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পো হান জুটির। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 7:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 7:30। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের রূপায়ণ নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া অবস্থান নেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশিদের ভিড় বাড়ছে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। বিহার সহ অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন

0: বেঞ্চ আজ তাদের রায় বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার কারণে এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট পিটিশন জমা দেওয়া হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রিসভা সম্প্রসারণ, রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের মতো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী মাসের গোড়াতেই মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের রূপায়ণ নিয়ে রাজ্য সরকার আজ বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। দুপুর 3 নাগাদ এই বৈঠক হওয়ার কথা। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার ভোটার তালিকায় নাম থাকা মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে বলে জানা গেছে। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আজ প্রকাশ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচির সূচনা হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে স্ত্রী অধিকারী জানিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু এই প্রকল্পের উপভোক্তাদের ফের যাচাই প্রক্রিয়া চলবে। নবান্নে সমস্ত জেলা শাসকদের প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী 30 মের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ, সেই কারণেই নতুন করে তদন্ত ও যাচাই শুরু করা হচ্ছে।

0: কথা ছিল। এদিকে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 1 জুন ডিএনই রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। সে কথা জানিয়ে রাজ্যের পক্ষ থেকে শীর্ষ আদালতে এই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত 12 বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। আবাস যোজনার আওতায় ঘর পেয়েছেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শঙ্কর সান্দগী। আকাশবাণীকে তিনি জানিয়েছেন, এর ফলে বিশেষভাবে উপকৃত হয়েছেন তিনি।
1: আমাদের তো পিছিয়ে পড়া এলাকা অনেক, এটা বন্যা কবলিত এলাকাও, তার মধ্যে একটা অন্যতম আমরা পেয়েছি। আমাদের এলাকায় মানুষের ঘর বাড়ি আছে, খুব কাঁচা ছিল, ওই যে বন্যা হতো, বন্যা হলেই ভেঙে টেঙে পড়তো। তো তার মধ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা পেয়েছি বা এলাকায় অনেকে পেয়েছে, এর জন্য সবাই অনেক উপকৃত হয়েছে। এখন মানুষ বন্যা হলে সেই আগের মতো যে ঘর ভেঙে পড়তে হবে, কোথাও গিয়ে থাকতে হবে, খেতে না পেয়ে থাকতে হবে, এরকম ব্যাপারটা আর এখন নেই। এটা যে পাওয়া গেছে, এর জন্য প্রধানমন্ত্রী মোদীজিকে অনেক ধন্যবাদ। এবং আমরা যে কোনোদিন এই মাথার উপরে ছাদ পাবো, বন্যা এলেই যে ডুবে যাই, তো এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। এটা যে পেয়েছি অনেক খুশি, মোদীকে অনেকভাবে ধন্যবাদ, এবং চাই উনি আরো অনেক বছর থাকুক আমাদের মাথার উপরে, যাতে আমরা আরো ভালোভাবে সব রকম দিক থেকে সার্বিকভাবে উপকৃত হতে পারি।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ তথা অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকায় আজও শতাধিক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভিড়। সীমান্ত পেরোনোর জন্য আসা ওই সমস্ত অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে 3টি অস্থায়ী হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধাপে ধাপে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ভারতে অনুপ্রবেশকারীদের জন্য কোনো জায়গা নেই বলে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। আজ সকালে নিউ টাউনের সাংবাদিকদের কাছে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি বানিয়ে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করা এই সমস্ত মানুষ যদি স্বেচ্ছায় ফিরে যান, তবে সেটাই আদর্শ হবে বলে উল্লেখ করেন দিলীপবাবু। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মল্লিকপুরে 2 বাংলাদেশি নাগরিককে পাকড়াও করেছে পুলিশ। শফিকুল ইসলাম মোল্লা এবং তাঁর স্ত্রী মনিরা বেগম বাংলাদেশের যশোর জেলার মনিরামপুরের বাসিন্দা বলে জানা গেছে। টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করে দেওয়া হয়েছিল বলে জিজ্ঞাসাবাদের সময় ওই দুজন জানিয়েছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য শাহজাহান সর্দার তাদের আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল বলেও জানা গেছে। গতকাল তাদের বারুইপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে ওড়িশার পুরী থেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হুমকি দেওয়া এবং হিংসায় মদতের অভিযোগ রয়েছে। গত 14 মে দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ওই বিধায়ক। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয়। আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। একাধিক বাসিন্দা সোহেল রানা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং 1 ও 2 নম্বর ব্লকের সংযোগকারী মাতলা নদীর চর বেআইনিভাবে ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা এবং তার ছেলের বিরুদ্ধে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চললেও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট অবিলম্বে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে। এক ভিডিও বার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন বাসের ভাড়া বাড়েনি, অথচ ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন,
2: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। মূলত 28 তারিখে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার কিছু কিছু জেলায় ও কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলোতেও 40-50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া যেতে পারে। আর উত্তরবঙ্গে আমাদের মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায়

0: জায়গাতেই কয়েকদিন ধরে হচ্ছে এবং এটি কন্টিনিউ করবে, এটা আগামী দুদিন পর্যন্ত থাকবে।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের রূপায়ণ নিয়ে আজ বৈঠকে বসে রাজ্য সরকার। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মহিলা মহল একটু পরেই।
3: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
4: অন্য ফাঁদে।
5: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মহিলা মহলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের মে মাসে আমার কলমের বিষয় ছিল কোলাহল পেরিয়ে, আর এ বিষয়ে অনেক চিঠি এবং মেইল আমাদের কাছে এসে পৌঁছেছে, তাই আজ তারই কয়েকটি আপনাদের শোনাবো। সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি। প্রথম চিঠিটি লিখেছেন রমলা মুখার্জি, বৈচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি, পিন 7121134 থেকে। খুব সুন্দর একটা সম্বোধন করেছেন, মনের সাথী মহিলা মহল, ধন্যবাদ। কি সুন্দর বিষয় দিয়েছো গো বন্ধু, কোলাহল পেরিয়ে। সত্যি বর্তমান সময়ে শহরে এমনকি গ্রামেও কোলাহলের তাণ্ডবে প্রাণ একেবারে ওষ্ঠাগত। মনে হয় সব ছেড়ে চলে যাই কোনো এক নির্জন প্রান্তরে, যেখানে যন্ত্রদানবের গর্জন থাকবে না, যন্ত্রযানের শব্দ দূষণ থাকবে না, শুধুই থাকবে প্রকৃতির সঙ্গে ফিসফিস করে কথা বলা, থাকবে ফুলের সৌরভ আর ফুল ফোটানোর নীরব মন্থর গতি, থাকবে লজ্জাবতী স্পর্শানুভূতিতে অবাক করা লাজুকতা, আকর্ষবে লতানে গাছে এগিয়ে চলা। কোলাহল পেরিয়ে প্রকৃতিকে চিনতে জানতে চলে যেতে চাই কোনো এক প্রত্যন্ত প্রান্তরে, কিন্তু যাবো বললেই তো যাওয়া হয় না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কোলাহলকে মেনে নিতেই হবে। তবুও আমি মাঝে মাঝে ছুটে যাই কোলাহল পেরিয়ে পৃথিবীর এক নির্জন কোণে, যেখানে শুধুই সবুজের মেলা, বুকে ভরে নিই শুদ্ধ অম্লজান, পবিত্রতায় ভরে যায় মন। বর্তমান সমাজে শব্দের কোলাহলের সঙ্গে পাল্লা দিয়ে মনের কোলাহল যেন বেশি বেড়ে যাচ্ছে। কুলসিত মনের হলাহলে কুলস খায় পৃথিবী আজ। হিংসা দেশ বন্ধ হয়ে শান্তিতে ফিরুক মানুষের মন, শ্রুতিমধুর শব্দ থাক কিন্তু হিংসার কোলাহল দূর হোক, ব্যস্ততার কোলাহল থাক কিন্তু গুলি বা বোমা শব্দ যেন আর পৃথিবীতে না ধ্বনিত হয়। মধুর ধ্বনির শুভকামনায় ডক্টর রমলা মুখার্জি, বৈচি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি, পিন 7121134 থেকে লিখেছেন। পরে চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার পশ্চিম মেদিনীপুর, সূচক 7212222 থেকে। তিনিও খুব সুন্দর সমাধান করেছেন, সখী আমার কলম। বাহ, আমি এক অতি প্রত্যন্ত গ্রামের মেয়ে, প্রকৃতির কোলে জন্ম নিয়ে প্রকৃতির কোলে কেঁদে হেসে একটু একটু করে বড় হয়ে ওঠা।

আবার প্রকৃতির কোলেই প্রাণের আরাম, মনের শান্তি খুঁজে নেওয়া। বিবাহ সূত্রে এলাম শহরে, প্রকৃতির সঙ্গে সব যোগ হলো বিচ্ছিন্ন, প্রাণ হাঁপিয়ে উঠল। প্রকৃতির সামনে একবার গিয়ে দাঁড়াবার জন্য প্রাণ আকুল হতো, তবুও যাওয়া সম্ভব হতো না। বেশ কিছুদিন পরে গিয়ে দাঁড়ালাম আমার চিরপরিচিত সেই গ্রামে, প্রকৃতির কোলে, স্বর্গ সমান সেই মাটির ঘরে। আহা, প্রাণ জুড়িয়ে গেল, কী শান্তি! নাই কোনো কোলাহল, নাই গাড়ি ঘোড়ার আওয়াজ, নাই মানুষের ব্যস্ততার হুড়োহুড়ি। প্রকৃতির বুকে বিরাজ করছে এক অপরূপ নিস্তব্ধতা, ঝিরঝির করে বয়ে চলেছে দক্ষিণামলয়, টুপটাপ শব্দে ঝরে পড়ছে গাছের পাতা, দূর থেকে ভেসে আসছে ঘুঘুর ডাক, মাঝে মাঝে সামনের তেঁতুল গাছে বসন্ত সখা ডাক দিয়ে ঋতুরাজের বিদায় ঘোষণা করছে। সব মিলে সৃষ্টি করছে এক অপূর্ব স্বপ্নালু পরিবেশ। মুহূর্তে মন প্রাণ জুড়িয়ে গেল, অপূর্ব শান্তি ও তৃপ্তিতে ভরে উঠল আকণ্ঠ। সকলকে কালবৈশাখীর শীতল বাড়ি ভেজা শুভেচ্ছা জানালাম। বাহ, সকলের সুস্থতা কামনা করেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুরের সূচক 721222 থেকে পাঠিয়েছেন চিঠিটি। বন্ধুরা, এবার চটপট আপনাদের জানিয়ে দিই জুন মাসে এক কলমে দুই নারীর বিষয়, লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে। এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান দেশ ও শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, আমাদের মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধুরা মনে রাখবেন 23 জুন 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

এবার যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছেন শ্রাবণী ভট্টাচার্য কলকাতা কলেজ স্ট্রিট থেকেই। তিনি লিখছেন, শহরের গোলাহল থেকে বেরিয়ে যাব কোথায়, বুঝে পাই না। যেখানেই যাব কিছু হুড়োহুড়ি লেগে থাকবেই। খুব যেতে ইচ্ছে করে জানো দিক শূন্যপুরে, অথবা যেতে পারি দেবদারু পায়নের দেশে, ও যেখানে থাকবে শুধুমাত্র অনাড়ম্বর আন্তরিকতা। একবার যেন বাবার সাথে গিয়েছিলাম নিগম, বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত এই গ্রামটি বাবার মামার বাড়ি। সেখানে ধুধু করা মাঠ, যেখানে রেললাইনের ধারে হাঁটা যেত, ওই বাড়ির ছর্দি নিয়ে গিয়েছিল অনেক বছর আগে। সেখানে কি শান্ত, কি নির্জন, কি বলবো, একদম চুপচাপ চারপাশ। এখনকার সব সুখ সে যুগে না থেকেও আনন্দ ছিল অনেক বেশি। শীতের দিনে ভোরবেলা ঘুম থেকে উঠলে মুখ থেকে একরকম ধোঁয়া বের হতো, তখন কনকনে ঠান্ডা। খড় যে এত আরামের বিছানা দেয় জানতাম না। খড়ের ওপর না লেপ কম্বল খুব আরামদায়ক। মাটির নিকোনো মেঝে ছিল, সেখানে কাঠের জালে রান্না, মাছের ঝাল, ভাত, কি অমৃত খেতে। এখন সেই ধুধু মাঠ ঘরবাড়ি উঠে গেছে নিশ্চয়ই। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো ঘর ঠান্ডা করে, বাইরে বাড়ায় অসম্ভব গরম। গাছ পুকুর বিলুপ্ত প্রায়। যদি সেই পুরনো দিনে ফিরে যেতে পারতাম, কোলাহল পেরিয়ে সেই পুকুর, চণ্ডীমণ্ডপ, মাটির বাড়ি, কুসুম ফুলের বীজ দেওয়া চাল ভাজা খেতে পারতাম, একটু নির্ভেজাল আনন্দ পেতাম হয়তো। সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট কলকাতা থেকে। এবার জানিয়ে দিন জুন মাসের আমার কলমের বিষয়, ঝড় বৃষ্টির রাতে। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তিলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যের আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টি সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রে শিরোনামে দেশ।

শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করুন, আমাদের মেইল আইডি আপনাদের জানা, তবু বলে দিই mohilamahol.aircolkata@gmail.com। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026।

এবারে চিঠিটি লিখেছেন চন্দনা রায়, 2 নম্বর সূর্যসেন স্ট্রিট, ডাক নবগ্রাম, জেলা হুগলি, পিন 7122 4 6 থেকে। প্রিয় মহিলা মহল, জীবন সবসময় এক বর্ণে এক ছন্দে চলতে চায় না, সে অন্যরকম কিছু চায়, এখানে নয় ওখানে, এইরকম মানসিকতা থেকেই মন টানে সুদূরের প্রতি। কোলাহল পেরিয়ে হঠাৎ একদিন বের হলাম, বেশি দূরে নয়, হুগলি জেলার রঘুনাথপুর গ্রামে। যে রঘুনাথপুর গ্রামের কথা বলছি তার অবস্থান রাজা রামমোহনের জন্মস্থান রাধানগরের অদূরে। এখানে নিরিবিলি এক বিশাল আমবাগান। আমরা জানি রামমোহনের সতীদাহ প্রথা রদ করার আন্দোলন, অথচ তারই বাড়িতে তার প্রবল বাধা ও আপত্তি সত্ত্বেও তার বৌদি আলোকমঞ্জরী দেবীকে সতী করা হয়। এই আমবাগানে সতীর বেদী প্রতিষ্ঠা করা হয় যা আজও বর্তমান। পরে বাড়ি থেকে বিতাড়িত হয়ে ওই আমবাগানেই বসবাস শুরু করেন তিনি। ভগ্ন অবস্থায় যে বাড়ি এখনও বর্তমান, তার বাড়ির সামনে বসলে আজও রোমাঞ্চিত হতে হয়। শান্ত স্নিগ্ধ পরিবেশ, গাছগাছালিতে ভরা, জায়গাটি অখ্যাত অথচ কি ভীষণ প্রখ্যাত। শহরের কোলাহল থেকে মুক্ত অথচ ছায়া সুনিবিড় শান্ত পরিবেশ, এত কাছে এমন সুন্দর স্থানটি মন ভরিয়ে দেয়। বাড়ি বাড়ি মনে আসে কবির সেই কথাটি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, হর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের উপর একটি শিশুর বিন্দু। শুভেচ্ছা সহ চন্দনা রায়, লিখছেন 2 নম্বর সূর্যসেন রোড, ডাক নবগ্রাম, জেলা হুগলি, পিন 7122 4 6 থেকে। আজকের শেষ চিঠিটি লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, 1/67 mm ঘোষ রোড, কলকাতা 74 থেকে। নগর কলকাতার ধুলিধূসরতা থেকে একটু বেরিয়ে পড়তে ইচ্ছে করছিল, জুটে গেল মাধবী আর বাসন্তী। গিয়েছিলাম আমরা এই জন্মে একবারই সবুজে ছাওয়া জল জঙ্গলে ঘেরা সেই বনভূমি সুন্দরবন। ভরে নিয়ে এসেছি মণিমাণিক্য, মধুমাঝি নৌকা করে, নৌকা তো নয় লঞ্চ বিহার, মাঝির নাম অমল সারেং, গোসাবার পাখিরালয় গ্রাম থেকে অমল গাইড। অনেক অনেক নয়ন জুড়ানো জল জঙ্গল, দুপাশে বসতি পেরিয়ে 5 নদীর মিলনস্তর গমন, জলের রঙের স্পষ্ট তারতম্য 5 সখীর রঙের সমাহারে মিলেমিশে এক বর্ণালী সমুদ্র। জল শুধু জল, দেখে দেখে চিত্ত মোর খুশিতে উজ্জ্বল। হ্যাঁ, চিত্তের গভীরেই সেই নৌকা যাত্রা অতিরিক্ত স্বাদ পূরণের সফলতার উজ্জ্বল। চোখের আরাম, মনের প্রশান্তি, ম্যাংগ্রোভের অরণ্য, পাখিদের মাছ শিকার, অমলের বায়নাকুলারে পাখি চেনা, এক গভীর সুন্দর প্রকৃতি জগতে সারাটা দিন। আইলার পর মানুষ আবার বসতি গড়ে তুলেছে, পশু পাখি গাছপালা নিবিড়ভাবে দেখে বাংলা মায়ের রূপ স্পষ্ট হলো না, বনবিবির দেখা মেলেনি। বন্ধুরা, তোমরা যেও সবাই মিলে, অনুরোধ করেছেন আনন্দময় মুখোপাধ্যায়, লিখছেন 1/67 mm ঘোষ রোড, কলকাতা 74 থেকে।

এতক্ষণ শুনছিলেন মহিলা মহল, উপস্থাপনায় ছিলাম সোমা সাহা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676 98309106 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন চুয়ামসিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে অচিন্ত চক্রবর্তী। আমরা ধন্যবাদ দিই অচিন্তবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম বঙ্গনারী।
1: বাবা, তুমি এখানে? কার কি হয়েছে বাবা?
2: কই না তো,
1: তুমি আমাকে কিছু লুকোচ্ছো বাবা?
2: না রে মা, তোকে কেন লুকাবো?
1: যথেষ্ট আমার জ্ঞান হয়েছে বাবা, আমি আর তোমার সেই নাবালিকা চন্দনা নেই, আমি এখন সাবালিকা।
3: হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাদেরও সবার সমান।
1: শুভদা, তুমি?
3: আমিও তো জানতেই চাইছি, তুমি এখানে?
1: তুমি জানো না পৃথিবীটা গোল, মানুষ কোথা থেকে কোথায় যে চলে যায় তার খবর সাংবাদিকরাই জানে না।
3: চন্দনা, তার মানে?
1: মানে মানুষ তো পাখির জাত, কখন কোথায় থাকবে সে নিজেই জানে না। জগজ্জননী মা সারদা দেবী বলেছিলেন, যখন যেমন তখন তেমন, বুঝলে মশাই?
3: আধুনিক যুগে আধুনিক বঙ্গ নারীর মুখে আদর্শবান এক দেবীর কথা।
1: কেন কেন আমি বিশ্বজননীর কথা বলতে পারি না? বিদেশিনী হয়ে ভগিনী নিবেদিতা যদি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে বদলাতে পারে, আমি পারবো না কেন বলো শুভদা?
3: পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তুলে মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর।
1: শুভদা, আজ তোমার কি হয়েছে বলো তো, তোমার মুখে বিরহের সুর?
3: কই না তো, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে।
1: এই শুভদা, কি হচ্ছে এটা? কি
3: কোনো কিন্তু নয়, আমি যে তোমায় বড্ড ভালোবাসি, মাঝে মাঝে মনে হয়।
1: কি মনে হয়?
3: মনে হয় ও চাঁদ সামলে রাখো জোছনাকে।
1: মনে কেন হয়?
3: চাঁদের আলো সেদিন বলেছিল আমাকে, ওর থেকে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথাই বলেছি।
4: ঠিক তাই
3: বাবা,

0: জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। মানেটা জলের মতো সহজ। তুমি ল পড়তে বাইরে যাচ্ছ, ল পাস করে এলেই চন্দনার সাথে তোমার বিয়ে।
1: তার মানে?
2: বড় ছেলে সৌরভ বিয়ে করতে যখন রাজি হচ্ছে না, তখন তোমার বিয়ে দেব বলে আমরা ভাবছিলাম বাবা।
1: মা, তোমরা?
2: হ্যাঁ, আমরা ঠিক করেছি। তুমি যে মেয়েটিকে ভালোবেসেছ তার সাথেই তোমার বিয়েটি দেব।
0: 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী, পাঠিয়েছ বাঙালি করে মানুষ করনি। বিয়ের কথা শুনে দুজনার 2টি পথ দুদিকে গেল যে বেঁকে।
2: জীবনের পথ চলা সহজ নয়, বড় আঁকা বাঁকা। আমি তো ভাবতেই পারি না আমার ছোট ছেলে শুভর সাথে বিনোদ চ্যাটার্জির মেয়ে চন্দনার বিয়ে হবে।
0: সবই তার ইচ্ছে, ঈশ্বর, ওরা কিছু জানে না। যা করার আমি করব।
2: ছোট ছেলের বিয়ে বলে কথা, সবার নিমন্ত্রণ থাকবে, কেউ যেন বাদ না পড়ে। সানাই আর আলোর কারুকার্যে মুখর্জি বাড়ি হবে স্বর্গে পরিণত। না, আমি যাই, কি আনন্দ! আহা কি আনন্দ আকাশে বাতাসে!
0: অসম্ভব! আমার ছেলে শুভ মুখার্জির সাথে একজন আমার কোম্পানির প্রাক্তন কর্মচারী বিনোদ চ্যাটার্জির মেয়ে চন্দনার বিয়ে, বামন হয়ে চাঁদে হাত।
3: ভুল বাবা, তোমার ধারণাটা ভুল। বামুন তো একটা 1.5 ফুটের মানুষ, চাঁদে যাবার অলীক কল্পনা। মাটির উপরে দাঁড়িয়ে চাঁদের প্রেমের উপন্যাস সে লিখতেই পারে, কারণ চাঁদেও কলঙ্ক আছে।
0: সৌরভ, শুভকে কিছু বলবি না। শুভ যেদিন পরীক্ষা দিতে বাইরে যাবে, সেদিনে চন্দনা বলে মেয়েটি ভালোবেসে শুভর কপালে দইয়ের ফোঁটা দিয়ে বিদায় সম্বর্ধনা জানাতে আসবে। সেদিনেই
3: কি করবে সেদিনে তুমি বাবা?
0: সেদিনে ওই চন্দনা পাখিটার ডানা ছেঁটে দেব।
1: শিল্পপতির বাড়িতে আমার মা মরা মেয়েটার বিয়ে হবে। আর যদি চন্দনার মা থাকতো কতই না আনন্দ হতো। না, যাই দেখি মেয়েটা কি করছে।
4: ওই তো গাড়ির হর্ন বাজছে, চলে গেল নাকি?
0: তুমি এখানেই দাঁড়াও, আমার ছেলে শুভকে নিয়ে প্রেমের উপন্যাস লেখার চেষ্টা করো না, ওকে ভুলে যাও।
4: কি বলছেন আপনি, ভুলে যাব? মনটা আমার এতই ঠুনকো নয়। ভালোবাসা কি অপরাধ, নাকি ভালোবাসা কোনো পণ্য বস্তু?
0: তুমি কত টাকা পেলে আমার শুভর জীবন থেকে অশুভ তুমি দূর হবে?
4: আপনি হাসালেন, অনেক পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিল, সীতাকে রামায়ণে, মহাভারতে দ্রৌপদীকে, আর পুরাণে বেহুলাকে। ভালোবাসার মানুষের থেকে দূরে কেউ করতে পারেনি তাদের, আর আমাদেরকেও আলাদা করতে পারবেন না। এই মুখার্জি বাড়ির বউ হয়ে আমি একদিন হব বঙ্গনারী।
0: কি এত বড় স্পর্ধা?
4: স্পর্ধার কিছুই দেখেননি আপনি, অতীতের কথা সব ভুলে যান। নারী জাতিকে কোনোভাবেই অসম্মান করবেন না, আর তাদের দুর্বল ভাববেন না। এই নারীই আপনাকে গর্ভে ধারণ করে প্রথমে এই পৃথিবীতে আলো দেখিয়েছিলেন।
2: কই, আমার ভাবি পুত্রবধূ এলো না তো। শুভ তো অনেকক্ষণ অপেক্ষা করে ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় রওনা দিল।
1: অনেক আগেই তো বাড়ি থেকে বেরিয়ে এসছে।
2: আপনাকে তো চিনতে পারলাম না।
1: প্রথম পরিচয়,

0: আমি আপনাদেরই কোম্পানির প্রাক্তন কর্মচারী। দ্বিতীয় পরিচয়, আমি চন্দনার বাবা বিনোদ চ্যাটার্জি।
1: ও, আসুন আসুন, ভেতরে আসুন।
2: না, ভেতরে যাবে না।
1: কাকে কি বলছো তুমি? তুমি তুমি জানো উনি কে?
2: হ্যাঁ জানি, একজন প্রতারক। মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আত্মসাত করতে চাইছে।
0: আপনার কোথাও ভুল হচ্ছে, আমি প্রতারক নই। আমি একজন শিক্ষিতা নম্র ভদ্র মেয়ে, বঙ্গনারী চন্দনা চ্যাটার্জির হতভাগ্য গরিব পিতা।
3: না বাবা না, তুমি গরিব নও, তুমি তুমি আমার বাবা, আর এটাই তোমার পরিচয়।
0: না রে মা না, আমাদের অর্থ নেই।
3: আছে আছে, তোমার আত্মসম্মান বিবেক মনুষ্যত্ব আছে।
4: ঠিক তাই, আছে প্রাণভরা ভালোবাসা, আমি সব দেখেছি। শুভ রওনা হওয়ার সময় চন্দনাকে দেখা করতে দেয়নি আমার বাবা হীরালাল মুখার্জি, আটকে রেখে অপমান করেছে। বাবার প্ররোচনায় সে আজ চন্দনার বিরুদ্ধে ক্রুদ্ধ, চন্দনাকে অস্বীকার করেছে।
0: তাহলে এখন উপায়?
4: চন্দনা এই মুখার্জির বাড়ির বউ হবে।
0: কিন্তু তা কি করে সম্ভব?
4: নদীর এক কূল ভাঙে তো আরেক কূল গড়ে। নৌকার মাঝি হয়ে আমি রক্ষা করব চন্দনাকে। আপনি চিন্তা করবেন না বিনোদবাবু, আমি আমার ভাই শুভকে বোঝাবো, তার ভুলকে আমি ভাঙাবো। আমি আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখেছি প্রকৃত মানুষ হওয়ার অর্থ কি। আমার ভাই নিশ্চয়ই তার ভুলকে বুঝতে পারবে এবং আমার ভাইয়ের সঙ্গে চন্দনার বিয়ে অবশ্যই হবে।
5: শুনলেন অচিন্ত্য চক্রবর্তীর লেখা নাটক বঙ্গনারী।
6: সুন্দরবন অঞ্চলের মসজিদবাটি রামকৃষ্ণপুর গ্রাম থেকে আমি প্রভাবতী নস্কর ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার স্বরচিত কবিতা খুশির ঈদ পাঠ করছি। দীর্ঘ মাস পরে এসেছে খুশির ঈদ, মিলাই বন্ধুত্বের হাত, ধনী দরিদ্রের বিভেদে ভুলে হাতে হাত রেখে মিলে একসাথে আল্লাহ ওহে আকবর হযরত মুহাম্মদ, মক্কা মদিনা থেকে এসো মনের মসজিদে, মহত্বের হাত বাড়িয়ে আলোর দিশা দিয়া ভরাও অন্তর। আমরা চাই না ধন সম্ভার, চাই না বাদশা নবাব হতে, কৃপা করে দাও গো তব উদারতা, মানুষে মানুষে বিভেদে ভুলে হই যেন একে অপরের প্রাণ সখা। আল্লাহ ওহে আকবর হযরত মুহাম্মদ, ধরণীতে করো মোদের তব পুত্রবধ, কৃপা সিন্ধু পরম শক্তিমান মনের মসজিদে করো পদার্পণ। নমস্কারান্তে প্রভাবতী নস্কর।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা। আপনাদের মতামত বা জিজ্ঞাসা আমাদের লিখে পাঠাতে চিঠি লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 82।

0: a thunder shower with strong gusty wind. Maximum temperature will be around 35 degrees Celsius and minimum temperature will be around 24 degrees Celsius. Weather warning for fishermen of West Bengal coast. Squally wind with speed reaching 40 to 60 kilometers per hour is likely to prevail along and off West Bengal and North Odisha coast on 28 May and 29th May. Fishermen are advised not to venture into the sea. Weather warning for fishermen of Andaman and Nicobar coast. Squally wind with speed reaching 40 to 60 kilometers per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast on 28 to 31st May 2026. Fishermen are advised not to venture into the sea. Swell waves in the range of 18 to 20 second period with 1.6 to 2.1 meter height are forecasted till 11:30 p.m. today. It is advised that there is a possibility of surging of waves. People need to be cautious while venturing into the sea. That concludes the weather bulletin. This is Akashvani Kolkata.
1: Akashvani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30টার পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সর্বত্র এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম ও বিহারের অনেক জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে এবং ওড়িশার দু একটি জায়গায়। এছাড়াও ওড়িশার কোথাও কোথাও তাপপ্রবাহ চলেছে, ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া জেলার উপর দিয়ে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 44.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ওড়িশার তিতলাগড়ে এবং পার্বত্য অঞ্চলে তা রেকর্ড করা হয়েছে 27.3 ডিগ্রি সেলসিয়াস তাদংয়ে। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ রামপুরহাট 3 সেন্টিমিটার, বহরমপুর 2 সেন্টিমিটার, নলহাটি 1 সেন্টিমিটার করে, এছাড়া মঙ্গন 5 সেন্টিমিটার, সিংহিক 5 সেন্টিমিটার, তাদং 3 সেন্টিমিটার, মালদা 3 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সর্বত্র, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে সিকিমের প্রায় সর্বত্র, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অনেক জায়গায়। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোথাও কোথাও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে ও বিহারে। হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশার দু একটি জায়গায়। আগামী 48 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার এক সতর্কীকরণে বলা হয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হুগলি জেলার উপর দিয়ে ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির উপর দিয়ে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার উপর দিয়েই ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ওড়িশার কোথাও কোথাও তাপপ্রবাহ চলতে পারে, ওড়িশার দু একটি জায়গায় উষ্ণ এবং আর্দ্র অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও উষ্ণ রাত্রি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা না থাকে।

থাকলেও আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলের কাছে বা দূরে। এর ফলে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত যারা মাছ ধরতে যাবেন তাদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ওই জায়গাগুলিতে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তা জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের কাছে বা দূরে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 40-50 কিলোমিটার। এর ফলে আগামীকাল থেকে 31 তারিখ পর্যন্ত যারা মাছ ধরতে যাবেন তাদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জলোচ্ছ্বাসের এক সতর্কবার্তায় বলা হয়েছে কোথাও কোথাও জলোচ্ছ্বাস হতে পারে এবং যা স্থায়ী হতে পারে 18-20 সেকেন্ড পর্যন্ত, উচ্চতা থাকতে পারে 1.6-2.1 মিটার পর্যন্ত এবং এই সতর্কবার্তা রয়েছে আজ রাত 11:30 পর্যন্ত। সমুদ্রের ওই অংশটি পেরোনোর সময় সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। 5:30টায় বিদ্যার্থীদের জন্য 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানাধিকারী শাশ্বত মাইতির সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানে। সন্ধ্যা 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কৃষি কথার আসর। প্রথমে শুনবেন কাজী নজরুলের পল্লী ভাবনা নিয়ে আলোচনা। অংশগ্রহণে সোনালী কাজী, সায়নী মতিলাল, বনানী চট্টোপাধ্যায় এবং স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প এই বিষয়ে ডক্টর বিশ্বজিৎ পাণ্ডার সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাশরায়। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, বৈবাহিক আইন, বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণ এই বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাক।

গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। আইপিএলে আজ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন স্টেডিয়ামে প্লে অফে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা শুরু হবে সন্ধে 7:30। গতকাল প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 92 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে। গুজরাট টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 254 রান সংগ্রহ করে। জবাবে গুজরাট টাইটান্স 19.3 ওভারে 162 রানে সকলে আউট হয়ে যায়। 33 বলে 93 রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাথিদার।

0: ফরাসি ওপেনে আজ পুরুষদের সিঙ্গলসে ইতালির ফেডেরিকো সিনা মুখোমুখি হয়েছে জেসপার ডিজং এর এবং আলেকজান্দ্রো ডেভিডোভিচ স্পেনের খেলোয়াড়, তিনি খেলছেন আর্জেন্টিনার থিয়াগো অগাস্টিন টিরান্টোর বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে জার্মানির তামারা কোরপ্যাটস খেলছেন চীনের ওয়াং জিনুয়ের বিরুদ্ধে এবং অন্য খেলায় আমেরিকার ক্যাটি ম্যাকনোলি মুখোমুখি হয়েছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনসিকোর। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল আমেরিকা যুক্তরাষ্ট্র। কোচ মরিসিও পচেতিনো জানালেন ২৬ জনের মধ্যে ১৩ জন ফুটবলারই ২০২২ বিশ্বকাপ খেলছেন। এদিকে মরক্কোর জাতীয় দলও তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। উয়েফা কনফারেন্স লীগের ফাইনালে আজ মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস ও রায়ো ভায়োকানো। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি ১টায়। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান, তবে তিন ম্যাচের একদিনের সিরিজে খেলবেন তিনি। আজ ইউনিটি কাপে ভারত মুখোমুখি হচ্ছে জ্যামাইকার। দীর্ঘ ২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি ১২টায়। নরওয়ে দাবায় জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের ডি কুকেশ এবং আর প্রজ্ঞানন্দ। মহিলাদের বিভাগে টাই ব্রেকে জয় পান দিব্যা দেশমুখ। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ বুধবার, আর বুধবার মানেই ক্রীড়াঙ্গনে স্পোর্টস কুইজ গুগলির দিন। তাই শ্রোতা বন্ধুরা, আপনারা চলে আসবেন সরাসরি 0332213 1342 এই নম্বরে। আমাদের এই কর্নার থেকে থাকবে প্রশ্ন, আপনারা নিয়ে আসবেন আপনাদের উত্তর নিয়ে সরাসরি 2213 1342 এই নম্বরে। এখন চলে যাই সরাসরি খেলাধুলোর বিস্তারিত খবরাখবর।
1: আতশ কাঁচের তলায়
0: শুরু হয়ে গিয়েছে আইপিএল এর প্লে অফ ম্যাচ। গুজরাটকে হারিয়ে ফাইনালে উঠল আরসিবি। জিতলেই ফাইনালের টিকিট, একেবারে সহজ এই সমীকরণ নিয়ে চলতি আইপিএল এর প্রথম প্লে অফ ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। গতকাল সেখানে ব্যাটে বলে আধিপত্য রেখে ফাইনালে পা রাখল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাটকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারাল রজত পাটিদারের দল। শুরুতে অবশ্য এদিন চওড়া হাসি ছিল গুজরাট অধিনায়ক শুভমন

গিলের মুখে টসে জিতেছিলেন তিনি। শুরুটাও যে খুব একটা খারাপ হয়েছিল তা নয়, সাত বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান ভেঙ্কটেশ আয়ার। কাগিজ ও রাবাডা প্রথম ধাক্কা দিল, বিরাট কোহলি এবং দেবদত্ত পারিকল ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। নবম ওভারে নামে বিপর্যয়, ক্রিজে সেট হয়ে যাওয়া এই দুই ব্যাটারকেই প্যাভিলিয়ানের পথ দেখান জেসন হোল্ডার। দ্বিতীয় বলে বিরাটকে বোল্ড করে ফেরান তিনি, চতুর্থ বলে আবার পারিক্কালও ফেরেন জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে। ২৫ বলে ৪৩ রান করেন বিরাট, আর পারিকালের অবদান ১৯ বলে ৩০ রান। তবে রানের গতি কমেনি আরসিবির অধিনায়ক রজত পাথিদার এবং ক্রুণাল পান্ডিয়া দলকে টানতে থাকেন। রজত যেন একটু বেশি নির্দয় ছিলেন রশিদ খান প্রসিদ্ধ কৃষ্ণাদের উপর। ক্রুণাল ২৮ বলে ৪৩ রান করে আউট হয়ে গেলেও রজত অর্ধ শত রান করেন। টিম ডেভিড ব্যর্থ, ৫ বলে ৪ রান করেন। তবে জিতেশ শর্মা ৫ বলে অপরাজিত ১৫, শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন। আর রজত ৩৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। একেবারে অধিনায়কোচিত ইনিংস আসে তার ব্যাট থেকে, ৯টি ছক্কা এবং ৫টি চার মারেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর জবাবে ব্যাট করতে নেমে গুজরাটের কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। সাই সুদর্শন ১৪ বলে আউট হয়ে ফিরে যান, বাটলার ১১ বলে ২৯, রাহুল তেউটিয়া ৪৩ বলে ৬৮। এই দু অঙ্কের রানের মুখ দেখেন বাকিরা সকলেই ব্যর্থ। জেকব ড্যাফি ৩ উইকেট নেন, শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৬২ রানে অল আউট হয়ে যায় গুজরাট।

আজ রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, প্লে অফের আজকের ম্যাচে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন স্টেডিয়ামে প্লে অফে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:30। আজ বুধবার, আবারও একবার বলি, স্পোর্টস কুইজ গুগলি আপনারা চলে আসবেন 03322131342 এই নম্বরে। তবে আরও একটি খেলার খবরের পর আমরা চলে আসব আজকের স্পোর্টস কুইজ গুগলিতে।

ক্রিকেট থেকে চলে আসি ফুটবলের খবরে। ইউনিটি কাপে ভারতের পরীক্ষা আজ। দীর্ঘ ২৪ বছর পরে ইংল্যান্ডের মাটিতে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। চতুর্দেশীয় প্রতিযোগিতায় বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ জ্যামাইকা, যারা রয়েছে ৭১ নম্বর স্থানে। সেখানে ভারতের র্যাঙ্কিং ১৩৬। পরীক্ষা কঠিন হলেও দলের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী ভারতের কোচ খালিদ জামিল। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে খালিদ জামিল বলেন, আইএসএল এর খেলা দেখেই আমরা ফুটবলার নির্বাচন করেছি। দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে, যারা অনুশীলনে ভালো খেলবে তারাই প্রথম একাদশে সুযোগ পাবে। তার সঙ্গে আরো বলেন, জ্যামাইকা কঠিন প্রতিপক্ষ, ফলে সতর্ক হয়ে খেলতে হবে আমাদের। এর মধ্যে গত পরশু দলের সঙ্গে যোগ দেন গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। শিবিরে যোগ দিচ্ছেন মিডফিল্ডার ম্যাকান্টন নিকসন এবং ডিফেন্ডার নিখিল বার্লা। এদিকে ফিফা উইন্ডোয় ৫ এবং ৯ জুন তাজিকিস্তানের মুখোমুখি হবেন রায়ান উইলিয়ামসরা। ইউনিটি কাপের আজকের ম্যাচ ভারত জ্যামাইকা, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি ১২টায়।

চলে আসি দাবায়, হার কার্লসেনের, তবে জয় দিয়েই শুরু করল গুকেশ এবং দিব্যা। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং তার সতীর্থ আর প্রজ্ঞানন্দ নরওয়ে দাবায় জয় দিয়েই অভিযান শুরু করলেন। অন্যদিকে প্রথম রাউন্ডেই অপ্রত্যাশিত হার বিশ্বের এক নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেনের, তাকে হারালেন আলিরেজা ফিরোজা। প্রজ্ঞানন্দ জেতেন টাইব্রেকের সাহায্যে, ওয়েসলি শোর বিরুদ্ধে ক্লাসিক্যাল পর্ব ড্র হয়। পরে আর্মাগেডনে আক্রমণাত্মক ভঙ্গিতে বাড়তি অর্ধেক পয়েন্ট তুলে নেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। গুকেশের সঙ্গে যুগ্ম দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি। প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক অবশ্যই কার্লসেনের হার। ঘরের মাঠে শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণে ছিলেন নরওয়ের তারকা, কিন্তু সময়ের চাপে একটা বড় ভুল করে বসেন। সুযোগ হাতছাড়া করেননি ফিরোজা, নিখুঁত খেলায় জিতে তিন পয়েন্ট পান তিনি। এই জয় আরও তাৎপর্যপূর্ণ, কারণ চোট নিয়ে খেলতে নেমেছিলেন ফিরোজা। খেলার সময় একটি পায়ে চেয়ারে রেখে বসেন তিনি, তাতেও তাঁর একাগ্রতায় ভাটা পড়েনি। প্রথম রাউন্ড শেষে তিন পয়েন্ট শীর্ষে তিনি। অন্যদিকে মহিলাদের বিভাগে ভারতের এক নম্বর কোনেরু হাম্পিকে হারিয়ে নজর কেড়েছেন বিবিসারা আশা বায়োভা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আন্না মুজিজুক ক্লাসিক্যালে ড্র করেন ঝু জিনারের বিরুদ্ধে, পরে আদমাগেডনে জেতেন ঝু। মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুনের বিরুদ্ধে ক্লাসিক্যাল পর্ব ড্র করে টাইব্রেকে জয় পান ভারতের দিব্যা দেশমুখ।

0: বন্ধুরা, আমরা চলে আসি গুগলিতে। স্পোর্টস কুইজ গুগলি আপনারা জানেন, প্রতি বুধবার আপনারা সরাসরি চলে আসবেন 0332213 1342 এই নম্বরে। শুরু হচ্ছে আজকের স্পোর্টস কুইজ গুগলি।
1: স্পোর্টস কুইজ গুগলি।

চলছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2026 সেশন, আর প্লে অফের খেলা চলছে। তাই আজকের গুগলির বিষয় আইপিএল। আজকের গুগলির প্রথম প্রশ্ন, প্রথম আইপিএল ম্যাচ, প্রথম মানে একেবারেই প্রথম, কোথায় কবে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম আইপিএল ম্যাচ কোথায় কবে অনুষ্ঠিত হয়েছিল?

0: সরাসরি চলে আসবেন বন্ধুরা 0332213 1342 এই নম্বরে। প্রথম আইপিএল ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, আজকের গুগলির প্রথম প্রশ্ন আপনাদের জন্য। একজন বন্ধু এসে গিয়েছেন, আমরা কথা বলে নিই। আমরা আবার অপেক্ষা করব অন্য বন্ধুর জন্য। 0332213 1342 এই নম্বরে স্পোর্টস কুইজ গুগলি। প্রথম প্রশ্ন, প্রথম আইপিএল ম্যাচ কোথায় কবে অনুষ্ঠিত হয়েছিল?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ,
0: কে বলছেন?
1: প্রথম আইপিএল ম্যাচ কলকাতায় হয়েছিল 2008 সালে।
0: আপনি কে বলছেন?
1: নাম কলকাতা, আমি কিজনগর জাঙ্গিপাড়া থেকে গোপাল দত্ত।
0: গোপাল বাবু, হ্যাঁ, গোপাল বাবু, লাইনটি বিচ্ছিন্ন হয়েছে।

0: হ্যালো নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: আর নমস্কার, আমি হ্যালো।
1: হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন।
0: হ্যাঁ আমি বরগাছিয়া থেকে প্রশান্ত ঢক বলছি।
1: প্রশান্ত বাবু বলুন।
0: হ্যাঁ, 2008 18 এপ্রিল ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছিল।
1: একেবারে সঠিক উত্তর।
0: হ্যাঁ, কলকাতা আর ব্যাঙ্গালোরের মধ্যে।
1: একেবারে সঠিক উত্তর। এই ম্যাচে কলকাতা জিতেছিল এবং অসম্ভব সুন্দর একটি ইনিংস খেলেছিলেন ব্র্যান্ডন ম্যাকালাম। ধন্যবাদ আপনাকে প্রশান্ত বাবু। আঠেরোই এপ্রিল 2008 প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এম চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাঙ্গালোরে, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং প্রশান্তবাবু আমাদের সঠিক উত্তর দিয়েছেন, আর আগে গোপালবাবুও আংশিক সঠিক উত্তর দিয়েছিলেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা চলে যাব আমাদের গুগলির, আজকের গুগলির দ্বিতীয় প্রশ্নে। কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত কতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং কোন কোন বছর? দ্বিতীয় প্রশ্ন, কলকাতা নাইট রাইডার্স কতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং কোন কোন বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, ফোনে রয়েছেন কেউ?
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, রবীন বান্দা বলছি, জিজ্ঞাসা থেকে।
1: রবীন বাবু বলুন।
2: মুম্বাইতে 2010
1: প্রশ্নটা কি আপনি শুনেছেন?
2: আইপিএল আমার তো রেডিও হচ্ছে না।
1: হ্যাঁ, আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আমাদের ছিল, কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত কতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং কোন কোন বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে? এই প্রশ্নটা ছিল বন্ধু আপনাদের জন্য। আপনারা চলে আসুন 0332213 1342 এই নম্বরে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: আমি বরগাছিয়া থেকে প্রশান্ত ঠকি বলছি।
1: হ্যাঁ প্রশান্ত বাবু বলুন।
0: হ্যাঁ, আমাদের গীতাঞ্জলিতে একদম শোনা যাচ্ছে না, এটা অ্যাপে শুনে আমি বলছি। তো 12, 14, 24 আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা তিনবার।
1: ধন্যবাদ আপনাকে।
0: আচ্ছা দাদা, একটু দেখবেন যে আমাদের গীতাঞ্জলিতে একদমই আসছে না।
1: ওকে ওকে ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা দেখছি। ওকে, আমরা আবারও সঠিক উত্তর পেয়ে গিয়েছি। দু নম্বর প্রশ্ন ছিল আমাদের, কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, 2012, 2014 এবং 2024।

স্পোর্টস কুইজ গুগলি চলছে, আপনারা বন্ধুরা সরাসরি চলে আসবেন 0332213 1342 এই নম্বরে। আজকের গুগলির তৃতীয় প্রশ্ন, আরসিবি এবার যদি আইপিএল জেতে, তারা ফাইনালে উঠেছে, তারা যদি আইপিএল জেতে তাহলে তারা পরপর দুবছর আইপিএল চ্যাম্পিয়ন হবে, যেহেতু 2025 আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে, এই কৃতিত্ব আর কোন দলের রয়েছে? এই কৃতিত্ব অর্থাৎ দুবার পরপর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে আর কোন দলের? চলে আসুন 0332213 1342 এই নম্বরে।

0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: কে বলছেন?
1: আমি নারায়ণ চক্রবর্তী বলছি কৃষ্ণনগর থেকে।
0: নারায়ণ বাবু, হ্যাঁ বলুন।
1: চেন্নাই সুপার কিংস,
0: হ্যাঁ চেন্নাই সুপার কিংস দুবার চ্যাম্পিয়ন হয়েছিল, সালটা বলতে পারবেন?
1: না সালটা বলতে পারছি না।
0: আরো একটি

0: দল কিন্তু দুবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা অন্য বন্ধুর জন্য অপেক্ষা করি। ধন্যবাদ, নমস্কার। চেন্নাই সুপার কিংস দুবার পরপর চ্যাম্পিয়ন হয়েছিল, দুবছর, 2010 এবং 2011। আরও একটি দল কিন্তু তারাও দুবার পরপর চ্যাম্পিয়ন হয় আইপিএলে। অন্য একজন বন্ধু এসে গিয়েছেন, আমরা একটু দেখি। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: সুন্দরবন থেকে আপনাদের লাগছে, কিন্তু আপনাদের গীতাঞ্জলিটা রেডি আসছে না। বোম্বে আর চেন্নাই হবে, এটা দেখবেন, গীতাঞ্জলিটা আসছে না।
0: আপনার নামটা একটু বলবেন।
1: সুন্দরবন থেকে আপনাদের লাগছে,
0: আরেকবার বলবেন?
1: আপনি যা সুন্দরবন,
0: সুন্দরবন থেকে, ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ গীতাঞ্জলিটা দেখুন একটু, হচ্ছে না।
0: আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি। আইপিএলে আরসিবি এবার যদি চ্যাম্পিয়ন হয় পরপর দুবার হবে, কিন্তু এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস তারাও কিন্তু দুবার পরপর চ্যাম্পিয়ন হয়েছে, সেই কৃতিত্ব তাদের রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স 2019-2020 এবং চেন্নাই সুপার কিংস 2010 এবং 2011 পরপর দুবছর চ্যাম্পিয়ন হয়েছে। চলে যাই পরের প্রশ্নে। আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে বেশি ছক্কা মারার নজির কোন ক্রিকেটারের দখলে? আইপিএলে সব থেকে বেশি ছয় কে মেরেছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: বঙ্কিম বাবু বলুন।
2: বলছি যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে পরপর চেন্নাই সুপার কিংস।
0: হ্যাঁ উত্তরটা পেয়েছি আমরা। ওর পরে আরো একটি প্রশ্ন রয়েছে আপনাদের জন্য, আইপিএলে সব থেকে বেশি ছক্কা কে মেরেছেন, এটা কি আপনার জানা আছে?
2: সব থেকে বেশি
0: ছক্কা কোন ক্রিকেটার? না না, পুরো আইপিএল, পুরো যত বছর চলছে সেই 2008 থেকে শুরু করে এখনো পর্যন্ত সব থেকে বেশি ছয় মারার কৃতিত্ব রয়েছে কোন ক্রিকেটারের দখলে?
2: সম্ভবত নিকোলাস পুরান।
0: না, উত্তরটা আমরা সঠিক পেলাম না। আমরা অন্য বন্ধুর জন্য একটু অপেক্ষা করি। ধন্যবাদ আপনাকে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: হ্যাঁ, আমি প্রশান্ত ঠক বরগাছা থেকে বলছি। এটা ক্রিস গেল মেরেছে।
1: ক্রিস গেল, একদম সঠিক উত্তর আপনাকে। ক্রিস গেল কতগুলি ছক্কা মেরেছেন? হ্যাঁ, ক্রিস গেল সব থেকে বেশি ছয় মেরেছেন, 357টি। রোহিত শর্মা ভারতের 321টি এবং বিরাট কোহলি এখনও পর্যন্ত 312টি ছক্কা মেরেছেন টুরো আইপিএল জুড়ে। সম্ভবত আজকের স্পোর্টস কুইজ গুগলির শেষ প্রশ্ন আপনাদের জন্য, কোন কোন বছর আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আমরা জানি ভারতের একটি লিগ, কিন্তু সেটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল বেশ কয়েক বছর, কোন কোন বছর আপনাদের জন্য? 0332213134 এই নম্বরে সরাসরি চলে আসবেন উত্তর নিয়ে। আজকের গুগলির সম্ভবত শেষ প্রশ্ন এটি, কোন কোন বছর আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল কোন কোন বছর আমরা একজন বন্ধুকে পেয়ে গিয়েছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন? আপনার নামটা একটু বলবেন।
2: দীপক বান্তি, দুর্গাপুর থেকে।
1: দীপক বাবু বলুন।
2: এটা 2014 এবং 2020।
1: হ্যাঁ, 2014 এবং 2020, কিন্তু আরো একটি বছর অনুষ্ঠিত হয়েছিল, সেটা কি আপনার জানা আছে? হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ দীপক বাবুকে, উনি অনেকটাই সঠিক উত্তর দিয়েছেন। 2014 এবং 2020 এই দুবছরই সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল, আর 2009 অর্থাৎ দ্বিতীয় আইপিএল সেটা পুরোপুরি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। আপাতত সময় একেবারে শেষ, আজকের গুগলি আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা অবশ্যই গুগলিতে অংশগ্রহণ করবেন পরবর্তী সময়ে, যেদিন গুগলি অনুষ্ঠিত হবে, এবং প্রতিদিন অবশ্যই নিয়ম করে শুনবেন আমাদের ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। এছাড়া আপনারা

আপনাদের মতামত জানাতে পারেন আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 এই ঠিকানায়। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সাম্য বাঁক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা দিবেন সরদার, গ্রাম কাটামারি, ডাকঘর কাটামারি, থালা কুলতলি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন সোনালী সর্দার। স্বাভাবিক গড়ন 15 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 3রা এপ্রিল 2025 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন বিশ্বু রায়। স্বাভাবিক গড়ন 16 বছর বয়স, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 18 সেপ্টেম্বর 2025 মথুরাপুর রায়পাড়া থানা মানিকচক জেলা মালদা থেকে নিখোঁজ হয়েছেন। ইমাম বক্স পাইক চক্তার বৈদ্য, ডাকঘর শ্যামবাসুর চক, থানা কুলপি, সুন্দরবন, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন জুলেখা আয়েশা। স্বাভাবিক গড়ন 32 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 2রা ফেব্রুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। সোমনাথ দাস চঞ্চল, থানা চঞ্চল, জেলা মালদা থেকে জানাচ্ছেন সন্দীপ দাস। স্বাভাবিক গড়ন বয়স 21 বছর, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 6ই মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সকলের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 অথবা মিসিং পার্সন্স স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। শুনছিলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, আকাশবাণী কলকাতা।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।

0: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানাধিকারী শাশ্বত মাইতির সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার নিয়েছেন বিদিশা রায়। আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে তোমাদের জন্য একটু অন্য রকমের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। আজ পড়াশোনার কথা বলবো না, আজ বলবো পড়াশোনা করে সফল হওয়ার কথা। আমাদের সঙ্গে আজ রয়েছে 2026-এ মাধ্যমিকে দশম স্থান অধিকারী শাশ্বত মাইতি। শাশ্বত, তোমাকে প্রথমেই জানাই অভিনন্দন তোমার এত ভালো রেজাল্ট হওয়ার জন্য, আর সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানে তোমাকে জানাই স্বাগত। শাশ্বত, তোমার কথা শুনব, তার আগে তুমি বলো, তুমি যে দশম স্থান অধিকার করলে তোমার কেমন লাগছে, কতটা ভালো লাগছে তোমার?
1: আমার খুবই ভালো লাগছে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল কোনো বড় জায়গায় নিজের নাম দেখার, তো ওটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবতে পারিনি।
0: তার মানে তুমি ভাবতে পারোনি, কিন্তু তুমি ভাবতে পারোনি ঠিকই, সে সবাই তো আর ভেবে নিতে

0: পারে না আগের থেকে, কিন্তু প্রস্তুতি তো একটা থাকে। তুমি নিশ্চয়ই নিজেকে সেইভাবে প্রস্তুত করেছো, তুমি যখন ভাবছো যে একটা বড় জায়গায় তোমার নামটা দেখবে, সেই জন্য নিশ্চয়ই ছোট থেকেই তুমি নিজেকে তৈরি করেছো সেইভাবে।
1: হ্যাঁ, আমি আমার পরিবারের সবাই আমাকে খুব হেল্প করেছে, এই জন্য আমি এত দূরে আসতে পেরেছি।
0: আচ্ছা, শুনবো তোমার এই যে যাত্রাপথ তার কথা শুনবো, কিন্তু তার আগে তুমি বলো যে তুমি যে বললে পরিবারের সবাই তোমাকে সাহায্য করেছেন, তোমাকে কারা কারা সাহায্য করেছেন?
1: পরিবারের সবাই বলতে আমার বাবা মা, আমার ঠাকুরদা ঠাকুরমা, বিশেষ করে আমার বড় পিসিমণি, তিনি আমাকে ছোটবেলা থেকে তৈরি করেছেন, তার জন্যই আমি এত দূরে আসতে পেরেছি।
0: এবং অবশ্যই আরেকজনের সহযোগিতা না থাকলে আমরা কিন্তু কোনো জায়গাতেই, বিশেষ করে এই শিক্ষার ক্ষেত্রে, আমরা এগোতে পারি না। তাদের কথা ভুললে চলে না, তারা হচ্ছেন আমাদের শিক্ষক বা শিক্ষিকারা, তাদের কথা একটু শুনবো।
1: আমাদের স্কুলের স্যাররা খুবই বন্ধুত্বপূর্ণ, তারা কিছু বুঝতে না পারলে খুবই বন্ধুর মতো বোঝায়, এবং অন্যান্য কাজে পড়াশোনা বাদেও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতেও আমাদের হেল্প করে প্রচুর।
0: আচ্ছা, তোমার স্কুলের নামটা শুনি।
1: আমার স্কুলের নাম সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির।
0: আচ্ছা, তোমাদের স্কুলের যে পড়াশোনাটা ছিল, একটা সিলেবাস অনুযায়ী যে পড়াশোনা করা, সেটা তোমরা কিভাবে করতে?
1: আমাদের স্কুলের সিলেবাস অনুযায়ী পড়াশোনা বলতে গেলে প্রায় নিয়ম মাফিকই হতো, এবং স্যাররা খুবই ভালোভাবে বোঝাতেন সিলেবাস অনুযায়ী পড়াশোনাগুলো। সিলেবাস বহির্ভূত বিভিন্ন বিষয় দিয়ে সিলেবাসের পড়া বোঝাতেন, এতে অনেক সুবিধা হতো পড়াশোনার ক্ষেত্রে।
0: আচ্ছা, অনেকে বলেন যে স্কুলের টাইমটার বাইরেও তাদেরকে গৃহশিক্ষক নিতে হয়, তোমার কি সেরকম কোনো গৃহশিক্ষক ছিলেন বা বাড়িতে কি সাহায্য করতেন তোমাকে?
1: বাড়িতে বাবা এবং গৃহশিক্ষক বলতে আমার ইংলিশ এবং ম্যাথের টিচার ছিল, না হলে আমি বেশিরভাগই কোচিনে যেতাম, আর এক্সট্রা কিছু ছিল না।
0: আচ্ছা, তুমি যে পড়াশোনাগুলো করতে, এতগুলো সাবজেক্ট বা বিষয় তুমি যে পড়াশোনা করেছো, তুমি কি নিজে নিজেই প্রত্যেকটা জিনিস পড়তে, মানে থরলি বই পড়তে, নাকি প্রশ্ন উত্তর করতে, কিভাবে তুমি নিজেকে তৈরি করেছিলে? কারণ দেখো, তোমার মতো তো আরো অন্য অনেকে আছেন যে যারা তাদের এই নামটা তোমার মতো একটা জায়গায় দেখতে চাইবে, তাদেরকে তুমি কি বলবে, তারা কিভাবে পরবর্তীতে নিজেদেরকে তৈরি করবে?
1: আমার মতে মাধ্যমিকে ভালো ফল করার জন্য টেক্সট বইকে ভালো করে পড়া উচিত, কারণ বেশিরভাগ প্রশ্ন লাইন তুলে হয়, লিটারেচার সাবজেক্টগুলোতে অনেক গভীর থেকে প্রশ্ন করা হয়। এছাড়া বিভিন্ন টেস্ট সিরিজ প্র্যাকটিস করা উচিত, টাইম ধরে বিভিন্ন পরীক্ষা দেওয়া উচিত, এতে তাদের সময় সম্বন্ধে জ্ঞান বাড়বে।
0: আচ্ছা, আর অনেকে বলেন যে লিখে লিখে পড়া উচিত, এইগুলো তুমি কি বলবে?
1: দেখো, আমি তো সবার ব্যাপারটা বলতে পারবো না। আমার
0: তুমি কিভাবে করেছো?
1: আমার মতে পড়ার পরে কিছুক্ষণ চোখ বুঝে ভাবা উচিত যে আমি কি পড়লাম, আরেকবার ভাবা উচিত, তাহলে বোধহয় তাড়াতাড়ি পড়াশোনাটা হয়
0: হতে পারবে। তুমি দিনে কখনটা পড়তে?
1: সেরকম প্রত্যেক দিন তো ওই ঘড়ি ধরে পড়ার মতো তো সম্ভব হয়ে উঠতো না, তবু গড়ে 5 থেকে 6 ঘন্টা পড়তাম।
0: গড়ে 5 থেকে 6 ঘন্টা। তার বাইরেটা তুমি কি করতে?
1: তার বাইরে বলতে আমি গল্প বই পড়তাম, ছবি আঁকতাম, এইসবই করতাম।
0: ছবি আঁকতে পারো? তোমার ছবি আঁকতে খুব ভালো লাগে তার মানে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর অন্য কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলোকে আমরা বলি,
1: তেমন কিছু ছিল না।
0: তেমন কিছু ছিল, ছবি আঁকাটাই তো তোমার ভালো লাগার জায়গা। আচ্ছা, গল্পের বই পড়লে কিন্তু আমাদের কাছে আরো অন্য অন্য জগৎগুলো উদ্ভাবিত হয়, সেই গল্পের বই পড়াটা তোমাকে কি এই পড়াশোনার ক্ষেত্রে কোনোভাবে সাহায্য করেছে?
1: যত গল্প বই পড়া হবে তত ভাষা সম্বন্ধে দক্ষতা বাড়বে, শব্দের মার্জিত রূপ আমরা জানতে পারবো, এতে বিভিন্ন সাহিত্য বিষয়গুলোতে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা আছে।
0: আচ্ছা, আর তুমি যদি ধরো কল্প বিজ্ঞান বা এই ধরনের গল্পগুলো পড়ো, তুমি ওই ধরনের বই পড়তে এতে, তাহলে আমাদের ধরো যে বিজ্ঞান এবং কল্প বিজ্ঞান, সেখানে তুমি কি কিছু মেলাতে পারো?
1: দেখুন, কল্পনা থেকেই তো বিজ্ঞান বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে, প্রথমে কল্পনা করেছে বলেই আমার মতে কল্প বিজ্ঞান পড়লে নিজের উদ্ভাবনী ক্ষমতাটা বৃদ্ধি পাবে, এতে ভবিষ্যতেও যদি মাধ্যমিক কেন ভবিষ্যতে ও যদি কিছু বেশি কিছু করতে চায় তখন সেটা হেল্প করবে।
0: আজকাল একটা জিনিস, তোমার যারা বন্ধু বা তোমার পরবর্তীতে যেসব ভাই বোনেরা পরীক্ষা দেবে বা পড়াশোনা করছে এখন, অনেকেই বলে যে মোবাইলটা তাদেরকে বেশি টানে, এই মোবাইল নিয়ে তুমি কি বলবে? তুমি কতটা মোবাইল দেখতে দিনে?
1: দিনে ততটা দেখতাম, যদি কোনো পড়ার বিষয় জানার হতো তখন একটু দেখতাম, না হলে ততটা বেশি দেখতাম না, আর বেশিরভাগ সময় মোবাইল দেখতে ইচ্ছে হলে গল্প বই কিংবা ছবি আঁকতাম।
0: আচ্ছা, তুমি ভবিষ্যতে কি হতে চাও?
1: আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই।
0: ডাক্তার হতে চাও? বাহ, কেন ডাক্তারি কেন?
1: ডাক্তারি বলতে, আমরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে থাকি, আমার দ্বীপের নাম মৌসুনী দ্বীপ, ওখানে স্বাস্থ্য ব্যবস্থা এতটাও

0: উন্নত নয়, যে কোনো গুরুত্বপূর্ণ মানে সিরিয়াস কিছু হলে যে সরাসরি যে ট্রিটমেন্ট করার ব্যাপারটা ওখানে থাকে না, হয় কাকদ্বীপ না হলে ডায়মন্ড হারবার এই দিকে আনতে হয়। তো এবার পথের মধ্যে অনেকের অনেক কিছু ঘটে যায় যেটা থেকে ওরা সুস্থ হতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি আমার গ্রামে আমি যদি ভালো ডাক্তার হয়ে যেতে পারি তাহলে জনসাধারণের চিকিৎসা করে তাদের হেল্প করতে পারবো।
1: আচ্ছা, সবাইকে তুমি সেই পরিষেবাটা দিতে পারবে।
0: হ্যাঁ,
1: এবারে তোমার বাড়িতে যারা সাহায্য করেছেন তাদের মধ্যে অন্যতম তোমার বাবা। বাবা নিজেও একজন শিক্ষক, একটু কথা বলবো বাবার সঙ্গে। বাবার নাম সত্যব্রত মাইতি, তিনি দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর যুধিষ্ঠির বিদ্যাপীঠের শিক্ষক। নমস্কার আপনাকে।
2: নমস্কার।
1: ও তো ছোট, আপনি একজন শিক্ষক হিসাবে আপনি ওকে এই যে পুরো সময়টা মাধ্যমিকের সময়টা গাইড করেছেন, সেই যাত্রাটা কিরকম ছিল?
2: যাত্রা মানে ও তো ছোট থেকে মেধাবী ছিল অলরেডি, সেইটাকে আমি কাজে লাগিয়ে পড়ার সঙ্গে সঙ্গে লেখা প্র্যাকটিস সময় অনুপাতে এগুলো দেখতাম। এবং আমি একজন ভূগোলের শিক্ষক, ভূগোলটাই পড়াতাম ওকে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো আমি দেখতাম যে এইটা হয়েছে নাকি, বা খাওয়া দাওয়ার পরে দেখতাম কোন বিষয়ে কোথায় ঘাটতি দেখা দিচ্ছে নাকি, সেগুলো আমি একটু ফলো করতাম আর কি, এবং সেটাকে করিয়ে তবে ঘুমাতাম।
1: আচ্ছা, শাশুড়ি তুমি খেলাধুলা করো না?
0: খেলাধুলা বলতে আমি তো কাকদ্বীপে থাকি, কাকদ্বীপে ততটা বেরোনো হয় না বাইরে, এমনি আমার গ্রামে গেলে ওইখানটায় আমার পুরনো বন্ধু বান্ধবদের সাথে গ্রামের মাঠে খেলা হয়।
1: আচ্ছা, তুমি প্রাইমারি স্কুল তোমার কোথায় ছিল, ওটা কি তোমার গ্রামে নাকি কাকদ্বীপে?
0: প্রাইমারি স্কুল আমি পাথর প্রতিমা শিশু বিদ্যালয়ে পড়েছি।
1: আচ্ছা, তোমার গ্রাম পাথর প্রতিমা?
0: না, আমি বড় পিসিমণি ওইখানে থাকে।
1: আচ্ছা,
0: আমি ছোটবেলা ওইখানে পিসিমণির বাড়িতে কাটিয়েছি।
1: আচ্ছা, সত্যব্রত বাবু কি জানতে চাইবো যে এখন তো ধরুন ইন্টারনেটের যুগ, সুতরাং একটা সময় বলা হতো যে যারা প্রত্যন্ত গ্রামে আছে তারা সমস্ত সুযোগ সুবিধা পায় না যেগুলো উন্নত শিক্ষা ব্যবস্থার, এখন নিশ্চয়ই সেগুলো একেবারে ছেলে মেয়েদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে যেগুলো ওদের এই ধরনের ভালো রেজাল্ট করতে সাহায্য করে।
2: ইন্টারনেট বলবো ভালো যদি কেউ ইউজটা ভালোভাবে নেয়। আমার ছেলের ক্ষেত্রে দেখেছি কোনো কিছু বিষয় সম্পর্কে হয়তো হঠাৎ মাত্রে জানার জন্য ইন্টারনেটটা খুব সাহায্য করেছে।
1: আচ্ছা, এবারে শাশ্বত তোমার কাছেই আসি। এক একজন ছাত্রের এক একটা বিষয়ের প্রতি কিন্তু ভীতি থাকে, কারোর ধরো ইংরেজিতে ভীতি থাকে, কারোর ভূগোলে ভীতি থাকে, কারোর অঙ্কে ভীতি থাকে, কেউ আবার ইতিহাস পড়তেও ভীষণ ভয় পায়। তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে প্রত্যেকটা বিষয়কে কিন্তু খুব ভালো করে দখলে রাখতে হয়। তুমি কিরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টকে পড়েছিলে এবং যাদের ভয় আছে তাদের ভয় কাটাতে তুমি কি বলবে?
0: দেখুন, আমার যেমন ইংলিশে ভয় ছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না, তারপর আমি বিভিন্ন ইংরেজি গল্প বই পড়া শুরু করলাম, এতে আমার গ্রামাটিক্যাল এররগুলো ঠিক হলো, আমার ভাষাজ্ঞান বাড়লো। তারপরে অঙ্ক বলতে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস না করলে অঙ্ক হবে না। তাছাড়া বাকি সাবজেক্টগুলো আমি বলবো, যেমন ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বিভিন্ন বিক্রিয়া কি কিংবা ফিজিক্সের বিভিন্ন সূত্র এগুলো অঙ্কের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে, আর বায়োলজি বারবার পড়ে ছবি এঁকে মনে রাখতে হবে।
1: আচ্ছা, এই মনে রাখার জায়গাটাতেই অনেকেই পিছিয়ে পড়ে, তুমি বারবার অভ্যাস করে করে তার মানে এগুলোকে মনে রেখেছো, তাই তো? অনেক সময় বলে যেহেতু প্রান্তিক জায়গা থেকে তুমি বড় হয়েছো, সেখানে তোমাদেরকে নিশ্চয়ই যাতায়াতের জন্য কোনো রকম সমস্যা ভোগ করতে হয়েছে, বা বাড়ি থেকে যে তুমি স্কুলে যাচ্ছো বা ফেরার সময়, বা ধরো তুমি হয়তো চাইছো যে আরো একটু ভালো কিছু জানতে, তো সেইগুলোতে তুমি কি কোনো সমস্যার মধ্যে পড়েছো?
0: সেই সমস্যা বলতে আমাদের সেখানটায় তেমন সুযোগ সুবিধা নেই, সেই ক্ষেত্রে আমাকে ইন্টারনেটেরই সাহায্য নিতে হয়েছে।
1: আচ্ছা, আর যাতায়াতের সুযোগ সুবিধা?
0: যাতায়াতের সুযোগ সুবিধা বলতে আমি যেখানে থাকি ওইখান থেকে স্কুল খুব কাছে।
1: কাছে, আচ্ছা,
0: এই জন্য ততটা অসুবিধা হয়নি।
1: আচ্ছা, এবারে আসি সত্যব্রত বাবুর কাছে। ও তো ভীষণ ভালো একটা রেজাল্ট করেছে এবং সেই জন্য ওকে আপনারা ভবিষ্যতে আর কোথায় পড়াতে চান? মানে অনেকেই বলেন যে কলকাতায় পাঠিয়ে দেব বা আরো ভালো কোনো স্কুলে পাঠিয়ে দেব, সেক্ষেত্রে আপনাদের কি ইচ্ছে?
2: মিশনে তো অলরেডি চান্স হয়েছিল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট এবং ভাইভাতেও ক্র্যাক করে গেছিল। ওকে জিজ্ঞেস করলাম, ওর মতামত তো নেওয়ার দরকার ছিল, সেই সময় আমার স্ত্রীও খুব অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু ওর স্কুলের যে টিচাররা এত বন্ধু মত মেশে সেই কারণে ও ওই স্কুল থেকে আর আসতে চাইছে না, সেই কারণে ওইখানেই পড়বে।

0: ওই সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে।
1: তোমার কাছে এই জায়গাটা একটা প্রশ্ন থাকবে যে মা অসুস্থ, তারপরেও তুমি পড়াশোনাটাকে কতটা ভালো করে করতে পেরেছো? কারণ দেখো, মা অসুস্থ থাকলে তো মনের মধ্যে একটা চাপ পড়ে, তো তারপরেও তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, সেই সময় তুমি মানসিক চাপটাকে কিভাবে কাটিয়েছিলে?
2: মানসিক চাপ বলতে আমি একধারে যেমন মায়ের খেয়াল রাখতাম, একধারে পড়াশোনা করতাম। সেক্ষেত্রে দেখতে গেলে মানসিক চাপ কাটানোর জন্য আমাকে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে কিছু চিন্তা করা উচিত, অন্য কিছু, যেমন ভালো কিছু, যে আমি ভবিষ্যতে কি করব, কেন করব, কিভাবে করব, যাতে আমি নিজে আমার মায়ের চিকিৎসা নিজে অর্থে করতে পারি, নিজে করতে পারি। সেক্ষেত্রে এইসব আমার মানসিক চাপ কমাতে সাহায্য করেছে।
1: আচ্ছা, পরীক্ষা দিতে যাওয়ার সময় কোনো রকম ভয় তোমার কাজ করতো কি? পরীক্ষাটা কেমন হবে বা তার আগে
2: জীবনের প্রথম বড় পরীক্ষা, টেনশন তো একটু হচ্ছিল, কিন্তু তেমন ভয় আমি পাইনি।
1: আচ্ছা, অর্থাৎ যে সারা বছরটা ভালো করে পড়াশোনা করবে তার ওই দিনটাতে মনে হয় না খুব একটা বেশি ভয় লাগবে বা কিছু। আপনি তো একজন শিক্ষক সত্যব্রত বাবু, আপনি তো অনেক ছাত্রকে দেখছেন, তো তাদের নিয়ে যদি আপনি কিছু একটু বলেন।
0: প্রত্যেক স্টুডেন্টকে বলবো, যদি টিউশনের পড়া কিংবা স্কুলের পড়া যদি কেউ রীতিমতো প্রতিদিনের পড়াটা প্রতিদিন যদি করে রাখে, তাহলে সে সাকসেস পাবেই। এটা আমার ছেলের ক্ষেত্রে দেখেছি যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে রাখতো, এইটাই হচ্ছে বড় ওর সাকসেস।
1: আচ্ছা, শাশ্বত, তুমি উচ্চ মাধ্যমিকের জন্য নিজেকে কিভাবে প্রস্তুতি নেবে উচ্চ মাধ্যমিকের জন্য? এবং শুধু উচ্চ মাধ্যমিক তো নয়, তারপরে তোমাকে এন্ট্রান্স পরীক্ষাও দিতে হবে, তো সেই এন্ট্রান্স পরীক্ষার জন্য তুমি এখন থেকে কিভাবে নিজেকে তৈরি করছো?
2: এখন থেকে বলতে, আমি যেরকম রিদিমে পড়ছিলাম ক্লাস 10 পর্যন্ত ওই রকমই পড়বো, তাছাড়া আমার পড়াটা একটু বাড়াতে হবে, কারণ এখন খুব ভাস্ট সিলেবাস, কিন্তু ওই রকম প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করলে আমার মতে ঠিকঠাক রেজাল্টই হবে।
1: হ্যাঁ, শুধু পড়াশোনার বাইরে কিন্তু তুমি আরো অনেক কিছু করো আমি জানি, যেরকম তুমি কুইজ করো, তুমি ড্রোন বানিয়েছো, এগুলো বলছো না তো, এত লজ্জা পেলে হবে না, তোমাকে একটু মন খুলে কথা বলতে হবে। এবার বলো তো, তুমি যে কুইজ করো, তুমি কত ছোট থেকে কুইজ যাচ্ছ?
2: আমি কুইজ ক্লাস 5 থেকে করি, এবার তারপর থেকে তো লকডাউন পড়ে যায়, দুবছর আমি কুইজ থেকে অনেক দূরে ছিলাম, তারপর আবার 7 থেকে আমি কুইজ শুরু করি।
1: আচ্ছা,
2: তো আমার একজন পার্টনার ছিল যে হচ্ছে আমাদের সঙ্গেই পড়ে, তার সাথেই আমি এতদিন কুইজ করেছি এবং অনেক সাফল্য অর্জন করেছি।
1: কুইজগুলো তুমি কিভাবে করতে? জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক বা আমাদের
2: কুইজ বলতে আমাদের ব্লক ওয়াইজ হতো, তারপর পুরো কাকদ্বীপ মহকুমা ওয়াইজ হতো, এছাড়া আমি জয়নগরে কুইজ করতে এসেছি, আমি বাইরপুরে কুইজ করতে এসেছি, তারপর আর বেশি দূর যাই।
1: আচ্ছা, তার মানে তুমি কাছাকাছির মধ্যে কুইজগুলো করেছো, এবং কুইজে কি তুমি স্থান অধিকার করতে?
2: হ্যাঁ, বেশিরভাগ কুইজে ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হতাম।
1: বাহ, খুব সুন্দর। তো তুমি যে এই কুইজগুলো করতে, তার জন্য তুমি কিভাবে পড়াশোনা করতে? সিলেবাসের বাইরেও আসলে আমাদের কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, তো সেই পড়াশোনাগুলো তোমার কি রকম ছিল?
2: পড়াশোনা বলতে খবরের কাগজ দৈনন্দিন পড়তে হয়, বিভিন্ন খবর কোথায় কি হচ্ছে ওটা জানতে হবে, বিভিন্ন গল্প বই পড়তে হয়, এছাড়া আমরা রাস্তাঘাটে চলার পথে বিভিন্ন ধরনের অ্যাড টাঙানো দেখি, ওই অ্যাড থেকেও আমরা অনেক কিছু জানতে পারি যে কোথায় কি হচ্ছে। সেক্ষেত্রে পড়াশোনার বাইরে বহির্জগৎ সম্বন্ধে আমাদের জানতে সাহায্য করে কুইজ।
1: আচ্ছা, আর তুমি যে ড্রোন বানালে, ড্রোনটা কিভাবে বানালে?
2: ড্রোন বলতে, আমার বাড়িতে অনেক পুরনো খেলনাপাতি ছিল আমার, তো সেগুলো দিয়ে আমার ইচ্ছে হলো যে আমি কতদূর নিজেকে কি তৈরি করেছি তা একবার পরখ করে দেখি, তো সেক্ষেত্রে আমি ওই খেলনাপাতির বিভিন্ন যন্ত্রাংশগুলো বের করে তো ওইখান থেকে আমি ড্রোন বানিয়েছি।
1: ড্রোনটা উড়ালে কি করে?
2: ড্রোন উড়াতে বলতে, আমার একটা রিমোট কন্ট্রোল গাড়ি ছিল, তো ওখান থেকে আমি রিমোট বের করে ওই ড্রোনের হচ্ছে গিয়ে সাথে কানেকশন করে ওটাকে উড়ানোর চেষ্টা করছিলাম, যদিও বা 2-3 বার উড়ানোর পর ওটা ফেল হয়ে যায়, ওটা উঠতে পারছিল না, এই জন্য খুব দুঃখ পেয়েছিলাম আমি।
1: আচ্ছা, চেষ্টা করো, চেষ্টা করলে নিশ্চয়ই উড়বে তো বটেই, চেষ্টার থামার কোনো জায়গা নেই, চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে। আচ্ছা, তুমি যে ধরো জিনিসপত্রগুলো নিতে, তো কোনো কোনো জিনিসকে ভেঙে টেঙেও ফেলতে, কখনো কখনো খেলনা টেলা ভেঙেছো?
2: হ্যাঁ, নষ্ট তো অনেক হয়েছে, নষ্ট এই জন্য বকাও খেতে হয়েছে অনেক।
1: হ্যাঁ,
2: তারপর যখন বানাই তখন বাড়ির লোক অনেক খুশি হয়েছিল,
1: বাবা উৎসাহ দিতেন এসব করতে,
2: এসব করতে, কখনো পড়ার সময় যদি নষ্ট এসব করতাম তখন একটু বকা ধকা দিতেন, না হলে এমনি পড়ার সময় যদি আমি ঠিকঠাক পড়াশোনা করে তার ওগুলো করতাম তখন কিছু বলতেন না।
1: সত্যব্রত বাবু, অনেক বাবা মাই চান যে ছেলে মেয়ে যেন 24 ঘন্টা

0: মধ্যে 26 ঘন্টা পড়াশোনা করে, এক্ষেত্রে আপনি কি বলবেন?
1: হ্যাঁ, সেটা আমি কিন্তু ওইটাই পক্ষপাতিত্ব নয়, সময় নিয়ে পড়ুক এবং গ্যাপ দিক এবং ভাবুক। তার সঙ্গে সঙ্গে প্যারেন্টসদের বলবো আমি, বিশেষ করে ছেলের সঙ্গে বন্ধুর মতো মেশা।
0: আচ্ছা,
1: এটা একটা বেস্ট পলিসি, কিন্তু বন্ধুর মতো মিশতে হবে, তার কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলো জানতে হবে বারবার করে, এবং ছেলের সঙ্গে একটু ঘোরা,

0: নাকি খুব সংক্ষিপ্ত কোনো একটা গণ্ডির মধ্যে আমাদের মানসিকতাটাকে আটকে রেখে দেব?
1: সেইটাই, ওই রকমই করতাম। মাঝে মধ্যে মোবাইলটা আমি দেখাতাম, এপিজে আব্দুল কালামের বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করছে এগুলো দেখো, বিভিন্ন মনীষীর বাণীগুলো দেখো, এগুলো দেখাতাম, বিভিন্ন ভিডিও দেখাতাম যেগুলো আমাদের সমাজের কাজে লাগছে,
0: একদম
1: সেইগুলো দেখাতাম। ওকে উদ্বুদ্ধ করাতাম যে এমন কিছু করো তোমার পরিচয়ে আমরা যেন বাঁচতে পারি,
0: পরিচিত হতে পারি। আজকে তো আপনারও খুব গর্বের দিন।
1: হ্যাঁ, সে তো অবশ্যই।
0: হ্যাঁ, কিন্তু একটা জিনিস, মাধ্যমিকে যখন ভালো রেজাল্ট হয় তখন মনে হয় উচ্চ মাধ্যমিকে বা পরবর্তীতে ভালো রেজাল্ট করার জন্য আরো একটু বেশি চাপ চলে আসে। সেক্ষেত্রে আপনারা দুজনকেই আপনাদেরকে জিজ্ঞেস করছি যে এই চাপটাকে আপনারা মোকাবিলা করবেন কি করে? প্রথমে শাশ্বত,
2: চাপ বলতে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর যখন উচ্চ মাধ্যমিক আসে তখন একটা চাপ থাকে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকেও করতে হবে। সেক্ষেত্রে আমার মনে মন দিয়ে পড়া উচিত যাতে মাধ্যমিকে যা রেজাল্ট করেছে তার থেকে আরো ভালো যাতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়।
0: আচ্ছা, আর আপনি একজন শিক্ষক হিসাবে কি বলবেন?
1: আমি বলবো যে স্টাডি তো রাখতেই হবে, মাধ্যমিকের পরে পেশার অলরেডি উচ্চ মাধ্যমিকে বেশি থাকে, বিশেষ করে কেরিয়ার গড়ার জন্য, উচ্চ মাধ্যমিকটাই তো মেন কেরিয়ার গড়ার জন্য। সেই ক্ষেত্রে আমি ছেলে এবং স্টুডেন্টদেরও বলবো যে সব সময় মনোযোগী হয়ে পড়াশোনাটা করা, তার সঙ্গে স্টাডিটা সবসময় করতে হবে এবং বিভিন্ন অথারের বইগুলো তার সঙ্গে কোপারেশন করে পড়াশোনাটা করা আর কি, যাতে উচ্চশিক্ষায় আরো শিক্ষিত হতে পারে কিংবা
0: আরো সফল হতে পারে। শাশ্বত, এবারে যে তুমি পরীক্ষায় যাবে, তুমি একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে আবার একদিকে তোমাকে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতেও বসতে হবে, তো তুমি সেইটাকে কিভাবে পড়াশোনাটা করবে বলে ভেবেছো?
2: সেরকম বলতে আমাদের নিটের যে সিলেবাস সেই অনুযায়ী আমাদের ইলেভেন টুয়েলভের সিলেবাস প্রায় সেম, সেক্ষেত্রে কোশ্চেন সম্বন্ধে অবগত হওয়া যায়, তাছাড়া পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে জানা যাবে যে এইভাবে পদ্ধতি হবে। আমাদের তো এবারে ওএমআর পরবর্তীকালে কম্পিউটার বেসড এক্সাম হবে, সেক্ষেত্রে কেমন প্রশ্ন হতে পারে কিংবা কত সময়ের মধ্যে আমরা করতে পারবো, সেটা আমার মতে বেশি প্র্যাকটিস করলে
0: সেটা মক টেস্ট যেগুলোকে আমরা বলি হ্যাঁ মক টেস্ট গুলো দেওয়া তোমার মনে হয় যে এগুলো খুব বেশি দরকার। আচ্ছা, বাবা তো বললেন যে তোমাকে বাবা মোবাইল থেকে বিভিন্ন মনীষীদের কথা শোনাতেন বা ভালো ভালো যেসব জিনিসগুলো সেগুলো তোমাকে দেখাতেন, তোমার জীবনে এরকম কাউকে তোমার আদর্শ বলে কাউকে মনে হয় যে যাকে দেখে তুমি মনে তোমার জীবনটাকে তুমি সেইভাবে চালাবে?
2: আদর্শ বলতে আমি যখন ছোটবেলায় আমার একটা অসুস্থতা ছিল, আমার পায়ে একটা জটিল রোগ হয়েছিল, এবার আমাকে একজন চিকিৎসা করেছিলেন শঙ্কর আর বলে,
0: দশজন চিকিৎসা করিয়েছিলেন
2: চেন্নাই অ্যাপোলো হসপিটালে, তিনি এশিয়ার দশজন ডাক্তারের মধ্যে একজন। আমি নিজের জীবন থেকেই বলতে পারবো যে আমি ওনার মতো একজন ডাক্তার হতে চাই, যাতে একজন পৃথিবী কিংবা এশিয়ার মধ্যে যাতে আমাকে সবাই চেনে।
0: শুধু চেনে নয়, তার সাথে হচ্ছে যে যারা তোমার কাছে আসছেন তাদেরকে তুমি সেই বড় ভয়টা দিতে পারো যে তুমি আবার ভালো হয়ে যাবে, আবার তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে, এই যে বড় ভয় দেওয়াটা এটাও কিন্তু খুব বড় ব্যাপার। এছাড়া কোনো মনীষী যাকে দেখে তোমার ভীষণ ভালো লাগে বা তার আদর্শগুলোকে তুমি নিয়ে চলতে চাও?
2: মনীষী বলতে আমার আদর্শ নেতাজি সুভাষ চন্দ্র বোস, যিনি আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য প্রথম বলেছিলেন যে আমাদের লড়াই করতে হবে, তাতেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের জীবনে লড়াই করলে তবেই আমরা সাফল্য অর্জন করতে পারবো, এই জন্য নেতাজি আমার আইডল।
0: আচ্ছা, এবার একটু মজার কথা জিজ্ঞেস করি, পড়াশোনা তো থাকবেই, পড়াশোনা করেছো তাই আজকে এই রেজাল্টটা তুমি পেয়েছো, কিন্তু কখনো কখনো ফাঁকি দিতে ইচ্ছা করেনি? যেমন ধরো পুজোর সময় হয়তো চার দিন, অনেকেই বলবে যে না চার দিন বই ছাড়া থাকা যাবে না, তুমি সেই সময়গুলো কিভাবে নিজেকে?
2: আমি চার দিন কম পড়তাম, বেশিরভাগ সময় আমাদের গ্রামে পুজো হতো কিংবা কাকদ্বীপে পুজো ঘুরতাম, তাছাড়া বিভিন্ন পুজোর সংখ্যা বেরোতো বিভিন্ন ম্যাগাজিনে, সেগুলো পড়ে কাটাতাম, ওই সময় পড়াশোনাটা একটু ফাঁকি দিতাম।
0: একটু ফাঁকি দিলে মনে হয় খুব একটা কিছু ক্ষতি হয়ে যায় না। আরেকটা যেটা হয় যে যখন আমরা অনেক পড়াশোনা করি না, একটা জিনিস হয়

0: মাঝে মধ্যে আমাদের মাথাটা ব্লক যেটা হয়ে যায়, মেন্টাল ব্লকেজ চলে আসে, তো সেই ব্লকটা তুমি কাটাও কিভাবে?
1: ব্লক কাটা বলতে একসাথে পড়া উচিত নয় বলে আমার মনে হয়। বিভিন্ন টাইম গ্যাপ দিয়ে, হয় আধ ঘন্টা কিংবা 45 মিনিট পড়ার পরে 10 মিনিট কি 20 মিনিট একটু ফাঁকা দেওয়া উচিত আমার মনে হয়। তাতে আমাদের মাইন্ডটাও রিফ্রেশ থাকে, আমাদের মস্তিষ্কের উপর ততটা চাপ পড়ে না। সেক্ষেত্রে অতিরিক্ত টাইম বেয়ার করতে হয় না যে আমার অনেক অনেকক্ষণ পড়াশোনার পরে আমার মাথা ঝিমঝিম করছে কি এখন আর পড়তে ইচ্ছে করছে না, সেই সমস্যাগুলো হয় না।
0: তুমি তো বললে যে তুমি ডাক্তারি পড়তে চাও, তুমি চিকিৎসক হতে চাও, বড় চিকিৎসকই হতে চাও, তাহলে তোমাকে ভালো জায়গা থেকে পড়াশোনা করতে হবে। তোমার নিশ্চয়ই মনের মধ্যে একটা ইচ্ছা আছে যে আমি কোনো একটা বিখ্যাত কলেজ থেকে পড়ব, কোন কলেজ থেকে তুমি পড়তে চাও?
1: আমার তো প্রথম ইচ্ছা আমি দিল্লি এমস, যদি চান্স পাই দিল্লি এমসে আমি পড়তে চাই, আমাদের ভারতে সবচেয়ে জনপ্রিয় কলেজ। তাছাড়া যদি পাই, ওটা যদি না চান্স পাই, তাহলে অন্য কোনো সরকারি কলেজ কিংবা আমাদের বিভিন্ন অন্যান্য এমসে যদি চান্স পাই সেক্ষেত্রে আমি ওড়িশানে পড়াশোনা করব।
0: তুমি যে স্কুল থেকে পড়েছো সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, তোমার নিশ্চয়ই সহপাঠীরাও যারা ছিল তাদের সঙ্গে তোমার বন্ধুত্ব সেগুলো কতটা ছিল? তোমরা কি গ্রুপ স্টাডিজ করতে, তোমরা কি পড়াশোনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে?
1: হ্যাঁ, আমাদের যে বন্ধু গ্রুপটা ছিল তারা হচ্ছে কি সবাই ভালো স্টুডেন্ট, তো আমাদের মধ্যে একটা কম্পিটিশন হতো কে বেশি ভালো করতে পারবে। সেক্ষেত্রে আমাদের পড়াশোনা এই জন্য অনেক গতি থাকতো যে ও ভালো করছে তাহলে আমাকেও ভালো করতে হবে, ও ভালো রেজাল্ট করছে আমাকেও ভালো রেজাল্ট করতে হবে। এক্ষেত্রে আমাদের সবার পড়াশোনাই হচ্ছে গিয়ে গেত, সেইটা অনেক সুবিধা দিয়েছে যে আমরা সবাই একসাথে পড়াশোনা করতাম।
0: তোমার অন্যান্য বন্ধুরা তাদের রেজাল্ট কিরম হয়েছে?
1: তাদের রেজাল্টও খুব ভালো হয়েছে। আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা মানে যারা টেনে পড়তো তাদের 300-এর বেশি, এবার তারা সবাই হচ্ছে গিয়ে সাফল্য অর্জন করেছে আর 66 জন স্টার মার্কস পেয়েছে।
0: আচ্ছা, সুতরাং ওভারঅল এই যে একসাথে এক হাতে হাত রেখে যে চলার যে ফল সেটা তোমরা সবাই পেয়েছ। আচ্ছা, এবার তুমি বলো যে যারা তোমার পরে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তাদের তুমি কি বলবে?
1: যারা পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আমি বলবো যে টেক্সট বই পড়া উচিত এবং খুব খুঁটিয়ে পড়া উচিত। সেক্ষেত্রে এছাড়া সবসময় পড়াশোনা নিয়ে থাকলেও হবে না, যে সব মাধ্যমিক বড় পরীক্ষা সবসময় পড়াশোনা নিয়ে থাকবো এরকম করা উচিত নয়। কিছুটা পড়ো, যেটা পড়ো মন দিয়ে পড়ো, আর বেশি বলতে ইন্টারনেট থেকে কিছুটা দূরে থাকতে বলবো আমি, আর তেমন কিছু বলার নেই আমার।
0: আচ্ছা শাশ্বত, তুমি আমাকে বলো, তুমি তো এবার উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো উচ্চ মাধ্যমিক প্রস্তুতির জন্য তুমি কোন সাবজেক্ট কোথায় পড়ছো, কিভাবে পড়ছো এটা একটু বলো।
1: উচ্চ মাধ্যমিক বলতে আমি তো ক্লাস 10-এ যাদের কাছে সায়েন্স সাবজেক্ট পড়তাম তাদের কাছেই পড়ছি, এবং তারা আমার জেনে যে আমি কেমনভাবে নিতে পারবো, কেমনভাবে বুঝতে পারবো, তো ওই স্যাররাই আছে। আমার মতে স্যার বারবার স্যার চেঞ্জ করা উচিত নয়, কারণ স্যার জানে তুমি কেমন পড়তে পারবে, কেমন বুঝতে পারবে, সেইভাবেই তোমাকে বোঝা হবে, এতে বোধ হয় সাবজেক্টটা আরও তাড়াতাড়ি বোধগম্য হবে।
0: তুমিও তাদেরকে জানো, তারাও তোমাকে জানেন, সুতরাং এই যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা শ্রদ্ধার সম্পর্ক, এটা মনে হয় ছাত্রদেরই আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকে আমরা কথা বলছি মাধ্যমিকে দশম স্থান অধিকারী সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ছাত্র শাশ্বত মাইতির সাথে। শাশ্বত মাইতির সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে ও কীভাবে নিজেকে তৈরি করেছিল এই কিছুদিন, এই সময়টার মধ্যে কিন্তু ওর জীবনের নানান উঠাপড়া এসেছে, মার অসুস্থতা এসেছে, সেটাকেও কাটিয়ে ও কিভাবে এত ভালো একটা রেজাল্ট করলো সেটা তোমরা নিশ্চয়ই সবাই শুনলে। আচ্ছা শাশ্বত, এই যে আমরা সবসময় একটা মানসিক স্বাস্থ্যের কথা বলি, শুধু তো শরীরটা আমাদের ঠিক রাখলেই হয় না, আমাদের মনটাকেও ঠিক রাখতে হয়। মন ঠিক রাখার জন্য তুমি তো আঁকো, পড়ো, আর কি তুমি কিছু করো? যেরকম আমরা যেটাকে বলি এন্টারটেনমেন্ট, তোমার মানে সিনেমা দেখা বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, এগুলো কিছু করো বা বাবা মার সঙ্গে ঘুরতে যাওয়া, তোমার বেড়াতে যেতে ভালো লাগে?
1: বেড়াতে যেতে তো ভালো লাগে, তবে তেমন পরিস্থিতি ওঠেনি যে দূরে কোথাও বেড়াতে যাবো। এন্টারটেনমেন্ট বলতে আমার বাবা মা আমাকে নিয়ে বিভিন্ন মানে মার্কেটে কিংবা কোথাও ঘুরতে নিয়ে যায়, মানে আমাদের সাথে বন্ধুদের মতো মেশে। তাছাড়া মাঝে মধ্যে সকালবেলা উঠে হাঁটতে যাই, আর আমাদের শান্ত পরিবেশ আমাদের মনের জন্য খুবই দরকার, পলিউশন মুক্ত পরিবেশ আমাদের জন্য খুবই দরকার।
0: তুমি যেখানে বড় হয়েছো সেই জায়গাটা তো অনেক সবুজে ঘেরা, সবুজ নিয়ে তোমার কি চিন্তা ভাবনা?
1: সবুজ নিয়ে বলতে, সবুজ আমাদের যেমন চোখ ভালো রাখে তেমন সবুজ গাছপালা থেকে বিশুদ্ধ অক্সিজেন।

0: পেয়ে আমরা বেঁচে থাকি। তো সেক্ষেত্রে আমার মতে এখন যে সারা পৃথিবীতে বৃক্ষ সংকট দেখা যাচ্ছে, আমার মতে সেই সংকটটাকে কাটানো উচিত। প্রত্যেকে যদি নিজের পরিবারের সদস্য হিসেবে কোনো গাছকে বেড়ে উঠতে সাহায্য করে, তাতে আমার মতে এই সমস্যাগুলো কেটে উঠতে পারবো আমরা।
1: আচ্ছা, তুমি যখন ডাক্তার হবে তখন দেখবে যে অনেক অসুখ বিসুখের কারণ হচ্ছে দূষণ। দূষণ মুক্ত পরিবেশ নিয়ে তোমাদের স্কুলে কোনো আলোচনা বা নিজেদের মধ্যে কোনো চিন্তা ভাবনা সেগুলো করেছো কখনো?
0: দূষণমুক্ত পরিবেশ নিয়ে আমরা আমাদের স্কুলে অনেক প্রোগ্রাম হয়, আমরা অনেকের মধ্যে আলোচনা করি। আমাদের গাছ লাগানো উচিত, এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ সচেতন না হলে তো কিছুই হবে না। এবার মানুষ যদি সচেতন হয়, পরিবেশকে নিজের মায়ের মতো যদি সম্মান দেয়, তাহলে মাকে যেমন আমরা অবহেলা করতে পারি না, আমরা পরিবেশকে অবহেলা করতে পারবো না। সেক্ষেত্রে পরিবেশ দূষণ মুক্ত খুব দ্রুত হবে বলে আমার মনে হয়।
1: শাশ্বতর সঙ্গে আমরা কথা বললাম, বাবার কথা শুনলাম, মার কিন্তু সবার জীবনে একটা বড় ভূমিকা আছে, মার ভূমিকাটা বলো তোমার জীবনে।
0: আমার মা বলতে গেলে আমার পেছন সিদ্ধারার মতো দাঁড়িয়েছিলেন। তো উনি আমার সাথে থাকতেন সবসময়, আমি পড়াশোনা করলে আমার পাশে বসে, কিছু করতেন না কিন্তু আমার পাশে বসে থাকতেন। আমাকে বলতেন পড়লে অনেক সাফল্য অর্জন করতে পারবে। তো উনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলেই মনে হয় আমি এতদূর, ওনার আশীর্বাদে এতদূর আসতে পেরেছি।
1: তুমি প্রথমেই বলেছিলে যে তোমার পিসিমা তোমাকে খুব সাহায্য করেছেন, কিভাবে?
0: পিসিমা বলতে আমার ছোটবেলা কেটেছে, আমার অসুস্থতার পরে আমার পরিবার হচ্ছে কি আমার পিসিমার হাতে আমাকে তুলে দেয়, যাতে আমার শারীরিক অক্ষমতা কাটিয়ে আমি আরো নর্মাল লাইফে ফিরে আসতে পারি। তো উনি হচ্ছে কি নিজের ছেলের মতো আমাকে লালন পালন করেছেন। তাছাড়া আমার ভিত তৈরি হয়েছে ওনার কাছে। আমার মতে একটা বাড়ির ভিত যদি না শক্তপোক্ত হয় তো বাড়িটা অনেকদিন স্থায়ী হয় না। তো উনি আমার পড়াশোনার ভিত তৈরি করেছেন, সেজন্য আমি ধীরে ধীরে আরো পড়াশোনায় ভালো হয়েছে।
1: আমরা আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলাম মাধ্যমিকে দশম স্থান অধিকারী শাশ্বত মাইতির সাক্ষাৎকার। শাশ্বত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং শাশ্বতর সঙ্গে ছিলেন বাবা সত্যব্রত মাইতি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34.14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 86% এবং 61%। গত 24 ঘণ্টায় অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে সন্ধে বা রাতের দিকে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তা জানানো হয়েছে। আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলের কাছে বা দূরে যারা মাছ ধরতে যাবেন তারা যেন সতর্ক হয়ে যান এবং তারা সমুদ্রে যেন মাছ ধরতে না যান, কারণ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় 60 কিলোমিটার। আবারও একবার বলে দিই, আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার কাছে বা দূরে উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যাবেন তারা যেন মাছ ধরতে না যান, এই অনুরোধ করা হয়েছে, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সেখানে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ ঘণ্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে আগামীকাল এবং 29 তারিখ পর্যন্ত তাদের মাছ ধরতে যেতে নিষেধ।

0: করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলের কাছে বাদুড়ে। শুনছিলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কৃষি কথার আসর, প্রথমে কাজী নজরুলের পল্লী ভাবনা, এই নিয়ে আলোচনায় অংশগ্রহণে সোনালী কাজী, সায়নী মতিলাল, বনানী চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প, এই বিষয়ে ডক্টর বিশ্বজিৎ পাণ্ডার সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাশরায়। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, বৈবাহিক আইন, বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণ, এই বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী দেবকুমার দে। 9:30 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 9:45 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শুনবেন মদন মান্নার কণ্ঠে, 10:55 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা।
1: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10:00। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10:00। ছুটির ঘন্টা।
0: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: orang seno pentol mana teriaku seman ungkapan arah kadik-kadik music ku tahu kena orang tali thotio na ho orang ho music in orang kadang tuh semua orang ku hinci le dah tu orang ini apply kita sena cikri nyam katen ho
1: orang
0: deh arah nanti ke arah orang band ringi ay na nido na orang band selagi nido mungkin kormo jiban chala kena
1: am to police department rem kamiya music na jha sapak putam thana re ho idekam songki ka
0: ha na thana re jokon in tahay kana ona te re je to band ko din odog na promotion ko thana in chala anta hai ma do thana re ho ya ona music do bang thi lena
1: acha
0: ar in do onuka serestar gin tahay kana assistant samra sector on shomoy do ya table re ge tariya ar banam do thahan kan thay na dina unkan ko কোহজুক কাম থাকে যেমন শনিবার দিন করে তো বর্তি ওটা রিচ ম্যান কোয়ার্টার করে মেলা কোয়া তো উনকো শনিবার দিন থোড়া কো কফরিয়া নিয়ে কত আর থানা কো হজু আদো উনকো কো আগে কটি মুচি গাল মারা কত ইন জিডি কতে আর আনা মিউজিক তিগে বুলে কো থাকে না আর ডট কো কুসি গান থাকে না আর দো দো সারতে আর বকো হজু কাম থাকে না যে যে কো ঝগড়া কো মেনতে
1: আদো আচ্ছা
0: উনকা থানার হইন কামিয়া কান থানা
1: আচ্ছা মানে নোয়া আমা যাহা মিউজিক না যাহা সাপাপ কতাম ইনকো হ আমা কামিয়া জিওরে নংকা লকম ব্যবহার করা উনকু কো সুধরাউ কো লাগিতে সে উনকু যাহানা আমিতে সমাধান লাগিতে নোয়া আমা তিরিও বনাম নোয়া কো হ অডি জোর কামিরে এম
0: কামিরে
1: লাগাও কানা আচ্ছা আপে তো ক্রিমিনালস কো সলাপে কামিয়া হ্যাঁসে
0: হ্যাঁ তাহলে অন্তর অন্ত পক্ষ চিকাতলে সব কোসে চিকাতলে বড়ায় গো
1: উনকু কো সালা কমি ওকতে নোকন ইটেন জব রে কমি ওকতে ওকাল করে আমা নোয়া চর্চা চিল করে নোয়া কন্টিনিউ দি কিদা নি বাবত নাস না লেমে
0: নোয়া কো তো যেহেতু ব্যান্ড রে তাহেন তো লইগে মিটেন নেশা রে তাহাই না মিউজিক বাবত রে তো থানা রে চালাও কতর ওনা নেশা গে তাহাই না আর ওনে যে ডিউটি তুলই হ ডিউটি তুলই হয় ইন দো ওনা স্টেমেন্ট দো তাহান কান তিন থানা আর অঙ্কাল কা অঙ্ক ওনা কো এলাকা রে ওনা মিউজিক দিকে গাতে কান থাকে না মিটেন আলাদা মিটেন পরিচয় হয় কান তিন থাকে না আর অঙ্কাল কাতে অঙ্ক ক্রিমিনাল কো অন্তে মজ মানে লটু ক্রিমিনাল কো সব তাড়ি কাট কো
1: ওনা ইন্টারেস্টিং জানা মিটেন ঘটন কো তিহিং আম লিয়া
0: হ্যাঁ ওনা মি অক্তে তাহকনা 2013 রে যখন প্রথম ইন পোস্টিং চালাও না মুকুন্দপুর এরিয়া পূর্ব যাদবপুর থানা আদো প্রথম ডিউটি কে তাহ গান্তি আমি ট্রেন সোনারপুর নত পূর্ব যাদবপুর থানা আর আনন্দপুর থানা না ট্রেন পিয়া থানা না ট্রেন কোনা তাহকনা ওটা তো কই থানা কোনা বকো সেটারবা ওখানে ট্রেন ওরে ইয়ে জায়গা তাহকনা আদো ওটা তো বর্তি কো জুয়া জুয়া ঠেক লাগা তাহকনা আর জু আকেন বড়ি মচি কোতা গান্তি যে তো ওটা তো আনডিসিপ্লিন কোতা আদ অঙ্কান জায়গারে মিটেন খুনিয়াই হইলেন মিটেন মার্ডার হইলেন আদ বাকু সাপ দাঁড়িব কান থাকে অঙ্কা থানা কই আদ অঙ্কান জায়গা কই মিটেন উনি ক্রিমিনাল দই উদ্ধার লদি ওনা হ তরিয়ে অরং কাতে
1: আচ্ছা
0: আর ইং গাতি না ওনা কো টোঠারে আর গাতি কাতে উনিয়া খোঁজিং হাতাও কেদা আর সঠিক খোঁজ হাতাও কেদে আর ইয়া থানারে রিপোর্ট কেদা বড় বই লাই দিয়া যে নাম কাদিয়েন হ আর নোডে মেনায়া আতিস বন রেডিয়া আদম কালকা উনি আর রেড কাদলে সাফ করে
1: ডিউটি অক্তে আম তিরিও মরং এতেন আর ইন তিরিও রং তেগে নুকু নংকা কো মুহনি না আর নংকা কো গাতে না যে উনকু ঠেন খন আম যা উকু কথা ওনা চকুলের যা কথা ইনকম নাম রুক কে দাসে চলে কা
0: একদম
1: আচ্ছা
0: ইয়া 24 ঘন্টা নিউজ কই মিদম সখাত করে দল
1: আচ্ছা নো আমা কামি খাতিরতে ঠিক এনখান আমা যাহা রু সাপাপ নিয়ে কো আমা যাহা প্রফেশনাল যাহা ক্যারিয়ার তাম কামিয়া জিওরে ইনকোরে আডি গড়ো এম কামিয়া
0: আডি মোচ
1: আচ্ছা আম তো ব্যান্ড মাস্টার লিখাতে বাংলা হিন্দি সে ইংলিশ এটা এটা ভাষা রিনা এটা এটা পার্সি রিনা সেভিং কম সাপড়াউ দিসম হর সামগ্রে ওনাকম সদর সামাং এটা আবুয়া সাঁতাড়ি সেরিং আমা ব্যান্ড রে চিলকাম ব্যবহার কাদা সে বাঙা
0: নোয়া দো 2024 রে প্রথম সাঁতালি সিরিং নোটেশন বানাও কাতে আর প্রেজেন্ট কেদা আর নুকু ইরেন তিনা ব্যান্ড রেন গিদরে কো মেনা কো যত কো দেখো গিদরে কানা বারিয়া গান হড় গিদরে মেনা কো আর যত কি বাঙালি গিদরে কো আদো যেহেতু নোটেশন মানতে মিটেন গিতালিয়া স্টাম নোটেশন তলে কমিয়া ব্যান্ড রে আদো বানাও কাতে আদো ইমা কো আদো অডি মচ কো অরং রকাব কেদা পহিল থোড়া কষ্ট কান থানা কো তাইমতে যখন কো মজ কো অরং রকাব কেদা তাইমতে অডি রসকা
1: আচ্ছা
0: সাঁতালি সিরিং হাদ অকল কো সাঁতালি সিরিং মানে চলকা রিদিম কানা আদ উঙ্কা কি কহিল
1: মানে
0: ওনার না বলে উঙ্কু সিভিল কো নাম কিরা আদ অডি মচ ওনা প্রথম না

0: হয় নির আগে নির আগে মানতান মনোরঞ্জন মুরমু গমকে আর উনি সাঁওতেন পুলিশ ব্যান্ড হতে সাপড়া লিদ আর আসতিকে সান্তাড়ি সেরেন মানান কামি কানগে মুরমু গমকে আমসালা দোসার হিসরে আরহোঁ নাপাম তেহেনমা ইনগে
1: লটু কদ মানত জোহার আর কাটি কদ আইমা সোহার দুলার কাজমণি কলকাতা আর নোডে তিনা গঙ্গে কো মেনা কো জতো গাইমা সারহাও আর জোহার
0: আমহো আড়ি আড়ি গুড মানাও জোহার।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তার প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনা সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ ও সুবিধাজনক করে তোলা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে আগামীকাল কৃষিক্ষেত্রে খরিফ শস্যের জন্য একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই অনুষ্ঠানে খরিফ শস্য চাষে রাজ্যগুলির অংশগ্রহণ, চাষের সমস্যাসহ বহু বিষয় নিয়ে আলোচনা হবে। আসন্ন খরিফ মৌসুমে স্থিতিশীল কৃষিকাজ, উৎপাদন বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো উন্নয়ন ও কৃষকদের সুবিধার প্রতি লক্ষ্য রেখেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্ন থেকে আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক অযোগ্য ও বিদেশি নাগরিকের নাম ঢুকে পড়েছে। ভোটার তালিকা

0: নাম বাদ গিয়েছে বা ভারতীয় পরিচয় স্পষ্ট নয় এমন বহু মানুষও এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। সেই কারণেই নতুন করে যাচাই সেরে প্রকৃত ভারতীয় ও যোগ্য মহিলাদের হাতে সরাসরি সরকারি সাহায্য স্বরূপ প্রতি মাসে 3,000 টাকা পৌঁছে দিতে চাইছে সরকার। বিডিও, পুরসভা, কর্পোরেশন, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিধায়কদেরও এই এনরোলমেন্ট প্রক্রিয়ায় যুক্ত করা হবে। বাড়ি বাড়ি গিয়েও ফর্ম ফিল আপ করানোর পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এনরোলমেন্ট সম্পূর্ণ না হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা চালু থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম স্বল্প সুদে ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে গেলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা কৃষকদের সহায়তার জন্য কৃষক সম্মান নিধির মতো বিভিন্ন প্রকল্প। চাষিরা জানিয়েছেন, কৃষক ক্রেডিট কার্ডের সুবিধা তাদের চাষের কাজে ভরসা জুগিয়েছে, মুক্তি দিয়েছে মহাজনের ঋণ বা দাদন দেওয়া থেকে। প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়ে গেলে চাষের খরচ উঠবে কী করে বা পরবর্তী চাষ কীভাবে করবেন, এ নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়তেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ক্ষতিপূরণ তাদের অনেকটাই ভরসা জুগিয়েছে বলে তাদের অভিমত। কৃষক সম্প্রদায়ের পাশে থাকার জন্য মোদী সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারা।
1: আমার নাম শেখ জালাল। ওই টাকাটা পেয়ে আলু চাষের সময় সার কিনি, আলু বীজ কিনি, সরষের থেকেও বীজ দেয়, ওর থেকে টাকা ওরা কেটে নেয়, বাকি টাকা প্রয়োজন হলে আমাকে দিয়ে দেয়। বাইরে থেকে বিরাট কিছু ইন্টারেস্টে ঋণ করতে হয়, সেটা করতে হয় না। এই কিষাণ কার্ড থেকে যেটা পাই এটা দিয়েই সুবিধা, খুব সুবিধা। এটা সোসাইটি মহাজনের কাছ থেকে নিতে হয় না, এটা প্রধানমন্ত্রী যেটা দেয় এটা দিয়েই কাজ হয়ে যায়।
0: বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ওই প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী 30 মে মধ্যে এই প্রক্রিয়া শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে। কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভিবিজি রামজি সহ অন্যান্য কল্যাণমূলক প্রকল্প চালু করার কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার নেওরা নদী চা বাগানের বাসিন্দা উত্তম লোহরা বলেন, জি রামজি প্রকল্পের অধীনে 100 দিনের কাজ বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এর ফলে দারিদ্র্যসীমার নিচে থাকা শ্রমিকরা আরও বেশি দিন কাজ পাবেন, মজুরি বাড়বে, ফলে উপকৃত হবেন সকলেই। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলায় খুশি জলপাইগুড়ি জেলার মানুষ। স্থানীয় বাসিন্দা কুমার সাহু জানান, কঠিন চিকিৎসার জন্য রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছেন বহু দরিদ্র মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্প এই রাজ্যে চালু হওয়ার ফলে নিজের রাজ্য ছাড়াও বাইরে চিকিৎসা করানো সহজ হবে। আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুল অডিটোরিয়ামে আজ এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে 25টি স্কুলের 100 জন মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির নিজকসেবা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের একাংশ গতরাতে আগুনে পুড়ে গেছে। সরকারি কাগজপত্র আসবাবপত্র পুড়ে গেছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বাদুরিয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তার পার্টি অফিসের পার্শ্ববর্তী একটি জমিতে মাটি খুঁড়ে আজ টাকার বস্তা উদ্ধার করেছে পুলিশ। সম্পূর্ণ জায়গাটি ঘিরে রেখে তল্লাশি চালায় তারা। টাকা ভর্তি 4টি ব্যাগ ও 1টি বস্তা উদ্ধার করে বাদুরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠানায়কযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টস, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার সতর্কীকরণে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার 2-1টি জায়গায় ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হুগলি জেলার উপর দিয়ে ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির উপর দিয়ে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার উপর দিয়ে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক উপস্থিত হয়ে গেছি আজকের অনুষ্ঠানে। বন্ধুরা, আজকে যার কথা বলবো অর্থাৎ যাকে আমরা আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাবো কথায় গানে কবিতায়, তাকে শ্রদ্ধা জানানোর আগে আমার খুব ইচ্ছে করছে

0: একটি ছোট্ট কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে। এই সময়ের কবি কবি নির্মল করণ লিখছেন, একটি ছেলে আপন মনে বাজায় বিশের বাঁশি, সেই তো সবার দুঃখ মিয়া, তাকেই ভালোবাসি। বাবরি ছাঁটা চুল দুই বাংলার হৃদয় ছুঁয়ে বিদ্রোহী নজরুল, অত্যাচারের ভীত কেঁপেছে কার কবিতা গানে, সাম্যের গান কে শোনালেন অভয় দিলেন প্রাণে, ভেঙে বিভেদ ভুল ঐক্যতানের ভীত গড়ে দেন বিদ্রোহী নজরুল, ঘুমের ঘরে খাঁদু দাদুর নাকটা ডাকে সুরে, শেষুর শুনে আমরা যখন খুশির সমুদ্রে হাসিতে মুশকুল, ঝিঙে ফুলের কাব্য হাতে বিদ্রোহী নজরুল, অগ্নিবীণা যেই বাজল চোখে আলোর ঢেউ, জ্যৈষ্ঠী মাসের নিঝুম দুপুর মিলল টানা কেউ, দোলন চাপার ফুল ফুলের পাশে দাঁড়িয়ে কি বিদ্রোহী নজরুল। বন্ধুরা, আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে কথায় কবিতায় গানে এবং গল্পে শ্রদ্ধা জানাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। তবে আজকে আমরা চেষ্টা করব তার অন্য একটি রূপকে বিশেষভাবে আপনাদের কাছে উপস্থাপিত করার জন্য। আমাদের আজকের বিষয় কাজী নজরুলের পল্লী ভাবনা, এবং এই বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আজকের বিশেষ অতিথি কাজী নজরুল ইসলামের দৌহিত্রী অর্থাৎ তার নাতনি সোনালি কাজী, এবং সেই সঙ্গে রয়েছেন সায়নী মতিলাল ও বনানী চট্টোপাধ্যায়। আমি আমাদের এই তিনজন অতিথিকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
2: নমস্কার।
3: নমস্কার।
0: আমি প্রথমেই আসি সোনালিদির কাছে। সোনালিদি, আসলে আজকে তো বেশি কথা আপনার থেকেই আমাদের শোনার, কারণ এমন সুযোগ তো খুব একটা আমাদের হয় না। আমি প্রথমেই আপনাকে বলবো যে আমার শ্রোতা বন্ধুদের একটু যদি কবির শৈশবটা, ছোটবেলাটা, তার যে পরিমণ্ডলটা, এই যে আজকে আমরা বলছি নজরুলের পল্লী ভাবনা, এই পল্লী ভাবনাটা কিভাবে তার মধ্যে জারিত হলো সেই গল্পটা একটু যদি ছোট্ট পরিসরে করেন, এবং তারপরে আমরা একটুখানি পরতে পরতে গান ও কবিতায় আসব।
1: কাজী নজরুল ইসলামরা ছিলেন তিন ভাই, কাজী সাহেব জান, কাজী নজরুল ইসলাম, কাজী আলী হোসেন এবং চাচা বজলে করিম। এই চাচা বজলে করিমের হাত ধরেই কাজী নজরুল ইসলাম চুরুলিয়ার ছোটবেলাটায় বড় হয়েছেন। তিনি আরবি এবং ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন কাজী বজলে করিম। কাজী নজরুল ইসলাম ছোটবেলাটা বড় হচ্ছেন এবং তার হাত ধরে কোরআন পাঠও শিখেছিলেন, এবং আমাদের যে কাজী পরিবারের একটা পীরের জায়গা আছে, পীর পালোয়ান শাহ, সেখানে কথিত আছে, আমার বাবা জ্যাঠাদের কাছে শুনেছি, যে এই পীরের জায়গায় উনি বসতেন, ওখানে কোরআন পাঠ করতেন, তারই দোয়াতেই আজকে এই কাজী নজরুল ইসলাম দুঃখ থেকে কাজী নজরুল ইসলাম হয়ে উঠেছেন।
0: আচ্ছা।
1: এবং কাজী বজলে করিমের হাত ধরেই আমাদের যে চুরুলিয়া, কবিতীর্থ চুরুলিয়া, এখন কবিতীর্থ চুরুলিয়া, তখন তো শুধুই চুরুলিয়া ছিল, কয়লা খনির দেশ চুরুলিয়া ছিল। কবি যখন বড় হয়েছেন কাজী নজরুল ইসলাম হিসাবে সারা বিশ্বের দরবারে নাম রাখতে পেরেছেন, তখন থেকেই কবিতীর্থ চুরুলিয়া। চুরুলিয়ার খুব সন্নিকটেই অজয় নদী, তো সেই অজয় নদীর পাড়ে সাঁওতাল বস্তি, সেই সাঁওতাল বস্তির তে কবি ওখানে তার যাওয়া আসা ছিল। এই যে সাঁওতালি সুর, কবি তখন কিন্তু তার ব্রেনে সব সেভ করে রেখেছিলেন,
0: অর্থাৎ যা শুনতেন প্রকৃতির ভান্ডার থেকে
1: সেগুলো সব
0: মাথায়
1: তার ধরা থাকতো।
0: তাহলে একটু গানে গানে আমরা কবিকে প্রথমে একটু প্রণাম জানিয়ে নি, সায়নীর কাছে আমরা শুনি, ঠিক আছে?
1: ঠিক ঠিক।

0: বাহ, শায়রির গানে আমরা আজকে কবিকে আমাদের প্রণাম জানালাম, আর সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠান, এই আড্ডা তো অবশ্যই চলবে, কথা চলবে তাকে নিয়ে আমাদের। কিন্তু যে কথা আমরা বলছিলাম যে কাজী নজরুলের পল্লী ভাবনা, আর যখন তার লেখাগুলোর দিকে আমরা দেখি, অর্থাৎ যে ছোটবেলায় কবিতাগুলো আমরা পড়ি, ধরুন না সেই কবিতা ঝিঙে ফুল, কিংবা ধরুন খুকি ও কাঠবিড়ালি, এই যে সমস্ত শিশুতোষ কবিতাগুলি তার রয়েছে, কিংবা লিচু চোরের কথা কি করে ভুলি বলুন, সেই সমস্ত কবিতার মধ্যেও কিন্তু পরতে পরতে সেই গ্রাম বাংলার পল্লী রূপ কোথাও না কোথাও ধরা পড়েই গেছে। আর এই কথা যখন আসছে, আর বনানিধি যখন রয়েছেন আজকে আমাদের সঙ্গে, একটুখানি বনানিধির কাছে একটা কাজী নজরুল ইসলামের এই ছোটদের কবিতা আমরা শুনে নি। দিদি, আমরা কি একটু ঝিঙে ফুল শুনতে পারি?
1: হ্যাঁ, আমি নিশ্চয়ই ঝিঙে ফুল শোনাবো। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল গুলমে পরনে লতিকার করনে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল, ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া মোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পরি জাফরানি পেশ, মরা মাচানের দেশ করে তোল মশগুল, ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুম যাও রোদে গলা দুকুরে, প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় অকুল, ঝিঙে ফুল তুমি বলো আমি হায়, ভালোবাসি মাটি মায় চাই নাও অলকায় ভালো এই পদ ভুল, ঝিঙে ফুল।
0: আমরা এই শৈশবের কবিতাটি শুনলাম, এবং আবারও আমি আসি সোনালিদির কাছে, তার ছোটবেলার গল্প, তার লেটো দলের গানের গল্প, একটু একটু করে সবটা আমরা ছুঁয়ে যাব আজকে।
2: কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন 1899 সালে 11ই জ্যৈষ্ঠ চুরুলিয়ার মাটিতে। কাজী নজরুল ইসলামের বাবা ফকির আহমেদ এবং জাহিদা খাতুনের তার আগে তিনটি সন্তান মারা গেছিল। এটা হচ্ছে চতুর্থ সন্তান কাজী নজরুল ইসলাম। যখন জন্মেছিলেন, তিন দিন ধরে তার কোনো সাড়া ছিল না।
0: আচ্ছা,
2: তাকে কানে আজান দেওয়া হচ্ছে, চাচা বজলে করিম আজান দিচ্ছেন, কিন্তু কোনো সাড়া নেই। তখন সবাই ভাবছে এও বুঝি এই সন্তানটিও থাকবে না।
0: আচ্ছা,
2: তারপরে কানে আজান দিতে দিতে উনি যখন চোখ মেলে চেয়েছিলেন, তখন তার ওই চোখ দুটি দেখে বজলে করিম বলেছিলেন যে দেখো এই ছেলেটি আমাদের চুরুলিয়ার একদিন ধ্রুবতারা হয়ে উঠবে।
0: আচ্ছা,
2: তো আজকে তিনি সত্যিকারের তো শুধু চুরুলিয়ার ধ্রুবতারা নন, তিনি আজকের সারা পৃথিবীর ধ্রুবতারা। এই ঘটনাটা যখন তিনি জানতে পেরেছিলেন মাত্র 11 বছর বয়সে,
1: মানে ওনার এই জন্মের ঘটনা
2: 11 এরকম বয়সে, তখন তিনি কয়েকটি লাইন তিনি রচনা করেছিলেন।
0: হ্যাঁ,
2: সেটা আমাদের যে বাড়ি, সে বাড়িতে ওই কটে লাইন খোদাই করা আছে,
0: তাই বুঝি একটু শুনি দিদি।
2: অবিশ্বাসীরা শোনো শোনো জন্ম কাহিনী মোর, আমার জন্ম ক্ষণে উঠেছিল ঝঞ্ঝা তুফান ঘোর, উড়ে গিয়েছিল ঘরের ছাদ, ভেঙে গিয়েছিল গৃহদ্বার, ইসরাফিলের বজ্র বিষান বেজেছিল বার বার, আল্লাহ আকবার ধ্বনি শুনি প্রথম জনমি আমি, আল্লাহর নাম শুনিয়া আমার রোদন গিয়েছিল থামি।

0: সেই ঝড় মোড়ে টেনে এনে গৃহ হতে লইয়া ফিরেছে কত অজানা অদেখা পথে।
1: বাবা,
0: তিনি সেই ছোটবেলা থেকেই এই চুরুলিয়াতে বসেও তিনি তার চোখ দিয়ে তিনি যে স্বাধীনতার স্বপ্ন, তিনি সেই ছোট্টবেলা থেকেই চুরুলিয়া থেকেই তিনি
1: বপন হয়েছিল আর কি।
0: আসলে সেই লেটো সঙ্গীত, তুমি যেটা বললে স্বাগতা, লেটো সঙ্গীতের ওনার যে চলন সেইটা দুটো লাইন শোনায়। তিনি যে স্বপ্ন দেখছেন যে চুরুলিয়া থেকে না বেরোলে তার এই স্বপ্ন সার্থক হবে না,

0: কি সুন্দর গান না! আর এই লেটো দলের গানের তো চলনই এটা ছিল যে সেই সময়কার সমাজ দর্পণটিকে সুন্দরভাবে তুলে ধরা,
1: ছবি তুলে ধরেছিলেন। মানে এই যে রবনা কৈলাসপুর, তখন তো বলতে পারেন না ছোট্ট বয়সে যে আমি চুরুলিয়া ছেড়ে অন্য কোথায় যাব, কলকাতা যাব, সেই জন্য ওই চুরুলিয়ার জায়গায় উনি কৈলাসপুরটা উনি ওখানে অ্যাড করেছিলেন।
0: তো কবির একটা মেঠো সুরের গান আমরা, আপনি বলছিলেন তখন, একটা শায়নির কাছে শুনি আমরা।
1: ঠিক ঠিক, হ্যাঁ।

0: আমরা সত্যি সত্যি চলে গেলাম যেন পল্লী বাংলার কোনো একটি মাঠের ধারে। ওই কবিতাটির কথা আমার মনে পড়ছে, নম নম নম বাংলাদেশ মম, ওটা শুনবো আপনার কাছে।
1: কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছিলেন 1930 সালে, যখন হুগলি জেল থেকে বেরিয়ে তিনি কৃষ্ণনগরে ছিলেন। তখন তো দেশ ভাগ হয়নি, একটাই দেশ, কিন্তু কোন একটা জায়গায় কবি বাংলাদেশকে তো খুব ভালোবেসেছিলেন, ওই জন্য তিনি বারে বারে ওখানে ছুটে গেছেন। একই অপরূপ রূপে মাতোময় হিরণ্য পল্লী জননী, এগুলো তখন তিনি রচনা করেছিলেন। এবং ওখানে যে উনি পরবর্তী ক্ষেত্রে থেকে যাবেন সেটাও কিন্তু জানেন না, কিন্তু কবিতাটার কটা লাইনেও বোঝা যায় তার যে একটা ঐশ্বরিক ভাবনা ফুটে উঠেছিল কবিতাটার মধ্যে।
0: একটু শুনি কবিতা।
1: সেই কবিতাটা, নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, গ্রীষ্মে নাচে বামা কাল বসেখি ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর, নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুলবধুর, নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর, নম নম নম বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর।
0: বাহ, খুব সুন্দর। আসলে তিনি যখনই কোনো কবিতা লিখেছেন বা গল্প লিখেছেন বা গান লিখেছেন, অর্থাৎ তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে আমরা কিন্তু প্রকৃতিকে পূর্ণ মাত্রায় খুঁজে পেয়েছি। বা ধরুন যখন কৃষকের কথা লিখেছেন, বা তিনি মাঝি মাল্লার গানও লিখেছেন, সব জায়গাতেই যেমন তার ওই যে বলি আমরা বিদ্রোহী কবি, সেই বিদ্রোহ যেমন ফুটে উঠেছে, তেমনি পল্লী প্রকৃতির সাথে নিবিড় যোগ, নিবিড় প্রেমও আমরা বারে বারে খুঁজে পাই। তিনি যখন লেখা শুরু করলেন সাপ্তাহিক লাঙ্গল পত্রিকা, সেই পত্রিকার কথা তো আমাদের কারুরই অজানা নয়, তো সেই কথা একটু শুনি দিদি আপনার কাছে।
1: তার জীবন তো এত মসৃণ ছিল না, সবটাই তিনি ছোটবেলা থেকে সে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ,
0: যুগান্তরের ঘূর্ণিপাকে,
1: সেইভাবেই তিনি দেখেছেন। তো সেই রকমই লাঙ্গল পত্রিকাটা পত্রিকা আকারে প্রথম বেরিয়েছিল, তারপরে পরে বই আকারে হয়েছে। সেখানে তিনি কয়েকটি কবিতা লিখেছিলেন, তার মধ্যে একটি কবিতা, ওঠরে চাষি জগৎবাসী ধর গোসে নাগল, আমরা মরতে আছি ভালো করেই মরবো এবার জল, মোদের উঠান ভরা শস্য ছিল হাস্য ভরা দেশ, ওই বস্য দেশের দস্যু এসে লাঞ্ছনার নাই শেষ। এখানে কিন্তু তিনি এই নাগল কবিতাটা লিখেছিলেন, সেটা কিন্তু একটা ইংরেজদের সেটা কিন্তু বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তার সমস্ত কবিতাটাই কবিতা গান, কিন্তু একটা জায়গায় তিনি দেশকে বোঝাতে চেয়েছেন,
0: স্বদেশ প্রেম,
1: স্বদেশ প্রেম এবং স্বাধীনতার স্বপ্ন, সেই স্বপ্নটা দেখার জন্যই কিন্তু এই কবিতা গান তার কিছু সবকিছুই রচনা তার মধ্য দিয়েই কিন্তু পরিস্ফুট হয়েছিল।
0: ঠিক ঠিক। আবার দেখুন নজরুলের আরো একটি, মানে যেটি আমরা গান আকারেই পাই, সেটিতে কি সুন্দর করে লিখছেন দেখুন, মোরা বিহান বেলা উঠে রে ভাই চাষ করি এই মাটি, যে মাটির বুকে আছে পাকা ধানের সোনা কাঠি, ফসল বনে রোদের তাতে উঠি যখন ঘেমে, সদয় হয়ে আকাশ বেয়ে বৃষ্টি আসে নেমে, ওরে মুচকি হেসে বউ এনে দেয় পান্তা ভাতের বাটি, আশ মেটে না চারা ধানের পানে চেয়েছে, মরাই ভরে থাকবে ওরাই আমার ছেলে মেয়ে, আমি চাই না স্বর্গ পাই যদি এই পাকা ধানের আটি। জল নিতে যায় আর চোখে চায় বৌঝি নদীর কূলে, খুশিতে বুক ভরে ওঠে খাটুনি যাই ভুলে। এ মাঠ নয় ভাই, বউ পেতেছে ঠান্ডা শীতল পাটি। দেখুন কোথাও একটা প্রেম রয়েছে,
1: একদম
0: একটা চাষি জীবনের কথা রয়েছে,
2: মানে চাষি জীবনের কথা, পল্লী জীবনের কথা সবটাই রয়েছে, মিশে রয়েছে।
1: আমি এর একটা কথা বলি, এটা আমার বাবা জ্যাঠাদের কাছে শোনা। চুরুলিয়াতে যখন জামাই আসতো না, এটা খুব মজার কথা, ওনার যে কত রকম মজার মানুষ ছিলেন এবং তার জীবনটা হয়তো ওইভাবে এক জায়গায় স্তব্ধ হয়ে গেল, কিন্তু ছোটবেলায় ওনার একটা দুষ্টু মিষ্টি একটা গল্প
0: শুনি একটু আমরা।
1: সেই গল্পটা, বিয়ে করে নতুন জামাইরা যখন আসতো চুরুলিয়াতে, তখন তিনি না পাঁচ ছ জনের একটা দল তৈরি করতেন। দল তৈরি করার পরে সেই জামাই

0: কে মানে একটু বোকা বানানোর চেষ্টা আর কি, একটু বোকা বানিয়ে মানে জামাইয়ের কাছে কিছু হাতাবে আর কি। তো সেই মানে গ্রামের দিকে মানে হাঁস মুরগি পালন করে একটা ছোট ছোট ঘর করা হয়, সেই ঘরগুলোকে বলা হয় দরমা। তো সেই দরমার মুখটা আটকে দিয়ে জামাইকে প্রথম ঢোকার মুখেই তিনি ওখানে নিয়ে আসতেন, বলতো এটা আমাদের চুরুলিয়ার দরমা পীর। মানে দরমা পীর, জামাই অন্য শহরের জামাই বা অন্য জায়গার জামাই তারা জানতেন না, দরমা পীর এখানে সালাম করো আর এখানে সালাম করলে মানে টাকা দিতে হবে তবেই সালাম করতে। তো সেই তখন
1: মজার কথা, হ্যাঁ মজার লাগলো আমরা
0: তখন। ওই জামাইও তখন ভয়ের চোটে ভাবতো আমি তো এখানে একা আছি, এতগুলো সব ছেলে মেয়ে আমাদের ধরেছে। তখন টাকা দিয়ে উনি সালাম করে যখন মাথাটা সালাম করার জন্য নোয়াতেন তখনই মুখের খিড়কিটা খুলে দিতেন, আর যত হাঁস মুরগি বেরিয়ে লাফিয়ে টাফিয়ে জামাইয়ের গায়ে পড়তো, তো তখন জামাইও তখন মানে লজ্জা পেয়ে তখন এরকম হয়ে তাদেরকে একটা টাকা দিয়ে দিতেন। ওটা নিয়ে উনি তখন ওই গ্রামের ছেলে মেয়েদের নিয়ে একটা রাত্রি বেলায় ভোজন করা হতো। মানে এই যে মানে ওনার একটা সবসময় এই যে মানুষদের নিয়ে চলার একটা
1: ভাবনা, মিশে
0: থাকা সকলের সাথে, মানুষের মাঝে তিনি থাকবেন।
1: উনি দীর্ঘ সময় গিয়ে কালী মন্দিরে বসে থাকতেন এবং সেখান থেকেই যে পরবর্তীকালে আমরা যে শ্যামা সঙ্গীতের সুর তার গানে পাই, সেখান থেকে তিনি সেটা আমাদের এই সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে দিলেন। তাই
0: আমাদের যে চুরুলিয়াতে একটা কালী বাড়ি আছে, সেটা জোড়া কালীর থান, মানে একসাথে দুটো কালী জোড়া কালী, তো ওখানে উনি গিয়ে বসে থাকতেন। এখনো পর্যন্ত আমরাও মানে কালী পুজোর দিন গেলে না মানে ওখানে ওই পাড়ার সব মানুষেরা সেই কাজী নজরুল ইসলামকে ভাবেন যে কাজী নজরুল ইসলাম আসবেন আর সেই দুটো লাইন গাই।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ।

0: বাহ বাহ অপূর্ব। আচ্ছা, বনানীদের কাছে আমরা একটুখানি প্রকৃতি বা এই যে ঋতু, আমাদের বিভিন্ন ঋতু রয়েছে, তাই নিয়েও তো নজরুলের অনেক অনেক কবিতা আমরা পাই। সেই রকম একটা কবিতা বনানীদি কি আমাদের শোনাবেন?
1: নিশ্চয় শোনাবো,
0: একটু শুনি।
1: পৌষ এলো গো, পৌষ এলো, অশ্রুপাথার হিম পাড়াবার পাড়ায়, ওই যে এলো গো গুচ্ছটিকার ঘোমটা পড়া দিগন্তরে দাঁড়ায়, সে এলো আর পাতায় পাতায় হায়, বিদায় ব্যথায় যায় গো কেঁদে যায়, অস্তবধু আহা মলিন চোখে চায়, পথ চাওয়া দীপ সন্ধ্যা তারায় হারাই, পৌষ এলো গো এক বছরের শান্তি পথের কালের আয়ু ক্ষয়, পাকা ধানের বিদায় ঋতু নতুন আশার ভয়, পৌষ এলো গো পৌষ এলো, শুকনো নিশ্বাস কাঁদন ভাড়া তুর, বিদায় ক্ষণের আহা ভাঙা গলার সুর, ওঠো পথিক যাবে অনেক দূর, কালো চোখের করুণ চাওয়া ছড়ায়।
0: আমরা একদমই আজকে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। কৃষক শ্রমিকের প্রতি সম্ভাষণ করে কাজী নজরুল ইসলাম একটি ভাষণ দিয়েছিলেন, তার একটু ছোট একটু অংশ আমি বলি এবং সেই অনুসঙ্গে একটু ভাটিয়ালির সুর আমি দিদির কাছ থেকে শুনবো এবং সায়নীর কাছ থেকে শুনবো। আমার এই কৃষাণ ভাইদের ডাকে বর্ষায় আকাশ ভরিয়া বাদল নামে, তাদের বুকের স্নেহ ধারার মতোই মাঠ ঘাট পানিতে বন্যায় সয়লাব হইয়া যায়। আমার এই কৃষাণ ভাইদের আদর সোহাগে মাঠ ঘাট ফুলে ফলে ফসলে শ্যাম সবুজ হইয়া ওঠে, আমার কৃষাণ ভাইদের বধূদের প্রার্থনায় কাঁচা ধান সোনা রঙে রাঙিয়া ওঠে, এই মাঠকে জিজ্ঞাসা করো মাঠে আর প্রতিধ্বনি শুনিতে পাইবে, এই মাঠ চাষার, এ মাটি চাষার, এ ফুল

0: সময় বলছে ইচ্ছে থাকলেও আর কিন্তু একদম উপায় নেই। আমরা আজকে এতক্ষণ ধরে কথায় কবিতায় গানে শ্রদ্ধা জানাচ্ছিলাম পল্লী কবি কাজী নজরুল ইসলামকে। হ্যাঁ বন্ধুরা, আমরা ছিলাম কাজী নজরুলের পল্লী ভাবনা নিয়ে, এবং এই প্রসঙ্গে আমাদের সাথে আজকে স্টুডিওতে কথা বললেন, গান শোনালেন, কবিতা বললেন আমাদের আজকের তিনজন বিশেষ বিশেষ অতিথি, সোনালী কাজী, শায়নী মতিলাল এবং বনানী চট্টোপাধ্যায়। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।
1: নমস্কার।
2: নমস্কার।
3: নমস্কার।
4: রাম ভাই বলছি। নিশ্চয়ই ভাবছেন কি নিয়ে আজ কথা বলবো। আমি বলতে চাইছি অনগ্রসর শ্রেণী। আমরা কথা বলবো অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প নিয়ে। আর এ বিষয়ে বলার জন্যে আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা এবং পদাধিকার বলে যুগ্ম অধিকর্তা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ডক্টর বিশ্বজিৎ পান্ডা। ডক্টর পান্ডা, স্টুডিওতে আপনাকে স্বাগত।
5: নমস্কার।
4: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, এই যে বলছিলাম অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প বিষয়ে মানুষজন যারা পিছিয়ে আছেন আমাদের সমাজে তারা কিভাবে সুযোগ সুবিধা পেতে পারেন, এ বিষয়ে যদি কিছু বলেন।
5: অনগ্রসর শ্রেণী যারা রয়েছেন, অনগ্রসর যারা পিছিয়ে রয়েছেন, তাদের জন্য কিন্তু প্রথমেই যেটা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তাদের আইডেন্টিফিকেশন, অর্থাৎ যারা অনগ্রসর পিছিয়ে রয়েছেন তাদের যে যেভাবে রয়েছেন পিছিয়ে পড়া, যে আমরা যেটা আপনি প্রথমেই বললেন এসসি এসটি ওবিসি যেগুলো রয়েছেন, তাদের প্রথমত আইডেন্টিটি, অর্থাৎ তারা যে শিডিউল কাস্ট বা তপশিলি জাতি, শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতি, বা পিছিয়ে পড়া শ্রেণী আদার ব্যাকওয়ার্ড কাস্ট, এটা যারা বিভিন্ন যে আমাদের সুযোগগুলি রয়েছে তার জন্য প্রথমে দরকার তাদের কিন্তু আইডেন্টিফিকেশন, অর্থাৎ তাদের পরিচিতি। এবং তার জন্য কিন্তু আমাদের যারা যারা এই সমস্ত ইয়ের মধ্যে পড়েন তাদের কিন্তু প্রথম কাজ তাদের এবং বা তাদের সন্তান সন্ততিদের তাদের সার্টিফিকেটটিকে প্রথমত নেওয়া, অর্থাৎ বিভিন্ন সুযোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রথম প্রয়োজন কিন্তু তাদের সার্টিফিকেট,
4: অর্থাৎ সরকারি খাতায় নিজের নাম নথিভুক্ত করা। করতে গেলে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কি করে তারা সার্টিফিকেটটা পেতে পারে?
5: একদমই, মানে আমাদের এই যে সার্টিফিকেট নেওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এবং সেই পদ্ধতিটি কিন্তু এখন যেটা আমাদের নিয়ম রয়েছে, এই শিডিউল কাস্ট এই সমস্ত সার্টিফিকেট কিন্তু পুরোটাই অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হয় পুরোপুরি, এবং সেটা অনলাইনে দরখাস্ত করার পর তার প্রিন্ট আউট নিয়ে সেগুলি হার্ড কপি, মানে অর্থাৎ প্রিন্টেড কপি, মানে সেগুলোর প্রিন্ট নিয়ে সেগুলো সই করে তাদেরকে আমাদের গ্রামাঞ্চলের ক্ষেত্রে প্রত্যেকটি ব্লক অফিসে জমা দিতে হয়, এবং সেটা কিন্তু ওই ওনাদের একটা প্রিন্ট আউটের মধ্যে অ্যাকনোলেজমেন্ট রয়েছে। প্রত্যেক বুধবার, সপ্তাহে দ্বিতীয় এবং চতুর্থ বুধবার বা প্রত্যেক বুধবারই বিভিন্ন ব্লক অফিসে জমা দিতে হয়, এবং ব্লক অফিসে সেগুলো জমা দেওয়ার পরে তাদের এবং তার সাথে কিন্তু প্রত্যেক যে সমস্ত নথিগুলো প্রয়োজন সেগুলোও লেখা রয়েছে, এবং সেই নথিগুলো অর্থাৎ তার যে পরিচিতি যদি কেউ মানে আগে থেকেই পেয়ে থাকেন তার পরিবারের বা তার বাবা বা মানে পৈতৃক দিক থেকে, এটা কিন্তু আমাদের বলি পৈতৃক দিক থেকে নিয়ম রয়েছে, পৈতৃক দিক থেকে যদি কারোর মানে সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে তো খুবই সহজ, তাহলে সেটার একটা বংশপঞ্জিকা প্রয়োজন হয়, এবং তারা যে এখানকার বাসিন্দা তার যে তাদের যে ভোটার কার্ড আধার কার্ড এইগুলো দিতে হয় সঙ্গে, এবং সেগুলো আমাদের প্রত্যেকটি গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও অফিসে এবং সেখানে আমাদের ইন্সপেক্টররা রয়েছেন তারা সেগুলো ভেরিফাই করেন, কারণ সার্টিফিকেট তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না থাকাও খুব প্রবলেম, আবার যদি কেউ যার থাকার কথা নয় তাকে যদি আমরা দিয়ে দিই সার্টিফিকেট সেটাও কিন্তু একটা খুবই মারাত্মক।

0: বিষয়, সেজন্য আমাদের প্রত্যেক ব্লক অফিসে ইন্সপেক্টর রয়েছেন, তারা সেগুলো দেখে নেন এবং ভেরিফাই করে নেন, এবং যেগুলো আমাদের শহর কেন্দ্রিক এলাকা রয়েছে সেখানে কিন্তু ব্লক অফিস নেই, সেখানেও কিন্তু এসডিও অফিসে এগুলো জমা দিতে হয়, সেখানেও ইন্সপেক্টররা রয়েছেন, তারা সেগুলো ভেরিফাই করেন। এছাড়াও একটা কথা যেগুলো আমি বললাম যে পরিবারে যদি কারোর থাকে সহজেই পেয়ে যান, যদি কারোর নাও থাকে সেক্ষেত্রেও আমাদের ইন্সপেক্টরদের কিন্তু এ বিষয়ে তারা যথেষ্ট ওয়াকিবহাল কীভাবে করতে হবে, তারা কিন্তু সেগুলো দরখাস্ত জমা নেন, তারপর তারা সেখানে ভেরিফিকেশন করেন, সেখানে তাদের ইনকোয়ারি করেন এবং তারা সেই কী কী জিনিস দেখে নিতে হয় তারা বুঝবেন যে হ্যাঁ এগুলো দেখার পর তারা ঠিক বুঝে নেবেন যে হ্যাঁ যা যে চাইছেন সেটাতেই উনি মানে তার চাহিদাটা ঠিক কিনা সেই পরিচিতি নিয়ে সেটা করার পর তারা আমাদের বিডিও অফিস সেটা রেকমেন্ড করেন, এসডিও অফিস থেকে সেগুলো সার্টিফিকেটগুলো হয়। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেরকমভাবে আপনারা আগে কিন্তু কী হতো সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না এসডিও অফিসে পড়ে রয়ে গেছে, এসডিও অফিস থেকে আবার বিডিও অফিসে এসছে কি না অনেক দিন রয়ে গেল, তারপর বিডিও অফিসে আপনি পাঁচবার ঘুরে এলেন, এটা কিন্তু এখন আর একদমই নয়। আপনি ওই যে অনলাইনে করলেন আপনি একটা নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা এখন কী অবস্থায় আছে।
1: অর্থাৎ তাহলে যে কোনো ব্যক্তি একবার দরখাস্ত করার পরেতে যদি যে আগে পাঁচবার ঘুরতে যেতে হতো কোথায় আছে না আছে, এবারে কিন্তু বুঝে যাবেন এটা কার কাছে আছে। ধরুন কোনো একজনের ক্ষেত্রে যদি ভাবা যায় যে কোনো একটা সার্টিফিকেট মিসিং, সেটা উনি বুঝে হোক কি না বুঝে হোক যে কোনো একটা কাগজ দরকারি সেটা যোগ করতে ভুলে গেছেন হার্ড কপিতে, যেটা প্রিন্টেড কপির কথা আপনি আগে বললেন, তো সেক্ষেত্রে যারা ইন্সপেক্টর রয়েছেন তো তারা তো ভেরিফাই করার সময় গিয়ে দেখবেন যে কাগজটা নেই, কাগজটা নেই হলে তো সেটা ফার্দার প্রসেসিং হবে না, সেক্ষেত্রে এটা কার কাছে থাকবে।
0: একদম, মানে এখানে প্রত্যেকটি লেভেলই তাদেরকে
1: যোগাযোগ করবে,
0: তোরা যোগাযোগ অর্থাৎ আমাদের ইন্সপেক্টরে তাদেরকে যোগাযোগ করে বাকি যে সমস্ত চাহিদা রয়েছে সেগুলো তাদের কাছ থেকে চেয়ে নেন। ওনাদেরকে ফর্ম ওয়ান একটা দিয়ে দেওয়া হয়, সেখানে লিখে দেওয়া হয় যে যখন উনি দরখাস্তটা জমা দিলেন যেটা প্রিন্টেড কপি, সেখানে যদি কোনো কমতি থাকে সেগুলো লিখে দেওয়া হয় যে আপনি এই এইগুলো দিয়ে অমুক দিনে একটা ডেট দেওয়া হয় সেই দিন আপনি চলে আসুন, এটা দিয়ে দেওয়া হয়, তারপর সেই ফর্ম ওয়ানটা ওনার কাছে থেকে যায়। এরপর ওখানে ওনার যে একটা অ্যাকনোলেজমেন্টও রয়েছে, সেই অ্যাকনোলেজমেন্ট যেখানে উনি কম্পিউটারের অনলাইনের মাধ্যমে দরখাস্ত করেছেন সেখানে উনি যদি ওটা টাইপ করে দেখেন স্ট্যাটাস, চেক স্ট্যাটাস, সেই স্ট্যাটাস যদি উনি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে এটা ইন্সপেক্টর লেভেলে রয়েছে বা এটা এসডিও লেভেলে রয়েছে, এবং সার্টিফিকেট যখন হয়ে যাবে তখন ওনাকে আর নেওয়ার জন্য অফিসে কোনো অফিসেই যেতে হবে না, উনি কম্পিউটার থেকেই, এটা কিন্তু এখন ডিজিটালি সাইন অর্থাৎ ডিজিটাল সিগনেচার হয়ে রয়ে যাবে, এটা আর ফিজিক্যাল সিগনেচার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, এবং সেটা ভারতবর্ষ নয় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেইটার সার্টিফিকেট প্রিন্ট আউট করবেন। এবং অন্যান্য যারা বিভিন্ন সময় আমাদের যে সুযোগ নিতে হয় অর্থাৎ আপনি ধরুন কোনো ভর্তির জন্য নিচ্ছেন বা কোনো চাকরির সুযোগ নিচ্ছেন তখন কিন্তু তারা ওই অনলাইনে সেটা চেক করে নিতে পারবে যে এই সার্টিফিকেটটা কিন্তু ওনারা ওখানেই ভেরিফাই করে নিতে পারবেন, আপনি যেরকম পেয়ে যাচ্ছেন বাকি যারা ওটা চেক করার কথা তারাও যে কোনো জায়গায় বসে এটা চেক করে নিতে পারবে।
1: একটা ছোট্ট কথা জানতে চাইবো, এক্ষেত্রে আমার গ্রাম বাংলার মানুষ কেউ যদি মনে করেন তার এটা দরকার কিন্তু তার কাছে এই মুহূর্তে হয়তো অ্যাটর্নি নেই, তাহলে কি বছরের যে কোনো সময়ই তারা অনলাইনে দরখাস্ত করতে পারে?
0: একদম, অনলাইন করার কোনো নির্দিষ্ট দিন নেই, যে কোনো সময় করতে পারবেন, শুধু তারা জমা দেবেন, হার্ড কপিটা জমা দিতে হবে, কিন্তু শুধু অনলাইন অ্যাপ্লিকেশন করে বসে থাকলে হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে কিন্তু যেহেতু সার্টিফিকেটের বিষয় এখানে কিন্তু হার্ড কপি অরিজিনালটা প্রিন্ট আউট নিয়ে জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের অফিসিয়াল কাজ শুরু করা যাবে না, এটা বারবারও বলছি। আপনি অনলাইন দরখাস্ত করলেন তারপর সেটা প্রিন্ট আউট নিয়ে আপনাকে ব্লক অফিসে বা সাব ডিভিশনাল অফিসে গিয়ে জমা দিয়ে আপনি রিসিপ্ট রাখবেন, তারপর আপনি বুঝতে পারবেন আপনার স্ট্যাটাসটা কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে।
1: বন্ধুরা, যারা আজকের অনুষ্ঠান শুনছেন গ্রাম বাংলার দূর দূরান্তের মানুষজন বা অনেকটাই ধরুন আমাদের সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষজন আমাদের অনুষ্ঠান ভীষণভাবে শোনেন, তো এখানে বারে বারে একটা কথা উঠে আসে, অনলাইন অনলাইন অনলাইন, অনেকে হয়তো ঠিক বুঝতেও পারছেন না বা অনলাইনে ঠিক কীভাবে আবেদন করতে হয় আপনারা অবগত নন, সেই ক্ষেত্রে আপনাদের গাতার থেকে কিন্তু একটা কথা বলতেই হয়।
0: এক্ষেত্রে আমাদের কিন্তু যেটা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র,
1: আচ্ছা
0: বিএসকে, যেটা এখন এটা কিন্তু সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার থেকে, এই যেহেতু আমাদের এখন অনেক শুধু এটা নয়, জন্ম রেজিস্ট্রেশন বলুন আর জমি ইয়ে করে সবেতেই কিন্তু এখন অনলাইন করাচ্ছে, কারণ কোনো ফ্রড যাতে না হয়, জেনুইন মানুষ জেনুইন সুবিধাটা পান, সেজন্য কিন্তু এটা করা হয়েছে।
1: তাহলে এই বিএসকে কথা বলছেন, কিভাবে সেই সুযোগ
0: এইখানে প্রত্যেক জায়গাতে, ইনফ্যাক্ট

0: প্রায় প্রত্যেকটি পঞ্চায়েতেও বাংলা বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন হয়েছে, যেখানে অনলাইন সুবিধা রয়েছে এবং সেটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা দিতে হবে না। এটা কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো গ্রামের মানুষ অনলাইনে জিনিসটা বুঝতে পারেন, যদিও এখনও সবাই মোবাইলে চলে এসছেন, তবুও এখান এখন কিন্তু প্রত্যেক পঞ্চায়েত এলাকা ব্লকের মধ্যেও কিন্তু আপনি গেলেও সেখানে করে দেবে। ওখানে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু তারা এই কাজগুলো সেখান থেকে যথেষ্ট করে নিতে পারবেন। শুধু এটা নয় যে এখন অনলাইনে ভোটার কার্ড থেকে শুরু করে সব কিছুতেই অনলাইন, তো এই অনলাইন সুযোগ নেওয়ার জন্য বাংলা সহায়তা কেন্দ্র করা হয়েছে, বিএসকে বলছি আমরা। সেখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যারা আপনার হয়ে কাজটি করে নেবে, কোনো পয়সা নেবে না, পয়সা তাদের সরকার থেকে দেওয়া হয় এবং কোনো কিছু চার্জ ছাড়া।
1: বাহ, তাহলে তো বন্ধুরা ভীষণ ভীষণ ভালো একটা তথ্য উঠে আসলো। অনলাইন নিয়ে তাহলে চিন্তার আর কোনো কারণ নেই। ফিরে আসবো ডক্টর পান্ডার কাছে। ডক্টর পান্ডার, একটু যদি বলেন যে আর্থিকভাবে দুর্বলতর বা পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছেন, তাদের উন্নয়নের স্বার্থে কি ধরনের কাজ সরকার সহায়তা করে?
0: না, এটা আপনি যেটা বললেন আর্থিকভাবে পিছিয়ে পড়া, মানে আগে আমাদের এসসি এসটি ওবিসি তো ছিলই, এখন গত 2019 সালে ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ পিছিয়ে পড়া যারা রয়েছেন তাদের জন্যেও, যারা আর্থিকভাবে পিছিয়ে তারা যাতে সুযোগ সুবিধা পান, তার জন্য ইকোনমিক্যালি উইকার সেকশনসদের জন্যেও কিন্তু একটা আমাদের যেটা সার্টিফিকেটের কথা হচ্ছিল তাদেরকেও দেওয়ার জন্যে কিন্তু একটা নতুনভাবে 2019 সালে এসেছে এবং তার নির্দেশিকা এটা সারা ভারতবর্ষে এসছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরাও সেই নির্দেশিকা অনুযায়ী 2019 সাল থেকে আমরা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছেন, অর্থাৎ এটা কিন্তু যারা এসসি এসটি ওবিসি নন কিন্তু পিছিয়ে আছেন, অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে আছেন, তাদের জন্য কিন্তু এই ইকোনমিক্যালি উইকার সেকশনসটি এসছে এবং তারাও সার্টিফিকেটের জন্য দরখাস্ত করতে পারবেন অনুরূপভাবে অনলাইন।
1: তো সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই সেই নির্দেশিকার কোনো একটা মাপকাঠি রয়েছে, কি করে বুঝবেন যে কে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন?
0: এটা ঠিক কথা।
1: পরিধিটা কি?
0: এই পরিধিটা আর্থিকভাবে পিছিয়ে যে পরিধিকরণ,
1: পরিবারের রোজগার কতটা হওয়া বাঞ্ছনীয়,
0: একদম সবাই ওরা ইডাব্লিউএস পাবেন না। ইডাব্লিউএস পাওয়ার জন্য নির্দিষ্ট গাইডলাইন অর্থাৎ নির্দিষ্ট নির্দেশ রয়েছে এবং তারাই শুধুমাত্র এই সুযোগ পাবেন। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তাদের পরিবারের ইনকাম, পরিবার অর্থাৎ বাবা মা এবং যিনি দরখাস্ত করেছেন তিনি যদি সাবালক হন, তার বা তার স্ত্রী, এদের সকলের মিলিত মানে পারিবারিক বাৎসরিক ইনকাম 800,000 টাকার কম হতে হবে এবং তাদের যদি জমি থাকে তো জমির পরিমাণ, যদি আমাদের গ্রামাঞ্চলে মানে কৃষি জমির পরিমাণ, কৃষি জমির পরিমাণ তাদের 5 একর বা তার কম জমি হবে এবং যদি ওনাদের ফ্ল্যাট বাড়ি 1,000 স্কোয়ার ফিট বা তার কম প্লট হয় সেটা থাকবে, সেই অনুযায়ী আমরা ক্রাইটেরিয়াটা বিচার করে তারপরে তাকে আমরা সুযোগ সুবিধাটা পাবেন।
1: ঠিক, তাহলে অনুরূপভাবে অনলাইনেই তাদের দরখাস্ত করতে হবে, যেটা আপনি বলছিলেন যেমন এসসি এসটি বা অন্যান্যদের ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে হয় নাম নথিভুক্ত করা বা সেই সার্টিফিকেট পাওয়ার জন্য। আসবো তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য পিছিয়ে পড়া বর্গ যারা রয়েছেন অর্থাৎ এসসি এসটি এবং হতে পারে আর্থিকভাবে দুর্বল বা মাইনরিটি, তাদের জন্যে সরকারের কি সুবিধা রয়েছে?
0: একদম, অর্থাৎ তারা আমরা যেটা যারা পিছিয়ে রয়েছেন এসসি এসটি ওবিসি তাদের সুবিধা যেরকম আমরা প্রথমেই বললাম, তারা সার্টিফিকেট পাওয়ার পর আমরা যদি দেখি অর্থাৎ তারা পড়াশোনা করার জন্য কিন্তু প্রথমে আমরা যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু স্কলারশিপ স্কিম রয়েছে।
1: আচ্ছা,
0: অর্থাৎ যাদের এক্ষেত্রে যাদের পারিবারিক ইনকাম বাৎসরিক ইনকাম 2,500,000 টাকা থেকে কম তারা কিন্তু ক্লাস 5 থেকে একটা স্কলারশিপ পাচ্ছেন, সেটাকে আমরা বলছি শিক্ষাশ্রী ফর এসসি শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতি এবং শিক্ষাশ্রী এসটি তপশিলি উপজাতি তারা, এবং ওবিসি যারা রয়েছে তাদেরকে আমরা বলছি মেধাশ্রী।
1: আচ্ছা,
0: শিক্ষাশ্রী এবং মেধাশ্রী এটা তারা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যাদের পারিবারিক আয় বৎসরে 2,500,000 টাকার কম।
1: তাহলে বাহ, এটা তো একটা সুন্দর একটা প্রকল্প যাতে করে গ্রামে গঞ্জে শিক্ষার বিকাশ হতে পারে।
0: একদম।
1: এছাড়া আর কি রয়েছে?
0: এছাড়াও তারা যখন মাধ্যমিক মানে ক্লাস 8 এর পরও কিন্তু তারা স্কলারশিপ পাবেন, প্রি ম্যাট্রিক ফর মানে এসসি এসটি ওবিসি তারা 9-10 পাচ্ছেন এবং যখন তারা মাধ্যমিক পাস করে যাচ্ছেন তারপরেও তারা কিন্তু স্কলারশিপের আওতার মধ্যে থাকছেন, এবং সেটা হচ্ছে গিয়ে পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ওবিসিদের জন্য তারা কিন্তু স্কলারশিপ পাবেন। এছাড়াও তারা যদি আরও উচ্চতর পড়াশোনা করতে চান, একদম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তাদের এই বৃত্তি অর্থাৎ স্কলারশিপ, আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা রয়েছেন, ইনকামের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু এই এসসি এসটি ওবিসিরা কিন্তু এই সুযোগ পাবেন। এবং এটা কিন্তু আমাদের প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেককেই কিন্তু তারা জানেন, এবং সেখানকার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে কিন্তু এ বিষয়ে অবগত করা রয়েছে, এবং তাদের মধ্যে একজন শিক্ষক বা শিক্ষিকাকে কিন্তু ঠিক করা রয়েছে যিনি নোডাল অফিসার রয়েছেন, তিনি সেগুলোকে, এবং এটাও কিন্তু এখন কিন্তু অনলাইনের মাধ্যমে, এবং সেই সমস্ত ওয়েবসাইট এবং কিভাবে করা যাবে প্রত্যেক শিক্ষকরাও কিন্তু যারা রয়েছেন যাই দায়িত্বে তারা এটা জানেন, এবং যারা প্রকৃত পাবেন তার যারা এই সমস্ত এসসি স্টুডেন্ট এসসি এসটি স্টুডেন্ট বা ওবিসি স্টুডেন্টস পিছিয়ে পড়া আর্থিকভাবে 2,50,000 টাকার কম,
1: মানে সেক্ষেত্রে ডক্টর পান্ডা আপনি যেটা বলতে চাইছেন যে স্কুলে কিন্তু সেইভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশিক্ষিত নোডাল অফিসার স্কুলে যারা শিক্ষকতা করেন তাদের মধ্যে রয়েছেন, তাহলে ছাত্রছাত্রীরা খুব সহজেই যেহেতু স্কুল কর্তৃপক্ষ বিষয়টা জানেন তো তারাই সেটা ছাত্রছাত্রীদের হয়ে আপনাদের দপ্তরে নজরে আনছেন, তাই?
0: একদম, আমাদের প্রত্যেক স্কুলের সাথে কলেজের সাথে ইউনিভার্সিটির সাথে আমরা নির্দিষ্টভাবে প্রত্যেক জেলা থেকে প্রত্যেক সাব ডিভিশন থেকে আমরা যোগাযোগ রাখি এবং সেগুলোর ভেরিফিকেশন হয় তাদেরকে, যেহেতু এখন অনলাইন বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরাও কিন্তু প্রত্যেকে সজাগ থাকতে পারি, এবং আপনারা জানেন যে
1: এটা অনেকটাই এখন কিন্তু খুব একটা বলা যেতে পারে যে ট্রান্সপারেন্সি বা একদম স্বচ্ছ প্রক্রিয়া, এবং যাতে কোনো ভেজাল থাকার কোনো গল্প এখানে আসে না,
0: একদম প্রত্যেকের কিন্তু আধার অথেন্টিকেশন হয়, কারণ এটা বায়োমেট্রিক সিস্টেমে আমরা করে নিচ্ছি এখন। এখন আমরা যেহেতু আস্তে আস্তে আমরা টেকনোলজির থেকে অনেকটা এগিয়ে যাচ্ছি, যাতে কোনোরকমভাবে কেউ কিছু এর মধ্যে অসাধু না করতে পারে, সেই জন্য কিন্তু এদের মধ্যে এখন আধার কার্ডটা কিন্তু প্রত্যেকের প্রয়োজন রয়েছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেক স্টুডেন্টসের রয়েছে, এবং তাদের কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, এবং এই টাকা যাওয়ার আগে কিন্তু তাদের পুরো আমরা অথেন্টিকেশন হয়ে যাচ্ছে, যাতে অন্য কারণ এবং নাম তাদের বায়োমেট্রিক্স এই সমস্ত অথেন্টিকেশন ভেরিফিকেশন হওয়ার পর একদম যারা মানে জেনুইন ক্যান্ডিডেট এবং যারা বেনিফিশিয়ারি তাদের কিন্তু আমরা সাহায্যটা কিন্তু পেয়ে যাচ্ছি।
1: বন্ধুরা যারা অনুষ্ঠান শুনছেন, যারা অনগ্রসর শ্রেণীতে মূলত রয়েছেন, তারা কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে বিষয়টা বুঝে নিন যে আজকাল সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে এবং তাতে করে যে অসাধু বিষয়টা উঠে আসে সেগুলো কিন্তু থাকছে না, সমস্তটাই খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা নিজেরাও সেটা দেখতে পাচ্ছেন যে আপনার স্ট্যাটাসটা ঠিক এখন কোথায় আছে সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। এই বিষয়ে একটু জানতে চাইব ডক্টর পান্ডা, আপনি যদি বলেন যে গ্রাম বাংলায় আমরা দেখি যে শিক্ষিত যুবক যুবতী সে অনগ্রসর শ্রেণী হোক তার মধ্যে রয়েছেন, কিন্তু তারা কর্মসংস্থানের কোনো সুযোগ হয়তো সেভাবে পাচ্ছেন না, কিন্তু আজকের দিনে গ্রাম বাংলায় এই যে যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে একটা দক্ষতা বৃদ্ধির যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়, তো সে সম্পর্কে কি আপনাদের দপ্তর কোনো সহযোগিতা করেন কি করেন না?
0: একদম, আমাদের দপ্তর থেকে যেটা রয়েছে আমাদের প্রত্যেক ব্লক অফিস এবং বিভিন্ন যে আমাদের স্বনির্ভর গোষ্ঠী তারা রয়েছে তাদেরকে এই আধার বেকার মানে যারা আমাদের পিছিয়ে পড়ে রয়েছেন তাদেরকে নিয়ে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আলাদা করে প্রোগ্রাম রয়েছে, এবং আমাদের একটা কর্পোরেশনই রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি ফিনান্স কর্পোরেশন, যেখানে বিভিন্ন ধরনের লোন দেওয়া হয় যার সুদের পরিমাণ অত্যন্ত কম, 4% এবং অনেকটা সাবসিডি দেওয়া হয় প্রত্যেক স্কিম অনুযায়ী। তো যারা এইভাবে রয়েছেন পিছিয়ে, এই সমস্ত তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মানুষ রয়েছেন, তারা কোনো ব্যবসা করতে চান, কোনো লোন নিতে চান, সেক্ষেত্রে খুবই কম সুদে এবং তার অনেকটা সাবসিডি দিয়ে তাদেরকে কিন্তু আর্থিকভাবে সক্ষম করার জন্য কিন্তু আমাদের দপ্তর কাজ করেছে করে চলেছে, এবং সেখানে কিন্তু ব্লক অফিসেও কিন্তু এই সুযোগগুলো জানার জন্য ব্লক অফিসে রয়েছে আমাদের যে বিসিডব্লিউ দপ্তর আছে তাদের, এবং জেলাতে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার বলে এক যারা রয়েছেন জেলা শাসকের দপ্তরে, তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি তত্ত্বাবধানের জন্য রয়েছেন, এবং এই সমস্ত সুযোগ যারা নিতে চান তারা কিন্তু এগুলো যোগাযোগ করে এই সুযোগ কিন্তু তারা নিতে পারবেন, এবং সেক্ষেত্রে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করানোর সাথে সাথে, ট্রেনিং করানো শুধু নয়, তারা ট্রেনিং হওয়ার পর তারা সেইটাকে যাতে কাজ করতে পারেন তার জন্যে কোনো যদি যে যে সমস্ত বিভিন্ন যন্ত্রপাতি কিনতে হয় তার জন্যেও কিন্তু আমাদের সাবসিডি প্লাস খুব কম লোনে, অর্থাৎ 4% মিনিমাম লোনেও কিন্তু তাদেরকে দেওয়ার সুযোগ রয়েছে।
1: তাহলে বন্ধুরা, এখানে ডক্টর পান্ডা বললেন বিসিডব্লিউ ডিপার্টমেন্ট হবেন, আর এই যে ডক্টর পান্ডা আপনি বললেন যে স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, এটা ঠিক কারা করেন, কিভাবে করেন?
0: না, এটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার প্লাস হচ্ছে গিয়ে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট, দুটো কিন্তু ডিপার্টমেন্ট, দুটো ডিপার্টমেন্টই একসাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং আমাদের
1: কোঅর্ডিনেটেড
0: একদম একদম আমাদের, এবং সেগুলো আমাদের যারা ব্লক অফিসে রয়েছেন ব্লক অফিসে এই জন্যে কিন্তু আলাদা ইয়ে রয়েছে, এবং ডিস্ট্রিক্ট অফিসে ডিস্ট্রিক্ট ম্যানেজারের অফিস আছে, সেখানে তারা তাদের ফর্ম পাওয়া যায় বিভিন্ন লোন নেওয়া এবং সাবসিডি, তাদেরকে প্রজেক্ট বানিয়ে যে কাজটা ওনারা করতে চাচ্ছেন সেই অনুযায়ী তাদেরকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং দেওয়ার পর থেকে তাদের ট্রেনিং
1: টুকি আমাদের বলতে পারবে না কি যারা অনুষ্ঠান শুনছেন তাদের জন্য, গ্রাম বাংলায় কথা যদি আমরা ভাবি সেখানে পিছিয়ে পড়া মানুষজন তারা কি কি ধরনের ট্রেনিং পেতে পারে?
0: না, গ্রাম যেমন ধরুন আমরা
1: বিভিন্ন যেটা এটা কি একটা স্বনির্ভরতার পথ,
0: এটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন জায়গা ভিত্তিক কেন্দ্র ভিত্তিক, যেমন ধরুন আমি যদি মানে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে চলে যাই সেখানে আমরা অনেক সময় শালপাতা বানানো একটা সুন্দর টেকনিক করে এবং সেটা কিভাবে নতুন মডার্ন বানিয়ে তার মধ্যে মেশিন দিয়ে বানানোর করে সেটা কিন্তু একটা মার্কেটিং করা, এটাও একটা হতে পারে। এটা হচ্ছে কি যেমন ধরুন সেলাই মেশিন, এবারে এখন আমাদের ইনফ্যাক্ট আমাদের তো বিভিন্ন স্কুলের যে পোশাক সেটাও কিন্তু আমাদের কিন্তু সেলফ হেল্প গ্রুপ থেকে নেওয়া হয়।
2: অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প এই বিষয়ে ডক্টর বিশ্বজিৎ পান্ডার সঙ্গে কথা বললেন রামরঞ্জন দাশরায়। কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। সমীক্ষা একটু পরেই।

আকাশবাণী কলকাতা। সমীক্ষা, আজকের শিরোনাম ভারত সেরা ইস্ট বেঙ্গল। লিখেছেন অরিজিৎ দত্ত। ২২ বছরের খরা অবশেষে কাটল, এই প্রথম আইএসএল জয়ে স্বাদ পেল ইস্ট বেঙ্গল। এবারের আইএসএল হওয়া নিয়ে ছিল চরম অনিশ্চয়তা, এর সঙ্গে জুড়ে ছিল স্পন্সরশিপ সহ আরও নানা সমস্যা। তবে সব প্রতিবন্ধকতা দূরে সরিয়ে ২০০৪ সালের পর আবার একটি সর্বভারতীয় ম্যারাথন লীগ জয় করেছে ইস্ট বেঙ্গল। আইএসএল এর শুরু থেকেই ছিল না কলকাতার দুই প্রধান, শুরুতে কলকাতার প্রতিনিধি ছিল অ্যাটলেটিকো দি কলকাতা, প্রথমবার চ্যাম্পিয়নও হয়েছিল এটিকে, অর্থাৎ ট্রফি এসেছিল কলকাতায়। কিন্তু যে কোনো কারণেই হোক, বাংলার মানুষের আবেগকে সেভাবে স্পর্শ করতে পারেনি। আইএসএল কর্তৃপক্ষ একসময় বুঝলেন মোহনবাগান বা ইস্ট বেঙ্গল ছাড়া আইএসএল অসম্পূর্ণ। শতাব্দী প্রাচীন দুই ক্লাবের ঐতিহ্য ও জনসমর্থনের কথা মাথায় রেখেই একটা সময় আইএসএল এর দরজা খুলে গেল। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, রানার্সও হয়েছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবার সেই খরা কাটল। দল গঠনে মুন্সিয়ানার পাশাপাশি কোচ অস্কার ব্রুজোর সঠিক রণকৌশল অবশেষে এনে দিয়েছে বহু প্রতীক্ষিত আইএসএল ট্রফি। এই সাফল্য ধরে রাখতে কোচ সহ দলের প্রধান ফুটবলারদের আগামী মৌসুমের জন্য রেখে দিতে সচেষ্ট টিম ম্যানেজমেন্ট। বাংলার ফুটবল মানেই দুই প্রধানের হাড্ডাহাড্ডি লড়াই, টান টান উত্তেজনা। কিন্তু গত কয়েক বছরে আইএসএল এর লড়াইটা যেন একপেশে হয়ে গিয়েছিল, পাল্লাটা অনেকটাই ঝুঁকেছিল মোহনবাগানের দিকে। বড় ম্যাচে যদিও বা মাঝে মাঝে সাফল্য আসত, কিন্তু সেটা ছিল নিছক সান্ত্বনার, কারণ দিনের শেষে ট্রফি অধরাই থেকে যেত। মোহনবাগান যখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ত, তখন ইস্ট বেঙ্গল থাকত অনেক দূরে, সমর্থকদের মনোবল ভেঙে যাওয়ারই কথা। তারপরও ওনা মাঠে আসতেন, প্রিয় দলের হয়ে গলা ফাটাতেন। এমন সমর্থক যে কোনো দলের কাছেই বড় সম্পদ। বহুদিন পর শ্রেষ্ঠত্বের লড়াই হল বাংলার দুই ক্লাবের মধ্যে, ইস্ট বেঙ্গল না মোহনবাগান।

0: কে চ্যাম্পিয়ন হবে সেটাই ছিল বড় প্রশ্ন। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল। সময় সংক্ষেপের জন্য টুর্নামেন্টের ফরম্যাটে পরিবর্তন করতে হলেও শেষ ম্যাচ পর্যন্ত টান টান উত্তেজনা বজায় ছিল। সর্বভারতীয় ম্যারাথন লীগ দৌড়ে দেখা গেল মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই, যা দীর্ঘদিন ছিল অনুপস্থিত। গত ২২ বছরে ট্রফি কি আসেনি? ফেডারেশন কাপ এসেছে, ডুরান্ট কাপ এসেছে, সুপার কাপ এসেছে, কলকাতা লীগ তো অনেকবারই এসেছে, কিন্তু আইএসএল এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, তাই এর আনন্দই আলাদা। গত কয়েক বছরে ইস্টবেঙ্গল ক্লাবে একাধিকবার স্পন্সর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, পরিবর্তন হয়েছে বিনিয়োগকারী সংস্থা। প্রতি বছরই একটা আশঙ্কা তৈরি হতো, পরের বার হয়তো এই স্পন্সর আর থাকবে না। সাফল্য না এলে তাঁরাই বা বিনিয়োগ করবেন কেন? এই সাফল্যের পর আশা করি তাঁরা আর চলে যাওয়ার কথা ভাববেন না। দল গড়ার জন্য হয়তো আরও বাজেট বাড়ানো হবে। কর্তাদেরও বছরের পর বছর অনেক সমালোচনা, অনেক বিদ্রুপ সইতে হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল কোথায় পিছিয়ে থাকত? প্রথম ধাক্কাটা আসত দল গঠনে, এত দেরিতে নামত তখন ভালো মানের ফুটবলার পাওয়া সত্যিই কঠিন। ক্লাবের সঙ্গে স্পন্সরের দূরত্ব নিয়ে তৈরি হতো নানা জল্পনা, এবার নিশ্চয়ই তারা শুরু থেকেই ঝাঁপাবে। সেই সঙ্গে সমর্থকদের আশা, এবার আরও বেশি সংখ্যায় বাংলার ফুটবলারদের খেলতে দেখা যাবে। একসময় বাঙালিরাই ভারতের ফুটবলকে শাসন করতেন, কিন্তু এখন দুই প্রধানেই বাঙালি ফুটবলারের আকাল। এত আনন্দের মধ্যেও একটা দুঃখ সবসময়ই আমাদের থেকে যায়, আর তা হল ফুটবলকে ঘিরে বাংলার উন্মাদনা আছে, কিন্তু সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেই ফুটবলে বাঙালির রমরমা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। ২২ বছর আগে জাতীয় লিগে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল সুভাষ ভৌমিকের হাত ধরে, আবার সেই স্মৃতি ফিরিয়ে দিলেন অস্কার ব্রুজো। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন অরিজিৎ দত্ত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। তিনি আজ গ্যাংটকের সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবণ্টন ব্যবস্থা সার্থক PDS প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা SIR সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় HS প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। IPL ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে।
1: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হে। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপস মে জুড়ে হুয়ে হে। ইহা কে যুবাও মে অসীম প্রতিভা হে। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ করনা চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা PDS এর আওতায়

0: রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला जो राज्य सरकारों के एजेंसीज राज्य में एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের ওপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের 2 অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3রা মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষা সহ 3টি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026 প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড এটিএস এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দাভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী 2 গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন নানা রঙের গান। 8:30 আইনি কথা, বৈবাহিক আইন, বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণ, এ বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী দেবকুমার দে। 9:30 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 9:45 অনুরোধের আসর। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শুনবেন মদন মান্নার কণ্ঠে। 10:55 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা,
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।

0: আকাশবাণী কলকাতা, একটু পরেই স্থানীয় সংবাদ।
1: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অন্নপূর্ণা যোজনার সুবিধা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 90 দিনের একটি বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। বিহারের নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালিয়েছে তার সাংবিধানিক বৈধতা রয়েছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 22 জুলাই। কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। মোহনবাগান জেসি মুখার্জি টি-20 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্ন থেকে আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা।
1: আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা জুন মাসের। যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আপনাদের জানিয়ে দেব। প্রসেসটা ডেইলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অফ হয়ে যাবে।
0: মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক অযোগ্য বিদেশি নাগরিকের নাম ঢুকে পড়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে বা ভারতীয় পরিচয় স্পষ্ট নয় এমন বহু মানুষও এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। সে কারণেই নতুন করে যাচাই সেরে প্রকৃত ভারতীয় ও যোগ্য মহিলাদের হাতে সরাসরি সরকারি সাহায্য স্বরূপ প্রতি মাসে 3,000 টাকা পৌঁছে দিতে চাইছে সরকার। বিডিও, পৌরসভা, কর্পোরেশন, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিধায়কদেরও এই এনরোলমেন্ট প্রক্রিয়ায় যুক্ত করা হবে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানো পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যবাসীর কাছে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। আগামী 8 জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে রাজ্যের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার মায়াপুর যাচ্ছেন। সকালে আকাশপথে পৌঁছে সেখানে ইসকন মন্দির পরিদর্শনের পর সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা

0: জোরদার করা হয়েছে। এরপর কলকাতায় ফিরে আগামীকালই তাঁর দিল্লি যাওয়ার কথা। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য নেতৃবর্গের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে 22 জুলাই পর্যন্ত পিছিয়ে গেছে। ওই দিন ডিএ দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ আজ এই নির্দেশ দেন। আজকের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকে কিছু সমাধান সূত্র বেরোতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্যই আজকের মতো মামলা মুলতবি রাখার আর্জি জানান তিনি। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও একই দাবি জানিয়েছেন। 3 মাসের মধ্যে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য আদালতে দাবি জানানো হয়। এরপরই বেঞ্চ মামলার শুনানি 22 জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানিয়েছেন, এসআইআর করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। সংবিধানে 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে এ সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। বিজেপি অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার বার্তা দিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বহিষ্কার করার ঘোষণার পর তারা নিজেরাই সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
1: কিভাবে নাগরিকত্ব বিক্রি হয়েছে, জায়গায় জায়গায় এত এত আধার কার্ড পাওয়া গেছে, আর যে কজন এখন বর্ডারে দাঁড়িয়ে আছে প্রত্যেকে আধার কার্ড তৈরি করে, যারা এই আধার কার্ড জালিয়াতির কাজ করেছে, যারা এই ভোটার আইডেন্টি কার্ড জালিয়াতির কাজ করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। আর এর পেছনে যে সিপিএম বা তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত আছে, কেউ রেহাই পাবে না।
0: পুলিশের হাতে ধৃত বাদুড়িয়া পৌরসভা চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাটক্ষেত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দীপঙ্করকে নিয়ে পুলিশ তার পার্টি অফিস সংলগ্ন একটি জমিতে মাটি খুঁড়ে টাকা ভর্তি 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। সেগুলি 500 টাকার নোটের বান্ডিলে ভরা ছিল। এদিকে ধৃত চেয়ারম্যানকে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় তোলাবাজি, হুমকি এবং 21-এ ভোট পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্য অজিত সাহা ও তার ভাই সুজিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্প অনুমোদন করেছে। এতে গণবণ্টন ব্যবস্থা, পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিং এর জন্য সহায়তা প্রকল্প চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম স্বল্প সুদের ঋণের জন্য কিষেণ ক্রেডিট কার্ড। পুরুলিয়ার কৃষকদের কাছে কিষেণ ক্রেডিট কার্ড ভগবানের আশীর্বাদ স্বরূপ। এর ফলে বাইরে থেকে চড়া সুদে টাকা ধার করতে হয় না।
2: আমার নাম চন্দন মুখার্জি। এই যে মরশুম, চাষের মরশুম আসে গেল, এই সময় আমরা ধান বীজ কেনার জন্য যে আর্থিক সংকটটা হয় সাধারণ চাষিদের, সেই সংকটটা ধরুন কাটিয়ে উঠে এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকে লোন বা সমবায় সমিতি যেগুলো আছে সেখান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য পাই, কম সুদে পাই। অতএব এক কথায় বলতে গেলে কিষাণ কার্ড থাকার জন্য আমরা চাষিরা আরও ভীষণভাবে উপকৃত হই।
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংসের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে দেখছে। সংগ্রহ করা হয়েছে নমুনা। এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে তাঁর মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল সকালে তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা খরাজ মুখোপাধ্যায় অনিক দত্তের মৃত্যুকে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
3: আমি অনিক দত্তকে ভীষণ এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজ করতে দেখেছি। অনিক দত্তের কাজ করার ধারাটা এত অভিনব ছিল,

0: আমি সবসময় বলতাম বর্তমান সময়ের তপন সিনহা, মানে এরকম একটা ঘটনা হয়ে যাওয়াটা একটা বিরাট লস ইন্ডাস্ট্রির জন্য।
1: পরিচালকের আত্মীয় অভিনেত্রী বিদিত্যা চক্রবর্তী জানিয়েছেন, এই মৃত্যু অত্যন্ত আকস্মিক।
2: অনিক দত্ত একজন অত্যন্ত আমার পছন্দের ডিরেক্টর, যার সঙ্গে আমি বিজ্ঞাপনের ছবি করেছি, এমনি ছবি করেছি, বরুণ বাবুর বন্ধু, পারিবারিক সূত্রে বৈবাহিক সূত্রে আমার সম্পর্কে ভাসুর হতেন, খুবই খুবই আকস্মিক এই খবরটা আমাদের সকলের কাছে। এরকম একজন ট্যালেন্টেড মানুষ, কি বা বয়স হয়েছিল, সে সত্যি কাজ করাটা খুব মিস করব।
1: উল্লেখ, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের ওপর নির্মিত অপরাজিত করে তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে নেতাজিনগর থানার উত্তাল পরিস্থিতি। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে গতকাল গ্রেপ্তার হওয়া তিনজনকে ছেড়ে দেওয়ার পরই অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আজ আদালতে তোলার কথা থাকলেও সেখানে অভিযুক্ত তিনজনকে হাজির করানো হয়নি। এফআইআরে জামিন অযোগ্য ধারা যোগ করা হলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। পুলিশের তরফে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী থানায় যান। দীর্ঘক্ষণ তিনি এবং বাচ্চাটির অভিভাবকরা থানার ভেতরে ছিলেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে রয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যে কলকাতার একাধিক এলাকা সহ বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষ। মোহনবাগান জেসি মুখার্জি টি-20 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে আজ ফাইনালে মোহনবাগানে 6 উইকেটে 189 রানের জবাবে ভবানীপুর 8 উইকেটে 189 রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়ে যায়। কম উইকেট হারানোয় মোহনবাগানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে নজরুলগীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গান, এবারে শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

নানা রঙের গান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: শুরু হচ্ছে আইনি কথা, উপস্থাপনা ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে নিয়মিত অনুষ্ঠান আইনি কথা। আমাদের নতুন জীবন শুরু করার পথে একটা নতুন অধ্যায় হচ্ছে বিবাহ নামক বন্ধন। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন মতবিরোধ বা কোনো আকস্মিক ঘটনা প্রবাহের মধ্যে এই বিবাহ নামক বন্ধনটা একটু বেশি রকম তিক্ততার দিকে এগিয়ে যায় এবং তিক্ততার সঙ্গে আসে বিচ্ছেদের প্রসঙ্গটি, বিবাহ বিচ্ছেদ। কিন্তু খুব কি সহজ একটা নতুন ভাবে জীবন শুরু করার পর যে মানুষটার সঙ্গে অতপ্রতভাবে আমরা জড়িয়ে যাই হঠাৎ করেই সম্পূর্ণভাবে বেরিয়ে আসা, আইন কি বলে? আজকে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন স্টুডিওতে আমন্ত্রিত অতিথি আইনজীবী সংঘমিত্রা দাস চ্যাটার্জি। নমস্কার, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কোন আইনের পথে বিবাহ বিচ্ছেদ হয়?
2: দেখুন, আমরা একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি। সেই ধর্মনিরপেক্ষ দেশে প্রথম আমি যেটা বলবো, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, এই আইনে আপনার 27 ধারাতে বিবাহ বিচ্ছেদের মামলা করা যায়। 27 ধারার মধ্যে আপনি যদি কোন রকম নিষ্ঠুরতা, কারোর ধরুন ক্রুয়েলটি, অ্যাডাল্টারি মানে বিবাহ বহির্ভূত ধরুন সম্পর্ক, কোনো হাজবেন্ড মানে স্বামী অ্যাডাল্টারাস একটা লাইফ লিড করছে মানে অন্য মহিলার সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত হয়েছেন, সেটা যেমন নিষ্ঠুরতা ক্রুয়েলটি হতে পারে কিন্তু সেরমই অ্যাডাল্টারি। তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, অ্যাডাল্টারিটা কিন্তু মহিলাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই অর্থে আনা যায় না।
1: আচ্ছা,
2: তারপরে এরম হতে পারে অনেক ক্ষেত্রে এই সম্পর্কে দেখা গেছে যে বহুদিন ধরে স্বামী বিচ্ছিন্ন হয়ে রয়েছে মহিলাটি বা পুরুষটি স্ত্রীর থেকে আলাদা হয়ে রয়েছে দীর্ঘ দুবছর, সেই ক্ষেত্রে ডেজার্শন এইটার উপরেও মামলা করতে পারেন। আরো একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, ধরুন আপনি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেহেতু এই বিষয়ে আমি বলছি, ধরুন আপনি হিন্দু বা মুসলমান হোক বা খ্রিস্টান হোক যে হোক বিয়ে করেছেন, এবারে আপনি সেই বিশ্বাসে বিয়ে করেছেন যে আরেকজনও তো হিন্দু, দুজন হিন্দু বিয়ে করলো কি দুজন মুসলিম বিয়ে করলো, হয়তো আরেকজন ধর্মান্তরিত হয়ে গেল, সেই ক্ষেত্রে সেটাকেও একটি গ্রাউন্ড হিসেবে ধরা যায়। আর তাছাড়া আগেকার দিনে যেটা ছিল লেপ্রাসি, কুষ্ঠরোগটা তখনকার দিনে একটা মানুষ ঘৃণা করত একরকম কুষ্ঠরোগীদের, এবার এমন কিছু পর্যায় ছিল

0: যেখানে একটা কুষ্ঠরোগীর সঙ্গে একই ছাদের তলায় বা একই ঘরে বা একই বিছানায় বসবাস করা সম্ভব হতো না, সেই ক্ষেত্রে কুষ্ঠরোগ হয়েছে এরকম দেখিয়ে স্বামী বা স্ত্রী এই বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারত। তাছাড়া হচ্ছে যেটা ছিল যে মানসিক ভারসাম্যহীনতা, অনেক সময় দেখা গেছে যে স্বামী বা স্ত্রী কেউ একজন কোনোভাবে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছে, এবারে সেই মানসিক ভারসাম্যহীন যে হয়েছে তার অপরজন, মানে যদি স্বামী হয়ে যায় তাহলে স্ত্রী করতে পারবেন, স্ত্রী হয়ে গেলে স্বামী করতে পারবেন, তবে মানসিক ভারসাম্যহীনতা এমন একটা পর্যায়ে হতে হবে যেটা কিনা বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। ধরুন কেউ একটু ডিপ্রেশনে, আজকালকার দিনে বর্তমান যুগে হ্যাঁ এইসব তো হতেই পারে, সেটা কিন্তু কখনোই বিবাহ বিচ্ছেদের একটা কারণ হতে পারে। তাছাড়া হচ্ছে বিভিন্ন রকম ভেনেরাল ডিজিজ, মানে এইগুলো হচ্ছে নানা রকম অতি সংক্রমণ যৌন রোগ, এসটিডিজ মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, মাইল্ড এরকম রোগ হতেই পারে, অনেক সময় সেগুলো সারিয়ে নেওয়া যায়, ডাক্তার দেখানো যায়, কিন্তু এমন কিছু রোগ আছে যেগুলো কিনা হলে জীবন সংশয় হতে পারে, তার থেকে বিভিন্ন বিপদ আপদও হতে পারে এবং সন্তানেরও ক্ষতি হতে পারে সন্তান জন্মালে, সেই সমস্ত ক্ষেত্রে সেটাও একটা বিষয় হতে পারে। আর তাছাড়া হচ্ছে যদি দেখা যায় যে স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে কেউ একজন পার্থিব জগৎ, মানে যে সংসার ধর্ম, সংসার পরিত্যাগ করে চলে গেল, সন্ন্যাসী হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আরেকজন তো তার অপেক্ষায় বসে থাকতে পারবে না, তার সেই ক্ষেত্রে সে বিবাহ বিচ্ছেদের মামলা করতেই পারে। যদি টানা দেখা যায় 7 বছর কারোর কোনো খবর নেই এবং সে নিরুদ্দেশ, এবং স্ত্রী বা স্বামী সে অনেক রকম ভাবে চেষ্টা করেছে ওনাকে মানে ফিরিয়ে আনার, মানে কোনোভাবে যাতে ফেরে, এরম ভাবে ধরুন রেডিওতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তারপরে আপনার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে, এবং টিভিতে অনেক সময় আগে হতো নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, এরকম নানা রকম আগে তো খুবই দেখতাম আমরা, এখন আমরা বিভিন্ন চ্যানেলে টিভিটা ওইভাবে দেখি না, কিন্তু রেডিওর ব্যাপারটা আমরা শুনি। এইবারে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ 7 বছর যাবত এই রকম নানা রকম প্রচেষ্টার পরেও তার সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলার কোন রকম দেখা মিলল না, সেই ক্ষেত্রেও ডিভোর্সের মামলা করা যায়।
1: আচ্ছা,
0: এইগুলো সবই কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হয় এবং সব আইনেই, এটা যেমন হিন্দু বা খ্রিস্টান বা মুসলিম সব রকম বিবাহ আইনেই করা যায়। হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, মুসলিমদের ক্ষেত্রে একটু ভিন্ন বিয়েতে ডিক্লারেটরি স্যুট করতে হয়, আর খ্রিস্টানদের ক্ষেত্রে ডিভোর্স অ্যাক্টে, আগে ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট ছিল, এখন দি ডিভোর্স অ্যাক্টের আওতায় মামলাগুলি করা যায় 10 ধারাতে।
1: বেশ, মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের আবেদন করে থাকে সমীক্ষা অনুযায়ী, সেক্ষেত্রে অতিরিক্ত কোনো ধারা আছে কি মহিলাদের ক্ষেত্রে?
0: মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তার স্বামী রেপ সোডোমি বেস্টালিটি, মানে কোন রকম ধর্ষণ বা এরকম ধরনের পৈশাচিক কোন রকম কাজ যেগুলো করেছেন, যেগুলো সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, এবং এর একটা সামাজিক গ্রহণযোগ্যতা এই ব্যক্তিটির তো কমেই যায় যতই সে, যতদিন তার ট্রায়াল চলছে বা যতদিন তার বিচার চলছে ততদিন তার এই সমস্ত গ্রহণযোগ্যতা কমে যায়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের প্রত্যেকটা লোক সেই ক্ষেত্রে খুবভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এইরকম সমস্ত ক্ষেত্রে কিন্তু তার স্ত্রী এই মামলায় বিবাহ বিচ্ছেদের মামলা আবেদন করতে পারে।
1: আপনি যেমন ধর্ষণের কথা বললেন, আমরা অনেক সময় বিবাহটাকে ধরেই নিই একটা অধিকার হিসেবে, মানে দেহ মন সব দিক থেকে যেন একটা অধিকার বোধ জন্মায়, তো এক্ষেত্রে মানে অনুমতি নেওয়াটা প্রয়োজন?
0: অবশ্যই, যদি অনুমতি ছাড়া যদি কোনো কিছু হয় তাহলে সেটা তো অবশ্যই নিষ্ঠুরতার পর্যায়ে যায়। যখন সুস্থ বৈবাহিক সম্পর্কে সুস্থভাবেই শারীরিক সম্পর্ক এবং মানসিক যে মেলবন্ধন বা আদান প্রদান সেগুলো তৈরি হবে, এখানে কোনো কিছুই যদি জোর হয় সেটা তো নিষ্ঠুরতা হয়ে যায়। এটা অনেক দিন দীর্ঘকাল যাবত যদি এরকম জিনিস চলতে থাকে যে এটা এটাতে মেয়েটি বা কোনোভাবে প্রতিদিন তার মনে হচ্ছে সে ধর্ষিতা, এরাম যদি তার সার হতে থাকে এবং তার এইটাতে মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়ছে, সেই ক্ষেত্রে সে নিশ্চয়ই আইনের দ্বারস্থ হতে পারে।
1: এবার বিবাহ বিচ্ছেদের কি আলাদা আলাদা ভাগ আছে, সেগুলো কি?
0: প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে যদি কোনো কন্টেস্টেড, মানে দুজনের মধ্যে কোনো মামলা লড়াই করে যে মামলা আর কি, যিনি ডিভোর্সের মামলাটি প্রথমে আদালতে দাখিল করবেন, তারপরে বিরোধী পক্ষ আরেকজন বাদী বিবাদী যেরকম ভাবে হয় সেইভাবে

0: নিয়ে করা যায়, আর একটা হয় যদি দুই তরফই সম্মতি জানায়, সেই ক্ষেত্রে দুজনের মধ্যে এক বছর আলাদা থাকতে হবে এবং মামলাটি ফাইল করার পরে ৬ মাস পরে তার শুনানি হবে। সেই শুনানিতে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তখন তারা ডিভোর্স পেয়ে থাকেন। আর তাছাড়া ডিভোর্স ছাড়াও যেটা হতে পারে, যে অনেক সময় দেখা গেছে যে বিবাহ মানে যেরকম মানসিক মিলমিশ যেরকম দরকার, তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত আছে শারীরিক সম্পর্ক। এবারে যদি দেখা যায় যে শারীরিক সম্পর্ক কোনোভাবেই স্থাপন করা যায়নি বা হয়নি বা ইচ্ছুক নয় কোনো একজন, সেই ক্ষেত্রে বিবাহ নাকচের জন্য আমরা একটা পিটিশন কোর্টের কাছে করতে পারি বা মামলা করতে পারি। সেটা কিন্তু এক বছরের মধ্যেই করতে হবে, এক বছর হয়ে গেলে ওই সুযোগ সুবিধাগুলো আর পাবে না,
1: আর পাবে না, ওটা একটা আলাদা সুযোগ পাওয়া যায়। অনেক সময় হয় যে শারীরিক কারণেও এই যে শারীরিক সম্পর্ক সেটা স্থাপন হতে পারে না, কেননা বিবাহ বিচ্ছেদের সঙ্গে সঙ্গে একটা এসে ভরণ পোষণের একটা দায়িত্ব, সেক্ষেত্রে কি আমরা আলাদা করে ক্ষতিপূরণ দাবি করতে পারি?
0: যে কোনো মামলাতেই ক্ষতিপূরণের একটা বিষয় সবসময় থাকে, ক্ষতিপূরণ, কম্পেনসেশন, লিটিগেশন কস্ট, এগুলো সবই থাকে। যেমন প্রত্যেকটা মামলা চলাকালীন অন্তর্বর্তীকালীন অ্যালিমনি যেটা বলে, সেটা কিন্তু আমরা সিভিল স্যুটের ক্ষেত্রে পেয়ে থাকি, আবেদন করলে অবশ্যই পাবে। এবার কোনো মহিলা যদি সেইটার আবেদন না করেন তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু কোনো মহিলা নিজেকে চালাতে পারছেন না, মামলা চলছে, তখন কিন্তু তিনি অন্তর্বর্তী এই অ্যালিমনির জন্য, উনি ইন্টারিম অ্যালিমনির জন্য, অ্যালিমনি পেন্ডেন্টি লাইট যেটা সিভিলে বলে, এই অ্যালিমনি পেন্ডেন্টি লাইটের জন্য তিনি আবেদন করতে পারেন। এবং যতদিন না এই আবেদনের রায় হচ্ছে, মানে একটা মেনটেনেন্স অর্ডার হচ্ছে বা অ্যালিমনির অর্ডার হচ্ছে, ততদিন কিন্তু এই বিবাহ বিচ্ছেদ মামলাটি স্থগিত থাকে। মহিলা চাইতেই পারেন যে মামলাটি ততদিন স্থগিত থাকুক যতদিন না আমার পক্ষে কোনো কিছু রায় হচ্ছে ভরণ পোষণের। প্রত্যেকটা মহিলা তো আর, যদিও এখন অনেকটাই আমরা অনেক স্বাবলম্বী হয়ে গেছি, কিন্তু সব মহিলাই তো আর নিজস্ব রোজগার নেই, সেই জন্য অনেকেই আছে স্বামীর ওপরে নির্ভর। বা এরকমও দেখা গেছে হয়তো যে হাজবেন্ডের ১-১.৫ লাখ টাকা মাইনে, এবারে মহিলা হয়তো ১০-১৫,০০০-২০০০০ টাকার কোনো চাকরি করছেন, সেটা নিজের দিন মোটামুটি চালানোর জন্য। তার মানে এই নয় যে তিনি আর কোনো ভরণ পোষণ পেতেই পারবেন না, এটা একটা ভ্রান্ত ধারণা আছে যে হয়তো আমরা ২,০০০-৪,০০০ টাকা রোজগার করলেও আমি আর ভরণ পোষণ পাবো না। কিন্তু আমাদের এপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে মেনটেনেন্স শুড নট বি লাক্সুরিয়াস নট ইভেন পেনুরিয়াস, মানে এই যে ভরণ পোষণ যেটা দেয়া হবে সেটাতে আমরা আমাদের লাক্সারিও কিনতে পারবো না, মানে আমাদের মানে আতিশয্যর কোনো ব্যাপার নেই, আবার পেনুরি মানে কষ্টের মধ্যে দিন যাপন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ধরুন আমার হাজবেন্ডের যদি ১,০০০০ টাকা আয় থাকে, তাহলে আমি যে ১,০০০০০ আয় করে তার স্ত্রী যেভাবে জীবন অতিবাহিত করতে পারে, আমি সেটারই আমার সেই রাইটটা বা সেই অধিকারটা আমার আছে।
1: আচ্ছা, এই যে এই মানদণ্ডটা মানে কত টাকা আমি ভরণ পোষণ পেতে পারি, এটা কি এই আইনের মধ্যে থেকে সেটা ঠিক করে দেওয়া হয় নাকি যিনি বিবাহ বিচ্ছেদের মামলা করছেন তিনি নির্ধারণ করেন?
0: আসলে এইসব ক্ষেত্রে যে যখন মামলাটা ফাইল করা হয় বা মামলাটা যখন রুজু করা হয়, সেই সময় আমরা একটা মোটামুটি একটা হাজবেন্ডের ইনকাম অনুযায়ী আমরা একটা মেনটেনেন্স চেয়ে থাকি। এবারে ধার্য করার ব্যাপারটা কোর্টের। এই ইদানিংকালে একটি সাম্প্রতিক একটা রায় রজনীশ ভার্সেস নেহা, যেটা রায়তে বলা হয়েছে অ্যাসেট লায়াবিলিটি ডিক্লারেশনের জন্য, যে তোমার কি আছে সেইটা স্থাবর অস্থাবর সম্পত্তি, তোমার আয় ব্যয়ের পরিমাণ, শুধু সম্পত্তিটাই জানালে হবে না, তোমার কি ব্যয় হচ্ছে সেটা সেরকম একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। মানে একটা এভিডেভিট ফর্ম ফিল আপ মানে একটা এভিডেভিট করে সেটা জমা দিতে হয়, তার সঙ্গে কিছু কিছু ডকুমেন্টসও জমা দিতে হয় আমাদের। সেই সবের ভিত্তিতে তখন আমাদের কতটা আমরা ভরণ পোষণের কতটা পরিমাণ পেতে পারি সেটা কোর্ট ধার্য করে সেটার উপরে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা যারা হয়তো একটু আগেই আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কান রেখেছেন, আজকে আমাদের আলোচনার বিষয় আইনি কথা অনুষ্ঠানে বিবাহ বিচ্ছেদ আইন, এবং তার সাথে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করতেই হয় সেগুলো হচ্ছে ভরণ পোষণ, শ্রীধন এবং ক্ষতিপূরণ, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা কথা বলছিলাম যে ভরণ পোষণের কি আমরা নিজেরাই মাত্রা নির্ধারণ করতে পারি নাকি আমাদের কোর্ট থেকে সেই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সেই ভরণ পোষণের মাত্রা নির্ধারণ করা হয়। এরপরে আপনার কাছে আমি জানতে চাইব যে এই যেমন ভরণ পোষণের কথা এলো, ক্ষতিপূরণের কথা এলো, এবার

0: অনেক ক্ষেত্রেই যেমন মহিলারা স্বাবলম্বী, আপনি বললেন যে স্বাবলম্বী মানে এই নয় যে তাকে ভরণ পোষণ দেওয়া হবে না বা সে দাবি করতে পারবে না, এক্ষেত্রে স্ত্রীধনটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা অনেক সময় বলি যে বিয়েই থাকছে না তাহলে স্ত্রীধনের কি প্রয়োজন, সেটা সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়।
1: আসলে কি, স্ত্রীধন ব্যাপারটা আমরা হিন্দুদের মধ্যে বহু বহু যুগ আগে থেকেই এটা প্রচলিত একটা ধারণা। স্ত্রীধন ব্যাপারটি আসলে কি, স্ত্রীধন ব্যাপারটি হচ্ছে কোনো মহিলা, আগেকার দিনে তো খুব ছোটবেলাতেই বিয়ে হতো মেয়েদের, এবং যখন বিয়ে হতো তুমিও হয়তো খেয়াল করে থাকবে যে আমাদের ঠাকুমা দিদিমা এই স্থানীয় মায়েরা নয়, সেই সময় অনেকটাই প্রোগ্রেসিভ হয়ে গেছে, অনেকটাই এগিয়ে গেছে আমাদের সমাজ, কিন্তু মা ঠাকুমারা ছোটবেলা 10-12 বছর 14 বছরে ঠাকুমা দিদিমারা বিয়ে করে আসতো, তখন তাদের বাড়ি থেকে নানা রকম জিনিস দিয়ে দিত, প্রচুর বাসন কোসন গয়নাগাটি এইগুলো দিত যাতে তার মেয়ে ভালোভাবে থাকে, শ্বশুরবাড়িতে ঠিকমতো ঘরকন্যা করতে পারে, এবং ওটাই থাকতো মেয়েদের অবলম্বন। এবারে স্ত্রীধন সম্পর্কে কিছু কিছু ধারণা আমাদের আছে তো বটেই, আবার কিছু কিছু ভ্রান্ত ধারণাও আছে। আমরা মনে করি আমার বাবা যেটা দিয়েছে সেটাই স্ত্রীধন, সেটা কিন্তু আদপে না। স্বামীর বাড়ি থেকে মেয়েটি যা পেল সেটাও কিন্তু তার স্ত্রীধন, কারণ সেটা মেয়েকেই দেয়া হয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও কিন্তু সে সেই স্ত্রীধনে তার অধিকার থেকেই যায়, এবং সে সেটা পেতেই পারে, চাইলে সেটা পেতেই পারে, চাইলে ছেড়েও দিতে পারে কিন্তু পেতেও পারে। আর তাছাড়া হচ্ছে আত্মীয় স্বজনরা বিয়ের সময় যে সমস্ত জিনিস তাকে প্রেজেন্টেশন দিল বা গিফট দিল বা কোনো কিছু দিল, কোনো উপহার দিল, কোনো ভালোবেসে কিছু দিল, সেই সমস্ত জিনিসই কিন্তু স্ত্রীধনের আওতায় পড়ছে, এবং সবকিছুতেই স্ত্রীর অধিকার। স্ত্রীধন নামটা থেকেই বোঝা যাচ্ছে স্ত্রীর অধিকার। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, দেখা যায় অনেক ক্ষেত্রে যে আমাদের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে সম্মতিতে হচ্ছে বলে স্ত্রীধনের শ্বশুরবাড়ির যে দেয়া যে জিনিসগুলো সেগুলি আর নেয় না, কিন্তু নেয় না মানে সে ছেড়ে দিচ্ছে তার অধিকার, তার মানে অধিকার নেই তা কিন্তু নয়। এইটা কিন্তু একটা বিরাট আলোচনার বিষয় এবং বিতর্কের বিষয় হয়ে যায় বেশিরভাগ বিচ্ছেদের ক্ষেত্রে। আর এই মিউচুয়ালের ক্ষেত্রে একটা আমাদের তো নিয়ম আছে যে 1 বছর আলাদা থাকতে হবে, এবং কেসটি ফাইল করার পরে 6 মাস আমাদের কুলিং পিরিয়ড বা ওয়েট করতে হবে আমাদের ডিগ্রিটা ফাইনাল হিয়ারিং এবং রায়টা হবার জন্য। কিন্তু সুপ্রিম কোর্টের একটা কেস অমরদীপ সিং ভার্সেস হরভিন কৌর 2017 সালে বলেছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে একটি মামলা চলছে, সেই ক্ষেত্রে ক্রুয়েলটির ওপর বা নিষ্ঠুরতার ওপর বা কোনো রেজার্শনের ওপর যে ছেড়ে চলে গেছে, এরকম নানা বিষয়ের মামলাটি চলছে এবং দীর্ঘদিন ধরে মামলাটি চলছে, পুরনো মামলা। এই ক্ষেত্রে কিন্তু যদি কোনো পার্টি এই কেসের কেস দিয়ে প্রমাণ করতে পারেন যে তার বিশেষভাবে দরকার এবং জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই 6 মাসের যে কুলিং পিরিয়ডটা সেটা অনেক সময় কোর্ট কনসিডার করলেও করতে পারে, কিন্তু এটা কোর্টের নিজস্ব সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা, নিজস্ব ডিসক্রিশন।
0: আচ্ছা, যে মামলাটাকে আগে এগোবে নাকি সেখানে নিষ্পত্তি করবে,
1: সেখানে মামলাটা 6 মাস ধরে অপেক্ষা করবে নাকি আগেই মামলাটা একটা হিয়ারিং ডেট দিয়ে করে দেবে, যেহেতু এই মামলাটা প্রি এক্সিস্টিং মানে ফাইল করার আগেও আর একটা কন্টেস্টেড ফাইল হয়েছিল, পরে তারা মিউচুয়াল করেছে এবং দেখা যাচ্ছে যে অনেক দিন ধরেই এই মামলা তাদের মধ্যে ছিল এবং বিচ্ছেদের মামলা চলছিল এবং দুজনেই এইটা নিয়ে একদম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই বিশেষ ছাড়টি আছে। তবে এগুলা খুব খুব একটা এক্সেপশনাল কেসে হয়।
0: হ্যাঁ, এটা যেমন বললেন অনেক দীর্ঘদিন ধরে একটা বিবাহ বিচ্ছেদ মামলা চলছে, অনেক সময় দেখা যায় যে এক পক্ষ হয়তো অনেক সময় এই বিষয়টাকে জিয়ে রাখা বলে যে আমি দেব না, আমি বিবাহ বিচ্ছেদ করব না, সেই ক্ষেত্রে আদালত কি ব্যবস্থা নেয়?
1: আসলে আমরা যখন মামলাটি এক পক্ষ ফাইল করে তখন আরেক পক্ষর জবাবের জন্য দিন পড়ে, জবাব দেওয়ার পরে রিকনসিলিয়েশন বা নিজেদের মধ্যে আবার যাতে জিনিসটা পুনর্স্থাপন হয় সেটার জন্য একটা দিন ধার্য হয়, সেই দিনে আদালত দুই পক্ষকেই জিজ্ঞেস করে। এই ক্ষেত্রে কন্টেস্টেড হলে মানে যে মামলাতে দুজনের উভয়ের কনসেন্ট নেই বা উভয়ের নিজেদের মধ্যে সমঝোতা নেই, সেই ক্ষেত্রে একজন পক্ষ বলে যে আমি থাকবো, আরেক পক্ষ তো অবশ্যম্ভাবী বলবেই যে আমি থাকবো না, সেই ক্ষেত্রে কোর্ট মামলাটি চালাবে, কারণ

যদি সেই ক্ষেত্রে কোর্ট মামলার নিষ্পত্তি করে দেয়, তার মানে হলো কি যে বিবাহ বিচ্ছেদ চাইছে তার এগেনস্টে চলে গেল। আর যদি কোর্ট মামলাটি এই এরকম ভাবে বলে মামলাটি এই চালাতেই হবে, ডিভোর্স দিতেই হবে, সেই ক্ষেত্রে এবারে যিনি চাইছেন না তার বিপক্ষে রায় গেল, সেই ক্ষেত্রে যেটা হয় কোর্ট তারপরে মামলাটি ট্রায়াল মানে বিচারাধীন হয় এবং বিভিন্ন ধরনের

0: জিনিসটা প্রমাণ হলে তখন কিন্তু কোর্ট একটা সিদ্ধান্তে আসতে পারে যে এদের মধ্যে বিচ্ছেদ দরকার। এই প্রসঙ্গে একটা কথা বলি, 2023 সালে আমাদের সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, সেটা হচ্ছে 2023 সালে শিল্পা শৈলেশ ভার্সেস ভরুণ শ্রীনিবাসনের মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো বৈবাহিক সম্পর্ক ইফ দ্য ম্যারেজ ইরিট্রিভলি ব্রেকস ডাউন, মানে যদি এমন একটা পর্যায়ে চলে যায় যে সেই বিবাহটি ভাঙনের মুখে, কোনোভাবেই আর সেই বিবাহতে জোড়া লাগানো বা প্রতিস্থাপন করা বৈবাহিক সম্পর্ক আর সম্ভব না, সেই ক্ষেত্রে এটি একটি গ্রাউন্ড না, এটি অ্যাডিশনাল গ্রাউন্ড, মানে একটি যে সমস্ত নিষ্ঠুরতা বা ক্রুয়েলটি, ডেজার্শন, অ্যাডাল্টারি যে সমস্ত গ্রাউন্ড ধরা হয় ডিভোর্সের ক্ষেত্রে, এটি তার সঙ্গে একটি সহায়ক একটি বিষয় হিসেবে ধরে
1: গণ্য করা হয়। আচ্ছা, বিবাহ বিচ্ছেদের মামলা কি বিবাহের পর যে কোনো সময় করা যায় না নির্দিষ্ট কোনো সময় থাকে?
0: বিবাহের পরে বিবাহ বিচ্ছেদের মামলা যে কোনো সময়তেই করা যায়, কিন্তু এক বছরের মধ্যে যদি কেউ করে সেই ক্ষেত্রে যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, মানে নিষ্ঠুরতা এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এক বছরের মধ্যে করা যায়। না হলে প্রত্যেক বিষয়ে মামলা করার একটা নির্দিষ্ট সময় আছে। যেমন যদি ডেজার্শন গ্রাউন্ড হয়, 2 বছর ধরে আলাদা আছে দুজনে, এরকম না হলে কিন্তু ডেজার্শন গ্রাউন্ড কোনোদিনই হবে না।
1: আচ্ছা,
0: তারপরে যদি এরকম কোনো বিষয় হয় যে ভদ্রলোক কে বা ভদ্রমহিলাকে পাওয়া যাচ্ছে না বা তার কোনো খোঁজই মিলছে না, তখন সেটা 7 বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সুতরাং এক বছরের মধ্যে মামলা করতে গেলে খুব একটা গুরুত্বপূর্ণ এরম একটা পর্যায়ে চলে যেতে পারে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক যদি এরম দেখা যায় যে এরম একটা জায়গায় চলে গেছে যেখানে দুজনের মধ্যে কোনোভাবেই থাকা তো সম্ভবই না, এবং থাকলে একে অপরের ক্ষতি হয়ে যেতে পারে, সেরকম একটা এক্সট্রিম আপাতকালীন একটা অবস্থায় চলে গেলে সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনি এই মামলাটা মহিলা বা পুরুষ বৈবাহিক বন্ধনে যিনি আছেন তিনি করতে পারেন বিবাহের 1 বছরের মধ্যে।
1: এবার বিবাহ বিচ্ছেদ মামলা ফাইল করতে গেলে কি কি নথি প্রয়োজন হয়?
0: অবশ্যই বিবাহ বিচ্ছেদ মামলা পাতে গেলে বিবাহের একটা প্রমাণ দরকার, সেটা রেজিস্ট্রি হোক বা যদি কেউ রেজিস্ট্রি না করে থাকে, হিন্দু ম্যারেজের ক্ষেত্রে সপ্তপদী, সেই ক্ষেত্রে সেই ছবি, বিবাহের কার্ড, এইগুলো লাগবে। আর হচ্ছে মুসলিম ম্যারেজের ক্ষেত্রে অনেক সময় নিকা নামা থাকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো অবশ্যই থাকতে হবে, যে সমস্ত রেজিস্ট্রি বিয়ে হয়েছে সেগুলোর ক্ষেত্রে সেইটাই সব থেকে বড় প্রমাণ। আর দ্বিতীয় কথা হচ্ছে উভয় পক্ষেরই আধার কার্ড, আধার কার্ডের ছবি লাগবে, আধার কার্ডের জেরক্স কপি লাগবে, আর সই করা জেরক্স কপি, আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে দুজনেরই মামলাটি ফাইল করতে গেলে।
1: বিবাহের মধ্যে অনেক ধরনের বিবাহ সম্পর্কিত দেখা যায়, সেক্ষেত্রে যদি দেখা যায় যে বিবাহ করে স্বামী দেশের বাইরে আছেন এবং স্ত্রীকে এখানেই রেখে দেওয়া হয়েছে, বা স্ত্রীকে ওখানে নিয়ে গিয়ে তারপর সে নানা নির্যাতনের সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে কি বিবাহ বিচ্ছেদের আইন কি এই ধারাতেই হবে না আলাদা হবে?
0: এইরকম ভাবেই হবে, স্ত্রীকে যদি ছেড়ে স্বামী চলে যায় সেই ক্ষেত্রে ডেজার্শনের গ্রাউন্ডটা তো অবশ্যই হবে, আর যদি দেখা যায় যে ওইখানে বাইরে নিয়ে গিয়ে অত্যাচার করছে তাহলে মামলা এখানে ফাইল করতেই পারে, কারণ বিয়েটা তো এখানেই হয়েছে আক্ষরিক অর্থে, যদিও নির্যাতনের জায়গাটা বিদেশ কিন্তু যেহেতু বিয়ে এখানে হয়েছিল এবং আমাদের যে জুরিসডিকশন যে ফাইল করার যে ব্যাপার সেটা, সেই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মামলা ফাইল করার জন্য যে জুরিসডিকশনের ব্যাপারটা থাকে সেখানে দেখা যাচ্ছে যেখানে বিয়ে হয়েছে সেইখানে বা যেখানে শেষ বসবাস করেছে, এই ক্ষেত্রে যেখানে বিয়ে হয়েছে সেটিই ধরবে, শেষ বসবাস করেছে তা অন্যান্য ক্ষেত্রে হতেই পারে যেখানে স্বামী স্ত্রী হিসেবে শেষ বসবাস করেছে, অথবা এখন যেটা অ্যামেন্ডমেন্ট করে বা যেটা ঢোকানো হয়েছে যে স্ত্রীর যেখানে রেসিডেন্স, স্ত্রীর যেখানে বাসস্থান সেই জুরিসডিকশনে মামলা করতে পারবে।
1: আচ্ছা,
0: মানে হাজবেন্ডকে, হাজবেন্ড যেহেতু পুরুষ মানুষ ট্রাভেল করতে পারে, ধরে নেওয়া হচ্ছে যে মহিলারা সবসময় তো সব মহিলার সমান পরিবেশ পরিস্থিতি নয়, সেই ক্ষেত্রে মহিলা তার বাসস্থানের জায়গায় মামলাটি করতে পারে।
1: আপনার কথা যেমন সংশোধনের প্রসঙ্গ এলো, এই বিবাহ বিচ্ছেদ আইনের মধ্যে কি কোনো সংশোধন হয়েছে? এর মধ্যে
0: সংশোধন বলতে এই যে বলা হয়েছে যে 2023 সালে যেটি বলা হয়েছে যে বিভিন্ন রকম জাজমেন্ট সেইগুলোতে আমরা কিছু কিছু জিনিস নতুন ভাবে এসছে, যেমন একটা হচ্ছে সমর ঘোষ ভার্সেস জয়া ঘোষ যে কেস

0: ওখানে বলা হয়েছে নিষ্ঠুরতা, নিষ্ঠুরতার কোনো সংজ্ঞা হয় না, মানে প্রত্যেকটা দাম্পত্য জীবনে নিষ্ঠুরতার সংজ্ঞা আলাদা, এবং কোর্ট কোন রকম নিষ্ঠুরতার মাপকাঠি কোন রকম রাখতে পারবেন না, কিন্তু নিষ্ঠুরতা বললেই তো আর হলো না, সেটি প্রমাণ করে আসতে হবে। তারপরে যেটা হয়েছে যে বৈবাহিক সম্পর্ক, এই যে 23 সালে এক্ষুনি যেটা বললাম যে বৈবাহিক সম্পর্ক ধরে নেওয়া গেছে যে ওদের মধ্যে বৈবাহিক সম্পর্কটা ভেঙেই গেছে, ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই, শুধু একটা পেপার এক্সিস্টেন্স মানে কাগজে কলমে ওদের বিয়ে আছে, সেই ক্ষেত্রে এটা অ্যাডিশনাল একটা গ্রাউন্ড হিসেবে ধরে নেওয়া হবে। এইগুলি সংশোধিত হয়ে এসছে। আর জুরিসডিকশন বলতে মহিলাদের যে বাসস্থানের জায়গায় মামলা ফাইল করা যাবে এইগুলো বিভিন্ন রকম, আর রাজনীশ বাসের স্নেহাতে যে মেন্টেনেন্স এর ক্ষেত্রে যেটা হয়েছে এইগুলোই মূলত
1: পরিবর্তন সংশোধন করা হয়েছে। বাসস্থান, বাসস্থানের প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি যে বাসস্থানের অধিকার অনেক সময় তো বিশেষত যারা মহিলারা থাকেন তাদের পক্ষে ট্রাভেল করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে মামলা চালানো সম্ভব হয় না বা তাদের সেই সুযোগটা থাকে না, সেক্ষেত্রে তারা কি শ্বশুর বাড়িতে থেকে স্বামীর সাথে একই ছাদের তলায় থেকে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করতে পারেন?
0: এই প্রসঙ্গে একটা কথা বলি, বিবাহ বিচ্ছেদ মানে দুজনের মানসিক ভাবে আলাদা হয়ে গেছে, শারীরিক ভাবে আলাদা হয়ে গেছে, এবারে একই ছাদের তলায় থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে দুজন দূরত্বে দুজন বাস করছে, সেই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ এর মামলা ফাইল করতেই পারে। তবে যেটা ব্যাপার হচ্ছে দে ক্যান রিসাইড আন্ডার দি সেম রুফ, মানে একই ছাদের তলায় থাকতে পারে, নট ইন দি সেম রুম, মানে একই ঘরে, চার দেয়ালের মধ্যে, একই ঘরেতে বা একই বিছানার মধ্যে তারা যেন না থাকে। এইটা দেখতে হবে যে তাদের মধ্যে কোনো রকম অ্যাক্সেস নেই, মানে নিজেদের মধ্যে কোনো রকম আদান প্রদান নেই, এটা প্রমাণ করতেই হবে। মহিলা বিপর্যস্ত, তার কোনো বাসস্থান নেই, কিন্তু বিয়েটাও বিপর্যস্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মামলা করাটা জরুরি হয়ে পড়ল, সেই ক্ষেত্রে মহিলা কিন্তু শ্বশুর বাড়িতে থেকেও সেই মামলা করতে পারে।
1: বিবাহের সঙ্গে সঙ্গে সন্তান প্রসঙ্গ, অনেক বিবাহ তো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না, এটা দীর্ঘকালীন একটা বিবাহ বন্ধনে অনেকে আবদ্ধ হয়ে থাকেন, তারপরে হয়তো বিচ্ছেদের তারা সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে বাচ্চার অভিভাবকত্ব একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে তাদের এই বিচ্ছেদের মামলায়। এক্ষেত্রে বাচ্চার হেফাজত কিভাবে নির্দিষ্ট করা হয়?
0: যখন বিবাহ বিচ্ছেদ হয় বাচ্চার উপর দিয়েই বোধহয় সব থেকে বড় ঝড় বয়ে যায়, তবে বিচ্ছেদ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হয়, বাচ্চার সঙ্গে কিন্তু না বাবার বিচ্ছেদ হয় না মায়ের বিচ্ছেদ হয়। তবে বাচ্চাকে তো আর ভাগ করে নেওয়া যায় না, বেশিরভাগ সময় দেখা যায় মা বা বাবা কেউ একজন বাচ্চাকে রাখলো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা রেখেছে। যদি মা রাখে, বাবা হচ্ছে ন্যাচারাল গার্জেন, বাবা তো দেখতে পাবেই, বা যদি বাচ্চা বাবার কাছে থাকে মাও ন্যাচারাল গার্জেন, মা দেখতে পাবে। বিবাহ বিচ্ছেদ কিন্তু কোনো বাচ্চার গার্জেনশিপ বা কাস্টাডি নির্ধারণ করতে পারে না, বাচ্চা কার কাছে থাকবে সেটা নির্ধারণ করতে পারে না, যদিও অনেক সময় আমরা পিটিশনের মধ্যে দেখি যেটা লেখা রয়েছে, কিন্তু সুদূর ভবিষ্যতে যখন বিভিন্ন বিষয় আসে যেখানে বাচ্চার ক্ষেত্রে কোনো সই লাগে, সেই ক্ষেত্রে কিন্তু এমন একটি কাগজ তাদের কাছে দাখিল করতে হয়, সেটা যে কোনো ফোরামেই হোক এমনভাবে দাখিল করতে হয় যে বাচ্চাটা কার কাস্টাডিতে রয়েছে, এই কাস্টাডির পিটিশন বা কে কার হেফাজতে থাকবে, এই হেফাজতের যে মামলা করা হয় এটা কিন্তু আলাদাভাবে করতে হবে, সম্পূর্ণ আলাদা একটি মামলা। এই মামলাতে তখন কোর্ট মানে ডিস্ট্রিক্ট জাজ তখন সেই অর্ডার পাস করে যে কার কাছে কাস্টাডি থাকবে, এবং সেই মতো বাচ্চাটি তার কাছেই থাকে। তবে সব ক্ষেত্রেই এটা অবশ্যই থাকবে যে মার কাছে থাকলে বাবা অবশ্যই বাচ্চাটিকে দেখতে পাবে, বা বাবার কাছে থাকলে মা অবশ্যই দেখতে পাবে, সেটা যতদিন না সে প্রাপ্তবয়স্ক হবে ততদিন সেটা চলতেই থাকবে।
1: তাহলে আমাদের এই আলোচনার শেষে বেশ কিছু ভ্রান্ত ধারণা থেকে আমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবো যে স্ত্রীধন শুধু বিবাহ সূত্রে তার বাপের বাড়ি থেকে পাওয়া সেটাই কিন্তু নয়, এবং অবশ্যই এই যে বাচ্চার হেফাজতের ক্ষেত্রে যে আমরা শুধুমাত্র বিবাহ বিচ্ছেদ মামলা করলেই আমরা যে আমাদের সন্তান থাকলে সেই সন্তানের হেফাজত পেয়ে যাব সেটাও কিন্তু নয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রসঙ্গে আলোচনা করার জন্য এবং স্টুডিওতে আসার জন্য। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন আইনজীবী সংঘমিত্রা দাস চ্যাটার্জি, ধন্যবাদ।
0: ধন্যবাদ,
1: নমস্কার।

0: আইনি কথা, উপস্থাপনা ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।
0: আকাশবাণী কলকাতা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন মালকোষ রাগে বাঁশি শিল্পী দেব কুমার তে। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন প্রসন্ন রুদ্র। বাঁশি শিল্পী দেব কুমার তে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মালকোষ রাগে বাঁশি, শিল্পী দেব কুমার দে, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রসন্ন রুদ্র। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব।
1: গ্রীষ্মের তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন, অতিরিক্ত তাপমাত্রা, আর্দ্রতা এবং তাপপ্রবাহের কারণে বাড়ছে ডিহাইড্রেশন, ক্লান্তি, হজমের সমস্যা সহ নানা শারীরিক অসুস্থতা। এই পরিস্থিতিতে আধুনিক চিকিৎসার পাশাপাশি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদও রয়েছে সুস্থ থাকার নানা কার্যকর উপায় এবং জীবনযাপনের পরামর্শ। খাদ্যাভ্যাস, দৈনন্দিন রুটিন, ভেষজ উপাদান এবং যোগব্যায়ামের মাধ্যমে কীভাবে এই প্রচণ্ড গরমেও শরীর ও মনকে সুস্থ রাখা সম্ভব, সেই বিষয় নিয়ে আজকের বিশেষ আলোচনা। তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আমাদের সঙ্গে আছেন আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুর। সুমিতবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব যে এই যে এখন তীব্র গরম আর তাপপ্রবাহ যে চলছে, তাহলে এই গরম তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যে কী ধরনের প্রভাব ফেলছে বলে আপনি আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে মনে করেন?
2: দেখুন, এই যে তীব্র গরম, সেক্ষেত্রে মানুষের মধ্যে একটি বড় পরিবর্তন যে মানুষের শরীরের জল বাষ্পীভূত হয়ে শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং তারপরে ডিহাইড্রেশন তৈরি হচ্ছে। জল অন্য সময় যতটা প্রয়োজন হয় তার থেকে বেশি প্রয়োজন হলেও মানুষ গ্রহণ করছে না, সেক্ষেত্রে নানান ধরনের তার শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। কারো ক্ষেত্রে মাথা ঝিমঝিম করছে, কারো ক্ষেত্রে পেশিতে টান দেখা যাচ্ছে, কারো ক্ষেত্রে দুর্বল, এই ধরনের বেসিক বা প্রাথমিক সমস্যা দেখা দিচ্ছে। আরও বৃহৎভাবে দেখতে গেলে এই ধরনের মানুষদের ক্ষেত্রে পরবর্তীকালে কারো ক্ষেত্রে ডায়রিয়া, কারো ক্ষেত্রে পেটের সমস্যাও কিন্তু এই গ্রীষ্মের সময় দেখা দিচ্ছে।
1: অর্থাৎ তীব্র গরমে বা তাপপ্রবাহে মানুষের স্বাস্থ্যের উপর অনেকটাই প্রভাব কিন্তু পড়ে। আচ্ছা, আয়ুর্বেদ অনুসারে এই আমাদের শরীরে গ্রীষ্মকালে কী কী অসুস্থতা দেখা যায় বা কোন উপাদানের ভারসাম্য সবথেকে বেশি নষ্ট হয়, এটা কী বলবেন?
2: আয়ুর্বেদ অনুসারে মূলত যে বিষয় সেটা হচ্ছে যে আয়ুর্বেদ ত্রিদোষ সিদ্ধান্তের উপর নির্ভর করে, বায়ু, পিত্ত, কফ। তো মূলত এক্ষেত্রে বায়ু এবং পিত্ত দোষের যে ভারসাম্য সেটি নষ্ট হয়ে যায় এবং তার ফলে শরীরের যে নানান সমস্যাগুলি আমি কিছুক্ষণ আগে বললাম এগুলি মূলত দেখা যায়। এগুলিকে প্রতিহত করার জন্য কিছুদিন আগেই ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি সাধারণ নির্দেশনামা এবং আয়ুষ সিস্টেমের যে আমাদের আলাদা আলাদা যে ছটি সিস্টেম রয়েছে তাদের প্রত্যেকটি বিভাগের আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, সিদ্ধা, ইউনানি, সোয়ারিকপাজ এবং যোগা, এই প্রত্যেকটি সিস্টেমের আলাদা আলাদা অ্যাডভাইসারি আয়ুষ মন্ত্রণালয় কিন্তু পাবলিশ করেছে ইতিমধ্যেই।
1: আচ্ছা, তো এই সময় সুস্থ থাকতে দৈনন্দিন জীবনযাপনে কী কী পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন?
2: দেখুন, দুটি বিষয়। একটি সাধারণ, যদি আমরা দিক থেকে দেখি একটি সাধারণ মানুষের কী করা উচিত, সেক্ষেত্রে তাকে স্টে হাইড্রেট, অর্থাৎ তাকে বেশি পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে তাকে পানীয় গ্রহণ করতে হবে। সেটা কখনো সাধারণ জল হতে পারে, কখনো ফ্রুট জুস বা ফলের রস হতে

0: পারে, নারকেলের জল হতে পারে ইত্যাদি গ্রহণ করতে হবে। এবং আমরা যে ড্রিঙ্কসগুলো ব্যবহার করি সেটা ফ্রুট বেসড ড্রিঙ্ক ব্যবহার করাই ভালো, যেমন তরমুজ এই সময় পাওয়া যায়। যেমন কেউ যদি মনে করেন যে তরমুজের যে ভেতরে শাঁসটাকে রস বানিয়ে খাবেন, তিনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, যে খাবারগুলো খাবেন সেটা যেন সহজপাচ্য খাওয়ার হয়, তেল ঝাল মশলা বেশি যে পরিমাণ খাবারগুলোতে তৈরি হয় সেই খাবারগুলো না খাওয়া। আমরা যে পোশাকটা উনি পরছেন সেই পোশাক এমনই হয়, শরীরের সিংহভাগ অংশ যেন ঢাকা থাকে, রোদ যত পরিমাণে শরীরে কম লাগে সেক্ষেত্রে সেই ধরনের সুতির কাপড় যদি পরা হয় তাহলে শরীরের জন্য ভালো। এবার দেখুন, আমরা যদি বিভিন্ন আয়ুর্বেদের সিস্টেম অনুযায়ী বা আয়ুর্বেদের পদ্ধতি অনুযায়ী বিভিন্ন ধরনের পানীয়র কথা উল্লেখ রয়েছে, আমরা আজকে এই আলোচনার মধ্যে আলোচনা করব অনেক ধরনের আয়ুর্বেদে প্রায় 30 ধরনের পানীয়র কথা আয়ুর্বেদের ক্ষেত্রে উল্লেখ রয়েছে। তো সেক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের জিরে ধনে এগুলো ফোটানো জল এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আর কি রয়েছে না, বিভিন্ন ধরনের আমরা যে ধরুন কিশমিস বা ফলসা এই ধরনের যে ফলগুলো আমরা খাওয়ানোর জন্য সাধারণ মানুষকে বলে থাকি, আবার দুধের সঙ্গে একদম শীতল দুধ অর্থাৎ সাধারণ তাপমাত্রা দুধের সঙ্গে মিছরি বা খণ্ড শর্করা বলা হয় আয়ুর্বেদের, মিছরি মিশিয়ে কিন্তু খাওয়ার জন্য বলা হয়েছে। এবং আয়ুর্বেদ ক্ষেত্রে দিবানিদ্রা সমস্ত কালেই নিষেধাজ্ঞা থাকলেও গ্রীষ্মকালে এই অধিক তাপমাত্রার কারণেই কিন্তু গ্রীষ্মকালে দিবানিদ্রা কিছু সময়ের জন্য নির্দেশ রয়েছে।
1: অর্থাৎ দিবানিদ্রা কিন্তু তিনি যদি
0: মনে করেন তিনি গ্রহণ করতে পারেন কিছুক্ষণের জন্য গ্রীষ্মকালে শুধুমাত্র।
1: আচ্ছা, আপনি একটু আগেই বলছিলেন যে ভারত সরকারের আয়ুষ মন্ত্র একটি নির্দেশিকা জারি করেছে এই গরমে সুস্থ থাকার জন্য কিছু আয়ুর্বেদ উপাচারের পরামর্শ দেওয়া হয়েছে, ওই বিষয়গুলো যদি আরেকটু বলে দেন যে কী কী নির্দেশিকা ঠিক দিয়েছে ভারত সরকার।
0: এই মাত্র যে নির্দেশিকাগুলো বললাম এই নির্দেশিকাগুলি ছিল মূলত ভারত সরকারের জেনারেল ইনস্ট্রাকশন বা সাধারণ নির্দেশাবলী, তারপরেই ভারত সরকার যে গাইডলাইন্স বের করেছেন তার সঙ্গে কিন্তু আয়ুর্বেদের যে নির্দেশনা সেখানে মূলত তিন ধরনের পানীয়র কথা উল্লেখ রয়েছে। কী কী সেই তিন ধরনের পানীয়? একটা হচ্ছে যে আমরা সাধারণ লেবুর শরবত যে খাই সেই লেবুর শরবত আয়ুর্বেদের ক্ষেত্রে আছে নিম্বু ফল পানক, এই নামে আয়ুর্বেদের ক্ষেত্রে উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে কিছুই না, লেবুর রস তার সঙ্গে এই যে শর্করা অর্থাৎ মিছরি এবং লবঙ্গ এবং গোলমরিচ অল্প পরিমাণে এইটা মিশিয়ে একটা পানীয় তৈরি করে তিনি খেতে পারেন। আর কি হতে পারে, আম আমরা পাই, আম সেদ্ধ আম্রপ্রপানক বলা হয়, আমকে সেদ্ধ করে তার সঙ্গে যদি আমরা এই মিছরি জল আর গোলমরিচ এগুলো মিশিয়ে উনি যদি পরিমাণ মতো নিয়ে খান সেটা স্বাদ মতন যে যার বাড়িতে তৈরি করে নিতে পারেন। কে কীরকম পরিমাণে চিনি বা মিষ্টি খান সেটা তো একটা পরিমাণ বলে দেওয়া সম্ভব, কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল মানুষ তার স্বাদ মতো গ্রহণ করতে পারেন। এবং তেঁতুল, আমরা যখন পানীয় নিয়ে আরও বিশদে বলবো সেটা নিয়ে আমরা আরও আলোচনা করব, এই তেঁতুলের শরবতও কিন্তু খেতে পারেন। সেক্ষেত্রে তেঁতুল একটা ক্ষেত্রে টক খাওয়ার জন্য তেঁতুল খুব কম পরিমাণে খাওয়াই শ্রেয়, নাহলে কিন্তু অনেক সময় পিত্ত বৃদ্ধি হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই মূলত আয়ুর্বেদের তিনটি অ্যাডভাইসারি কিন্তু আয়ুর্বেদ সিস্টেম থেকে সরকারিভাবে বলা হয়েছে।
1: আচ্ছা, আপনি অনেকগুলো পানীয়র কথাই বললেন, আমি একটু এই বিষয়টা আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে এই যে গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে গেলে আমরা আয়ুর্বেদ অনুসারে কোন কোন খাবার এবং পানীয় দুটোই যদি একটু বলে দেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
0: হ্যাঁ, আমরা আলোচনায় যেহেতু আছি আজকের গ্রীষ্মকালীন ঋতুচর্যা, তাহলে আমাদের ক্ষেত্রে যেটা মেনে চলতে হবে যে আমাদের খাওয়ার হতে হবে সুসিদ্ধ খাওয়ার যেমন হতে হবে তার সঙ্গে সুপাচ্য হতে হবে। এমন ধরনের খাবার আমরা রান্না করব বা গ্রহণ করব সেগুলো যেন আমার শরীর সহজে নিতে পারে। তাহলে কি হতে পারে, এই গ্রীষ্মকালের শাকসবজির ক্ষেত্রে কি হতে পারে, মূলত ঝিঙে পটল লাউ কুমড়ো লাউ শাক কলমি এই ধরনের সুপাচ্য যদি খাওয়ার আমরা গ্রহণ করি। এবং দেখুন, স্যুপ বেসে যদি আমরা যে খাবারগুলো খাই আমরা অনেক সময় সেগুলোকে বিভিন্ন ধরনের স্পাইস ব্যবহার করি, মশলা ব্যবহার করে আমরা তাকে বেশ ঘনভাবে বা সেটা স্পাইসিভাবে আমরা রান্না করি, তো সেক্ষেত্রে বেশি পরিমাণে মশলা এবং তেলের ব্যবহার আমরা যদি কমাতে পারি তো সেক্ষেত্রে কিন্তু খাওয়ার আমাদের হজম হতেও সুবিধা হয় এবং তার জন্য আমাদের শরীর অনেক বেশি সুস্থ থাকে। আর একটু আগে আপনাদেরকে বলছিলাম যে গ্রীষ্মকাল অর্থাৎ পিত্তবৃদ্ধি এবং বায়ুবৃদ্ধির যে সময়, এই বিষয়ে নিয়ে যদি আমরা একটু আগে থেকেই সচেতন হই, আমরা যদি ঠিক গ্রীষ্মের শুরু তখন থেকেই যদি নির্দিষ্ট পরিমাণ পানীয় এবং এই খাদ্যগুলো গ্রহণ করি গ্রীষ্মের আরও আগে থেকেই, তাহলে কিন্তু আমরা শরীরকেই সারা গ্রীষ্মকালেই সুস্থ রাখতে পারি। এবার আসি পানীয়র কথা। পানীয়

0: সময় স্বল্প আমরা পানীয় কয়েকটি আলোচনা করব। পানীয় আয়ুর্বেদের ক্ষেত্রে প্রায় 30 ধরনের পানীয় রয়েছে, তার মধ্যে আমরা কিছু উদাহরণ দিই আজকে। এই পানীয়গুলো সাধারণত কি হয়, আমাদের শরীরে বলদান করে, রুচি বাড়ায়, ক্লান্তি দূর করে, তৃষ্ণা বা পিপাসা দূর করে, যেগুলি মূলত শরীরের জ্বরনাশক, পিত্তসমক। এগুলি আমরা অলরেডি তিনটি পানীয়র কথা বলেছি, যে লেবুর শরবত, আমের শরবত এবং তেঁতুলের শরবত। এছাড়াও আমরা যেটা বলে থাকি যে ঘোল, তক্র বা ঘোল বলা হয়, শাস্ত্রে রয়েছে, সেক্ষেত্রে দই এবং তার সঙ্গে জিরে গুঁড়ো, সৈন্ধব লবণ এগুলো মিশিয়ে, তার সঙ্গে কেউ পুদিনা চাইলে মেশাতে পারেন।
1: আচ্ছা, ঘোল আর লস্যি কি একই না দুটো আলাদা?
0: মূলত দেখুন, আমরা যে লস্যি খাই সেটা মূলত মেশিন ব্লেন্ডিং সাধারণত লস্যি হয়, তো সেক্ষেত্রে ঘোল দইকে সেখানে আমরা কি করি না, তাকে মাখনটা বের করে তারপরে সেই ঘোলটা আমরা এ করি, আর লস্যি যেটা করা হয় তার সঙ্গে সব কিছু থাকে।
1: আচ্ছা,
0: তো এই দুটি হচ্ছে মূল পার্থক্য। ঘোল বা তক্র এ হচ্ছে অনেক বেশি পরিমাণে হালকা এবং শরীর অনেক তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারে।
1: তাহলে কি বলা যায় যে লস্যির তুলনায় ঘোল শরীরের
0: পক্ষে ভালো?
1: ভালো,
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: তো এটি মূলত তৃপ্তিকারক, পুষ্টিকর এবং অর্শ জাতীয় রোগেও, এই তক্র অর্শ রোগেও, চরক সংহিতাতেও রয়েছে এবং অনেক শাস্ত্রেও রয়েছে। আরও পাওয়া যায় যেটা আমাদের ওষুধ হিসাবে বাজারে কিনতে পাওয়া যায়, সেটি অনেক চিকিৎসাতে কাজে লাগে, সেটা হচ্ছে ষড়ঙ্গ পানীয় বলা হয়। ষড়ঙ্গ অর্থাৎ ছটি ভেষজ। সেই ছটি ভেষজ কী কী? মুথা, ক্ষেতপাবড়া, বেনারমূল, রক্তচন্দন, উড়িচ্চ এবং সুঁট বা শুকনো আদা। এই ছটি জিনিস যদি জলে ভালো করে সিদ্ধ করা হয় এবং সেই জলটিকে ঠান্ডা করে পান করলে, যে ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণা বা তেষ্টা পেয়েছে তিনি যদি খান, এবং জ্বরের ক্ষেত্রে এই পানীয় কিন্তু ভীষণ পরিমাণে উপকারী। আর কি, বেল, বেলের শরবত, না পাকা বেল, সেক্ষেত্রেও তার সঙ্গেও কিন্তু জিরে গুঁড়ি বা একটু দারচিনির গুঁড়ো, বিট লবণ এগুলো মিশিয়ে যদি শরবত করে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু হজমের সমস্যা, পেটের বিভিন্ন ধরনের ডিসকমফোর্ট এবং তার তেষ্টা নিবারণ কিন্তু হয়। ডাবের জল আমরা তো প্রত্যেকেই জানি, ডাবের জল কিন্তু শীতল প্রকৃতির বা ঠান্ডা প্রকৃতির, মিষ্টি, মধুর গুণযুক্ত এবং তৃষ্ণানাশক, শরীরে জ্বালা পোড়া কমায়, সেজন্য এটি দাহ প্রশমক, মূত্রকারক, অর্থাৎ আমাদের যে প্রস্রাবের বেগ অনেকের ক্ষেত্রে সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাবের জল একটি অব্যর্থ ঔষধ, ক্লান্তি নাশ করে এবং দীপনীয় অর্থাৎ তার খিদের সমস্যা কিন্তু কিছুটা কাটাতে সহায়তা করে, সেই জন্য একটি ন্যাচারাল ওআরএসের কাজ করে এই ডাবের জল। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন সাধারণত অনেকেই খেয়ে থাকেন, খুব কম মানুষ জানেন, গুড়ের শরবত। গুড় চরিত্রগতভাবে একটি শীতল খাওয়ার। এই গুড়ের শরবত সুশ্রুত সংহিতায় পুরনো গুড়, যেটি দাহশামক এবং এই তৃষ্ণা নিবারক হিসাবে সুশ্রুত সংহিতায় উল্লেখ রয়েছে, তো সেক্ষেত্রে এক লিটার জলে কিছু পরিমাণ গুড় মিশিয়ে সেটিকেই তিনি শরবত করে খেতে পারেন। এছাড়াও আখের রস তো রয়েছে, এখানেও আখের রস দুইভাবে, দেখুন আমরা অনেকে ছোটোবেলায় পেতেন এবং খেতেন, বা এখন ম্যাক্সিমাম মেশিনে পেশাই আখের রস। এই আখের রস আখটা দুভাবে খাওয়া যায়, একটা হচ্ছে আখটা নিজে দাঁততে দাঁতে চেপে খাওয়া যায়, টুকরো টুকরো করে চিবিয়ে খাওয়া যায়, আরেকটা হচ্ছে এই মেশিনে পিসে সেই যে রসটা খাওয়া যায়,
1: শরবত করে
0: খাওয়া যায়। তো সেক্ষেত্রে এই দাঁতে চিবিয়ে যদি আখের রস খায় সেটা কিন্তু তৃপ্তিকারক এবং আমাদের শরীরের জন্যে ভালো, কিন্তু আবার উল্টো দিকে যন্ত্রে পেশানো আখের রস সেটা কিন্তু অনেক ক্ষেত্রে পাচন ক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এবং কোষ্ঠকাঠিন্য দেখা যায়। আবার একদিকে আখের রস প্রচুর পরিমাণে মিষ্টি, সেজন্য এটি কফ বাড়িয়ে ফেলে, সেই জন্য খুব নিয়মিত, মানে প্রতিদিন গ্রীষ্মকাল এসেছে আমি প্রতিদিন আখের রস খাবো এই জিনিসটা যেন না হয়। তার সাথে সাথে এতগুলো পানীয়ের কথা যখন উল্লেখই করলাম, অবশ্যই বলতে হয়, অবশ্যই কারো যদি নিত্যদিন খাওয়ার কোনো ইচ্ছে হয় তাহলে নিকটবর্তী একবার চিকিৎসকের সাথে, আয়ুর্বেদ চিকিৎসকের থাকে প্রত্যেকের, এখন আমরা সারা পশ্চিমবাংলায় প্রায় 3000-এর উপরে আয়ুর্বেদ চিকিৎসক রয়েছেন, আপনার এরিয়ায় খোঁজ খবর নিয়ে, আপনি সরকারি হাসপাতালেও এখন রয়েছে বহু জায়গায়, আয়ুর্বেদ চিকিৎসকের একটু পরামর্শ যদি নিয়ে তারপর পানীয়গুলি গ্রহণ করেন, কেন যেহেতু প্রত্যেকটা মানুষের আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী প্রকৃতি আলাদা, প্রত্যেকের দোষ প্রকৃতি, দেহ প্রকৃতি আলাদা, তা আমার যে ওষুধ প্রয়োজন হবে আপনার নাও প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে যদি একবার চিকিৎসকের পরামর্শ নেন তাহলে ভালো হয়।
1: তীব্র গরমে কিভাবে সুস্থ থাকবেন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে, এ নিয়ে আজকের এই পর্বে আমরা কথা বলছিলাম আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে। সুমিতবাবু, আজকের এই পর্বের আর সময় নেই, আমরা পরের পর্বে

0: বিষয়ে বাকি কথা বলবো, আজকের পর্ব এখানেই শেষ করছি।
1: ধন্যবাদ।
2: শুনলেন বিশেষ আলোচনা, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বললেন দিব্যদে। আজ শুনলেন প্রথম পর্ব, আগামীকাল শুনবেন দ্বিতীয় পর্ব। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR এভিনিউ কলকাতা 712 বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তা সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR এভিনিউ কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীতে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 033-221-2052 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন দাঁতন জেলা পশ্চিম মেদিনীপুর থেকে কালীপ্রসন্ন সাউ, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

0: দেব।
1: অনুরোধের আসরে এবারের গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন গোলাহাট জেলা বর্ধমান থেকে সত্যদর্শন দত্ত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অনুরোধের আসরে এবারের গানের শিল্পী কিশোর কুমার। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ছোট সাটুই জেলা মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়, শিল্পী কিশোর কুমার।

0: শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান।
1: শিল্পী মান্নাতে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কুলিপাড়া মোহাম্মদপুর মগুড়া বাংলাদেশ থেকে মনোজিৎ বিশ্বাস, অরিজিৎ বিধানচন্দ্র বিশ্বাস, দীপালী রানী বিশ্বাস, অনিমা রানী বিশ্বাস। শিল্পী

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী অমিত কুমার, আশা ভোঁসলে দ্বৈত কণ্ঠে, ছবির নাম তুফান।

বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন নজরুল গীতি, শিল্পী মদন মান্না।

নজরুল গীতি শুনলেন মদন মান্নার কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন ভজন, শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়।

ভজন শুনছিলেন সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খেয়াল ও ঠুমরি, পরিবেশনায় নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রথমে বেহাগ রাগে খেয়াল ও পরে মিশ্র কাফি ঠুমরি। তবলায় অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য। খেয়াল ও ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল ও ঠুমরি, পরিবেশনায় নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রথমে বেহাগ রাগে খেয়াল ও পরে মেস্ট্রো কাফে ঠুমরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য। এরই সঙ্গে শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে শুনুন দিল্লি কেন্দ্রের খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে চন্দ্রশেখর শর্মা। मंत्रिमंडल की आर्थिक मामलों की समिति ने सार्वजनिक वितरण

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব 28 মে 2026 তারিখের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত। এই অনুষ্ঠানে শুনবেন কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা খাবার টেবিলে বিষ বলবেন ডাক্তার অনুপম পাল, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত সুমিত্রা সেনের কণ্ঠে, 8টায় জানা অজানা কথিকা বিজ্ঞানের ইতিহাস আমাদের চর্চা বলবেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী, 8:05 নজরুলগীতি শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন রাজীব চক্রবর্তী, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব, 10টায় ছুটির ঘণ্টা, 11টায় যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় অস্মিতা রায় ও সৌরভ দেবনাথ, 12টায় পুরাতনী গান নিয়ে থাকবেন পরাগ দত্ত, 12:15 লোকগীতি শম্পা বিশ্বাসের কণ্ঠে, 12:35 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, 1টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:50 মহিলা মহল লাইভ অনুষ্ঠানে শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় থাকবেন সৌমিলি রায়, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন অ্যাডভেঞ্চার স্পোর্টস, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন বিতান্তে, 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 ICSE বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী অনুষ্কা ঘোষের সাক্ষাৎকার, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুদাম সরেন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাহিত্য পত্রিকা অনুষ্ঠান কিন্দারি, সাঁওতালি স্বরচিত কবিতা গুহিরাম কিসকু, এরপর লোকগীতি ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, 6:40 কৃষি কথার আসরে দেশীয় মাছের প্রজনন পদ্ধতি বিষয়ে ডক্টর দেবী প্রসাদ কান্ডালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:10 রামায়ণ গান পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পী বৃন্দ, 7:30 সমীক্ষা, 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন রাজীব চক্রবর্তী, 9:30 অতুল প্রসাদের গানে সোনালী রায়চৌধুরী, 9:45 বাঁশি অমূল আচার্যের পরিবেশনায়, 10টায় শ্রবণের স্বাস্থ্য বিশ্ব তামাক মুক্ত দিবস গরমকালের খাওয়া দাওয়া সংকলনে রূপময় কোলে, 10:30 লোকগীতি শম্পা বিশ্বাসের কণ্ঠে, 10:50 আধুনিক গানে মান্না দে, রাত 11:10 পরম্পরা পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন আশিস গিরি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শরদ রাজীব চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত সুমিত্রা সেনের কণ্ঠে, 6:45 রামচরিত মানস শুনবেন 124তম পর্ব, 6:45 দ্বিজেন্দ্রগীতি সোনালী রায়চৌধুরীর কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় দেবার্ঘ সাহা, 8:00

30 মিনিটে পুরাতনী গানে পরাগ দত্ত, 8:50 লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস, 9:10 রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী রাজীব চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত সুমিত্রা সেনের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠানে কথিকা বলবেন প্রীতি মুরারকা, 6:30 শুনবেন হিন্দি কথিকার পরবর্তী অংশ, এরপর গুল গুলশান, 7:10 লোকগীতি শম্পা বিশ্বাসের কণ্ঠে, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বয়ে যাবার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন 28.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 86%, সর্বনিম্ন 61%। বৃষ্টি হয়েছে 0.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 28 ও 29 মে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ মাঝে মধ্যে ঘণ্টায় 7 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এ কারণে 28 এবং 29 মে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাঠানো আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 57 সেকেন্ড। জয় হিন্দ।